যতনা ফুঙ্কা হাম তে লামশো গজরাও 101.6 মেগাহার্স এফএম উজ্জয়ন্ত তে স্টুডিও নি জরা খগ ফুংনি দাম দক্তাময় সতি কাইসা অঞ্জাক অজরা তে নরক যত খনাই তঙ্গ চিনি তিনিনি ফুং গজাং জরানি সালকামা পান্দাও সালকামা পান্দাও আং তিনি নরকনি কাচারা ফাইজাক নরকনি বুকক সবিতা তঙ্গানা ফুংনি দামসিনি তাময় সতি নেইচিবা জরা সালকলকমা রমুই এবা জরা কলকমা রমুই জং ওয়ান শুক সিনি থিনাংন সিনি লংমান সংসলাইনানি বাকে চিনি বেবাগুন জং কাহাম খাইনানি বাকে ওয়ান শুক ফিয়াবা জং সিনি কাইসা রং স্টেপ বাই চিনি লংমান বেবাগ ন সেবাই কিবি মানু নরক ওয়ান শুকুদামান চিনি কাইসা রং স্টেপ বাই কাইসা সিনি চাই আপ্রি বারমা বাইন সিনি বেবাক থিনাং চৌই থাং মানো অবহাই চিনি ওয়ানসুকমানি এবা চিনি খ্লাইথানি জং নুকজাগো তিনি ককবুমাও সালাইনে জং আবন ওয়ান স্টেপ রং বাইন জং এবা খাবা কাইসা চাই আপ্রি বারমা বাইন চিনি লংমা চয় থাং মানো এবা চিনি লংমা সিদ্রাং গে থাং মানো আবন দুই সালাইনে গাহাম গাই হাই নহাই আং সাফিনাই চিনি কাইসা চায়া ইয়াপ্রি বারমা বাইন চিনি লংমা চয় মানো আবার তুই সেন তিনি সালাইনাই নরকনাই দি 101.6 মেগাহার্স এফএম উজ্জয়ন্ত বাইদিকে অজরা চিং তাংসার চাবমুং হানো লবসাজাক চামুং তাকুক জুলাই দেবরমানি খুক থেকে খেনালাইন

0: Bobo klay cái ni ni chano, bobo klay cái ni ni chay ăn nó. Abo nó one chục nè, bà cái bộ nó rồi hồi phía bắc chân ta mong, giờ samu klay pa kiang cái, apro si one chục giờ. Hello.
1: Hello, banyo belai sa phong kaham.
0: Ii phong kaham nó bo, làm sao bo cho rao.
1: Belai kaham, ang yang si Sandra Parani, Robin Rade Burma.
0: Ah, sao đi ta cô Robin.
1: อันทันแค่กันทุกเช้านะทีนี้ก็วัดนอนเวลาแค่หนังมันนี่เวลาแค่ตอนแรกหำให้มาโรงพยาบาลเนี่ยเอาวัดมาหนังมันตัวมันแบบหนังมันหนังมันมันตัวอะไรทำแบบมันจะทำให้ท่านเชิงตัวทักทักนอนจอดตอนนอนชิวให้ดับไปพอนอนไทยมันนอนต้องใช้ชีมันนี่ดิสินเดชเชนนี่นี่โอโซนนี่นี่ตาบุกอังอันเนาะ
0: แทนพอไปเป็นเขาเนาะตาบ้างบุพังก็การนั่นเองใช่หรือเปล่าบุพังนอร์มบุพังเคเบิลบุพังแคมเขาบอกเบ้บ้างใช่ไหมเนาะใช่หรือเปล่าอังไอ้เด็กสี่คนนั้นทนายเห็นไม่ใช่มาเนาะไอ้ทั้งสามใบไงใช่ไหมใบไงเห็นไม่ใช่มาเนาะถึงแกอังตั้มนี่ใบยังเห็นไม่ใช่มาแล้วแต่อังชีตุติกลายจากเงี้ยบ้านนะอ่าบ้านเนาะ
1: มีจีนิชาโกยันแบบบ้างเนาะตัวรีรอฮจักมาไปเนาะ ไปเจอยิสุมาไปเบ้บ้างนะแอบแค่เดี๋ยวไปซึ่งนั่นเด็กเราซึ่งนั่นนี่นี่โอ้โหนบุษราไปจองนายการใครนองเบ้บ้างเนาะพอที่นิ่งดีแค่เดี๋ยวไปนองโอ้โหนี่ไปอะไรงั้นเราเหมือนแค่เรื่องในขณะแค่ลงในขณะจ้ะมันแค่ใส่ยังมั่งไหมแค่เดี๋ยวไปเอาเอาจึงบักชาบักชาบ้านเนาะบ่รอกต้องก็บุญีอุสกันนี่เรื่องมาไปเนาะเบ้บ้าใครมันเนาะหัวในชาวเว้ย พี่อาบะลูกให้เดรามงก็ไกลให้ได้เอ้ยเอ้ยเอ้ยเอ้ยเอ้ยเอ้ยเอ้ยเอ้ยเอ้ยเอ้ยเอ้ยเอ้ยเอ้ยเอ้ยเอ้ยเอ้ยเอ้ยเอ้ยเอ้ยเอ้ยเอ้ยเอ้ยเอ้ยเอ้ยเอ้ยเอ้ยเอ้ยเอ้ยเอ้ยเอ้ยเอ้ยเอ้ยเอ้ยเอ้ยเอ้ยเอ้ยเอ้ยเอ้ยเอ้ยเอ้ยเอ้ยเอ้ยเอ้ยเอ้ยเอ้ยเอ้ยเอ้ยเอ้ยเอ้ยเอ้ยเอ้ยเอ้ยเอ้ยเอ้ยเอ้ยเอ้ยเอ้ยเอ้ยเอ পড়া খাইছিলিং দি কোনো জায়গা থানা খাই
0: দেবান সুমাসে টংনানি নাঙো বা যেন মানে কাহাম হামিয়া সিনানি নাঙো তাই নিনি ওকলক বসকাং বরক রকনি ককন ওয়ান সুকনানি নাঙো যে নিনি ওকলক টংনাই নিনি ফ্যামিলি নি বরক বা নিনি নখুনি বরক তামো ওয়ান সুক নিনি বাগে তামো ওয়ান সুক আবনব যেন কিচা নাহারনানি নাঙো যে বরক এবা সাক নি সিমি ওয়ান সুক বা বন বিনি নখুনি বরক অকরা চাকরানি ককন ওয়ান সুকিয়া আবহাই বরক নচং দারামঙ্গক লাইথাঙ্গো হেদবা বিনি উকলগ কবাং বরক তঙ্গো বন হামজাক নাই বন চাজাক নাই বন নাইকল নাই তঙ্গো চং কাইসে চায়া খ্লাইনা থাঙ্কাঙ্গে আ বরক নি হামজাক মানো সুকাং ওয়ান সুকরা নাঙ্গাও
1: বাই কে আবন বাই উম উম তাই কিছু সানা বাই উম উম চাদি
0: হ্যাঁ
1: বাক্সা বাক্সা বাই উম উম বাসা বাসা বুঝি কক না হ্যাঁ দেরা ওই হাঁ নি সাম সাথে নি না সায়ং থাঙো তা ফেলে নি থাঙো অবনো সঙ্গ সানজা খাইয়া গ্রম লাই এই খাকো ফোরবাইকে সঙ্গে যপন নান সুগুই সঙ্গ সাম খাইকে সানাকে হেদা সঙ্গ বড় হানিয়া সাহান হানিয়া তো বুঝি বলে হেদ বাবা
0: খরং পান্ডাও দাগি টংকা তিনি সালকামা পান্ডানো স্রাপচা জরানি বাকে লেলামু রুনানি হায়দা আর স্রাপচা জরাও সঙ্গান শুক্লায় কাহাম বহাইকে চিং তুবিমান কাহাম বানচুক মং কাবা কাহাম ইয়াফ্রি বার মং ববাহাই রক তং নরক নি থানি কনানাই ফিয়াবা চিং ইয়াকাবা চিং বানচুক থাইকলায়ও কাহাম হামিয়া যেটা চিং বানচুংনা রিংনাই বড় রক কোনো দিনা ফানব ইয়াফ্রি হামিয়াও বারিয়া এবা বুইনি ককলাম হামিয়ানো খনায়া হাইকে চিং আ ককলাম ন তুই চায়া গাইসাইয়া প্রি শ্যামা বাইন লংমা চৈমানো আ কক বুমানো তৈ হাইনহাই চিং সালাইফিউনাই ফুংনি দাম দক তামৈ সতি বাচি বাণী সিমি তাবুক থাংলাইন চিনি হায়ংনি খরং পান্ডাও নরক লগিরি তংদি হাই

এসা বসাকি ফানব ফাইনাই তাই আবনি লগি টঙ্গ তুমুং নং ফুঙ্গ ইয়াকলাপ প্লাস্টিক নি কায়াবই কাহাম চামড়া বকর নি কাই হিম কাঙ্কাকাই চিনি প্রেসার মেনটেনিং টংাই আবহাইকে চংখাঙ্কে চিনি ব্রেন স্ট্রু কাসুই মানু আমসে জরাতেই সঙ্গে খালাইকা তিনি সাক্ষামক্রাইনি গগ ব্রেন স্ট্রুক নতই

0: তের সংসা জাংনানি থাঙ্গি তঙ্গ রথযাত্রাতাই খারসি তের ন রগৈ আবন মেলাগড় জগন্নাথ বাড়ি সিপাহী জলা নাইকল ফাংনি বখাক্তৈ সাজাকা শালচকু রমৈ ও তের ন সংসাই রাজাগান তাই শারিকনি দামব্রেনি সিমি হরনি দামদক জরা ও তের তঙ্গান
1: দীপ্রাসা হামক্রাই পেটেক হাস্তে হাফাং কাশা ওই মুগনি বিশিংতৈ রংরেম চুকুনি সিমি রং ন কতর দীপ্রাসা রং সুরং তংনাই রত্ন মগনং বিজাব রিয়াওই রং রুনা নিবাকৈ সাকলাইখা অবন আবঙ্গান বিএমএস পোর্টাল ডট ত্রিপুরা ডট জিউবি ডট ইন নি বিশিংতৈ আবনি বাকৈ নাকুকমানি ডকুমেন্টস রক অংখা পাসপোর্ট সাইজ নি মাংপিলি কাইশা এসটি সার্টিফিকেট সুকাং রেমনি মার্কশিট রেশন কার্ড আরো রংসুরংনাইনি মুং কাসাজাকনা নাংনাই তাই আর রংসুরংনাইনি ন ব্যাংক একাউন্ট ব দংনা নাংনাই কয়লাইয়া ফানানি পাইথাক শালমারি হিনকে সেপ্টেম্বর তালনি শালচি শালমারি জরা অবহাই কেন হাস্তে হাপাং তিপ্রাসা হামক্রাই বেদেক ত্রিপুরাও তংসুকনাই তাই গসিজাক রংনগ সুরংনাই সুরঙ্গি টংনাই রত্ন বরকনি থানি নৈসাই নৈচিদক নৈচিসিনি রংবিসিনি বাকি আমরেলা স্কিম ফর এডুকেশন অফ এস টি চিলড্রেন প্রি মেট্রিক স্কলারশিপ ফর এস টি স্টুডেন্টস ত্রিপুরা মুঙ্গি স্পন্সার প্রজেক্টনি বিশিংতৈ রংরেম চুকুতৈ রেমচি সুরঙ্গি টংনাই রত্ন প্রি মেট্রিক স্কলারশিপ নি বাকি স্কলারশিপস ডট জিউবি ডট ইন পোর্টালনি বিশিংতৈ কয়লাই ইয়াফারনানি বাকি দাগিখা অর কয়লাই ইয়াফারনানি পাইথাক শালমারিনি কক সাজাখা আগস্ট তালনি শাল থামচি শালমারি জরা
0: ডাইরেক্টর অব ফ্যামিলি ওয়েলফেয়ারনি বখাক থেকে কাইসা আম জকমুং নাহার জাকমা নাহার জাকমানি মাল্টিপার্পাস ওয়ার্কার্সনি বাগৈ যে এলিজিবল এবা আম জকমুঙ্গ টিকি জাগ্রক বরকন বস্কাংনি চিনৈ জুলাই নৈসাই নিচিদক গ ওয়ার্কিং ইন্টারভিউ নাহার জাগান আবনি বাকি তাইব কাহামকাই সাইমানান বাকি হেলথ রিক্রুটমেন্ট ডট ত্রিপুরা ডট গভ ইন থাঙ্গাই নরক তাইব কাহামকাই সুইমান
1: করবুক বখাস্তিনি ইন্দু বাংলাদেশ আরিনি থামরা মিটার আমচাইনি লুকুরকনি টংকচাংতেই কাহামকরিংনি বাকি সারাদক চিথাম ধারাও কেরং বক্সাচাখা দাগিমুঙ্গ করবুক বখাক্তিনি ইন্দু বাংলাদেশ আরি বিউপি লাবুকান্ত কামি নিশিমি বিউপি চাপলি ছড়া জরা থামরা মিটার আমচায় সানজা দামদক নিশিমি তৈনিফুং দামদক জরা লুকুরকনি আন্তজৈন থাংরা সুথানি কেরং বক্সা জাখা ও কেরং সেঙ্করাক এবা খেবা হাফাংনি সামুং তাংনাই রক তাই এম্বুলেন্স আবহাই রক অদাগি মুঙ্গ খবজাক লাগ বহনি বো সাজাকা ও কেরংবক সাজাক দঙ্গানে ইজুরাইতানি শাল চিথাম শালমারি নৈসাই নৈচিদক জরা তুমুংকে ব ও কেরং বার খাহকে বা গসিয়াহানকে বন মাজরা বেরজাক নাই হিনিব সাজাকা
0: ত্রিপুরা হাবাং কক থুম তে হুকুম দাগিমুংনি বখাক্তৈ পদ্মশকাটনি বাগৈ কয়মুং ব্লাই ইয়াফারনানি বাগৈ কবকমুং রজাখা বারধা কতরনি যতনিশ্লাই কুচুক বেরেমনি সিভিলিয়ান অ্যাওয়ার্ড পদ্মশকাটনি বাগৈ কয়মুং ব্লাই ইয়াফারনানি বাগৈ কবক জাখা খুরসাথাই বিশি চিচুকু রা বা চিব্রৈ বিশিনি সিমি কক্রবাইতৈ রং থংমুং সাকনাই সাকনাংনাই লুকু হামক্রাইনি সামুং তাংনাই সৈসিমুং তৈ তাং তাংরং পাইফাল তৈ স্নামুং আকরগ পাইফ্লাইয়া সামুং তাংনাই রক ও হাকতনি যতনি কুচুক বেরেমনি সিভিলিয়ান অ্যাওয়ার্ড পদ্ম সকাত ইয়াফার জাকনাই অ সকাতনি বিশিঙ্গ তঙ্গ পদ্মবিভূষণ পদ্মভূষণ তৈ পদ্মশ্রী নৈসাই নিচিসিনী বিশিনি লুকু চংরাইদা শালন কিটিঙ্গৈ বারড হাপাংনি পদ্ম সকাতনি বাগৈ অনলাইন কয়ব্লাই ইয়াফারনানি

0: আসগরতে সং খালাইকা কণ্ঠতি জমাতিয়ানি খরং তেখ্যা রচামুং তিনি হায়ুনি খরং পান্ডা অরণ্য পাইখ্যা
1: কমথিংথানী টঙ্গ আংরুমা
0: আং টঙ্গ সবিতা
1: যত নুন খুলুঙ্কা।

0: nên anh nhìn tôi anh nó hay chúng được xây phun anh nhìn tóc anh nhìn thấy cái cái ông bốn đi lô cái hay tóc sọc cả cái cái mũ lại cái cái bốn số mà người thằng cả tao à đã cái nó vào xuống lại này rồi thì thằng tao có bộ khớp và lại xuống lại cái này này cả ham sọt sông gốc lại đang thằng mà này bỏ cả ham bảy chỗ đi bỏ cả ham bảy chỗ đi cái là mà cả ham anh nhìn át mà nó dễ dọt xuống đốt thế tốt আমার যে যত পবিত্র সে তত সুন্দর যে বরক যে কথা বেশিকে নাই বেশিকে চলা কাম বেশিকে পড়ি কাম পো যে মানে আত্মা যে কথা
1: হাম্বাই হাম্বাই जो देवकलम सलैने नरक रंगी 2323252 हेलो ডাবল টোনিং দখা রিপিট ফাই গাইজন হাইনি বাকে কিসা রেস্ট সিন ফোন রেস্ট তো নিখা আপিক নিয়ে ওয়ান শুভ তে খুবই নংমানী কগলাম কগলাম নিনি সালাকা চিনি লংমাও যে এবার কাহাম হামিয়া ওয়ান শুকুই যে ইয়াফরি সেনাগ্রেন বন ইন ফিউচার ব খরক যা এবার বিনি থিনা মূসা দেরামং ফায়াং যেন দলনি বিশিঙ্গ বা কেবনি দাগি মংবাই কেবনি ওয়ান শুক মংবাই হিমিয়া কারই নিজিব সাকবাই থাং ওয়ান শুকুই নাইনানি নামো যেন বাহাইকে তামক্লাইনানি বা চিনি নাহার মং তামো যেন তামক্লাইকাই যেন কাহাম খ্লাইকে তামুনাই হামিয়া খ্লাইকে তামুনাই হামিয়ানি লামা হিমকা গাইচিং বলাম সগৈনাই এবার চিনি আয়ুগ বুসুক তংনাই বা চিনি বড় রকচং বুসুক হামজাক ন বড় রকচং বুসুক হামজাক লাগ আবার ওয়ান সুকানি সিনানি নাংনাই হ্যালো হ্যালো ফুঙ্কা হাম না বলাম সগজরাও চিনি সালাই দংলায় চায় কাইসে আপনি শ্যামাবাই ন লংমা জয়মান আকক বুমানো তৈ কংবা তো কংবা নিশিং সমান করি গাই চেন কেবন কেবল হামিয়া সাইমিয়া হেদবা
2: chung
1: say manoje.

0: পাঠাচ্ছি ধৃতি সেনশর্মা। বিশেষ বিশেষ খবর হলো, তিন দেশ সফরের প্রথম পর্যায়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইন্দোনেশিয়ার জাকার্তায় সেদেশের প্রেসিডেন্ট প্রাবো সুবিয়ান্তোর সঙ্গে তিনি কৌশলগত অংশীদারিত্বের বিভিন্ন দিক পর্যালোচনা করে দেখবেন। পশ্চিম এশিয়ার সফরের দ্বিতীয় পর্যায়ে বিদেশমন্ত্রী ডক্টর সুব্রমণিয়াম জয়শঙ্কর বাহরিনের রাজা হামাদ বিন ইসা আল খালিফার সঙ্গে বৈঠকে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে আলোচনা করেছেন। ভারত কেশরী শ্যামাপ্রসাদ মুখার্জির স্বপ্ন পূরণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিকশিত ভারত ও আত্মনির্ভর ভারত গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। কেন্দ্রীয় বাণিজ্য শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল বলেছেন, দেশের চর্মজাত শিল্প বিভিন্ন দেশের সঙ্গে ভারতের মুক্ত বাণিজ্য বিশেষ উপকৃত হবে। পশ্চিমবঙ্গে রাজ্যসভার তিনটি আসনে উপনির্বাচনের জন্য আজ বিজ্ঞপ্তি জারি করা হবে, ভোটগ্রহণ 24 জুলাই। ভারতীয় আবহাওয়া দপ্তর আজ গুজরাট, সৌরাষ্ট্র, কচ্ছ, মধ্য মহারাষ্ট্র ও কর্ণাটক উপকূলে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে। ফিফা বিশ্বকাপ ফুটবলে রাউন্ড অফ 16-এ স্পেনের কাছে 1-0 গোলে হেরে প্রতিযোগিতা থেকে ছিটকে গেছে পর্তুগাল। আসছি বিস্তারিত খবরে। তিন দেশ সফরের প্রথম পর্যায়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এখন ইন্দোনেশিয়ার জাকার্তায়। তিনি আজ সেদেশের প্রেসিডেন্ট দুদেশের কৌশলগত অংশীদারিত্বের সম্পর্কে নতুন গতি সঞ্চারের পাশাপাশি উভয় নেতা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সমঝোতা স্মারকপত্র স্বাক্ষরের বিষয়েও আলাপ আলোচনা করবেন। জাকার্তা থেকে আমাদের প্রতিনিধি জানাচ্ছেন,
1: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার ইন্দোনেশিয়া সফরের দ্বিতীয় দিনে আজ একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নেবেন। দিনের শুরু হবে সকালে প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিক অভ্যর্থনার মাধ্যমে। পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি প্রাবো সুবিয়ান্তো একান্ত বৈঠকে মিলিত হবেন। এরপর দুই দেশের প্রতিনিধি দল পর্যায়ের বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্কের সার্বিক অগ্রগতি পর্যালোচনা করা হবে এবং পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সহযোগিতা আরও বৃদ্ধির উপায় নিয়েও তাদের মধ্যে আলোচনা হবে। পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে একাধিক সমঝোতার স্মারকপত্র স্বাক্ষরিত হবে বলে জানানো হয়েছে। পরে প্রধানমন্ত্রী মোদী ইন্দোনেশিয়ার সংসদে এক কর্মসূচিতে অংশ নেবেন। এছাড়াও তিনি একটি প্রবাসী ভারতীয়দের সাংস্কৃতিক অনুষ্ঠানেও অংশ নেবেন এবং সেখানে ভারতীয় সম্প্রদায়ের সদস্যদের সঙ্গে মত বিনিময় করবেন। সন্দীপন দাশগুপ্ত, আকাশবাণী সংবাদ, জাকার্তা, ইন্দোনেশিয়া।
0: উল্লেখ, প্রধানমন্ত্রী গত সন্ধ্যায় জাকার্তায় পৌঁছলে বিমানবন্দরে তাকে স্বাগত জানান ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবো সুবিয়ান্তো। সেদেশে বসবাসকারী ভারতীয়দের পক্ষ থেকেও তাকে অভ্যর্থনা জানানো হয়। সাদর অভ্যর্থনায় অভিভূত প্রধানমন্ত্রী বলেন, প্রেসিডেন্ট প্রাবো সুবিয়ান্তোর সঙ্গে বৈঠকে ভারত ইন্দোনেশিয়া কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ককে নতুন গতি সঞ্চারের লক্ষ্যে তিনি অধীর আগ্রহে অপেক্ষা করছেন। 2018-এ তাঁর সফরকালে এই কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ক স্থাপিত হয়। শ্রী মোদী জাকার্তায় তাকে স্বাগত জানাতে সমৃদ্ধ সাংস্কৃতিক প্রদর্শনের কথা উল্লেখ করে বলেন, এর মধ্যে দিয়ে

0: ভারত ইন্দোনেশিয়ার সভ্যতার সংস্কৃতি ও আধ্যাত্মিক বন্ধনের প্রতিফলন ঘটেছে। ভারতীয় বংশোদ্ভূতদেরও ধন্যবাদ জানান শ্রী মোদী। ইন্দোনেশিয়ায় ভারতের রাষ্ট্রদূত সন্দীপ চক্রবর্তী বলেছেন, প্রধানমন্ত্রীর এই সফরে প্রতিরক্ষা, বাণিজ্য, শক্তি, খাদ্য নিরাপত্তা, শিক্ষা ও স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে একগুচ্ছ চুক্তি স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনা রয়েছে, যা দুদেশের কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ককে আরও সুদৃঢ় করবে। একটি বেসরকারি সংবাদ মাধ্যমে এক সাক্ষাৎকারে শ্রী চক্রবর্তী বলেন, নরেন্দ্র মোদীর এই সফর দ্বিপাক্ষিক সহযোগিতা আরও সম্প্রসারিত করার পাশাপাশি অর্থনৈতিক ও সমুদ্রপথের সম্পর্ক জোরদার করবে।
1: India and Indonesia are very close and strategic partners. We are just 160 kilometers away. The southernmost tip of India in the Nicobar Islands is just 160 kilometers from Aceh. And after the very successful visit of President Prabowo as chief guest for our Republic Day, I think the relations are on an upward swing in a higher trajectory, and Prime Minister's visit will reinforce that trend. And we will, of course, doing a lot of understandings and agreements on several areas of cooperation, and we are also hopeful for opening up new areas of cooperation.
0: উলিখ সফরের দ্বিতীয় পর্যায়ে প্রধানমন্ত্রী আগামীকাল অস্ট্রেলিয়া যাবেন। মেলবোর্নে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজের সঙ্গে তৃতীয় ভারত অস্ট্রেলীয় বার্ষিক শীর্ষ সম্মেলনে অংশ নেবেন তিনি। সফরের তৃতীয় তথা শেষ পর্যায়ে শ্রী মোদী 10 জুলাই যাবেন নিউজিল্যান্ডে। পশ্চিম এশিয়া সফরের দ্বিতীয় পর্যায়ে বিদেশমন্ত্রী ডক্টর সুব্রমণিয়াম জয়শঙ্কর কাতার থেকে বাহরিনে পৌঁছেছেন। বাহরিনের রাজা হামাদ বিন ইসা আল খালিফার সঙ্গে সাক্ষাৎ করেছেন তিনি। দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার বিভিন্ন পন্থা পদ্ধতি নিয়ে তাদের মধ্যে কথাবার্তা হয়। বিদেশমন্ত্রী বাহরিনের রাজাকে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শুভেচ্ছা বার্তা সম্পর্কে অবহিত করেন। বাহরিনের বিদেশমন্ত্রী ডক্টর আব্দুল লাতিফ বিন রাশেদ আল জায়ানির সঙ্গেও মানামায় বৈঠকে মিলিত হন ডক্টর জয়শঙ্কর। বাহরিনে ভারতীয় বংশোদ্ভূতদের সঙ্গেও তিনি সাক্ষাৎ করেন। উল্লেখ্য, পশ্চিম এশিয়া সফরের অঙ্গ হিসেবে বিদেশমন্ত্রী কুয়েত এবং ওমানেও যাবেন। ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রো গতকাল সিরিয়ায় পৌঁছেছেন। যুদ্ধবিধ্বস্ত এই দেশে 2024 সালে বাশার আল আসাদের ক্ষমতাচ্যুতির পর এই প্রথম কোনো পশ্চিম নেতা এই দেশ সফর করছেন। সাইবেরিয়ার অভ্যন্তরে ওমস্কেতে অবস্থিত রাশিয়ার সর্ববৃহৎ তেল শোধনাগার লক্ষ্য করে ইউক্রেন ড্রোন হামলা চালিয়েছে। দুদেশের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এই হামলা ইউক্রেনের অন্যতম দূরপাল্লার বলে কিভের সেনাবাহিনী দাবি করেছে। দক্ষিণ ফ্রান্সে স্পেনের সীমান্ত লাগোয়া এলাকায় দাবানল বিধ্বংসী আকার নিয়েছে। জোরালো হাওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় ছোট ছোট একাধিক শহর ও গ্রামের প্রায় 10,000 মানুষকে নিরাপদ আশ্রয় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। পাক অধিকৃত কাশ্মীর পকের রাজনৈতিক ঘটনাবলী এক নতুন মোড় নিয়েছে। জম্মু কাশ্মীর যৌথ আওয়ামী অ্যাকশন কমিটি JAAC ইসলামাবাদ সরকারকে 48 ঘণ্টার চূড়ান্ত সময়সীমা ধার্য করেছে। 9 জুলাইয়ের মধ্যে তাদের সমস্ত শর্ত মেনে না নেওয়া হলে কমিটি তাদের ধর্ণা অবস্থান চালিয়ে যাবে বলেও স্পষ্ট জানিয়েছে। ভারত কিশোরী শ্যামাপ্রসাদ মুখার্জির স্বপ্ন পূরণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিকশিত ভারত এবং আত্মনির্ভর ভারত গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। কলকাতায় গতকাল শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মজয়ন্তী উপলক্ষে এক ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী বলেন, শ্যামাপ্রসাদ মুখার্জি এমন শিক্ষার উপর জোর দিয়েছেন যা উদ্ভাবনের চেতনাকে বাড়িয়ে তোলে এবং এমন উদ্যোগের কথা বলেছেন যা দেশকে আত্মনির্ভর বানায়। প্রধানমন্ত্রী বলেন, শ্যামাপ্রসাদ মুখার্জি এক ভারতের জন্য নিজেকে উৎসর্গ করেছেন, তাই দেশের প্রতিটি মানুষকে শ্রেষ্ঠ ভারত গড়ে তোলার জন্য উদ্যোগ নিতে হবে।
2: ডক্টর মুখার্জি এক ভারত শ্রেষ্ঠ ভারত কে লিয়ে পুরি তরহ সে সমর্পিত থে আর ইসলিয়ে জব দেশ মে দো বিধান দো প্রধান দো নিশান কি বাত হুই তো ডক্টর মুখার্জি নে ইসকা ভি জমকর বিরোধ কিয়া। উনহোনে দেশ কো মন্ত্র দিয়া, এক দেশ হে দুই বিধান দুই প্রধান এবং দুই নিশান, আমরা কখনো মেনে নেব না।
0: আগেই জানানো হয়েছে, রাজনীতিবিদ শিক্ষাবিদ ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির 125তম জন্মবার্ষিকী গতকাল দেশজুড়ে যথোচিত মর্যাদায় উদযাপিত হয়। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। পশ্চিমবঙ্গে রাজ্যসভার 3টি আসনে উপনির্বাচনের জন্য আজ বিজ্ঞপ্তি জারি হবে। সেই সঙ্গে শুরু হবে মনোনয়ন দাখিলের কাজ। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন 14 জুলাই, পরের দিন সেগুলি পরীক্ষা করে দেখা হবে। প্রার্থীপদ প্রত্যাহারের শেষ দিন 17 জুলাই। আগামী 24 জুলাই 3টি আসনে উপনির্বাচন। রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের 3 সাংসদ সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশ চিক বরাইকে ইস্তফা দেওয়ায় আসনগুলি শূন্য।

হয়। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল বলেছেন, দেশে চর্ম ও চর্মজাত সামগ্রী ক্ষেত্র বিভিন্ন দেশের সঙ্গে ভারতের মুক্ত বাণিজ্য চুক্তির কারণে বিশেষ উপকৃত হবে। নতুন দিল্লিতে গতকাল জাতীয় চর্ম সামগ্রী রপ্তানি উৎকর্ষ পুরস্কার প্রদান মঞ্চে তিনি একথা বলেন। কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়কড়ি গতকাল জাতীয় সড়ক লজিস্টিক ম্যানেজমেন্ট লিমিটেডের এক পর্যালোচনা বৈঠকে পৌরোহিত্য করেন। বহুমুখী লজিস্টিক পার্ক, রোপওয়ে, ইন্টারমোডাল স্টেশন সহ বিভিন্ন ক্ষেত্রে প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করে দেখা হয় ওই বৈঠকে। জাতীয় মানবাধিকার কমিশন NHRC কর্ণাটকের বেঙ্গালুরুতে 7 জন পরিযায়ী শ্রমিকের মৃত্যু এবং আরও 5 জন আহত হওয়ার ঘটনায় রাজ্যের মুখ্য সচিবকে নোটিশ জারি করেছে। 2 সপ্তাহের মধ্যে ব্যাপারে রিপোর্ট দিতে বলা হয়েছে। ভারতের আবহাওয়া দপ্তর আজ গুজরাট, সৌরাষ্ট্র, কচ্ছ, মধ্য মহারাষ্ট্র, কর্ণাটক উপকূলে ভারী থেকে অতিভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করেছে। দিল্লি, হরিয়ানা, চণ্ডীগড়, পাঞ্জাব, বিহার, ছত্তিশগড়, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, কর্ণাটকের অভ্যন্তরীণ ভাগ, মধ্যপ্রদেশ, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ এবং সিকিমেও 2 দিন ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। ফিফা বিশ্বকাপ ফুটবলের রাউন্ড অফ 16-এ স্পেনের কাছে 1-0 গোলে হেরে প্রতিযোগিতা থেকে ছিটকে গেছে পর্তুগাল। ডালাসে এই ম্যাচে স্পেন প্রথম থেকেই ছিল আক্রমণাত্মক। এদিকে প্রি কোয়ার্টার ফাইনালের শেষ ম্যাচে মার্কিন যুক্তরাষ্ট্র ও বেলজিয়ামের মধ্যে খেলা চলছে। এ পর্যন্ত পাওয়া খবরে বেলজিয়াম 3-1 এগিয়ে। খবর আপাতত এ পর্যন্তই। পরের খবর, স্থানীয় সংবাদ।

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি ইন্দিরা দেব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুই দিনের সরকারি সফরে গতকাল ইন্দোনেশিয়ায় এসে পৌঁছেছেন। জাকার্তা বিমানবন্দরে পৌঁছালে ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি প্রাবোবো সুবিয়ান্তো প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান এবং ইন্দোনেশিয়ায় নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত ও ভারতীয় সম্প্রদায় সদস্যরা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। সামাজিক মাধ্যমে শ্রী মোদী বলেছেন, 2018 সালে ভারত ও ইন্দোনেশিয়া তাদের সম্পর্ককে একটি ব্যাপক কৌশলগত অংশীদারিত্বে উন্নীত করেছে, যা জনগণের জন্য লাভজনক হয়েছে। আকাশবাণী সংবাদদাতা জানিয়েছেন, প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে ঐতিহ্যবাহী ইন্দোনেশীয় ও ভারতীয় নৃত্য পরিবেশনা সম্মিলিত একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রবাসী ভারতীয়রাও তাকে স্বাগত জানিয়েছেন। এই সফরকালে প্রধানমন্ত্রী মোদী ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি প্রাবোবো সুবিয়ান্তোর সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা করবেন। আলোচনায় বাণিজ্য, বিনিয়োগ, প্রতিরক্ষা, সামুদ্রিক নিরাপত্তা, ডিজিটাল প্রযুক্তি এবং সাংস্কৃতিক বিনিময়ের ক্ষেত্রে সহযোগিতা জোরদার করার উপর আলোকপাত করা হবে বলে আশা করা হচ্ছে, যা ভারত ও ইন্দোনেশিয়ার মধ্যে ব্যাপক কৌশলগত অংশীদারিত্বকে আরও শক্তিশালী করবে। ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মবার্ষিকী গতকাল সারা দেশে যথাযথ মর্যাদায় উদযাপন করা হয়। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন উপরাষ্ট্রপতি ভবনে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাক্তার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানান। তিনি ডক্টর মুখোপাধ্যায়কে জাতীয়তাবাদ, নিঃস্বার্থ সেবা ও নির্ভীকতার এক চিরন্তন প্রতীক হিসেবে বর্ণনা করেন। আগরতলায় টাউন হলে আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, দেশের অখণ্ডতা রক্ষায় ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অবদান ছিল অপরিসীম। তার আদর্শ ও চিন্তাধারাকে পাথেয় করে ভারত আজ বিশ্বমঞ্চে প্রতিষ্ঠিত। অনুষ্ঠান শুরুর আগে টাউন হল প্রাঙ্গণে ডক্টর মুখোপাধ্যায়ের পূর্ণাবয়ব মূর্তি স্থাপনের লক্ষ্যে ভূমিপূজন ও ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে যোগ দেন মুখ্যমন্ত্রী। আসন্ন রথযাত্রাকে সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে গতকাল শান্তির বাজার মহকুমার শাসকের সভাকক্ষে প্রস্তুতি কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সিদ্ধান্ত হয়, আগামী 16 জুলাই শান্তির বাজার, বাইখোড়া, জোলাইবাড়ি সহ মহকুমার বিভিন্ন এলাকায় রথযাত্রা আয়োজনের জন্য স্থানীয় থানা থেকে আগাম অনুমতি নিতে হবে। কোনো প্রকার প্রাণী রথ টানার কাজে ব্যবহার করা যাবে না। বিকেল 4টা থেকে সন্ধ্যা 6টার মধ্যে রথ টানার কাজ সম্পন্ন করতে হবে। রথ পরিক্রমা করার পথে ওই সময় বিদ্যুৎ পরিষেবা বন্ধ রাখা হবে। কাঞ্চনপুর মহকুমা শাসক কার্যালয়ে গতকাল একটি চাইল্ড কেয়ার রুম এবং হেল্প ডেস্কের উদ্বোধন হয়। শিল্প ও বাণিজ্য মন্ত্রী শান্তনা চাকমা এই ডেস্কের উদ্বোধন করে বলেন, এ ধরনের উদ্যোগ সাধারণ মানুষের, বিশেষ করে শিশু সন্তান সহ মহকুমা শাসকের কার্যালয়ে আসা মায়েদের জন্য খুবই উপযোগী হয়ে উঠবে।

এখানে শিশুদের জন্য খেলনা, শিশুবান্ধব পরিবেশ, আরামদায়ক বসার ব্যবস্থা করা হয়েছে। একই সঙ্গে মহকুমার শাসক কার্যালয়ে আসা মানুষের সুবিধার্থে একটি হেল্প ডেস্কও চালু করা হয়েছে। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের বছর বাঁচাও পরীক্ষা গতকাল থেকে শুরু হয়েছে। পর্ষদ সভাপতি ডক্টর ধনঞ্জয় গণচৌধুরী জানিয়েছেন, মাধ্যমিকের বছর বাঁচাও পরীক্ষা চলবে 10ই জুলাই পর্যন্ত, উচ্চ মাধ্যমিকের বছর বাঁচাও পরীক্ষা চলবে 14ই জুলাই পর্যন্ত। রাজ্যে 26টি কেন্দ্রে বছর বাঁচাও পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। তিনি জানান, পরীক্ষার্থী সংখ্যা মাধ্যমিকে 756 জন এবং উচ্চ মাধ্যমিকে 1,570 জন। কাঞ্চনপুরে নেশামুক্ত ভারত অভিযান ফুটবল টুর্নামেন্ট গতকাল থেকে শুরু হয়েছে। শিল্প ও বাণিজ্য মন্ত্রী সান্তনা চাকমা এই প্রতিযোগিতার উদ্বোধন করেন। খেলাধুলায় সক্রিয়ভাবে অংশগ্রহণের পাশাপাশি বিভিন্ন সামাজিক কাজেও অংশ নিতে শিল্পমন্ত্রী যুব সমাজের প্রতি আহ্বান জানান। প্রতিযোগিতা আগামী 17ই জুলাই পর্যন্ত চলবে। কাঞ্চনপুর মহকুমার 3টি ব্লকের 24টি দল এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। বিশ্বকাপ ফুটবলে রাউন্ড অফ 16-এর ম্যাচে পর্তুগালকে 1-0 ব্যবধানে পরাজিত করে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেছে স্পেন। অপর ম্যাচে বেলজিয়াম আমেরিকাকে 4-1 গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে। স্পেন ও বেলজিয়াম কোয়ার্টার ফাইনালে একে অপরের বিপক্ষে খেলবে। আবহাওয়ার খবর, আগামী 24 ঘন্টায় দক্ষিণ সিপাহীজলা, খোয়াই, গোমতি ও পশ্চিম জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আজ দিনে সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আগরতলায় আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.8 ডিগ্রি সেলসিয়াস। সকাল 5:30 পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ 8.5 মিলিমিটার। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হল। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধে 7:55 মিনিটে।

আকাশবাণী আগরতলা ককতুমা পড়িব বিথিকা দেববর্মা মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদী শালনীনি বেড়াইমুঙ্গ মিয়া ইন্দোনেশিয়া ও সগৈকা জাকার্তা বীরখুংখলা ও বন লামশোকা ইন্দোনেশিয়ানি প্রেসিডেন্ট প্রভো শুভিয়ান্তু বেড়াইমা জোড়া খড়ক নই অজা বুখাক নিনি হালক নখবই জুদা জুদা নাংকুকমা দিক হল ককলাম সালাইয়ান মন্ত্রী বক্রক বেড়াইমা জোড়া যোগাকার্তা ও ব্রহ্মানান মান্ডপ ও বেড়াইনাই আরও নাইনাইতে আরও থাঙ্গই ভারতনি তংনাই রোগনি বখাক্তে ককরক নারেগানু হদালান্তই মোচাং মোদী সাকা 2018 বিশ্ব ভারতে ইন্দোনেশিয়ানি হালগো হামক্রাই এংমা বাই লুকরক শেপ মান বাইখা আকাশবাণী ককতমা থুমনাই সাকা মন্ত্রী বখরকন শিরিশি তিনি রায়দাতে ইন্দোনেশিয়া ভারত হা কতনি মোসামুং ফুনুকমা বিশিংতিন হুকুমো পান্দা কাইসা সংসা ওই বন লামশকা ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়নি মিয়া ফিল সারা নৈচিবা আচাইমা শাল হা কতর গনাঙ্গই যাই যাই খেয়ে বরমরি উই বিনি আচাইমা শাল ন পালাই যাখা রাষ্ট্রবক্র গিয়াক চু সিপি রাধাকৃষ্ণন বিনি তংমা নগ ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়নি বাংপিলিও খুম্বগুই খুলুমুং ইয়াফারি শাখা ব খরকসা মুঙ্গনাং রংক রংতাই ওয়ানসু করং ভারত হা কতনি রংতাই লুকু ফানরাইদানি সেব বিনি নাংকুক মানে গনাং কতর সামুং নাংমানি মারিতঙ্গ মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় আচাইমা শালো বিনি ফাইসিং খুলুমুং ইয়াফারকা ডক্টর মুখোপাধ্যায়নি লাংমা তংফ্রু সামুং তাংমানো কতাল আচাই সংরগ্ন সেরংনা বাকে মন্ত্রীবক্র কবক্ষা ইয়াং আগরতলা টাউন হল সংসাজাক পান্ড মন্ত্রীকরা প্রফেসর ডক্টর মানিক সাহা সাকা হা কতনি থাংসানো মোথাং নারেগনাও ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় সামুং কাহাম তাংমানি মারিতঙ্গ বিনি আবনুরগৈন তাই ওয়ানসুক মুংন নাহারিন ভারত হা কতর তাবুক হায়ুংনি দাংসাও কাশাকা পান্ডা চেংমা সেকাং আগরতলা টাউন হল বুসকাঙ্গ ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় খাকলাব জোড়ানি মাংতাং আচুগ্রিমা বাগৈ হলং থং কাইমা পান্ডা মন্ত্রী অকরা আরো মানজাখা ত্রিপুরা রংকচার নাইমথা বাই নাইকলজাক মাধ্যমিক তে কুচুক মাধ্যমিক নি বছর বাঁচাও আঞ্জুকমুখ মিয়ানিসিমি চেংজাখা নাইমথানি কাসকু ডক্টর ধনঞ্জয় গণ চৌধুরী শাখা মাধ্যমিক নি বছর বাঁচাও আঞ্জুকমুখ তে জুলাই ও জুলাই তালনি সালচি জোড়াতে কুচুক মাধ্যমিক নি বছর বাঁচাও আঞ্জুকমুং ও জুলাই তালনি শালব্রী জোড়া অঙ্গানু হাস্তে নৈচিদক থায়ো বছর বাঁচাও আঞ্জুকমুং নাহারজাক তঙ্গ বতাই বসাকা মাধ্যমিক খড়ক স্নীরা বাচিদক তে কুচুক মাধ্যমিক খড়ক শাহসাই বাড়া স্নীচি আঞ্জুকমুং মানজাক তঙ্গ কাঞ্চনপুর হাঙ্গর তাংনগ মিয়া চাইল্ড কেয়ার রুম তে হেলথ ডেস্ক নো চেঙ্গেরিখা স্নামঘরতে বানিয়া মন্ত্রী শান্ত

চাকমা ও হেলথ ডেস্ক নো চেঙ্গি সাকা অবহাই লাম নাহার চাকমা টংক সং টংনাই লুকু চেরাই বুসানো খবুই হাং কোরতাং নগ ফাইনাই বুড়ি রোগ নি বাকে বেলায় নাংমানি আরও চেরাই রোগ নি বাকে থাকায় খরা কম্পা রোগ নি বাকে টংখর কাহামনি সেব্র খলাই যাকা হাং কোরতাং নগ লুকু রোগ নি কাহামনি বাকে হেলথ ডেস্ক কাইসা চল খলাই যাকা বুসকাং রথযাত্রা নুরুগী মিয়া শান্তির বাজার হাংকর তাংনক তিয়ার ইংমানী কমিটি কাইসা ককলাম পান্ডা অংখা অতালনি চিদক শালমারিও শান্তির বাজার বাইখুড়া জুলাই বাড়ি নকবই হাংকুনি জুদা জুদা আমচায়ও রথযাত্রা যুগালমুং নুরুগী আরুনি থানানী সকাংবাড়িয়া গোসিমুং নাহানা নাগানো সারিক দামব্রী সেমি দামদক জোড়া রথযাত্রা সতনমানি সামুং বুতাং অঙ্গানো তৈ রথ বেড়াইমা জোড়া ফেরাংনি শেপ মোথাকজা টঙ্গানো হায়ুঙ্কা ফুটবলনি রাউন্ড অফ সিক্সটিন ম্যাচও পর্তুগাল শাহবুক জাগুলনি ফেরবাই ম্যাচনি কোয়ার্টার ফাইনেল সগৈকা স্পেন তে কাইসা ম্যাচও বেলজিয়াম আমেরিকান ব্রুইশা গোলনি ফেরবাই ম্যাচেনখা তাবুক স্পেন বাই বেলজিয়াম কোয়ার্টার ফাইনেল বাতায়ানো কাঞ্চনপুরও ফেক মুংয়াকাকজাক ভারত তাংবু তাঙ্গন ফুটবল টুর্নামেন্ট মিয়া চেংজাখা স্নামখরতে বানিয়া মন্ত্রী শান্তনা চাকমা ও থং বাতাইমুং চেঙ্গে রেখা থংমুংনি লগি হদানী সামুঙ্গব গদাল ফাইনা বাকে শিকলা হদান স্নামখর মন্ত্রী কবকমুং নারেখা অ তালনি বুসকাং চিসনি শালমারি জোড়া অ টুর্নামেন্ট চলিওয়ানো কাঞ্চনপুর হাংকুনি কাইথাম ব্লকনি বেবাগৈ নৈচি ব্রী বতর বাতাইমাও মানজাক ফায়ানো বুসকাং দামনৈ চিব্রিও হাস্তেনি শালগড়া সিপাহী জোলা খোয়াই গুমতি তে শালথাং হাঙ্কর ফেরাঙ্কগুই গবাং খে ওয়াতে ওয়াউই মানো হনে হজাক মংরিখা নবার তৈবার নাইখুং তিনি শালনি তুংমারি সাকাও থামচিব্রী ডিগ্রি সেলসিয়াস নি গানাগিনি তঙ্গুই মানো তিনি আইচুক নি বুখাগো খামানি তুংমারি তংমানি নৈচিবা দশমিক বুড়ি ডিগ্রি সেলসিয়াস ফুংনি দাম বা তামুই সতি থামচি জোড়া ওয়াতে ওয়াখা চার দশমিক বা মিলিমিটার ককতমা পরিমং তাবুক জড়াতে অরণ্য পাইখা উলনি ককতমা আওয়াই খেলায় জাগানো হর্নি দামস নেতাময় সতী বুড়ি চিবাবো

0: নমস্কার সুপ্রিয় শ্রোতা, সবাইকে স্বাগত জানাই আমাদের অভিজ্ঞাপনের আরও এক নতুন পর্বে। শ্রোতাবন্ধু, আজ 7ই জুলাই, বিশ্বজুড়ে উদযাপিত হচ্ছে এক মিষ্টি, সুস্বাদু এবং আনন্দে ভরপুর দিন, কারণ আজ বিশ্ব চকলেট দিবস।
1: হ্যাঁ, এই দিনটি আবার কখনো কখনো আন্তর্জাতিক চকলেট দিবস নামেও পরিচিত। প্রতি বছর এই দিনে বিশ্বের নানা প্রান্তে চকলেট প্রেমীরা উদযাপন করেন তাদের প্রিয় এই খাবারকে ঘিরে আনন্দের কিছু মুহূর্ত।
0: শ্রোতাবন্ধু, বিশ্বাস করা হয় 1950 সালে ইউরোপে প্রথম চকলেটের আগমন ঘটে, আর সেই ঐতিহাসিক ঘটনাকে স্মরণ করেই 7ই জুলাই দিনটি বিশ্ব চকলেট দিবস হিসেবে পালিত হয়।
1: তবে মজার বিষয় কি জানেন, বিশ্বজুড়ে চকলেটকে ঘিরে আরও বেশি কিছু বিশেষ দিনও রয়েছে। যেমন মার্কিন যুক্তরাষ্ট্রে 28শে অক্টোবর পালন করা হয় জাতীয় চকলেট দিবস।
0: এছাড়াও ইউএস ন্যাশনাল কনফেকশন অ্যাসোসিয়েশন 13ই সেপ্টেম্বরকে আন্তর্জাতিক চকলেট দিবস হিসেবে স্বীকৃতি দিয়েছে। এই দিনটি আবার বিশ্ব বিখ্যাত চকলেট উদ্যোক্তা মিল্টন এস হার্শেরও জন্মদিন।
1: শুধু তাই নয়, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম কোকো উৎপাদক দেশ ঘানা 14ই ফেব্রুয়ারি চকলেট দিবস উদযাপন করে, আর লাটভিয়ায় এই দিনটি পালিত হয় 11ই জুলাই।
0: তো শ্রোতাবন্ধু, বলতেই হয় যে চকলেট শুধু একটি খাবার নয়, এটি ভালোবাসা, আনন্দ আর উদযাপনের এক

0: প্রতীক, ছোট থেকে বড় সকলের মন জয় করে নিয়েছে এই মিষ্টি স্বাদের চকলেট।
1: তাই আজকের এই দিনে প্রিয়জনের সঙ্গে একটি চকলেট ভাগ করে নেওয়া হোক আনন্দের একটি ছোট্ট উপলক্ষ।

0: তো শ্রোতা বন্ধু, এবারে আর কি ঘটনাবলী রয়েছে আজকের দিনে, বা বিশেষ কী কী রয়েছে সেই দিকে নজর রাখি। আজকের দিনে বাংলার নবাব হিসেবে মীর জাফর পুনরায় ক্ষমতা লাভ করেছিলেন 1763 খ্রিস্টাব্দে। আজকের দিনে ব্রিটিশ বিরোধী সাঁওতাল বিদ্রোহ ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে 1855 খ্রিস্টাব্দে। এছাড়া মুম্বাইয়ে ভারতের প্রথম সিনেমা প্রদর্শিত হয়েছিল ঠিক আজকের দিনে 1896 খ্রিস্টাব্দে। আজকের দিনে 1905 খ্রিস্টাব্দে লর্ড কার্জন বঙ্গভঙ্গ ঘোষণা করেন। আজকের দিনে কলকাতা থেকে ইংরেজি দৈনিক দ্য টেলিগ্রাফ প্রকাশ শুরু হয়েছিল, আর সালটা ছিল 1982। আজকের দিনে শিখ জঙ্গিদের হামলায় বাসে 46 জন নিহত হয়েছিলেন, আর সালটা ছিল 1987।
1: আবার আজকের দিনে 1888 সালে জন্মগ্রহণ করেন নরেন্দ্র দেব, যিনি ছিলেন বাঙালি কবি এবং সাহিত্যিক। আজকের দিনে জন্মগ্রহণ করেন 1905 সালে বিশিষ্ট সাহিত্যিক এবং পরিব্রাজক শ্রী প্রবোধ কুমার সান্যাল। আজকের দিনে জন্মগ্রহণ করেছিলেন 1914 সালে বিশিষ্ট সঙ্গীত পরিচালক অনিল বিশ্বাস। তাছাড়া আজকের দিনে জন্মগ্রহণ করেন 1963 সালে বিশিষ্ট অভিনেতা খরাজ মুখোপাধ্যায়। আর আজকের দিনে জন্মগ্রহণ করেছিলেন আন্তর্জাতিক ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনি, সালটা ছিল 1981। তাছাড়া আজকের দিনে আমরা আমাদের মাঝখান থেকে হারিয়েছি কিছু গুণী ব্যক্তিত্বদের। আজকের দিনে 1931 সালে স্বাধীনতা সংগ্রামী বিপ্লবী দীনেশ গুপ্ত পরলোক গমন করেন। তাছাড়া আজকের দিনে আমরা হারিয়েছি 2021 সালে কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমারকে। আজকের দিনে আমরা হারিয়েছি 2003 সালে মঞ্চ অভিনেত্রী কেতকী দত্তকে।
0: আর শ্রোতাবন্ধু, আজকের দিনে আমাদের বন্ধুদের, অর্থাৎ শ্রোতা বন্ধুদের যাদের বিশেষ কোনো দিন জন্মদিন কিংবা বিবাহ বার্ষিকী রয়েছে, আপনাদের জন্য রইল আজকের এই অভিজ্ঞাপনের পর্ব থেকে অনেক অনেক শুভেচ্ছা।

শ্রোতা বন্ধু, এবারে চলে যেতে হবে লিখছি তোমায় পর্বে। লিখছি তোমায় পর্বে আমাদের অনেক শ্রোতা বন্ধু চিঠি পাঠাচ্ছেন, রাজ্য তো বটেই, বহিরাজ্য অর্থাৎ পশ্চিমবঙ্গ থেকেও বহু শ্রোতা বন্ধু আমাদের চিঠি পাঠাচ্ছেন। তো প্রথম যে চিঠিখানি আমার হাতে রয়েছে, সেই চিঠি পাঠিয়েছেন পশ্চিমবঙ্গের হাওড়া থেকে শক্তিশঙ্কর সামন্ত। বন্ধু, কি লিখেছেন আমাদের এবারের বিষয়ে, শোনাব আপনাদের। সুন্দর সমীবেশ, যুব দক্ষতা, বিষয়টি অত্যন্ত সময় উপযোগী এবং প্রণিধানযোগ্য সন্দেহ নেই। যুব দক্ষতা নিয়ে আলোচনায় ঢোকার আগে দেখে নিতে পারি এ দেশে যুবদের অবস্থান বর্তমান সময়ে ঠিক কোন জায়গায়।

0: থেকে 35 বছরের কম বয়সী মানুষের সংখ্যা মোট জনসংখ্যার 66% কাছাকাছি। অন্যদিকে 15-29 বছর বয়সী যুবদের অনুপাত দেশের জনসংখ্যার 28%। এই পরিসংখ্যানই বলে দিচ্ছে ভারত বর্তমান বিশ্বের বৃহত্তম তরুণ জনগোষ্ঠীর দেশ। অর্থাৎ অন্য অনেক দেশের তুলনায় এই ঈর্ষণীয় যুবশক্তিকে মানব শক্তিতে রূপান্তর ঘটাতে প্রয়োজন সময় উপযোগী কারিগরি শিক্ষা, বাস্তবমুখী প্রশিক্ষণ এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি। এর ফলে যুব সমাজ শুধু দক্ষ কর্মী হিসেবেই গড়ে উঠবে না, বরং তারা দেশের অর্থনীতিতে সক্রিয় গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবে। লেখা বাহুল্য, এই বিশাল সংখ্যক যুবদের দক্ষতা অর্জনের জন্য প্রয়োজন কর্মমুখী এবং বৃত্তিমূলক শিক্ষা, ডিজিটাল সক্ষমতা উন্নয়ন, পাশাপাশি স্বাস্থ্য ও সচেতনতা বৃদ্ধির দিকে বিশেষভাবে নজর দেওয়া জরুরি। সর্বোপরি যুব দক্ষতা বাড়াতে তরুণ যুবদের নিজস্ব ব্যবসা বা স্টার্ট আপ শুরু করার জন্য সরকারি বেসরকারি উদ্যোগে কিছু সহজ শর্তে ঋণ প্রদানসহ মেন্টরশিপের ব্যবস্থা গ্রহণ জরুরি। প্রসঙ্গত আজকাল একটা কথা প্রায়শই শুনতে পাই, আমাদের দেশের জনসংখ্যা বৃদ্ধি যথেষ্ট গর্বের ব্যাপার। কিন্তু পাশাপাশি প্রশ্ন উঠবেই, এই যুবশক্তিকে মানব শক্তিতে রূপান্তর ঘটাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে কিনা। এক্ষেত্রে কয়েকটি সুনির্দিষ্ট লক্ষ্যে এগোনো প্রয়োজন। এর মধ্যে সবচেয়ে জরুরি হল স্বাস্থ্য পুষ্টির বিকাশ, গ্রাম শহরের পরিকাঠামো নির্মাণ, কারিগরি শিক্ষায় জোর, ডিজিটাল দক্ষতা বৃদ্ধি এবং যুবদের দক্ষতা উন্নয়ন ছাড়াও সর্বপ্রেক্ষা গুরুত্বপূর্ণ হল নারী এবং পুরুষের বৈষম্য দূরীকরণের পাশাপাশি প্রত্যেকের সমান সুযোগের ব্যবস্থা করা। আমাদের মনে রাখতে হবে, জনসংখ্যা বৃদ্ধি মানেই মানব সম্পদ বৃদ্ধি তা কিন্তু নয়। মানব সম্পদ বৃদ্ধিতে ব্যর্থ হওয়া মানে তা জনবিস্ফোরণের নেতিবাচক দিকগুলিকেই বিশেষভাবে চিহ্নিত করে। আমরা চাইব নারী পুরুষ নির্বিশেষে দেশের যুবশ্রেণী কাজের সুযোগ পাক, পাশাপাশি কম্পিউটার সহ আধুনিক প্রযুক্তিতে তারা ইতিহাস তৈরি করুক। শক্তি শঙ্কর সামন্ত, ধানসা, কাঁচিপাড়া, হাওড়া।
1: পরবর্তী চিঠিখানি লিখে পাঠাচ্ছেন শ্রী বীরেন্দ্রনাথ সাহু, রণবনিয়া, কেশিয়ারি, পশ্চিম মেদিনীপুর থেকে। বন্ধু লিখছেন, আমরা নতুন যৌবনীর দূত, আমরা চঞ্চল, আমরা অদ্ভুত। কবিগুরুর এই সঙ্গীত মূর্ছনায়, যৌবনকালের উচ্ছলতায় আমাদের কর্মস্পৃহা বাড়তে থাকে। তাই সঠিক পদ্ধতিতে তালিম দিয়ে বা কর্মক্ষেত্রে যুবক যুবতীদের শিক্ষিত করে তুললে তাদের নৈপুণ্য আসে ও আমরা তাদের যুব দক্ষতা দেখতে পাই। শ্রী শ্রী চণ্ডীর 11 অধ্যায়ে 6 শ্লোকে আছে, বিদ্যা সমস্তাস্তব দেবী বেদা স্ত্রিয়ং সমস্তাং সকলা জগতসু। অর্থাৎ, হে দেবী, সমস্ত বিদ্যাই আপনার ভিন্ন ভিন্ন স্বরূপ, সংসারের সমস্ত নারী আপনারই মূর্তি। আজকে বেকারত্ব বেশ ভয়ঙ্কর রূপ নিয়েছে, তাই এখানের মানুষ রুটি রুজির জন্য ভিন রাজ্যে পাড়ি দিচ্ছে, কেবল উপযুক্ত কর্মসংস্থানের সুযোগ নাই বলে। এখন সঠিক কর্মসংস্থানের জন্য পরিকল্পনা মতো যুব দক্ষতা, পুরুষ ও মহিলাদের নতুন সৃষ্টির শৈল্পিক তালিম দিয়ে উপযুক্ত দক্ষ সৃজনশীল কর্মী তৈরি করতে পারলেই নিশ্চিত বেকারত্ব ঘুচবে। সমাজে কৃষি, শিল্প, শিক্ষা, মহাকাশ গবেষণা, বৈজ্ঞানিক গবেষণা, জীবদেহ সংরক্ষণ, সফল চিকিৎসক তৈরি, এছাড়া হস্তশিল্প, বয়ন শিল্প সবেতেই যুব দক্ষতা প্রয়োজন। এখন নিত্য চাহিদা স্বরূপ মানুষের শুধু রুটি কাপড়া মাকানের মধ্যেই জীবনটা সীমাবদ্ধ নেই। উন্নত মানের চিকিৎসা, কৃষি, পরিষেবা, যাতায়াত, বয়ন, বিজ্ঞান এবং প্রযুক্তি।

ব্যক্তিগত শাখাগুলোর বিশ্ববিদ্যালয়ে পঠন পাঠনে চাহিদা বেড়েছে, যাতে যুব দক্ষতা বাড়ে। আজকে দেশের আরক্ষা এবং প্রতিরক্ষা বিভাগের বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত পুরুষ ও মহিলা সম্প্রদায়ের অসাধারণ ভূমিকা যুব দক্ষতার পরিচয় বহন করে। জলে, স্থলে ও আকাশে বিভিন্ন প্রকার সেনা, পুরুষ ও মহিলা যুব দক্ষতা দ্বারা দেশের সার্বভৌমত্ব অতন্ত্র প্রহরী রূপে রক্ষা করে চলেছেন বলেই আমরা নিশ্চিন্তে কালাতিপাত করতে পারছি, একি কম কথা। সুতরাং যুব দক্ষতাই দেশের সমৃদ্ধির সোপান স্বরূপ, তাই না বন্ধু? বিজ্ঞাপন অভিজ্ঞাপনের চিঠির পাঠক পাঠিকা ও শ্রোতা বন্ধুদের বর্ষা ভেজা শুভেচ্ছা ও নমস্কার আনতে বীরেন্দ্রনাথ সাহু, রণবনিয়া, কেশিয়ারি, পশ্চিম মেদিনীপুর।

0: শ্রোতাবন্ধু, এবারে যে চিঠিখানি আপনাদের পড়ে শোনাব সেই চিঠি পাঠিয়েছেন পশ্চিম মেদিনীপুর থেকে দিলীপ কুমার দত্ত। বন্ধু লিখেছেন, প্রিয় অভিজ্ঞাপন, বর্তমান সমাজে যুব দক্ষতা বিষয়ে আলোচনা করার পূর্বে স্বামী বিবেকানন্দ যুব সমাজকে কীভাবে দেখেছেন এবং যুব সমাজকে নিয়ে তাঁর যে চিন্তাধারা প্রকাশ করেছেন তা নিয়ে আলোচনা করলেই বোঝা যাবে যুবকদের দক্ষতা অর্জন কীভাবে বৃদ্ধি পাবে। প্রথমে বলি, স্বামীজি যুব সমাজকে জাতির মেরুদণ্ড হিসেবে বিবেচনা করতেন। তাঁর মতে, যুবকদের যে কোনো কাজে দক্ষতা বাড়াতে গেলে আগে তাদের শারীরিক এবং মানসিক শক্তির সঠিক বিকাশ ঘটাতে হবে। তাঁর মতে, যুবকদের প্রকৃত দক্ষতা হল তাদের চরিত্র গঠন, আত্মবিশ্বাস এবং দেশপ্রেম। বর্তমান সমাজে লক্ষ্য করছি যুবকদের মধ্যে বেকারত্বের সংখ্যা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে এবং এর একমাত্র প্রধান কারণ হল অধিকাংশ যুবকই কোনো মতে পুঁথিগত বিদ্যা অর্জন করে কোনো মতে একটা ডিগ্রি নিয়ে একটি চাকরি পেতে চায়। কিন্তু আমাদের দেশ এখন বিজ্ঞান এবং প্রযুক্তিতে অনেক এগিয়ে গেছে। শুধুমাত্র পুঁথিগত বিদ্যা অর্জন করে বিজ্ঞান এবং প্রযুক্তিতে দক্ষতা অর্জন করা যায় না। নিজ নিজ কাজে দক্ষতা বাড়াতে গেলে যুবকদের হতে হবে পরিশ্রমী, আত্মবিশ্বাসী এবং যে কোনো বৃত্তিমূলক শিক্ষায় পারদর্শী। সরকারি এবং বেসরকারি সব ক্ষেত্রেই চাইছে যুবকদের কাজের দক্ষতা। আমাদের দেশের অনেক যুবক এখন স্বামীজির আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশে বিদেশে বিজ্ঞান এবং প্রযুক্তির ক্ষেত্রে অনেক দক্ষ হয়ে উঠেছেন। বিবেকানন্দের বাণীকে স্মরণ করে বলি, প্রত্যেকটি যুবক যদি নিজেকে দুর্বল না ভেবে নিজের উপর বিশ্বাস রেখে নিজের পায়ে দাঁড়াতে শেখে এবং নিঃস্বার্থভাবে অপরের সেবা করা এবং দায়িত্ব কাঁধে তুলে নেওয়া হল একজন প্রকৃত দক্ষ যুবকের কাজ। প্রীতি ও শুভেচ্ছা জানাই দিলীপ কুমার দত্ত, রাঙামাটি মধ্যপাড়া, মেদিনীপুর, জেলা পশ্চিম মেদিনীপুর।
1: আর আজকের লিখছি তোমায় পর্বের সর্বশেষ চিঠিখানি আমাদের হাতে এসে ইতিমধ্যেই পৌঁছে গেছে। যুব দক্ষতা বিষয়ক চিঠি লিখে পাঠাচ্ছেন স্বপন।

কুমার প্রামাণিক পূর্ব মেদিনীপুর থেকে বন্ধু লিখছেন, যুবশক্তির অধিকোষ অভিজ্ঞাপন। এই কথা কারোর অজানা নয় যে দেশের চালিকা শক্তি হল যুব সমাজ। ইতিহাস সাক্ষী যে দেশের যুব সমাজ যত শক্তি, সাহস, বুদ্ধি, মননে সমৃদ্ধ, সে দেশ ততই উন্নত। দেশের দুর্দিন মুক্ত করে যুগান্তর ঘটিয়েছে যুবারাই। তাই তো স্বামী বিবেকানন্দ পরাধীনতার গ্লানিময় পরিস্থিতি থেকে উদ্ধার পেতে চেয়েছিলেন এ ব্যান্ড অফ ইয়াং বেঙ্গল। সমাজ সভ্যতার কারিগর তো যুবকেরাই, তাঁদের পিছুটানহীন, ভয় ভাবনা লেশহীন রুজু মেরুদণ্ডের দৌলতে রাষ্ট্রের দুর্দশা বিমুক্ত হয়। এরাই শক্তি, এরাই বল, এদের পায়ের তলায় মুচ্ছে তুফান, ঊর্ধ্বে বিমান, ঝড় বাদল। এরাই সততার পরাকাষ্ঠা হয়ে নিঃস্বার্থ আত্মবলিদানের অঙ্গীকারে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে নির্দিধ। এ বয়স জানে রক্তদানের পুণ্য, বাষ্পের বেগে স্টিমারের সাথে চলে বলেই বাধা বন্ধনহীন উত্তাম চঞ্চল মুক্ত চেতনার অগ্রদূত যুব সমাজে দেশের কান্টারি। আর সকলে দেশ কিংবা দশের সংকটকালে ব্যস্ত, যখন স্বার্থ বুদ্ধি নিয়ে লাভ লোকসানে, যুবশক্তি কই পরোয়া নেই বিক্রমে ঝাঁপিয়ে পড়ে। কোনো ক্ষেত্রে ব্যর্থতার দায়ভার নিয়ে কান্নাকাটি করে সময় অপচয় করে না, বর্তমানে বসে অতীত হাতড়ে তুলে আনে ভবিষ্যতের স্বর্ণ ভাণ্ডার। তাই চাই যথার্থ যুবদক্ষতা। প্রেরক স্বপন কুমার প্রামাণিক, পূর্ব মেদিনীপুর।

0: acaba çıkan güzel kaşan dedi.
1: শ্রোতা বন্ধু, এবারে চলে যাচ্ছি কিছু তথ্যে। তো প্রথমেই যে তথ্যখানি আপনাদের জানিয়ে রাখি, ফরেস্টার এবং ফরেস্ট গার্ড পদে আবেদনের ক্ষেত্রে যে ভাষা নির্বাচন করার জন্য অনলাইন পোর্টাল, সেই পোর্টাল কিন্তু ইতিমধ্যেই চালু করা হয়েছে। শুধুমাত্র নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদনকারী প্রার্থীদের জন্যই কিন্তু এই পোর্টাল খোলা হয়েছে। যারা নির্ধারিত সময়সীমার মধ্যে অনলাইনে আবেদন করার সময় ভাষা নির্বাচন করতে পারেননি, তাদের জন্য এই পোর্টাল খোলা হয়েছে, যা গতকাল সকাল 10টা থেকে শুরু হয়েছে এবং চলবে 8ই জুলাই বিকেল 5:30 পর্যন্ত। এক বিজ্ঞপ্তির মাধ্যমে ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে এই বিষয়টি জানানো হয়েছে।
2: আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের এই মুহূর্তে জানিয়ে রাখছি। ত্রিপুরা খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদের পক্ষ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রশিক্ষণ এবং বাস্তবায়ন সহায়ক অংশীদার হিসেবে নির্বাচনের জন্য আগ্রহপত্র আহ্বান করা হচ্ছে। ত্রিপুরা খাদি ও গ্রাম শিল্প পর্ষদ তাদের পুনরুজ্জীবন কৌশলের অধীনে ট্রেনিং অ্যান্ড সাপোর্ট পার্টনার হিসেবে স্বীকৃতি প্রদানের জন্য অভিজ্ঞ প্রশিক্ষণ পরিষেবা প্রদানকারী সংস্থাগুলির নিকট থেকে এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট আহ্বান করেছে। নির্বাচিত অংশীদারদের মাধ্যমে স্বীকৃত বিভিন্ন প্রশিক্ষণ কোর্স পরিচালিত হবে। এর মধ্যে রয়েছে সুতো কাটা, তাঁত বোনা, রং করা, ফিনিশিং, মৌমাছি পালন এবং অন্যান্য সংশ্লিষ্ট দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ। এই প্রশিক্ষণের জন্য আবেদনপত্র জমা দেওয়া শুরু হয়ে গেছিল অবশ্যই 30 জুন 2026 থেকে, তবে এর তারিখ কিন্তু এখনও রয়েছে, অর্থাৎ আগামী শেষ তারিখ আগামী 13ই জুলাই 2026 বিকেল 3:00 পর্যন্ত। এবং এই সংক্রান্ত বিস্তারিত শর্তাবলী এবং আবেদনপত্র

0: আপনারা ত্রিপুরা খাদি ও গ্রাম উন্নয়ন পর্ষদের প্রধান কার্যালয় আগরতলা অ্যাকাউন্টস বিভাগ থেকে সংগ্রহ করতে পারেন এবং বিস্তারিত জেনে নিতে পারেন। জানিয়ে দিলাম একটা গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের।
1: শ্রোতাবন্ধু, এবারে কাজের খবরে নজর রাখি। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া বিভিন্ন স্পেশালিস্ট ক্যাডার অফিসার পদে নিয়োগের জন্য যোগ্য প্রার্থীদের কাছ থেকে অনলাইনে আবেদনপত্র আহ্বান করেছে। শূন্য পদের সংখ্যা 84টি, সহকারী ব্যবস্থাপক 20টি শূন্যপদ, উপব্যবস্থাপক 29টি শূন্যপদ, ব্যাংক চিকিৎসা কর্মকর্তা 35টি শূন্যপদ। আবেদনপত্র অনলাইনে গ্রহণ শুরু হয়ে গেছে এবং যার শেষ তারিখ আগামী 14 জুলাই।

0: উপব্যবস্থাপক 29টি শূন্যপদ, ব্যাংক চিকিৎসা কর্মকর্তা 35টি শূন্যপদ। আবেদনপত্র অনলাইনে গ্রহণ শুরু হয়ে গেছে এবং যার শেষ তারিখ আগামী 14ই জুলাই। আরও বিস্তারিত জানতে তাদের ওয়েবসাইট sbi.bank.in আপনারা দেখে নিতে পারেন।
1: আরও একটা গুরুত্বপূর্ণ কাজের খবর জানিয়ে রাখছি আমাদের কর্মপ্রত্যাশী বন্ধুদের জন্য। সংস্থার নাম এমপ্লয়ি স্টেট ইন্স্যুরেন্স কর্পোরেশন, পদের নাম টিচিং ফ্যাকাল্টি প্রফেসর, মোট শূন্য পদ 118টি, যোগ্যতা সংশ্লিষ্ট বিষয়ে এমডি, এমএস বা সমমানের ডিগ্রি, নন মেডিকেল বিষয়ে প্রযোজ্য ক্ষেত্রে পিএইচডি এবং নির্ধারিত শিক্ষকতার অভিজ্ঞতা অবশ্যই থাকতে হবে। বেতন পে লেভেল 13 অনুযায়ী 1,23,100 টাকা থেকে 2,15,900 টাকা, সঙ্গে প্রযোজ্য ভাতা রয়েছে। নিয়োগ পদ্ধতিটা হবে আবেদনপত্র যাচাই এবং সাক্ষাৎকার। আবেদনের মাধ্যম অবশ্যই অফলাইন করতে হবে। শেষ তারিখ আগামী 27 জুলাই 2026 ইংরেজি। আরও বিস্তারিত জানতে তাদের অফিসিয়াল ওয়েবসাইট দেখে নিতে পারেন, যার লিঙ্কটি রয়েছে http://esic.gov.in।
0: শ্রোতাবন্ধু, এবারে জানিয়ে দিচ্ছি আবহাওয়া দপ্তরের দেওয়া তথ্য আগামী 24 ঘন্টা কি নিয়ে কি বলছে। আগামী 24 ঘন্টার পূর্বাভাস অনুযায়ী আজ রাজ্যের সিপাহীজলা, গোমতী, খোয়াই এবং পশ্চিম জেলায় ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা পরিলক্ষিত হয় 32 ডিগ্রি সেলসিয়াস এবং আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা পরিলক্ষিত হয় 25.8 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ 96% এবং সর্বনিম্ন 74%। আজ ভোর 5:30 পর্যন্ত গত 24 ঘন্টায় বৃষ্টিপাত হয়েছে 8.5 মিলিমিটার। জানিয়ে দিলাম আবহাওয়া দপ্তরের দেওয়া আগামী 24 ঘন্টার পূর্বাভাস।

0: শ্রোতা বন্ধুরা, আমরা সকলেই জানি সুস্থ জীবন মানে সুস্থ মন, আর আধুনিক জীবনযাত্রার সহজ পাঠ কিন্তু গভীর রাতের বিজ্ঞান এবং রাতের রাজকীয় রুটিন। এই আমাদের কিন্তু সারা দিনটাকে নষ্ট করার জন্য যথেষ্ট। সারাদিনের কর্মব্যস্ততা এবং উত্তেজনার পর আমাদের শরীর ও মস্তিষ্কের প্রয়োজন হয় পূর্ণ বিশ্রামের। ঘুমের সময় আমাদের শরীরের কোষগুলো মেরামত হয়, কিন্তু আমাদের যুব সম্প্রদায় আমরা জানি যে ঠিক সময় ঘুমোচ্ছে না। রাতে বেশি দেরি করে ঘুম আর সকালে অনেক দেরি করে ওঠা, এই নিয়ম কিন্তু ধীরে ধীরে শরীরকে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত করছে। তাই সুস্থ থাকার টিপসে আজকে রইল, ঘুমটা কিন্তু খুব দরকার, প্রতিদিন 7-8 ঘন্টা নিয়মিত ঘুমোবেন।
1: তো শ্রোতা বন্ধু, সময় কিন্তু জানান দিচ্ছে, আজকের মতো বিজ্ঞাপনের পর্ব এখানেই শেষ করতে হবে। এতক্ষণ আপনাদের সঙ্গে আমি ছিলাম রাহুল,
0: আর আমি অপরাজিতা।
1: আজকের মতো তাহলে এখানেই শেষ করছি বিজ্ঞাপন। নমস্কার।

আকাশ বাণী আগরতলা। কিছুক্ষণের মধ্যেই শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত প্রথমে ইংরেজি সংবাদ এবং এরপর শুনবেন উত্তর পূর্বাঞ্চলীয় ইংরেজি সংবাদ শিলং কেন্দ্র থেকে।

নমস্কার শ্রোতা বন্ধুরা, আপনারা টিউন করে আছেন 101.6 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে FM উচ্চায়ন্ত। আপনাদের সঙ্গে আমি রয়েছি আপনাদের বন্ধু আর যে অপরাজিতা। স্টুডিওর ঘড়ি এখন বলছে সময় সকাল 8:41। আর আজকের এই বৃষ্টিস্নাত সকালে সবাইকে জানাই আবারও অনেক অনেক স্বাগত। আপনাদের সঙ্গে থাকছি সকাল 11টা পর্যন্ত, বিভিন্ন অনুষ্ঠানের ডালে কিন্তু আপনাদের জন্য সাজিয়ে রেখেছি। আর অবশ্যই আপনাদের অংশগ্রহণ আমাদের অনুষ্ঠানের একটি অতি মূল্যবান জায়গা, তাই অবশ্যই সঙ্গে থাকবেন। তবে আজকের অনুষ্ঠান শুরু করার আগে আপনাদের জানিয়ে রাখছি একটি ঘোষণা আমাদের অনুষ্ঠান সম্পর্কিত। আজ বিকেল 5টায় শ্রোতা সমীপে অনুষ্ঠান প্রচারিত হবে। অনুষ্ঠান সম্পর্কিত আপনাদের বিভিন্ন অভিযোগ অনুযোগ জানাতে অবশ্যই ফোন করুন 9485007172 এই নাম্বারটায়। আজ 7 জুলাই বিকেল ঠিক 5টা থেকে ফোন করতে পারেন আমাদের বিভিন্ন অনুষ্ঠান সম্পর্কিত আপনাদের অভিযোগ এবং অনুযোগ জানাতে। শুনলেন অনুষ্ঠান সম্পর্কিত একটি ঘোষণা। এইবারে মূল অনুষ্ঠানে ফিরে আসা আমাদের নতুন সকালের নির্মল আলো, পাখির কলতান আর এক কাপ চায়ের উষ্ণতায় আবারও হাজির হয়ে গেছি আপনাদের প্রিয় অনুষ্ঠান তোমায় গান শোনাবো নিয়ে। প্রতিদিনের মতো আজও আমরা ফিরে যাব বাংলা গানের সেই সোনালি অধ্যায়ে, যেখানে প্রতিটি গান ছিল হৃদয়ের ভাষা, প্রতিটি সুর ছিল জীবনের গল্প, আর প্রতিটি শিল্পী ছিলেন এক একটি জীবন্ত ইতিহাস। বাংলা আধুনিক গানের ইতিহাসে এমন কিছু শিল্পী আছেন যাদের কণ্ঠস্বর কোনো প্রজন্মের মধ্যে সীমাবদ্ধ নয়। সময় বদলেছে, প্রযুক্তি বদলেছে, গান শোনার মাধ্যমও বদলেছে, কিন্তু তাঁদের গাওয়া গান আজও সমান আবেগে মানুষের হৃদয়ে বাজে। কারণ সত্যিকারের শিল্প কখনোই পুরনো হয় না। ভালো গান সময়ের গণ্ডি অতিক্রম করে প্রজন্মের পর প্রজন্মের কাছে পৌঁছে যায়। আর আজকের অনুষ্ঠানে আমরা স্মরণ করব এমনই এক মিষ্টি আবেগময় কণ্ঠের শিল্পী, বাংলা গানের এক উজ্জ্বল নক্ষত্রকে, যার কণ্ঠে যেমন ছিল কোমলতা তেমনি ছিল গভীর অনুভূতির প্রকাশ। প্রেম বিরহ আশা অপেক্ষা কিংবা জীবনের ছোট ছোট আবেগ সব কিছুই তিনি এমন সহজভাবে গেয়েছেন যে শ্রোতার মনে হয়েছে এই গান যেন তাঁর জীবনের কথাই বলছে। কথা বলছি শিল্পী পিন্টু ভট্টাচার্যকে নিয়ে। পিন্টু ভট্টাচার্য সেই শিল্পীদের একজন যারা জনপ্রিয়তার মোহে নয়, সঙ্গীতের প্রতি নিষ্ঠা, স্বাধীন সাধনা এবং আন্তরিকতায় নিজের পরিচয় গড়ে তুলেছিলেন। তার গানের মধ্যে কোনো কৃত্রিমতা ছিল না, ছিল শুধু নির্মল আবেগ আর আন্তরিক প্রকাশ।

তাই তার গান শুনলেই মনে হয় যেন একজন আপন মানুষ নিজের মনের কথাই ব্যক্ত করছে। আজকের তোমায় গান শোনাবো পর্বে আমরা শুধু তার জনপ্রিয় গানই শুনব না, আমরা জানার চেষ্টা করব তার সঙ্গীত সাধনা, শিল্পী জীবনের নানান অজানা তথ্য এবং অধ্যায়, তার সাফল্য, তার ব্যক্তিত্ব এবং বাংলা গানের জগতে তার অবদান। তাহলে চলুন আর দেরি না করে আজকে সকালের এই সুন্দর সময়টুকু উৎসর্গ করি বাংলা আধুনিক গানের এক অনন্য শিল্পী পিন্টু ভট্টাচার্যকে।

বাংলা আধুনিক গানের ইতিহাসে পিন্টু ভট্টাচার্যের নাম উচ্চারণ করা মানেই এক মায়াময় কোমল আবেক্ষণ কণ্ঠস্বরের কথা মনে পড়ে, যেমনটা এতক্ষণ পরপর দুটি গানে আপনারা অবশ্যই আমার মতোই অনুভব করছিলেন বলে আমি আশা রাখি। তিনি এমন এক সময় বাংলা গানের জগতে আত্মপ্রকাশ করেছিলেন যখন আধুনিক বাংলা গান তার সোনালী সময় অতিক্রম করছিল। একদিকে পিন্টু ভট্টাচার্যের মতো কিংবদন্তি শিল্পীরা বাংলা সঙ্গীতকে সমৃদ্ধ করছিলেন, অন্যদিকে নতুন প্রজন্মের শিল্পীরা নিজেদের স্বতন্ত্র পরিচয় গড়ে তুলছিলেন। সেই নতুন প্রজন্মের অন্যতম উজ্জ্বল প্রতিনিধি ছিলেন পিন্টু ভট্টাচার্য। তার জন্ম পশ্চিমবঙ্গের এক সংস্কৃতি মনস্ক বাঙালি পরিবারে। ছোটবেলা থেকেই বাড়ির পরিবেশে গান, সাহিত্য এবং সংস্কৃতির একটা দারুণ চর্চা ছিল। পরিবারের সদস্যদের উৎসাহে খুব অল্প বয়স থেকেই তিনি সঙ্গীতের প্রতি আকৃষ্ট হন। প্রথম দিকে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে গান গাইতেন। তার কণ্ঠের স্বাভাবিক মাধুর্য এবং সুরের প্রতি তার সহজাত অনুভূতি খুব দ্রুতই সকলের নজর কেড়ে নেয়। সঙ্গীতকে তিনি শুধুই একমাত্র পেশা হিসেবে দেখেনি, বরং এটিকে জীবন সাধনা হিসেবে গ্রহণ করেছিলেন। নিয়মিত রেওয়াজ, গুরুজনদের কাছ থেকে শিক্ষা গ্রহণ এবং নিজেকে প্রতিনিয়ত শানিত করার মধ্যে দিয়ে তিনি ধীরে ধীরে নিজস্ব একটি গায়কীর ধারা তৈরি করেন। তার কণ্ঠে ছিল শাস্ত্রীয় সঙ্গীতের ভিত, আধুনিক গানের কোমলতা এবং কথার প্রতি সাধারণ শ্রদ্ধাবোধ। রেডিও ছিল সে সময়ের সবচেয়ে জনপ্রিয় মাধ্যম। বহু শিল্পীর মতো তিনিও বেতারের মাধ্যমে নিজের প্রতিভা তুলে ধরেন। আকাশবাণীতে গান গাওয়ার সুযোগ তার শিল্পী জীবনের এক গুরুত্বপূর্ণ মোড় হয়ে ওঠে। রেডিওর মাধ্যমে তার গান ঘরে ঘরে পৌঁছে যেতে শুরু করে। শ্রোতারা তার কণ্ঠের স্বচ্ছতা, উচ্চারণের শুদ্ধতা এবং আবেগময় পরিবেশনার ধীরে ধীরে প্রেমে পড়তে শুরু করেন। শ্রোতা বন্ধুরা, আপনারা রয়েছেন তোমায় গান শোনাবো পর্বে। আজ কথা বলছে পিন্টু ভট্টাচার্যের গানে নিয়ে শোনাচ্ছি শিল্পীর গান আপনাদের। চলুন আবারও পরপর দুখানি গান আপনাদের সবার জন্য রইলো।

বর্তমানের এই দ্রুতগতির জীবনে যখন অনেক গান খুব অল্প সময়ের জন্য জনপ্রিয় হয়, তখন পিন্টু ভট্টাচার্যর গান আমাদের মনে করিয়ে দেয় প্রকৃত শিল্প কখনোই সময়ের কাছে হার মানে না। তার গাওয়া গান শুনলে আজও মন শান্ত হয়, মনে হয় জীবনের ব্যস্ততার মাঝেও কোথাও এক টুকরো নির্মল অনুভূতির জায়গা এখনও বেঁচে আছে। বাংলা সঙ্গীতের ইতিহাসে পিন্টু ভট্টাচার্য এমন এক শিল্পী যিনি হয়তো প্রচারের আলোয় সবসময় ছিলেন না, কিন্তু সঙ্গীত প্রেমীদের হৃদয়ে তিনি চিরস্থায়ী আসন করে নিয়েছে। আজ আমরা যখন তার গান শুনি, তখন শুধু গান নয়, সেই সময়টাকে আমরা যেন একটা অপারভাবে অনুভব করতে পারি। বাংলা চলচ্চিত্রের গানে তার অবদান অনস্বীকার্য। চলচ্চিত্রের প্রয়োজন অনুযায়ী চরিত্রের আবেগকে নিজের কণ্ঠে ফুটিয়ে তুলতে তিনি ছিলেন অত্যন্ত দক্ষ। আবার চলচ্চিত্রের বাইরের আধুনিক গানেও তিনি সমান জনপ্রিয় ছিলেন। এই দুই ক্ষেত্রেই তার সাফল্য প্রমাণ করে তিনি অবশ্যই একজন বহুমাত্রিক শিল্পী। তার গানের এই বড় বৈশিষ্ট্যটাই তাকে সবার প্রিয় শিল্পী করে দিতে যথেষ্ট। ব্যক্তিগত জীবনে যদি কথা বলি, তাহলে তিনি অত্যন্ত সংযমী এবং মার্জিত মানুষ ছিলেন। ব্যক্তিগত জীবনকে প্রচারের আলো থেকে দূরে রাখতেই তিনি ভালোবাসতেন। তার কাছে শিল্পই ছিল প্রধান পরিচয়। হয়তো সে কারণেই তার ব্যক্তিগত জীবন নিয়ে তেমন আলোচনা না হলেও তার গান নিয়ে আলোচনা আজও অব্যাহত। একজন প্রকৃত শিল্পীর সাফল্য শুধু তার জনপ্রিয়তার নিরিখে নয়, বরং তার গানের স্থায়িত্বে। পিন্টু ভট্টাচার্যের গান আজও বিভিন্ন রেডিও অনুষ্ঠান, টেলিভিশন, সাংস্কৃতিক মঞ্চ এবং সামাজিক মাধ্যমে সমানভাবে শোনা হয় এবং সমানভাবে মানুষ গাইতেও পছন্দ করেন। নতুন প্রজন্মের শিল্পীরাও তার গান নতুনভাবে পরিবেশন করছেন। এতে বোঝা যায় সময় বদলেছে, তবে গানের আবেদন আর গানের সেই জনপ্রিয়তা এখনও কিন্তু হারিয়ে যায়নি কোথাও।

0: ভালো একটা ব্যক্তিত্ব গঠন করতে পারেন আপনার গুণ দিয়ে, তাহলে সেটা আপনার শেষ নিঃশ্বাস পর্যন্ত আপনার সঙ্গী। কিন্তু ওই যে আমরা মানুষ, আমরা বুঝতে চাই না সেই ব্যাপারটা। তবে ভাবুন তো, এমন কত মানুষ আছেন যাদের চেহারা হয়তো খুবই সাধারণ, আমারও আপনার মতো, কিন্তু তাদের একটা হাসি, একটা আন্তরিক কথা আর বিপদের সময় পাশে দাঁড়ানোর মানসিকতা তাদের কেমন অসাধারণ করে তুলেছে। বন্ধু রয়েছেন, কথা বলে দেখি। নমস্কার।
1: নমস্কার, আমি মণিপাল বলছি।
0: হ্যাঁ মণিদেবী, স্বাগত আপনাকে, বলুন।
1: স্বাগত, ভালো আছো তো?
0: ভালো আছি, আপনি ভালো আছেন?
1: আছি মা, ভালো আছি। তো আগে যে ঠাকুমা মারা বলতে সুন্দর গেন্দা মান্দার ফুল একটা পোলা পাচ্ছিল, আর গাঙের জ্বর ঘোলা ভালো বলতেন।
0: আচ্ছা,
1: আর একটা কথা বলতেন, রূপের আদর ক্ষণস্থায়ী আর গুণের আদর চিরকাল।
0: একদম।
1: আমাদের পরিবারে তিনটে বউ এসছে, মানে দুই বউ মোটামুটি ভালো, ছোট বউ খুব একটা দেখতে ভালো না, কিন্তু তার মধ্যে এত গুণ, মানে এটা ভাষায় প্রকাশ করা যায় না, এত গুণ বউটার মধ্যে। তাই ভাবি যে বিশ্বজিৎ বাবু যে বললেন, ফর্সা হলে সুন্দর না, সুন্দর কাকে বলে, যার সব দিক সুন্দর সেই
0: সুন্দর, একদম
1: সেই সুন্দর। আমার যে বউরা, ছোট বউ এত যে কুচিত বলছি না, তাহলে তুলনামূলক দুই বউ থেকে এই বউটা একটু অন্যরকম, কিন্তু তার মধ্যে, তার মধ্যে যে গুণগুলো লুকায়িত আছে সেই গুণগুলো আস্তে আস্তে প্রকাশ পাচ্ছে, ওটাই মুগ্ধ করছে।
0: একদম।
1: তো আমরা তো চিরকাল থাকবো না পৃথিবীতে, কিন্তু চলে গেল তো গুণের কথাটা কিন্তু সবাই বলবে,
0: সবাই বলবে
1: না ওই বাড়ির বউটা এত সুন্দর ব্যবহার, এত সুন্দর কথাবার্তা, এত সুন্দর, মানে কোথায় কি করতে হবে সে জানে, সাংসারিক জীবনে কোথায় কি করতে হবে সে জানে, আর দুই বউ জানে না, যার জন্য একেই বলে সুন্দর।
0: একেই ঠিক,
1: সুন্দর তাকে বলে, একেই বলে যার সব দিক সুন্দর সেই সুন্দর আমি মনে করি। তো যাই হোক, এই এই কাজের দ্বারা, বুদ্ধির দ্বারা বউ আমাদের সবার মন জয় করে নিয়েছে, সবাই তাকে ভালোবাসে। কাল তার ছেলে বিয়ে গেল,
0: বর্ণনা একটু
1: করে দিন। কাল তার ছেলে বিয়ে গেল, বিয়ে গেল দেখতে ভালো না, কিন্তু সবাই বলছে মা, এই ছেলের মা, অনেকে আস্থা প্রকাশ্যে বলছে না,
0: আড়ালে গিয়ে বলছে হয়তো।
1: হ্যাঁ, কিন্তু এই বউটি যে কি মূল্যবান আমাদের কাছে, এটা ভাষায় প্রকাশ করা যায়।
0: এই তো আপনারা মিশেছেন, আপনারা সঙ্গে থাকেন বলে সেই উপলব্ধিটা আপনারা করতে পেরেছেন। অবশ্যই, অনেক ধন্যবাদ মণিদেবী।
1: ঠিক আছে, রাখলাম, নমস্কার।
0: একদম একদম, খুব ভালো থাকবেন আপনি। একদম, মানে অনুষ্ঠানের শুরু থেকে যে কথাটা বলছিলাম সেটারই একটা উজ্জ্বল উদাহরণ হয়তো মণিদেবী ওনার পরিবারের একটা ঘটনা উল্লেখ করে আমাদের জানিয়ে দিলেন। অবশ্যই সার্বিকভাবে সুন্দর আমরা তাকেই বলবো যে ভেতর এবং বাইরে দুই দিক থেকেই সুন্দর, বাইরেটা সুন্দর না হলেও চলবে, কিন্তু ভেতরটা সুন্দর হওয়া অত্যাবশ্যক। বন্ধু রয়েছেন সঙ্গে। নমস্কার।
2: নমস্কার।
0: নমস্কার।
3: This call is now being recorded.
2: আমি মৎস্যমণি থেকে কমল কৃষ্ণ বলছিলাম।
0: কমল কৃষ্ণ বাবু, স্বাগত আপনাকে, বলুন।
2: শুভ সকাল।
0: শুভ
2: সকাল। রূপ এবং গুণ, আসলে আমাদের, আমার মনে হয় আমাদের সকলকেই প্রথম আকর্ষণ কিন্তু রূপেই করে। কোন ফুলটা দেখতে খুব সুন্দর তার দিকেই কিন্তু নজরটা যায়, গুণ কিন্তু পড়ে। সমাজের এই রকম সমস্ত প্রাকৃতিক দৃশ্য হোক, মন্দির হোক, মসজিদ হোক, আর মানুষই হোক, এই দশটা লোকের মধ্যে বা একশোটা লোকের মধ্যে যাকে বাহ্যিকভাবে দেখতে খুব সুন্দর লাগে, সে হোক পুরুষ হোক মহিলা, তার দিকে কিন্তু মানুষের নজরটা প্রথম যাবেই, এটা অস্বীকার করার
0: কোনো জায়গা নেই। একদম একদম।
2: তো কিন্তু এটা সেই, আমরা যাকে খুব সুন্দরী, একটা ছেলে কি মেয়ে বা সুন্দর বা সুন্দরী, এরা এই রূপ দেখে প্রেমে পড়লো কিন্তু টিকলো না। কারণ কি? তাহলে রূপে কিন্তু টেকে না, টিকতে হলে তার গুণ চাই,
0: প্রয়োজন।
2: হ্যাঁ, গুণটা অবশ্যই প্রয়োজন, হচ্ছে ছেলে মেয়ে সবার ক্ষেত্রেই সমান প্রযোজ্য, যেই রূপ

0: পক্ষে আমি মুগ্ধ হলাম, কিন্তু সংসার করতে পারলাম। এখন আমাদের এই সমাজের মধ্যে অনেক মহান গুণী ব্যক্তিরা আছেন, যাদের রূপে ততটা অন্যের সঙ্গে টেক্কা দেয় না, কিন্তু গুণে সবার উপরে। তো এটা তো মানতেই হবে। কাজেই এই ক্ষেত্রে একটা লোকের তার নির্ভর করে আজীবন মানুষের মনে রাখা, ভালোবাসা, হৃদয় জায়গা করে নেওয়া, একমাত্র তার ব্যবহার, তার গুণ, তার সততা, নিষ্ঠা এবং পবিত্রতা, এইগুলো সাময়িকভাবে টিকে থাকলেও ওইগুলি না থাকলে চিরদিন টিকে থাকা যায় না। আমার বাস্তব জীবনের একটা অভিজ্ঞতার কথা শেয়ার করছি। একজন লোক এসে আমাকে, আমি একটু সময় নিচ্ছি, তুমি নিচ্ছি, একজন লোক এসে বলছিলেন, দেখুন আমি শিল্পী মানুষ, আমার প্রোডাকশন আছে, আমি এইরকম অনুষ্ঠান করতে চাই, আমাকে সহায়তা করুন। কিন্তু দেখা গেল বাস্তবের ক্ষেত্রে মানে কথায় এবং কাজে কিন্তু কিছু মিল নেই। আমরা অনেকেই কিন্তু অনেক কিছু বলি, কিন্তু এই বলাই মনে হয় বাইরে থেকে আমি খুব পবিত্র, খুব সুন্দর, খুব সৎ। বাস্তবে কিন্তু যখন তাকে স্পর্শ করা না হয়, তার সঙ্গে না মেশা হয়, ততক্ষণ অবধি বোঝা যায় না। কাজেই আমার ব্যক্তিগত উপলব্ধি, আমরা বাহ্যিকটা দেখেই গলব না, বাহ্যিক মুখের কথা, সুন্দর কথাই দিকে গলে যাব না, তাহলে কিন্তু ফাঁদে পড়তে হবে। যেমন আজকাল ট্র্যাপে পড়ছি আমরা, মানুষের ট্র্যাপে পড়ছি। এই বাহ্যিক মোরগ দেখানোর না, এটা হচ্ছে বাণিজ্যিক রূপ। মোরগটা এরকম ভাবে তৈরি করে ভেতরে কিন্তু সব পচা জিনিস। মানুষের ক্ষেত্রে তাই, আমি প্রাধান্য দেবো রূপের, রূপের নয় গুণের, সর্বদা গুণের প্রাধান্যই আমি বিশ্বাসী। নমস্কার, রাখছি।
1: একদম একদম, খুব ভালো থাকবেন কমলকৃষ্ণবাবু, অনেক ধন্যবাদ ফোন করার জন্য, সঙ্গে থাকবেন। একদম, মানে কমলকৃষ্ণবাবু যেটা উল্লেখ করলেন যে হ্যাঁ, প্রথম দর্শন বা প্রাথমিক কিছুদিন বলতে পারেন, আমরা কিন্তু মানুষ তো, আমাদের এটা সহজাত একটা অভ্যেস যে আমরা রূপের প্রেমে পড়ে যাই। আমরা যে কোনো বিষয়, সেটা যে শুধুমাত্র মানুষের প্রতি সেই প্রেম হতে হবে তা নয়, যে কোনো বস্তু, যে কোনো একটা নিজের পছন্দের জিনিস, সেটা আমরা চেহারাটা দেখে, মানে তার বাহ্যিক রূপটা দেখেই প্রথম কিন্তু জাজমেন্টটা করতে চাই এবং করিও। কিন্তু করুন, আমরা মানুষ হিসেবে সেটা করতে পারি এবং করব, আজীবন করব, যে প্রথম রূপটা দেখেই আমরা নির্বাচন করব। কিন্তু ওই যে ওইখানে আরেকটা জায়গা রাখতে হবে খালি করে, যে আমরা তার ভেতরের রূপটাও দেখার চেষ্টা করব। আর সেটা দেখতে গেলে আমাদের কিন্তু অনেকটা বেশি সংবেদন হতে হবে। বন্ধু রয়েছেন সঙ্গে, দেখি কি বলছেন বন্ধু। নমস্কার, শুভ সকাল। হ্যাঁ শুক্লাদি, স্বাগত আপনাকে, বলুন।
2: আচ্ছা, তোমার প্রসঙ্গটা শুনলাম, অনেকের আলোচনাও শুনলাম, তুমি কি শুধু মানুষের রূপ আর গুণের কথা জানতে চাইছো?
1: হ্যাঁ, সার্বিকভাবে বলতে গেলে মানুষেরও বলতে চাইছি, কারণ বর্তমান প্রজন্মের দিকে যখন তাকাই, শুধুমাত্র রূপের ছটা নিয়ে এতটা মানে মাতামাতি, সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হলো হ্যাঁ, মানুষেরই কথা বলছি বলতে পারেন।
2: তাহলে তো তুমি দেখো, শুধু আমি না, পৃথিবীর যতজন লোককে জিজ্ঞেস করবে সবাই একই কথা বলবে, যে না, রূপের আদর একদিন, গুণের আদর চিরদিন। তো আমরা গুণকেই কদর করব, অবশ্যই, একদম চিরন্তন সত্য, এর অন্যথা হবে না। কিন্তু মানে আমি তারপর একটা কিন্তু বলছি, কেন জানো, আমি কিন্তু একদম গদবাধার কথার বাইরে গিয়ে একটু কথা বলতে পছন্দ করি। সে অনেকের আমার কথা পছন্দ হয়তো বা হবে না। তো বিষয়টা হলো, এই 4-5 দিন আগে আমার পাড়ার এক দিদির সাথে আলোচনা হচ্ছিল। ওই দিদি আবার নাট্য ব্যক্তিত্ব।
1: আচ্ছা,
2: তো দিদির সাথে আলোচনা হচ্ছিল, এরকম কথা বলতে বলতে অনেক পরিচিত লোকের কথাই বলছিলেন, যারা ওনার ছোটবেলার বন্ধুস্থানীয়, আবার আমার রিলেটিভ। তো এই কথা নিয়ে বলছিল যে হ্যাঁ হ্যাঁ, ভালো করে চিনি, তবে জানো মানে ওদের সব বোনদের না খুব ভালো ভালো বিয়ে হয়েছে। ওদের কি গুণ আছে বলো তো, শুধু দেখতে সুন্দর বলে খুব ভালো ভালো চাকরি করে ওইসব ছেলেদের সাথে বিয়ে হয়ে গেছে।
1: আচ্ছা,
2: কিন্তু ওই এখনকার দিনে না এগুলো হয় না। এখনকার দিনের ছেলেরা কিন্তু গুণ দেখে বেশি। আগেকার দিনের ছেলেরা নাকি রূপ দেখে বিয়ে করতো, আর এখনকার দিনের ছেলেরা নাকি গুণ দেখে বিয়ে করে। আমি বললাম, দেখুন দিদি, আজকালকার দিনের না সবাই সুন্দর, কারণ এত সবাই নিজেকে মেনটেন করে, আজকালকার দিনে কাউকে আপনি খারাপ বলতে পারবেন, মানে দেখতে খারাপ বলতে পারবেন, এটাও একটা বিষয়।

0: কি জানো অপরাজিতা, আমরা বলছি সবাই যে গুণের আদর, হ্যাঁ অবশ্যই, কিন্তু আমরা প্রথম দর্শনে কেন আগে রূপটা দেখে বলতে পারো? তুমি না শুধু মানে প্রত্যেককে যদি আমি জিজ্ঞেস করি, হ্যাঁ, যে দেখতে ভালো মানে আপনি কাকে পছন্দ করবেন, যে মানুষটা দেখতে ভালো সে পুরুষ হতে পারে নারীও হতে পারে, তো প্রথম নজরে আমরা কেন তাকে পছন্দ করি, কেন আগে তার গুণগুলো যাচাই করি না, গুণগুলো দেখি না, তারপর তাকে পছন্দ করি না? তাহলে কোথাও না কোথাও আমাদের মধ্যে না এই যে বিচার করার ক্ষমতাটাই কম।
1: একদম একদম,
0: আমরা বিচার করতেই জানি না, বিচার করার ক্ষমতাটা আমাদের ততটা এখনো মানে সেই ক্ষমতাতে গভীরতা আসেনি, তীক্ষ্ণতা আসেনি, যার জন্য আমরা প্রথম নজরে রূপটা দেখি তারপর তার গুণটা দেখি। এই যে মনিদি বলছিলেন যে ওনার বাড়ির একজন বউয়ের অনেক গুণ দেখতে ভালো না, হ্যাঁ আমাদের মধ্যে অনেকে আছে, আমার বাড়ির বউরাও দেখতে ভালো না কিন্তু অনেক গুণ আছে, সত্যি সত্যি কথা যদি বলি। কিন্তু বিষয়টা হলো কি, আমরা কিন্তু আনার সময় কিন্তু তার গুণগুলো দেখে আনিনি, জানো, কোনো না কোনো কারণে তাকে পছন্দ হয়েছে এনেছি, তারপর এনে দেখলাম যে হ্যাঁ মানুষটার অনেক গুণ। এর অর্থ এই না যে মানে দেখতে ভালো আর দেখতে মন্দ দুটোকে আমরা তুলনা করে গুণ বিচার করে তাকে আনিনি কিন্তু ঘরে।
1: সেই সেই
0: তো আমাদের প্রথম, এই যে আমরা খুব সহজে কথাগুলো বলে ফেলি না যে গুণের আদর চিরদিন অবশ্যই, কিন্তু গুণের আদর তো আমরা প্রথম থেকেই করব,
1: আমরা তো বাস্তব জীবনে সেটা করি না, মানে
0: করি না একদম। আমি এটাই বুঝাতে চাইছিলাম যে বাস্তব জীবনে যাতে এটা ফলপ্রসূ হয়, দুটো মানুষকে দেখে তার রূপের বিচার করবো না, তার গুণের বিচার করবো আগে,
1: সেটাই সেটাই,
0: তারপর তাকে বলবো সার্বিক ভাবে সর্বাঙ্গীন ভাবে এই মানুষটাই সুন্দর, যার মধ্যে সব ধরনের গুণ আছে, কার গায়ের রং কি, কালো ফর্সা, এই সব নিয়ে সুন্দর বিচার করা যায় না, আর সুন্দরতা এর উপর নির্ভর করে না, একজন খুব কালো মানুষও খুব সুন্দরী আমার চোখে।
1: একদম একদম, আর এইটাই আমাদের করতে হবে, আমাদের মানে আস্তে আস্তে করে চিন্তার পরিবর্তনটা আনতে হবেই হবে এখন খুব।
0: আরেকটা বিষয় কি জানো, এই আমরা তুলনাটা কেন করি, তুলনাটার বাইরে গিয়ে আমরা শুধু তার গুণটারই বিচার করি, তুলনা করা জিনিসটাই আমার কাছে না মানে একটু ভালো লাগে না, একটু খারাপ লাগে আর কি।
1: একদম, আর সেই পরিবর্তনটাই হোক সেটাই আশা রাখছি। অনেক ধন্যবাদ শুক্লাদি, আপনার কথা খুব ভালো লাগলো, সঙ্গে থাকবেন আপনিও, অনেক ধন্যবাদ। একদম, আমরা বলি ঠিকই কিন্তু কজনই বা সেই বিষয়টা আমরা বাস্তবে প্রতিফলন ঘটাতে পারি, আসলে আমি জানি না আপনাদের সঙ্গে হয় কি না, আমার সঙ্গে কিংবা আমার আশেপাশে অনেক মানুষের সঙ্গে আমি দেখি যে মানুষ হয়তো গুণটা জানছে, যে গুণ কেমন রয়েছে মানুষ হিসেবে কেমন, তারপরেও রূপ নিয়ে খুব মাতাবাতি, খুব মানে এই চেহারা সুন্দর না, এই গায়ের রং কালো হয়ে যাচ্ছে, এই মোটা হয়ে যাচ্ছ, এই মাথায় চুল পড়ে যাচ্ছে, এই তুমি দেখতে অনেকটা খাটো, এই তোমার রংটা আরেকটু ফর্সা করতে হবে, না হলে বিয়ে কী করে হবে, মানে এই সব জিনিসগুলো না আমাদের এমনভাবে আঁকড়ে ধরেছে, এটা কিন্তু বহু যুগ আগে থেকেই আঁকড়ে ধরেছে, আর ধরাটা এত শক্তভাবে যে আমরা এখনও 2026 এসে দাঁড়িয়েও কেন জানো না এই বাঁধনটাকে মুক্ত করতে পারছি না, চিন্তাটাকে মুক্ত করতে পারছি না। হোক না মানুষটা যেমন, যে যেমন খুশি হোক না দেখতে, তার সে মানুষ হিসেবে কেমন, সে আমার সঙ্গে কেমন ব্যবহার করছে, সে সমাজের জন্য কতটা ভালো সেটা দেখি না, সেটা হিসেবে বিবেচনা করি না, সেটা যদি ভালো না হয় মুখের ওপর বলি না যে আপনার ব্যবহারটা ভালো নয়, আপনি আপনার ব্যবহারটা ভালো করুন, কই এটা তো আমরা বলি না, আমরা বলি আপনার চেহারাটা ভালো না, আপনার গায়ের রংটা কালো হয়ে যাচ্ছে, আপনি সেটার দিকে নজর দিন, এই সব বলি, কিন্তু ওইটা তো বলি না যে আপনার ব্যবহারটা ভালো না, আপনি ওটা একটু ঠিক করুন না। ওগুলো জানি কেন আমরা কবে বলতে শুরু করতে পারি আবার। বন্ধু রয়েছেন সঙ্গে, নমস্কার।
2: নমস্কার নেবেন?
1: নমস্কার, কে বলছেন?
2: নমস্কার, আমি প্রেমজিৎ চক্রবর্তী বলছি, অসম রাজ্যের শ্রীভূমি জেলা থেকে।
1: স্বাগত আপনাকে প্রেমজিৎ বাবু, বলুন।
2: আপনাকে প্রথমে নমস্কার জানাই এবং এই মুহূর্তে যারা এফএম উজ্জয়ন্ত অনুষ্ঠান শুনছেন সবাইকে নমস্কার। আর বিশেষ করে আজকের যে বিষয় নিয়ে আপনি এসেছেন অনুষ্ঠানে, খুব সুন্দর একটি বিষয়, প্রাসঙ্গিক বিষয় নিয়ে অনুষ্ঠানে এসেছেন। আমি যদি বলি বর্তমান যে যুগ চলছে আমাদের এখন, এই যুগের মধ্যে মানে কি বলবো, আমরা যদি বলি যে আমরা পড়াশোনা করে আমরা মানে বোকা, কারণ আমাদের আমরা পড়াশোনা করেও কিন্তু আমরা বোকা হয়ে গেছি, কারণ দেখুন আমরা রূপকে দেখি, আগে ভাগে প্রথমে, কিন্তু রূপ

0: একটা ভুল আমাদের কিন্তু দেখতে হয় গুণ, আগের যারা রয়েছিলেন বা ওনারা কিন্তু সবসময় গুণটাকে দেখেন। আজকে আমরা কোন ক্ষেত্রে হয়তো বা কালো পরিষ্কার এগুলো নিয়ে আমরা চর্চা হয় আমাদের মধ্যে, এটা কিন্তু একেবারে ঠিক নয়। কারণ দেখুন, মানুষের সব থেকে বড় হচ্ছে মানুষের গুণ এবং কর্ম। আজকে যদি কেউ গুণী হন, তিনি যদি বিশ্রী হন, তখন তিনি গুণী, ওনাকে কিন্তু আমরা সবাই স্মরণ করব প্রতিটা মুহূর্তে। সেই গুণটা কিন্তু কোনোদিন বিলীন হবে না, তাই আমরা গুণটাকে ধরে তুলব। কিন্তু আমি দেখেছি কি জানেন, অনেক মানুষ বর্তমানে হয়তো বা রূপ দেখে অনেক কিছু করেছিলেন, তো কি বলবো আপনাকে, মানে নিজের মাথায় নিজে মানে কিরকম ভাবে মানে অশান্তি সৃষ্টি হয়েছে, দেখে আমরা বুঝতে পারছি যে চিন্তা করুন সার পৃথিবীতে আসলে গুণটাই সব থেকে বড়। আর গুণ আমরা বর্তমানে আমরা গুণটাও দেখবো এবং আগামীতেও আমরা সবাই যাতে গুণটা দেখি,
1: একদম ভালো থাকবেন প্রেমজিৎ বাবু, অনেক ধন্যবাদ, সঙ্গে থাকবেন এইভাবেই। হ্যাঁ শ্রোতা বন্ধুরা, আপনারা সবাই ফোন করে আপনাদের যে মনোভাবটা প্রকাশ করছেন তাতে সত্যি মনে হচ্ছে যে না, শুভ চিন্তা শুভ দিক আমাদের মধ্যে সবার মধ্যে রয়েছে, শুধু এখন সাহস করে তা আমাদের সমাজে একটু প্রতিস্থাপন করতে হবে, সময় তাই বলছে। আর এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমাদের হোয়াটসঅ্যাপ মাধ্যমেও কিন্তু কিছু কিছু বার্তা এসে পৌঁছে যাচ্ছে আমাদের কাছে। আর প্রথম বার্তাখানি আমরা পেয়ে গেছি, লিখে পাঠাচ্ছেন নারায়ণ মজুমদার রামনগর এলাকা থেকে, আগরতলা থেকে। বন্ধু লিখছেন, শুভ সকাল অপরাজিতা ম্যাডাম, শুভ সকাল আপনাকে নারায়ণবাবু। আজকের আলোচিত বিষয় হলো রূপ না গুণ। এবার প্রথমে গুণ নিয়ে বলছি, আমি আজ অনেক দিন ধরে অসুস্থ এবং ঘরে বসা, ছুটি নিয়ে আছি ঘরে, কিন্তু আপনার কণ্ঠস্বর এবং উপস্থাপনা এতটাই আকর্ষণীয় এবং লোভনীয় যে আমি এই অবস্থা থেকেও আপনার অনুষ্ঠান মিস করি না। খুব বলিষ্ঠ আপনার কণ্ঠস্বর যে আমি কলকাতার মৈত্রী, যিনি তারা বাংলায় সকালের অ্যাঙ্কারিংয়ের ভূমিকা পালন করতেন, আমি আপনার একদম ফ্যান। অনেক ধন্যবাদ নারায়ণবাবু, এটা আমার জন্য অনেক বড় প্রাপ্তি, বাকিটা খুব ভালো করেন। এবার আসি রূপের কথায়। প্রকৃতি ও ফুলের রূপে আমরা সবাইকে আকর্ষিত হই, কিন্তু মানুষের রূপ দেখে যদি চট করে আকর্ষিত হয়ে যাই তা মনে হয় ভুল হবে, যার জন্য হয়তো একটা মানুষের জীবন একদম শেষ হয়ে যেতে পারে। তাই মানব গুণকে ভালো করে বিচার করে তাঁর সংস্পর্শে আসা উচিত। আরও বলার ছিল কিন্তু আর লেখার জন্য শরীর পারমিট করছে না। নারায়ণ মজুমদার রামনগর আগরতলা। নারায়ণবাবু, আমরা সবাই, আমরা এফএম উচ্চয়ন্তের গোটা পরিবার, আমরা আর্চেরা এবং শ্রোতা মণ্ডলী সবাই আপনার খুব তাড়াতাড়ি সুস্থতা কামনা করছি। আপনি খুব তাড়াতাড়ি সুস্থ হন এবং আপনি আবারও আমাদের সঙ্গে যুক্ত থাকবেন, ভালো থাকবেন এই আশাই রাখছি। আর অসংখ্য ধন্যবাদ আপনি আমার সম্পর্কে যে কথাটা বললেন, সত্যি খুব ভালো লাগলো। আর এইভাবেই সঙ্গে থাকবেন, আর অবশ্যই নিজের শরীরের দিকে নজর রাখবেন, মন ভালো থাকলে অবশ্যই সব ভালো হয়ে যাবে, আপনার দ্রুত আরোগ্য আমরা সকলে মিলে কামনা করছি। অনেক ধন্যবাদ। বন্ধু রয়েছেন সঙ্গে, নমস্কার। শুভ সকাল, শ্যামল বাবু বলছেন।
2: রূপ নাকি গুণ, এখন রূপ এবং গুণ দুটোকে পাশাপাশি রাখতে হবে, একে অপরের পরিপূরক। রূপটা ঈশ্বর প্রদত্ত, প্রকৃতির দান, প্রকৃতির দান, গাছপালা এগুলি প্রকৃতির দান, তেমনি আমাদের রূপটা হচ্ছে ঈশ্বর প্রদত্ত। ঈশ্বর যেভাবে যাকে যেভাবে সৃষ্টি করেছেন সেটাই তার রূপ। কিন্তু পারিবারিক সংস্কার, শিক্ষা দীক্ষা ইত্যাদির মাধ্যমে মানুষ তার সত্যি যাবতীয় গুণগুলি যদি অর্জন করতে পারে, তবে সেই হবে সত্যিকারের গুণান্বিত, মানে তাকে সবাই মানবে, তাকে সবাই বলবে হ্যাঁ মানুষটার রূপ যেমন তার রূপটাও গুণটাও তেমন। কিন্তু একজনের রূপ আছে দেখতে খুব সুন্দর, কিন্তু তার কথাবার্তা আচার ব্যবহার ইত্যাদি ইত্যাদি বা মানুষের সঙ্গে মেশা ইত্যাদি এগুলিতে যদি সে ঠিকমতো না করতে পারে, মানুষের সঙ্গে তার ব্যবহারে যদি মানুষ বিরক্ত হয় দূরে থাকতে যায়, তারপর সেই রূপের কোনো গুণ কোনো

0: গুরুত্ব থাকে না, কোনো অর্থই হয় না। তাই আমি এটাই বলবো যে রূপ যেমন দরকার, গুণও তেমনই দরকার। তবে গুণটা থাকবে প্রথমে, রূপটা তো থাকবে
1: অবশ্যই।
0: আর যার রূপ নেই কিন্তু গুণ আছে, সে তো সবার ভরে থাকবে। রূপ নেই, সে দেখতে কালো উষ্ঠিত, কিন্তু তার এমন সব গুণ আছে যেগুলির দ্বারা মানুষকে মানে যেমন বনের মধ্যে জঙ্গলের মধ্যে একটা সুন্দর গাছের ফুল ফুল থাকে, সেটার দিকে সবার নজর থাকবে। তেমনি যদি যে দেখতে খারাপ কালো উষ্ঠিত কিন্তু তার ব্যবহার গুণ ইত্যাদি তার যাবতীয় গুণ রয়েছে, তাকে তো মানুষ সবার ভরে রাখবে ভালোবাসবে। তাই গুণটা প্রথমে থাকবে, পাশাপাশি রূপটাও যদি থাকে তাহলে তো আর বলার শোনায় সহাগা। এতটুকু বললাম, নমস্কার,
1: ভালো থাকবেন শ্যামলবাবু, অনেক ধন্যবাদ, এভাবেই সঙ্গে থাকবেন। একদম আপনি যে কথাগুলো বলছিলেন সত্যি একদম হৃদয়গ্রাহী কথা বলছিলেন, যে হ্যাঁ রূপ গুণ কোনোটাকেই বাদ দেওয়া যাবে না, দুটোকেই রাখবো। তবে আমরা যেটা সাধারণত করি, রূপকে আগে প্রাধান্য দেই, গুণকে একটু পরে, ওইটা একটু রিভার্স করতে হবে, ওইটা একটু উল্টোতে হবে। আগে গুণকে প্রাধান্য দিতে হবে, তারপর রূপকে প্রাধান্য দিতে হবে। বন্ধু রয়েছেন, চলুন কথা বলি। নমস্কার, হ্যালো, হ্যাঁ কে বলছেন?
2: হ্যাঁ দিদি নমস্কার।
1: নমস্কার, অমিতাভ বাবু বলছেন?
2: হ্যাঁ দিদি, হ্যাঁ হ্যাঁ,
1: বলুন বলুন।
2: আমার গলাও চিনে গেছে, ধন্যবাদ ধন্যবাদ দিদি,
1: বলুন।
2: কতটা কাছে হয়ে গেছি আপনাদের এটা জেনে আমার খুব ভালো লাগছে।
1: একদম একদম,
2: হয়তো আমার রূপ ঠিক নেই কিন্তু আমার গুণটা এটাই যে আপনাদের সঙ্গে মানে একটু ঈশ্বর প্রদত্ত, আর গুণটা হচ্ছে আমাদের মানবিক। তো একটা আমরা ধরুন যদি গুণে তাকাই তাহলে আমরা এই গুণ দিয়ে কিন্তু মানুষের হৃদয়টাকে জয় করতে পারবো। আর রূপটা দিদি সাময়িক, রূপের ক্ষয় আছে কিন্তু গুণের কোনো ক্ষয় নেই। হ্যাঁ রূপটা একদিন মানে বয়স হলে সেই রূপের জেল্লা কমতে বাধ্য দিদি, কিন্তু গুণ কোনোদিন ক্ষয় হয় না। হ্যাঁ, আর গুণ হচ্ছে এমন একটা শব্দ বন্ধ যেটাতে দিয়ে মানুষকে কাছে টেনে নেওয়া যায়, হ্যাঁ সেই গুণের মাধ্যমে। আর রূপ দিয়ে যেটা করা যায় সেটা হচ্ছে সাময়িক আকর্ষণ। হ্যাঁ, কিছুটা হয়তো আমি কারোর দিকে তাকালাম, দেখলাম যে তার রূপটা রূপশ্রী বা মুখশ্রী খুব সুন্দর, কিন্তু সেটা সাময়িক দিদি। হ্যাঁ, কিন্তু গুণটা বরাবরের জন্য রয়ে যায়।
1: এবার
2: ধরুন আমার কন্যার কথাই বলি, আমি মানে আমার ব্যক্তিগত একটা কথা বলছি, কিন্তু মনে করবেন না, আমার কন্যার রিসেন্টলি বিয়ে হলো, কিন্তু আমার কন্যা রূপে এবং গুণে সরস্বতী, কিন্তু শ্বশুর বাড়িতে যেটাকে প্রাধান্য দিয়েছে সে রূপটা নয়, তার গুণটা। এবং বারবার যখন ফোন আসে যে আপনার কন্যাটি হ্যাঁ সত্যি খুব গুণবতী, হ্যাঁ রূপবতী যখন বলে না, যখন বলে গুণবতী, তখন আমিও কোথাও না কোথাও হ্যাঁ একটু আমারও বুকটা গর্বে ফুলে ওঠে দিদি। আসলে আমি সেইভাবেই মানুষ করেছি, হ্যাঁ যে গুণটা সবার সঙ্গে মেশা, সবাইকে শ্রদ্ধা করা, এই যে একটা গুণ, হ্যাঁ এই গুণের কোনো সীমা পরিসীমা নেই দিদি।
1: আপনিও খুব ভালো থাকবেন অমিতাভ বাবু, অনেক ধন্যবাদ, এইভাবেই সঙ্গে থাকবেন। শ্রোতা বন্ধুরা, আমরা যখন সন্তানদের বড় করি তখন কি শুধু বলি সুন্দর দেখতে হও, না বরং বলি ভালো মানুষ হও, সত্য কথা বলো, বড়দের সম্মান করো, ছোটদের স্নেহ করো, অন্যকে সাহায্য করো, কারণ আমরা জানি এই মূল্যবোধই একজন মানুষকে প্রকৃত অর্থে সুন্দর করে তোলে। নমস্কার, হ্যালো, না না না, যোগাযোগটা বিচ্ছিন্ন হয়ে গেল। বন্ধু আবারও চেষ্টা করবেন 0381-232-6253 এই নম্বরে। আর এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমাদের হোয়াটসঅ্যাপেও আরেকটা মেসেজ এসে গেছে, তবে তিনি তার নাম লিখে পাঠাননি, গুড মর্নিং জানিয়েছেন। গুড মর্নিং বন্ধু আপনাকেও। বন্ধুরা আপনারা রয়েছেন বলছি তো মাই পর্বে, আজকে আমরা কথা বলছি রূপ না গুণ, আপনি আপনার জীবনে কোনটাকে প্রাধান্য দেবেন বা কোনটাকে প্রাধান্য দিয়ে আপনি আপনার জীবনে সুফল পেয়েছেন। অনেক বন্ধুদের সঙ্গে কথা হলো,

0: তাদের থেকে আমরা শুনলাম কিছু সুন্দর সুন্দর কথা, কিছু সুন্দর সুন্দর আলোচনা এবং বাস্তবিক কিছু কথা শুনলাম যা আমাদের এই সম্পর্কে, মানে আমার এই সম্পর্কে যে এই ধারণা ছিল তাকে আরও অনেকটা বেশি সমৃদ্ধ করলো। বন্ধু রয়েছেন, নমস্কার। হ্যালো,
1: নমস্কার,
0: কে বলছেন?
1: আমি রবীন্দ্র ভট্টাচার্য বলছি, কলেজ থেকে আদর্শ বলেছেন।
0: স্বাগত আপনাকে রবীন্দ্রবাবু, বলুন।
1: অপরাজিতা তো?
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
1: আমি তুমি করে বললাম, আমার বয়স এখন 60 আপ।
0: নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই,
1: এই কারণে তোমাকে তুমি বলে, আর ওরা যে বলে না দিদি, অপরাজিতা দিদি, আমার কাছে ভালো লাগে না। যাই হোক, আচ্ছা, রূপ না গুণ দুটোরই দরকার। আর রূপের কদর তো প্রথম হয়, গুণের কদর তো দেরি হয়। এ গুণী আমরা কি করে বুঝবো? এ গুণী আমরা কি করে বুঝবো?
0: এইটাও একটা দারুণ প্রশ্ন।
1: গুণটা জানতে হলে একটু সময় দিতে হবে, ঠিক আছে না? একটু সময় গেলে, মিশলে বা আত্মীয়তা করলে বোঝা যায় যে সে গুণী মানুষ।
0: একদম।
1: কিন্তু প্রাথমিক ভাবে তো রূপটাকে আমরা অগ্রাধিকার দিতেই হয়। প্রাথমিকভাবে রূপটাকে অগ্রাধিকার দিতে হয়, কারণ আমরা মেয়ে দেখতে গেলাম, ছেলে দেখতে গেলাম, একটা কিছু দেখতে গেলাম, সৌন্দর্য হলো, সৌন্দর্যের পূজারী আমরা। গুণের পূজারী তো পরবর্তী সময় আসবে, অবশ্যই আসবে। গুণী মানুষ তো চট করে বোঝা যায় না, ঠিক আছে? এ হচ্ছে কথা আর কি, অপরাজিতা।
0: একদম একদম, আপনি খুব ভালো থাকবেন রবীন্দ্রবাবু, অনেক ধন্যবাদ, সঙ্গে থাকবেন আপনিও। একদম, এটাও একটা ভালো প্রশ্ন করেছেন যে প্রথম দেখা তো রূপই দেখব, গুণটা কিভাবে দেখব? গুণ দেখতে গেলে বা গুণটাকে অনুভব করতে গেলে মানুষের সঙ্গে মিশতে হবে, মানুষের সঙ্গে চলতে হবে, তার সম্পর্কে জানতে হবে। আমরা প্রায়ই শুনি ফার্স্ট ইম্প্রেশন ইজ দ্য লাস্ট ইম্প্রেশন, কিন্তু বাস্তব জীবনের অভিজ্ঞতা আমাদের শেখায় প্রথম দেখার সেই আকর্ষণ খুব বেশি দিন একটা স্থায়ী হয় না, যখন আমরা ওই মানুষটার সঙ্গে মেলামেশা শুরু করি, আমরা যখন তার সম্পর্কে আরও গভীরভাবে জানি, তখন যদি ওই বাহ্যিক রূপটাই শুধু থাকে, বহিরাগত কোনো মানে রূপের ছটার দরুন ভেতরকার কোনো রূপ আমরা লক্ষ্য করতে না পারি, বা ভেতরটা যদি তেমন একটা সুন্দর না হয়, তাহলে কিন্তু খুবই সমস্যা। তাহলে কিন্তু আস্তে আস্তে ওই মোহটা আমাদের কেটে যায় এবং তারপরেই বিভিন্ন সমস্যা আমাদের জীবনে দেখা দেয়। একজন মানুষের সঙ্গে আমরা যখন দীর্ঘদিন চলি, তখন তার চেহারা নয়, তার ব্যবহার, তার কথাবার্তা, তার দায়িত্ববোধ এবং তার মূল্যবোধই আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। তাই প্রথম পরিচয়ে রূপের আকর্ষণ থাকতে পারেই, কিন্তু শেষ পর্যন্ত সম্পর্ককে বাঁচিয়ে রাখে অবশ্যই গুণ। বন্ধু রয়েছেন সঙ্গে, নমস্কার।
2: নমস্কার,
0: হ্যাঁ, কে বলছেন?
2: আমি আগরতলা থেকে জয় বল।
0: জয়াদেবী বলছেন?
2: হ্যাঁ
0: হ্যাঁ, স্বাগত আপনাকে, বলুন।
2: তো আজকে যে প্রসঙ্গটা সত্যি প্রাসঙ্গিক, আমরা যদি দেখতে পাই, দেখো যে রূপটা কিন্তু আমরা দেখতে পাই বিশেষ করে, তারপর গুণটাও আমাদের দেখার প্রয়োজন আছে। সেই হিসেবে যদি আমি বলি যে আমরা দেখতে পেয়েছি যে নারী বেশে যখন তোমার রাবণ এসেছে, তখন সীতাকে কিন্তু এই নারী বেশি হরণ করে নিয়ে গেছে, তখন কিন্তু রূপটাই দেখা হয়েছে। ওর যে আসল গুণটা, যে ওর যে গুণটার মধ্যে কি আছে, ওটা খারাপ একটা মানে রহস্য লুকিয়ে আছে, কিন্তু এটা কিন্তু আমরা দেখতে পাইনি। আমরা দেখতে পেয়েছি যে ও একটা নারী এসেছে, নারী বেশে এসেছে, সুন্দর একটা রূপ নিয়ে এসেছে, এবং ওর সাথে কিন্তু সীতা চলে গেছে, ঠিক আছে? তারপর অনেক সময় আমরা যে কোনো কিছু কিনতে গেলে দেখতে আমরা কিন্তু সুন্দরটা দেখে নিয়ে আসি, অনেক সময় দেখতে পাওয়া যায় যে কোয়ালিটিটা ভালো থাকে না, কোয়ালিটি ভালো থাকে না, যে আমরা যে গেস্টে আনলাম বা যে কোনো কিছুই আমরা পারচেজ করে আনলাম, অনেক সময় অনলাইন থেকে অর্ডার করে সুন্দর দেখে নিয়ে আসে, হ্যাঁ দেখতে তো খুব সুন্দর, নিয়ে আসে তো কিন্তু দেখে দিয়ে ভালো না। এই যে আমরা অনেক কিছু এরকম
0: বিভিন্ন ভাবে
2: ঠকে যাই, এটাই যে আমরা অনেক সময় রূপ দেখে বিচার করি, গুণটা বিচার করি না, কিন্তু আসলে গুণটাই অনেকটা প্রয়োজন আছে, যেটা আমরা অনেক সময় চোখের বসে বা অনেক সময় চোখের

0: tutti.
1: জয়া দেবী, আপনার কথাটা সত্যি খুব অস্পষ্টভাবে আসছে, শোনা যাচ্ছে না ঠিক করে, তাই আমি লাইনটা কাটতে বাধ্য হলাম। কিন্তু আপনার কথা শুনছিলাম, খুব সুন্দরভাবে আপনি আলোচনাটাকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন, অনেক ধন্যবাদ। এভাবে সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। আর হ্যাঁ, আপনি যেই উদাহরণটা দিচ্ছিলেন সেটাও খুব প্রাসঙ্গিক। আমরা অনেক সময় শুধু মানুষ কেন, আমরা জিনিসপত্রের ক্ষেত্রে আমরা অনেক সময় ঠকে যাই। আমরা শুধু সুন্দর দেখে বাড়ি নিয়ে আসি, তারপর দেখি তার কোয়ালিটি খুব একটা ভালো নয়, তার মধ্যে তেমন কিছু গুণ নেই, যার দরুন আমরা ঠকে যাই টাকা পয়সার দিক থেকেও। আর মানুষের সঙ্গেও সেই একই ঘটনা ঘটে। আমাদের সমাজে আজও অনেক ছেলে মেয়ে শুধু গায়ের রং বা চেহারার বিভিন্ন যেই আমাদের থাকে কারুকার্য, কারোর চোখ সুন্দর, কারোর নাক সুন্দর, উল্টো দিকটাও হতে পারে, কারোর চোখ সুন্দর নয়, কারোর নাকটা সুন্দর নয়, কারোর কপালটা বেশি চওড়া, এমন হতেই পারে, তার জন্য কিন্তু অবহেলার শিকার হয়। অথচ তারা হয়তো পড়াশোনায় মেধাবী, কাজে দক্ষ বা অসাধারণ একজন মানুষ ভেতর থেকে। বাহ্যিক রূপের ভিত্তিতে কাউকে ছোট করা শুধু তার আত্মসম্মানকেই আঘাত করে না, সমাজকেও সংকীর্ণ করে তোলে। একজন মানুষকে তার যোগ্যতা দিয়ে বিচার করার সংস্কৃতি গড়ে তোলা আমাদের সবার প্রাথমিক দায়িত্ব হওয়া দরকার। একটা বিষয় আমরা প্রায়ই ভুলে যাই, রূপ ঈশ্বর প্রদত্ত, আর গুণ আমরা অর্জন করি। তাহলে কোনটাকে আমরা প্রাধান্য দেব? ঈশ্বর তো সবাইকেই দিয়ে পাঠিয়েছে কিছু না কিছু, কিন্তু গুণটা আমরা সবাই নিজেদের পরিশ্রমে গড়ে তুলেছি। বন্ধু রয়েছেন, নমস্কার।
2: হ্যালো।
1: হ্যালো,
2: হ্যাঁ নমস্কার, আমি কর্ণজিমা থেকে বলছি।
1: হ্যাঁ, কে বলছেন?
2: আমি নারায়ণ দেব বলছি।
1: নারায়ণ দেব, বলুন, আমাদের হাতে খুব একটা সময় নেই, খুব তাড়াতাড়ি বলবেন।
2: আজকের কথাটা তো মানে রূপ আর গুণ নিয়ে না?
1: হ্যাঁ,
2: আমি বলছি কি, মানে ছেলে হোক মেয়ে হোক, মানে রূপবতী হোক আর গুণবতী হোক, মানে তার চরিত্রটা
1: ভালো হওয়া দরকার,
2: সংস্কৃতি, হ্যাঁ চরিত্র আর সংস্কৃতি এই দুইটা তার ঠিক থাকতেই হোক। মানে হ্যাঁ, মানে রূপবতী হোক আর গুণবতী হোক, গুণবতীরা খারাপ থাকে আবার রূপবতীরা কিন্তু খারাপ থাকে।
1: একদম একদম একদম, অনেক ধন্যবাদ আপনাকে নারায়ণবাবু, সঙ্গে থাকবেন। আর এই মুহূর্তের সময় বলছে আপনাদের থেকে বিদায় নেবার পালা চলে এসছে। আসলে কথা বলতে বলতে কখন যে সময় পেরিয়ে যায় সেই দিকে নজরই থাকে না। তবে সর্বশেষে দেখতে পাচ্ছি অরবিন্দবাবু একখানি বার্তা আমাদের হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠিয়েছেন, চলুন খুব তাড়াতাড়ি আপনাদের সেটা পড়ে শোনাই। নমস্কার অপরাজিতা, সুপ্রভাত, আজ আবার লিখতে বসেছি, রূপ না গুণ কোনটা আমরা পছন্দ করি? আমি কিন্তু মনে করি গুণটাই হচ্ছে সবচেয়ে বড়। আমরা রূপ দেখে ভুলে যাই, সৃষ্টি তো ভগবানের দান, সে দেখতে কুৎসিত হতে পারে কিন্তু তার মনটা খুবই ভালো। কাজেই মনটা বুঝতে গেলে তার সঙ্গে কথা বলতে হবে, তার আচার আচরণ লক্ষ্য করতে হবে। চেহারা যাই হোক না কেন, তার গুণটাই হচ্ছে মুখ্য। যার গুণে আমি মুগ্ধ হয়েছি, যেমন আমি চাকরিতে থাকাকালীন আমাকে আমার জজ সাহেব একবার এসডিও অফিসে পাঠিয়েছিলেন সিটিজেনশিপ সার্টিফিকেট আনার জন্য। এসডিওর সাথে দেখা করার পর আমাকে পাঠালেন সেকশনে, যিনি ডিলিং ক্লার্ককে দেখা মাত্রই আমি ভয় পেয়ে গেছিলাম। আমি যখন ইতস্তত করছি তখন উনি আমাকে একটি হাসি দিয়ে কাছে যেতে বললেন এবং এত সুন্দরভাবে বললেন, দাদা আপনি তো সিটিজেনশিপ নিতে এসেছেন, সাহেব তো লিখেছেন এখনই দিয়ে দিতে, যদি দয়া করে বিকেলে নেন। আমি, না না পরে নিলেও হবে, চেহারা কিছুই নয়, সেদিনই আমার ভুলটা আমি বুঝেছি এবং সেই ভুলটা ভেঙে গেল। আবার সুন্দরী মেয়ের কাছে বিশ্রী ব্যবহারও পেয়েছি, আরও অনেক বলার ছিল, তবে আজকে বোধহয় এইটুকুই লিখলেন অরবিন্দবাবু। অনেক অনেক ধন্যবাদ অরবিন্দবাবু, আগরতলা থেকে লিখে পাঠিয়েছেন, অনেক ধন্যবাদ। আর শ্রোতা বন্ধুরা, একেবারে শেষ মুহূর্তে এসে আমরা উপনীত হয়েছি, চলুন আজকের এত আলোচনার আমরা সারসংক্ষেপ এটা দিয়েই টানি যে আমরা এমন একটি সমাজ গড়ে তোলার অঙ্গীকার করব যেখানে কারোর গায়ের রং নিয়ে কটাক্ষ হবে না, কারোর চেহারার বিভিন্ন ক্যারেক্টারিস্টিক নিয়ে বিদ্রুপ হবে না, কোনো শিশুকে শুধু সুন্দর নয় বলে আত্মবিশ্বাস হারাতে হবে না। এমন একটি সমাজ যেখানে একজন মানুষের পরিচয় হবে তার সততা, তার কর্ম, তার জ্ঞান, তার ভালোবাসা এবং তার মানবিকতা। এই শুভ বার্তা, শুভ চিন্তা নিয়েই রূপ মানুষকে চোখে আনে কিন্তু

গুণ মানুষকে হৃদয়ে স্থান দেয়। এই শুভচিন্তা নিয়ে আজকের মতো চলুন গানে গানে বিদায় নিই আজকের বলছি তোমায় পর্ব থেকে। আপনারা যারাই ফোন করেছেন আবারও একবার ধন্যবাদ জানাই আপনাদের। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা রাখছেন, আর শুনতে থাকুন এফএম উচ্চায়ন্ত।

0: শ্রোতা বন্ধুরা, আপনারা টিউন করে আছেন 101.6 মেগাহার্জ এফএম প্রচার তরঙ্গে এফএম উচ্চায়ন্ত। স্টুডিওর ঘড়ি বলছে এখন সময় সকালে 10:02 হয়ে 10 সেকেন্ড, আর এখন সময় আমাদের সময়, অর্থাৎ ওমেন টাইম, তুমি অনন্যা। আর আপনাদের সঙ্গে আমি রয়েছি আপনাদের বন্ধু অপরাজিতা। একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি, ফিরে আসছি খুব তাড়াতাড়ি।
1: দশ লাখের লটারি জিতেছি আমি।
2: থেকে সাবধান,
3: আরবিআই এ কথা বলে
4: জেনে রাখুন, সতর্ক থাকুন।

প্রতিটি নতুন সকালকে নতুন করে আপন করে নিচ্ছেন। আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আমার ভীষণই পছন্দের একটি পর্ব, তুমি অনন্যা। আমি অপরাজিতা, আজও আপনাদের সঙ্গে এমন কিছু নারীর গল্প নিয়ে আছি যাদের জীবন শুধু সাফল্যের গল্প নয়, সাহসের গল্প, শুধু প্রতিষ্ঠার গল্প নয়, অসংখ্য মানুষের জীবনে আলো চালিয়ে দেওয়ার গল্প। আমরা সবসময় সচেষ্ট থাকি তুমি অনন্যা পর্বে এমন কিছু উদাহরণ আপনাদের সামনে প্রকাশ করার বা তুলে ধরার, যেই সব আমাদের কিছুটা মুহূর্তের জন্য হলো, অর্থাৎ আমাদের মেয়েদের কিছুটা মুহূর্তের জন্য হলো অনুপ্রাণিত করতে পারে, উজ্জীবিত করতে পারে, সেই সকল বিষয়ে আপনাদের সামনে বারংবার তুলে ধরার চেষ্টা করি, সেই সকল নারী ব্যক্তিত্বদের আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। আজও বলতে পারেন সেই প্রকারই রয়েছি। তবে তুমি অনন্যা পর্বখানি শুরু করার আগে আমাদের অনুষ্ঠান সম্পর্কিত একটি ঘোষণা আপনাদের সবার জন্য। আজ বিকেল 5টায় শ্রোতা সমীপে অনুষ্ঠান প্রচারিত হবে। আমাদের অনুষ্ঠান সম্পর্কিত আপনাদের বিভিন্ন অভিযোগ অনুযোগ জানাতে অবশ্যই ফোন করবেন 9485007172 এই নম্বরটিতে, আজ 7 জুলাই বিকেল 5টা পর্যন্ত। শুনলেন আমাদের অনুষ্ঠান সম্পর্কিত একটি ঘোষণা। আমরা প্রায় বলি প্রত্যেক সফল মানুষের পেছনে থাকে একটা সংগ্রামের গল্প, কিন্তু সেই গল্পগুলো অনেক সময় আমাদের চোখের আড়ালেই থেকে যায়। আমরা দেখি সাফল্যের শিখর, কিন্তু সেই শিখরে পৌঁছানোর দীর্ঘ পথের কাঁটা, ক্লান্তি, ব্যর্থতা, চোখের জল আর অদম্য লড়াইয়ের ইতিহাসটা হয়তো আর তেমনভাবে জানা হয়ে ওঠে না। আসলে পৃথিবীকে বদলে দেন খুব সাধারণ কিছু মানুষ, যারা জন্মসূত্রে অসাধারণ নন, কিন্তু নিজের কাজ, নিষ্ঠা আর অধ্যবসায় দিয়ে একদিন অসাধারণ হয়ে ওঠেন। তারা আমাদের মতোই স্বপ্ন দেখেন, ব্যর্থ হন, আবার উঠে দাঁড়ান, আর সেই কারণেই তাদের গল্প আমাদের এতটা আপন লাগে, কারণ তাদের জীবন আমাদের বিশ্বাস করায়। অসাধারণ হওয়ার জন্য অসাধারণ পরিস্থিতির দরকার হয় না, দরকার শুধু নিজের স্বপ্নকে সত্যি করার সাহস। আজকের পৃথিবীতে একজন নারীর পরিচয় আর শুধু কোনো সম্পর্কের মধ্যে সীমাবদ্ধ নয়। তিনি একজন চিকিৎসক, বিজ্ঞানী, গবেষক, উদ্যোক্তা, শিল্পী, সমাজ সংস্কারক, ডিজিটাল নির্মাতা। ওই যে আগে ছিল শুধুমাত্র একজনের, কারোর মেয়ে, কারোর ঘরের বউ, কারোর মা, কারোর বোন, কারোর বিভিন্ন আত্মীয়া, কিন্তু এখন এই ধরনের সম্পর্কের পরিচয়টা খানিকটা ঘুচিয়ে গেছে, সম্পূর্ণটা নয়। তার সঙ্গে যেমন বলছিলাম চিকিৎসক, বিজ্ঞানী, গবেষক, বিভিন্ন বিষয়, বিভিন্ন পেশার নাম যুক্ত হয়েছে, আবার একই সঙ্গে একজন মেয়ে, একজন মা, একজন বন্ধু, একজন সহযোদ্ধা, এই পরিচয়টাও আমরা কিন্তু বহন করে চলেছি। প্রতিটি পরিচয়ের মধ্যে রয়েছে দায়িত্ব, সংগ্রাম আর আত্মবিশ্বাসের এক অপূর্ব মিলবন্ধন। আজকের তুমি অনন্যা পর্বে আমরা পরিচিত হব এমন কয়েকজন ভারতীয় নারীদের সঙ্গে, যাদের পথ চলা একে অপরের সঙ্গ থেকে সম্পূর্ণ আলাদা, কিন্তু তাদের জীবনের মূল মন্ত্র একটাই, নিজের সাফল্যকে শুধু নিজের মধ্যে সীমাবদ্ধ না রেখে সমাজের কল্যাণে কাজে লাগানো। তাদের কেউ হয়তো সাদা অ্যাপ্রন পরে হাজার হাজার মানুষের জীবন বাঁচিয়েছেন, কেউ আবার গবেষণাগারে বসে চিকিৎসা বিজ্ঞানের নতুন দিগন্ত খুলে দিয়েছেন, কেউ আবার একেবারে উল্টোভাবে একটা মোবাইল ফোন হাতে নিয়ে তার প্রতিভাকে সঙ্গী করে ডিজিটাল পৃথিবীতে কোটি কোটি মানুষের কাছে পৌঁছে দিয়েছেন সচেতনতার বার্তা, আত্মবিশ্বাসের আলো আর স্বপ্ন দেখার সাহস। আজ আমরা এমন কিছু নারীর কথা জানব যারা আমাদের শেখান প্রতিটি প্রতিকূলতার মধ্যেও একটা সম্ভাবনা লুকিয়ে থাকে, জীবনের প্রতিটা ব্যর্থতা আসলে নতুন করে শুরু করার একটা সুযোগ আসে সঙ্গে করে, আর নিজের সাফল্যের প্রকৃত অর্থ তখনই যখন সেই সাফল্য অন্য একজন মানুষের জীবনেও ইতিবাচক পরিবর্তন করতে পারে। হয়তো আজকের অনুষ্ঠানে যাদের গল্প আমরা শুনব তাদের প্রত্যেকেরই জীবন আলাদা, কিন্তু

একটি জায়গায় তারা সবাই এক, তারা কখনো হার মানেননি, আমারও আপনার মতো। তারা সমাজের প্রচলিত ধারণাকে প্রশ্ন করেছেন, নিজেদের সীমাবদ্ধতাকে অতিক্রম করেছেন, এবং সবচেয়ে বড় কথা, তারা প্রমাণ করেছেন, একজন নারী যখন নিজের স্বপ্নের উপর বিশ্বাস রাখেন, তখন তার সাফল্য শুধু তার নিজের একার থাকে না, তা হয়ে ওঠে আগামী প্রজন্মের পথ চলার প্রেরণা। তাহলে চলুন আজকের এই সুন্দর সকালে আমরা কয়েকজন অসাধারণ ভারতীয় নারীর জীবন থেকে সাহস, অধ্যবসায়, মানবিকতা এবং আত্মবিশ্বাসের গল্প শুনি। কারণ অনুপ্রেরণার কোনো নির্দিষ্ট দিন হয় না, অনুপ্রেরণা এমন একটি আলো যা প্রতিটা দিন, প্রতিটি মুহূর্ত আমাদের নতুন করে বাঁচতে শেখায়, নতুন করে স্বপ্ন দেখতে শেখায়। আমি অপরাজিতা থাকছি আপনাদের সঙ্গে, আপনারা শুনতে থাকুন তুমি অনন্যা পর্বটি।

শ্রোতা বন্ধুরা, আপনারা রয়েছেন তুমি অনন্যা পর্বে। স্টুডিওর ঘড়ি বলছে সময় এখন সকাল 10:15 হয়ে 30 সেকেন্ড। একজন মানুষের সাফল্য কখনোই একদিনে তৈরি হয় না। আমরা যখন কোনো মানুষকে সাফল্যের সর্বোচ্চ শিখরে দাঁড়িয়ে থাকতে দেখি, তখন হয়তো তার বর্তমানটুকুই দেখি, কিন্তু সেই বর্তমানের পেছনে লুকিয়ে থাকে বছরের পর বছর ধরে চলা নিরলস পরিশ্রম, অসংখ্য ব্যর্থতা, অগণিত নির্ঘুম রাত, অনেক না পাওয়া, অনেক ত্যাগ আর নিজের স্বপ্নকে ছেড়ে না দেওয়ার এক অদম্য জেদ। আমরা প্রায়ই ভাবি অনুপ্রেরণা মানেই বড় কোনো বক্তৃতা বা বড় কোনো বই, কিন্তু আসলে একজন মানুষের জীবনই হতে পারে সবচেয়ে বড় অনুপ্রেরণা। কারণ জীবনের বাস্তব অভিজ্ঞতার চেয়ে বড় শিক্ষক আর হয়তো কেউই হতে পারে না। যে মানুষটি প্রতিকূলতার সঙ্গে লড়ে জিতেছেন, তার প্রতিটি পদক্ষেপ আমাদের শেখায় অসম্ভব বলে সত্যিই কিছু হয় না। একটি বিষয় নিশ্চয়ই আপনারা লক্ষ্য করেছেন, যাদের নিয়ে আমরা আজ কথা বলবো বা বলছি, তাদের কাজের ক্ষেত্র এক নয়। কেউ চিকিৎসক, কেউ গবেষক, কেউ সমাজ সচেতনতার কণ্ঠস্বর, আবার কেউ ডিজিটাল নির্মাতা, কিন্তু তাদের মধ্যে একটা অদ্ভুত মিল তো রয়েছে। কেমন মিল? যে তারা এমন কিছু করেছেন যার সুফল আমাদের সমাজ পেয়েছে, পেয়েছে আমাদের অসংখ্য মানুষ। জীবনের পথ কখনোই মসৃণ হয় না, মানে সব সময় প্রত্যেক দিন যে মসৃণ হবে সেটা কোনোভাবেই জীবন আপনাকে গ্যারান্টি দিতে পারে না। প্রতিটি মানুষের জীবনে ঝড় আসে, প্রশ্ন আসে, ব্যর্থতা আসে, কিন্তু কিছু মানুষ আছেন যারা এই ঝড়কে ভয় পেয়ে তা নিজের শক্তিতে দুর্বল করে ফেলে, নিজের শক্তিকে বলে না যে পারবো না করে আসলে শেষ পর্যন্ত সে পারে না। কিন্তু এমন কিছু কিছু মানুষ আছে যে ওই ঝড়ের মধ্যে যে ভয়টা লুকিয়ে রয়েছে সেই ভয়কেই সে শক্তি বানিয়ে ফেলে, এবং শক্তি বানানোর ফলে সে ইতিহাস তৈরি করে এবং ইতিহাস তাকে মনে রাখতে বাধ্য হয়। আমরা অনেক সময় ভাবি একজন মানুষ একা কী বা পরিবর্তন করতে পারে, কিন্তু ইতিহাস বলছে বড় পরিবর্তনের সূচনা সবসময় একটা মানুষ দিয়ে শুরু হয়। একজন চিকিৎসক জীবন বাঁচান, একজন শিক্ষক একটি প্রজন্ম গড়ে তোলেন, একজন গবেষক ভবিষ্যতের নতুন পথ তৈরি করেন, আবার একজন সচেতন কন্টেন্ট ক্রিয়েটার লক্ষ লক্ষ মানুষের চিন্তা ভাবনাকে বদলে দিতে পারেন। তাই নিজের কাজকে কখনোই ছোট করে দেখা

চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে এমন কিছু মানুষ আছেন যারা শুধু একজন সফল চিকিৎসক নন, বরং একটি নতুন যুগের সূচনা করেছিলেন। তাদের গবেষণা, সাহসী সিদ্ধান্ত এবং নিরলস পরিশ্রম লক্ষ লক্ষ মানুষের জীবনে আশার আলো জ্বালিয়েছে। সেই রকমই এক উজ্জ্বল নাম ডাক্তার ইন্দিরা হিন্দুজা। তিনি ভারতের প্রযোজন শিক্ষা বিজ্ঞানের অন্যতম পথিকৃৎ, বিশিষ্ট স্ত্রীরোগ বিশেষজ্ঞ এবং বন্ধুত্বা চিকিৎসার ক্ষেত্রে আন্তর্জাতিকভাবে অন্যতম স্বীকৃতপ্রাপ্ত সম্মানিত একজন চিকিৎসক। তিনি প্রমাণ করেছেন একজন চিকিৎসকের সবচেয়ে বড় পরিচয় তার মানবিকতা এবং মানুষের জীবনে নতুন সম্ভাবনার দ্বার খুলে দেওয়ার ক্ষমতা। ডাক্তার ইন্দিরা হিন্দুজার জন্ম মহারাষ্ট্রের মুম্বাইয়ে। ছোটবেলা থেকেই তিনি পড়াশোনায় অত্যন্ত মেধাবী ছিলেন। বিজ্ঞান এবং মানব দেহের রহস্য তাকে ছোটবেলা থেকে আকৃষ্ট করত। তবে শুধু একজন সফল চিকিৎসক হওয়াই তার স্বপ্ন ছিল না। তিনি এমন একজন চিকিৎসক হতে চেয়েছিলেন যিনি মানুষের জীবনের সবচেয়ে গভীর কষ্টগুলোর একটির সমাধান খুঁজে বের করতে পারবেন। তিনি মুম্বাই বিশ্ববিদ্যালয়ের অধীনে চিকিৎসাবিদ্যা অধ্যয়ন করেন এবং পরবর্তীকালে স্ত্রীরোগ এবং প্রসূতিবিদ্যায় বিশেষজ্ঞ হিসেবে নিজেকে গড়ে তোলেন। চিকিৎসা জীবনের শুরুতেই তিনি উপলব্ধি করেছিলেন যে সমাজে অসংখ্য দম্পতি শুধু সন্তান না হওয়ার কারণে মানসিক, সামাজিক এবং পারিবারিক নানা সমস্যার সম্মুখীন হন। বিশেষ করে নারীদেরই অধিকাংশ সময় অন্যায়ভাবে দোষারোপ করা হতো। অনেক নারীকে অপমান, অবহেলা, এমনকি সংসার ভেঙে যাওয়ার মতো পরিস্থিতির মুখোমুখি হতে হতো। এই বাস্তব অভিজ্ঞতাই তাকে বন্ধাত্ম চিকিৎসা এবং প্রজনন বিজ্ঞানের গবেষণায় আত্মনিয়োগ করতে দারুণভাবে অনুপ্রাণিত করে। সে সময় ভারতে IVF বা টেস্টিও বেবি প্রযুক্তি ছিল একেবারেই একটা নতুন পদ্ধতি। অনেকে এই প্রযুক্তিকে সন্দেহের চোখে দেখতেন, বিভিন্ন প্রশ্ন ছিল মানুষের মনে। পর্যাপ্ত গবেষণা, আধুনিক প্রযুক্তি

এবং অভিজ্ঞতার অভাব ছিল। কিন্তু ডাক্তার ইন্দিরা হিন্দুজা বিশ্বাস করতেন, বিজ্ঞানের সাহায্যে বহু দম্পতির জীবনে নতুন আশা ফিরিয়ে আনা সম্ভব। দীর্ঘদিনের গবেষণা, কঠোর পরিশ্রম এবং অসংখ্য পরীক্ষার পর 1986 সালে তিনি ইতিহাস সৃষ্টি করেন। তার নেতৃত্বে ভারতে প্রথম বৈজ্ঞানিকভাবে নথিভুক্ত টেস্ট টিউব শিশু জন্মগ্রহণ করেন। সেই শিশুর নাম ছিল হর্ষা। এই ঘটনাটি শুধু ভারতেই নয়, সমগ্র দক্ষিণ এশিয়ার চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে এক যুগান্তকারী সাফল্য হিসেবে বিবেচিত হয়। সেই দিনটি হাজার হাজার নিঃসন্তান দম্পতির কাছে একটা নতুন আশার সূচনা হয়ে ওঠে। কিন্তু ডাক্তার হিন্দুজার গবেষণা এখানেই থেমে যায়নি। তিনি 1988 সালে আরও একটি গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন করেন। তিনি GIFT অর্থাৎ গ্যামেট ইন্ট্রাফ্যালোপিয়ান ট্রান্সফার পদ্ধতির মাধ্যমে ভারতের প্রথম শিশুর জন্ম দিতে সক্ষম হন। এই প্রযুক্তি সেই সব দম্পতির জন্য বিশেষভাবে উপকারী ছিল যাদের ক্ষেত্রে প্রচলিত IVF সবসময় কার্যকর হতো না। তার এই গবেষণা প্রযোজন এবং চিকিৎসা বিজ্ঞানে ভারতের অবস্থানকে আরও অনেকটা দৃঢ়ভাবে শক্তিশালী করে তোলে। ডাক্তার ইন্দিরা হিন্দুজা সবসময় মনে করতেন, চিকিৎসা বিজ্ঞান শুধু প্রযুক্তির বিষয় নয়, এটি গভীর মানবিকতার বিষয়। তার কাছে আসা প্রতিটি দম্পতির কষ্টকে তিনি নিজের দায়িত্ব বলে মনে করতেন। তিনি বহুবার বলেছেন, সন্তান জন্ম দেওয়া শুধু একটি চিকিৎসা প্রক্রিয়া নয়, এটি একটি পরিবারের স্বপ্ন, আশা এবং ভালোবাসার সঙ্গে জড়িত। তাই চিকিৎসকের কাজ শুধু চিকিৎসা করা নয়, রোগীর মানসিক শক্তিকেও জাগিয়ে তোলা। তিনি অসংখ্য গবেষণাপত্র প্রকাশ করেছেন এবং দেশ বিদেশের বিভিন্ন সম্মেলনে ভারতের প্রতিনিধিত্ব করেছেন। বন্ধাত্ব, IVF, ডিম্বাণু সংরক্ষণ, মাতৃত্ব এবং নারী স্বাস্থ্য নিয়ে তার গবেষণা আন্তর্জাতিকভাবে সমাদৃত হয়েছে। তিনি নতুন প্রজন্মের চিকিৎসকদেরও গবেষণায় উৎসাহিত করেছেন এবং বহু শিক্ষার্থীকে প্রশিক্ষণ দিয়েছেন। ডাক্তার হিন্দুজার আরও একটি বড় অবদান হল নারী স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধি। তিনি সবসময় বলেছেন, বন্ধাত্ব কোনো লজ্জার বিষয় নয়, বরং এর জন্য কখনোই শুধুমাত্র নারীকে দায়ী করাই উচিত নয়। তিনি সমাজে প্রচলিত এই ভুল ধারণার বিরুদ্ধে বৈজ্ঞানিক তথ্যের মাধ্যমে মানুষকে সচেতন করেছেন। তার এই বক্তব্যে অসংখ্য নারী আত্মবিশ্বাস ফিরে পেয়েছিলেন তখনকার সময়ে। চিকিৎসা ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য তিনি বহু জাতীয় এবং আন্তর্জাতিক সম্মানে ভূষিত হয়েছেন এবং বিভিন্ন সম্মান তার ব্যক্তিগত অর্জনের স্বীকৃতি নয়, বরং এটি ভারতীয় চিকিৎসা বিজ্ঞানের অগ্রগতিরও স্বীকৃতি। কিন্তু এত সাফল্যের পরও ডাক্তার ইন্দিরা হিন্দুজা সবসময় অত্যন্ত বিনয়ী থেকেছেন। তিনি মনে করেন, একজন চিকিৎসকের প্রকৃত পুরস্কার কোনো পদক নয়, একজন মায়ের মুখে হাসি, একজন বাবার চোখে আনন্দ এবং একটি নবজাতকের প্রথম কান্নাই একজন চিকিৎসকের সবচেয়ে বড় প্রাপ্তি। আজ তার হাত ধরে জন্ম নেওয়া হাজার হাজার শিশু বড় হয়ে নিজেদের জীবন গড়ে তুলেছেন। তাদের প্রতিটি হাসির মধ্যে, প্রতিটি পরিবারের আনন্দের মধ্যে ডাক্তার ইন্দিরা হিন্দুজার নিষ্ঠা এবং গবেষণার প্রতিফলন রয়েছে। তিনি শুধু একটি চিকিৎসা পদ্ধতির উন্নয়ন করেননি, বরং তিনি অসংখ্য পরিবারের ভেঙে যাওয়ার স্বপ্নকে আবার নতুন করে বাঁচার সুযোগ করে দিয়েছেন। ডাক্তার ইন্দিরা হিন্দুজার জীবন আমাদের একটা গভীর শিক্ষা দিয়ে যায়। বিজ্ঞান তখনই সত্যিকার অর্থে সফল হয় যখন তা মানুষের চোখের জল মুছে দিতে পারে। তিনি দেখিয়েছেন, গবেষণাগারের প্রতিটি পরীক্ষা, প্রতিটি ব্যর্থতা, প্রতিটি নতুন প্রচেষ্টা একদিন হাজারো মানুষের জীবনে সুখের আলো ফিরিয়ে আনতে পারে। তাই ডাক্তার ইন্দিরা হিন্দুজা শুধু একজন স্ত্রীরোগ বিশেষজ্ঞ নয়, তিনি লক্ষ লক্ষ নিঃসন্তান দম্পতির কাছে আশার আরও একটি নাম। তার জীবন আমাদের শেখায়, চিকিৎসা শুধু একটি পেশা নয়, এটি সম্পূর্ণ ভাবে কিছু অসম্পূর্ণ স্বপ্নকে পূরণ করার একটা চাবিকাঠি বলেই আমরা ধরে নিতে পারি।

শ্রোতা বন্ধুরা, আপনারা রয়েছেন তুমি অনন্যা পর্বে। কথা বলছিলাম এমন কিছু নারী ব্যক্তিত্বদের নিয়ে যাদের জীবন শুধুমাত্রই আমাদের অনুপ্রেরণার গল্প বলে। তবে তার আগে আপনাদের আবারও আমাদের অনুষ্ঠান সম্পর্কিত একটি ছোট্ট ঘোষণা মনে করিয়ে দিচ্ছি। আজ বিকেল 5টায় শ্রোতা সমীপে অনুষ্ঠানটি প্রচারিত হবে। আমাদের বিভিন্ন অনুষ্ঠান সম্পর্কিত আপনাদের অভিযোগ কিংবা অনুযোগ জানাতে অবশ্যই ফোন করুন 9485007172 এই নম্বরে আজ 7ই জুলাই বিকেল 5টা পর্যন্ত। শুনলেন আমাদের অনুষ্ঠান সম্পর্কিত একটি ছোট্ট ঘোষণা। আবারও ফিরে আসছি আমাদের সেই এক একটি অনুপ্রেরণার গল্পে।

আসলে ভারতের চিকিৎসা জগতে এমন অনেক নারী রয়েছেন যারা শুধু একজন দক্ষ চিকিৎসক হিসেবেই নন, বরং সমাজ পরিবর্তনের অগ্রদূত হিসেবেও নিজেদের প্রতিষ্ঠা করেছেন। কিছু কিছু পেশার সঙ্গে আসলে আমরা কিছু কিছু বিষয়কে, মানে কিছু কিছু মানুষদেরকে এমনভাবে জড়িয়ে ফেলি, যেমন চিকিৎসক বলতেই চোখ বন্ধ করলে কোনো পুরুষ মানুষের অবয়বই আমাদের, মানে পুরুষ ডাক্তারের অবয়বই আমাদের সামনে যেন ফুটে ওঠে। কিন্তু আসলে তো তেমন নয়, সেখানে তো লিঙ্গের কোনো ভিত্তি নেই। আর এমন কিছু নারীরা সেখানে এমন কিছু কাজ করে প্রতিষ্ঠিত করেছেন নিজেদেরকে, তারপর যেন আরও বেশি করে মনে হয় যে না, সত্যি এখন আর চোখ বন্ধ করলে, চোখ বন্ধ করে ডাক্তার কিংবা চিকিৎসা সংক্রমিত বা গবেষণার কাজে নিযুক্ত কোনো ব্যক্তিকে যদি আমরা কল্পনা করতে চাই, তাহলে শুধুমাত্রই পুরুষ কোনো অবয়ব আমাদের চোখের সামনে ভেসে ওঠে না, সেখানে নারীরাও তাদের দক্ষতা দিয়ে কিন্তু জায়গা করে নিয়েছে। তেমনি একজন, এর কথা আপনাদের বলছিলাম, যে যিনি নিজেকে এমনভাবে প্রতিষ্ঠিত করেছেন, তাদের কাছে আসলে চিকিৎসা মানে কেবল রোগ নিরাময় নয়, বরং মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি, মানবিক মূল্যবোধ গড়ে তোলা এবং সমাজকে আরও সুস্থ এবং সুন্দর করে তোলা। সেরকমই এক অনুপ্রেরণাদায়ী ব্যক্তিত্ব হলেন ডক্টর সুনীতা দুবে। তিনি একজন বিশিষ্ট রেডিওলজিস্ট, সমাজসেবী, স্বাস্থ্য সচেতনতার কর্মী এবং নারী ও কন্যা শিশুর অধিকার রক্ষায় নিরলসভাবে কাজ করে চলা এক মানবিক চিকিৎসক। ডক্টর সুনীতা দুবের জন্ম মধ্যপ্রদেশে। ছোটবেলা থেকেই তিনি অত্যন্ত মেধাবী, অধ্যাবসায়ী এবং সংবেদনশীল ছিলেন। মানুষের কষ্ট তাকে গভীরভাবে স্পর্শ করত। খুব অল্প বয়সেই তিনি উপলব্ধি করেছিলেন চিকিৎসা এমন একটি পেশা যেখানে শুধু রোগ সারানো হয় না, মানুষের জীবনের আশা আলো ফিরিয়ে আনার সুযোগও রয়েছে। এই ভাবনা থেকেই তিনি চিকিৎসক হওয়ার স্বপ্ন দেখেন এবং পরিশ্রম ও নিষ্ঠার মাধ্যমে তিনি চিকিৎসা বিদ্যায় উচ্চশিক্ষা অর্জন করেন এবং পরবর্তীকালে রেডিওলজি বিজ্ঞানে বিশেষজ্ঞ হন। চিকিৎসা জীবনের শুরু থেকেই তিনি বুঝতে পারেন যে আধুনিক চিকিৎসা বিজ্ঞানে সঠিক রোগ নির্ণয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ সঠিক রোগ নির্ণয়ই একজন রোগীর সফল চিকিৎসার প্রথম ধাপ। তিনি তাই নিজের দক্ষতাকে প্রতিনিয়ত উন্নত করার চেষ্টা করেছেন এবং আধুনিক প্রযুক্তির সাহায্যে রোগ নির্ণয়ের ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছেন। কিন্তু ডক্টর সুনীতা দুবের জীবনে বিশেষ করে তুলেছে তার সমাজের প্রতি দায়বদ্ধতা। তিনি খুব কাছ থেকে দেখেছিলেন ভারতের বহু অঞ্চলে এখনও কন্যা শিশু জন্মকে অনেক পরিবার আনন্দের সঙ্গে গ্রহণ করে না। লিঙ্গভিত্তিক বৈষম্য, কন্যা ভ্রূণ হত্যা এবং মেয়েদের প্রতি অবহেলা সমাজের এক গভীর সমস্যা হয়ে দাঁড়িয়েছিল। একজন চিকিৎসক হিসেবে এই বাস্তবতা তাকে ব্যথিত করেছিল। তিনি সিদ্ধান্ত নেন চিকিৎসা পরিষেবার পাশাপাশি সমাজে সচেতনতা গড়ে তোলাও তার দায়িত্ব। এই ভাবনা থেকে তিনি সেভ দ্য গার্ল চাইল্ড বা কন্যা শিশুকে বাঁচানোর আন্দোলনের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত হন। বিভিন্ন জনসচেতনতামূলক কর্মসূচি, সেমিনার, বিদ্যালয়, কলেজ এবং সামাজিক অনুষ্ঠানে তিনি বারবার বলেছেন, একটি কন্যা শিশু কোনো বোঝা নয়, সে একটি পরিবারের শক্তি, একটি সমাজের ভবিষ্যৎ এবং একটি জাতির সম্ভাবনা। ডক্টর দুবে মনে করেন, একজন শিক্ষিত এবং সুস্থ নারী একটি সুস্থ পরিবারের ভিত্তি, তাই নারীদের স্বাস্থ্য সম্পর্কে সচেতন করার মানেই পুরো সমাজকে সুস্থ করে তোলা। আর এই চিন্তা, এই ধারণা থেকেই শুরু হয় তার সামাজিক আন্দোলন এবং তার লেখালেখি এবং বক্তৃতা ভীষণভাবে মানুষকে অনুপ্রাণিত করে, সচেতন করে। তিনি বিভিন্ন প্রত্যন্ত এলাকায় গিয়ে এই বিভিন্নভাবে সচেতনতা প্রচার প্রসারের জন্য কাজ করেছেন এবং আজকের ভারতের অসংখ্য তরুণী ডক্টর সুনীতা দুবের জীবন থেকে শিখতে পারেন যে চিকিৎসা মানে শুধু প্রেসক্রিপশন নয়, চিকিৎসা মানে মানুষের পাশে দাঁড়ানো, সমাজের ভুল ধারণা ভাঙা এবং স্বাস্থ্যকে মানুষের মৌলিক অধিকার হিসেবে প্রতিষ্ঠিত করা। এই কারণেই ডক্টর সুনীতা দুবে শুধু একজন সফল রেডিওলজিস্ট হিসেবেই নন, তিনি মানবিক চিকিৎসার এক

শ্রোতা বন্ধুরা, হাতে আর একদমই সময় নেই। অনুষ্ঠানের একেবারে শেষে এটাই বলতে চাই যে সত্যিকারের সাফল্য কখনোই একা উপভোগ করা যায় না। যে সাফল্য অন্যের মুখে হাসি ফোটায়, সেই সাফল্যই অন্যকে এগিয়ে যেতে সাহায্য করে। যে সাফল্য সমাজকে আরও সুন্দর করে তোলে, সেই সাফল্যই প্রকৃত সাফল্য। তাই জীবনে বড় হওয়ার আগে ভালো মানুষ হওয়ার চেষ্টা করতে হবে, কারণ ভালো মানুষদের সাফল্য সময়ের গণ্ডি পেরিয়ে ইতিহাসে জায়গা করে নেয়, যেটা ইতিহাসের পাতায় বারবার চিৎকার করে আমাদের জানান দেয়। শুভবার্তা শুভচিন্তা নিয়েই আজকের মতো তুমি অনন্যা পর্ব থেকে আপনাদের কাছ থেকে বিদায় চেয়ে নিচ্ছি। আপনাদের বন্ধু আমি অপরাজিতা, আর খানিকক্ষণ পরে ককবরক সংযোজনায় শুনবেন বিভিন্ন ধরনের অনুষ্ঠান। শুনতে থাকুন এফএম উচ্চয়ন্ত। চলুন আজকের এই বৃষ্টিস্নাত সকালে গানে গানে বিদায় নেই আপনাদের কাছ থেকে। আপনারা শুনতে থাকুন এফএম উচ্চয়ন্ত।

খাই তো নাই যত তাকু বুকুদের খাপনে মারে কিচিং সঙ্গ নর যত রা তাবুক ও চরানি পান্দব লামসগক নরখাই তো আকাশবাণী আগরতলা এফ এম ও জয়ন্ত 101.6 মেগাহার্জ তাই তিনি ও চরাও আং তঙ্গই তঙ্গ নরবাই নরকনি লগি নরকনি বুকু আর জে মীনা আও বেলাই খেন সাল কচাং জরানি হামসাকমা তাই চিবা ইয়াফারো তে খা কাহাম ইয়াফারো বেলাই খেন ওয়েদার কাহাম টংথতক কবু কচাং ইয়া কবু কলম ইয়া ওয়াতেই ফায়া বতং ইয়া ফাই বতং ইয়া হানি হেমা হাই সাতুং বতং ইয়া তুং ইয়া বতং ইয়া হানি হেমা হাই সাল বেলাই খেন চাং দদর বেলাই খেন টংথতক ঙ্গি দংখা আও তাই নবার শিব শিব খাখলাই নরক যতন অজরা রকন তৈ নাই খাতং মানে টংথক মানে ঙ্গি দংখানা হানি নাই তাই অজরা ও অবহাই চিনি খাতক পান্দার খাই মানখাতো তৈ ব জরা তে বো টংথক তাই নাই থকুঙ্গ আও ফারিকে পান্দানো বসকাঙ তলাংলায়ানো নাই নাইলাইয়ানো তিনি পান্দা বদাং রক তিনি পান্ডা বটাংরকনি বিশুঙ্গ দো পুইলাও হাসুকনি রেজাবমুং হাসুকনি রেজাবমুং চ খালাইনাই খনাতক খনাতক চিনি হাসুকনি রেজাবমুং রক চিনি সিনেমুং চিনি হুকুমু মুকুমু চিনি বড় রকনি কক তমুং চামুং কানমুং চুমুং তামুং তৈমুং বেভাগ ন অ রেজাবমুং রকনি বিশুঙ্গ চ মানো আমি ইয়াগুলো তিনি ওয়ান সুকমুং তিনি ওয়ান সুকমুং বহাই নান সুকলাইনাই তাই ককলাম সালাইনাই আবুনি ইয়াগুলো কাহাম তংদি রিং তঙ্গ লংমা ও যেন গদালাইনাই আও ফারিকে অজরাও হাচুকনি রেজাবমুং পান্ডাও হাচুকনি খনাতত খনাতত রেজাবমুং রকন যেন খালাইনে পান্ডা বেলাই খেন খনাতক তিনি পান্ডা হাসুকনি রেজাবমুং যেন যত নসাইমানো হাসুকনি রেজাবমুং রকমকা চিনি সিনেমুং যেন কক সানা বনাঙ্গিয়া যেন নুকজাক না বনাঙ্গিয়া চিনি কামুং চমুং নব যেন ফুনকানি নাঙ্গিয়া চিনি চামুনু মুং নব যেন ফুনকানি নাঙ্গিয়া অ খরাং বাই অ রেজাবমুং রক বাই সিমিন যেন সিনে জাগাই মানো অ রেজাবমুং রক খামা বাইন অম অবাহাই দফানি রেজাবমুং অব অবাহাই বড় রকনি হুকুমু মুকুমুনি কাইসা মারি কতর মারি অবাহাই হিনহিনাই সিনে জাগাই মানো আপনি বাকি হাজুকনি রেজাবমুং রক বেলাই খেয়ে চিনি বাকি নাংমানি চিনি লংমানি বেবাক কথমা যেন অ রেজাবমুং রক মানো ফাইডিকে লেরলায়াও খালায়ানো রেজাবমুং তাবুকনি অ রেজাবমুং যেন খালায়ানো ফাইডি কাইপেং রেজাবমুং রেজাবনাই ময়েল শান্তি কাইপেং বাই রেজাবজাক রেজাবমুং

爸爸爹那咋弄啊？都哎呀，那莫拉卡最硬，莫那。

ของเราล่ะค่ะกันนายะเอ้ยกันนายะจ้าลุงอ่ะจ้า

Sầm sầm à, con nó ba sầm sầm ta chúng ta từ ba quay lơ lơ. Yeah,

আও বেলা বেলা খেলা খানাতো তো রচা মূ চাই মান লাইক ময়েল শান্তি কাইপিং বাই রেজাব জাগ রেজাবু পারিকে চিনিয়াক তাই বজরা দঙ্ক চাই টেবু রেজাবু খালাইনাই বজরাও অজরাও চালাইন রেজাবমু রাদেশমতি মলসম বাই রেজাব জাগ রেজাবমু মলসম রেজাবমু

চিনি কক রকন জংনো সানানি নাঙ্গ জংনো বিশার নানি নাঙ্গ জংনো পিনানি নাঙ্গ অভাই কেসে তৃক তৃক চিনি আরেনি ফাদারও থাঙ্গি ও কক রক সগই নাই সাজাক নাই বুঝি লাই নাই অভাই কেসে কক পেরজাক নাই এখানে নাই নাই দি বেলাই কেন ওর চিনি বেলাই নো চিনি বিশিং নি নো জংনো চায়ানি মানো তামনি কে চিনি বিশিং নি কক রকন জংনো মানলাইয়ানি বাকি জংনো বুঝি লাইয়ানি বাকি আবো চিনি নো চায়া জং সরংথাই জং সাথাই জং চিনি কক্ন বরক সামাহাই কক বরকন সামাহাই জং বো মলসম কাই বেং কক্ন সানানি নাঙ্গো অবলাই কেন সানা থাকাই চিনি চায়া হাই ইংগো জংরো চায়া নগো চিনি নো জং সানানি নাঙ্গো জং থাইসেফানো সাইব মাইয়া থাইসেফানো বুঝিয়া জং সাকেসে বুঝি নাই জং সাকেসে সাই মানাই সানা রাই আমি বাকি ফাটি যে মানসাক দ্রুক দ্রুক জং সরংলায়ানো জং হিন্দি ইংলিশ সিমি সরংয়াওই বিশিংনি গবাং মা কক রকনব জং সরংনানি বাকি ফাটি খাতংলায়ানো খা বাজালায়ানো ফাটি হানি হাই তাই তাই আংসা খালায়ানো খানাতো তগ্রা চাপমু অবংকা রঞ্জনমণি তাই বিনি পার্টি তাই বিনি গ্রুপ রক বাইক খালায়নব আর চাপমু চাপানি ফাটি অজরাও খালায়ানো

হাততক রেজাব মুজেন খালাইকা রঞ্জন মণিমল সমতাই বি পাটি রক বাইখলাই রেজাব যাক রেজাব ফাটি হাজারা নাই নেলে তাবুজরানী ককব্রক নিউজ হেডলাইন্স রক তাবুজরানী ককব্রক নিউজ হেডলাইন্স রকা মন্ত্রী বখরক নরেন্দ্র মোদী সাননি বেড়াইমুঙ্গ মিয়া ইন্ডোনেশিয়াও সগৈখা জাকার্টা বীরখুং খলাও বনলাম সখা ইন্ডোনেশিয়ানি প্রেসিডেন্ট প্রভু সুবিয়ান্টু ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়নি মিয়া ফিল সারা নৈচিবা আসাইমা সাল হাক্তরনি লগেও হাস্তেও বজাই যাইকে বরমরেও বিনি আসাইমা সাল পালাই যাক্ষা আসামনি গুহাটিও মিয়া ব্রিক্স কঠাজাক হাক্তরকনি ফেক মুং মানে কাসুমুং মথানি অজারকনি নখা সালনৈনি ককলাম সালাইমা পান্ডা কাইসা সংসা যাক্ষা ত্রিপুরা রিংকচার নাইমথাবাই নাইকলজাক মাধ্যমিক তাই কচুক মাধ্যমিকনি বসর বাচাও আমজকমুং মিয়া নিশিমি জেংজাখা কাঞ্চনপুর হাংকর তাংনগ মিয়া চাইল্ড কেয়ার রুম তাই হেলথ ডেস্কন চেঙ্গেই রেখা বিস্কাং রথযাত্রান রগেই মিয়া সান্ত্রিবাজার হাংকর তাংনগ তিয়ার ইংমানী কমিটিনি কাইসা ককলাম পান্ডা ইংখা হায়ুং কাপ ফুটবল নি রাউন্ড অফ সিক্সটিন নি ম্যাচ পর্তুগাল সা বুকচা গোল নি ফেরবাই ম্যাচ নি কোয়ার্টার ফাইনাল সগৈকে স্পেন তাই কাইসা ম্যাচ বেলজিয়াম আমেরিকান ব্রেসা গোল নি ফেরবাই ম্যাচানখা তাবুক স্পেন বাই বেলজিয়াম কোয়ার্টার ফাইনাল বাতায়ান কাঞ্চনপুর ফেকমু ইয়াকাকজাক ভারত তাংব তাঙ্গ ফুটবল টুর্নামেন্ট মিয়া চেংজাখা স্নামখরতাই বানিয়া মন্ত্রী শান্তনু চাকমা অ থং বাতাই মুনো চেঙ্গেরেখা বসকাং ডাইম নৈজিব্রিও হাস্তেনি সালগ্রা সিপাহী জলা খুয়াই গুমুটি তাই সালথাং হাংকর ফেরাঙ্কগৈ গবাং খেওয়াতে ওয়াই মানো হনে হজাকমুং রেখা নবার্তিবার নাইখুং তিনি সালনি তুংমারি সাকাও থামসিব্রী ডিগ্রি সেলসিয়াসনি গানগিনিও টঙ্গৈ মানো আসুক জরা চিনখানা লাইখা তাবু জরানি কক বরক নিউজ হেডলাইন্স রক

আসুজরানৰ খনাইতঙ আকাশবাণী আগরতলা এফ এম উজেন্তে 101.6 মেগাহার্টজ তাই তিনি আং তঙ নরগৈ নরনি লঘি নরনি বুকুক আর জে মিনা তাহবতে খাবার মারা কিছিং সিং আসুক জরা খানা লাইখে বালাইখানা খানা তো তক পান্দা হাচুকনি রসাপুং পান্দা তাবুক সেংজাগো তাবুক জরানি পান্দা তিনি নিওয়ান সুকমুং পান্দা তিনি নিওয়ান সুকমুং পান্দা ও ফাদি জং হাইন হাই কতাল কে ওয়ান সুক লাইয়ানু তে কিসি সাচিনি লাংমানো কাহাম খ্লাইদামান তে কিসি সাচিনি লাংমানো জং কচুকো দত লাঙিমান তে কিসা কাহাম দংমানি সাই তে কিসা কাহাম কাহামনি সাই তে সা কাহাম খ্লাইনাই জং চিনি লাংমানো তে কিসা সংসা হইদামান জং তে কিসা মানা মানানো হই আশা ওই বৈঠক খ্লাই যে সামুং রক্লাই দংমানি আবনো চিনি আশামুং তাই চিনি সামু রকনো তাই কিসা জং বাংরবই তে কিসা আলাইদা ওয়ান সকমুং না হারে তে কিসা ইয়াকবারা সামুং খ্লাই তে কিসা চা সামুং ও কাসাইদা মানো ওয়ান সকমুং রকজন হাইন হাই তিনি ওয়ান সক লাইনে হাইন হাই জং তিনি লাংমানো হাইন হাই তে ওয়াইসা জরা কাহাম হাইকাবা তে ওয়াইসা জং লাংমানো নাই নেই এনে তে ওয়াইসা ওয়ান সকমুং কতাল ওয়ান সকুই নাই এনে তে কিসা আলাইদা চিনি লংমানো জং খাইদা মানো কাহাম খাইদা মানো কুচুগতলাং দা মানো জং আবো ফাদি জং ওয়ান সুকলাইন তিনি ফাদি জং তিনি ওয়ান সুকলাইন বৈসং ন তামো ন অ কক ন জং ওয়ান সুগিয়া বই চিনি জে খাইদাই সামু জং চিনি জে সামু খাইদাই জে আং খাও চঙ্গি দংমানি জে আং খাইনা মুসংমানি জে আং ইংনা মুসংমানি জে আনি নক নুখুনা আং যেভাবে আং সামনা মুসুং মানে অবাহিকে সামনানি ও সামথারি ও বৈতাম হুন বৈতাম ওয়ান সুকন ও ওয়ান সুকমুং রকন চ গারি রানি ও ওয়ান সুকমুং সঙ্গ তিনি ওয়ান সুক লাইন আও হব ন কাকলাই নরক বহাইন আংবাই বাকসা গরঙ্গানো হইনে তাই চিনি ও ওয়ান সুকমুং পান্ডানি বিশং চে কিসা কুচুগো কানানি বাকে ইয়াকলি সামই দামানো চব নাইলাইন আবনো ফাদি জং বৈতাম হন বৈতাম সানো আবনো জং ওয়ান সুগিয়া উই চিনি জে খাই দায় আং অবশ্য নাঙি দো আং বই হমা বাই আনি নগ মাইকল সাবো সক পাই গেলাক মহিদং থাইসাবো সক পাই গেলাক বৈতাম হনা হই ওয়ান সুগি দং খাঙ্কাই আর নং বই বই হই যা দং হইয়া দা দং নি খাই দায় সামুলে নং মা খাইনাই বইন কিরে লাচি উই বইনি কক্ন মাং ওয়ান সুগৈ নং সামুং খাইয়াঙ্গি দংখাঙ্কে নং বুফুরো নিনি সামুন নং পাইরি মানাই নিনি সামুন নং বুফুরো জারি মানাই আমনি বাগে বৈতাম হুন বৈতাম ওয়ান সুকন আবতা ওয়ান সুকদি কেবনি থানি কেবনি ককন আসে কুথুক ওয়ান সুকনানি কেবনি জরা করে শাক পাই থাংনি নক নুখুন দই সে ওয়ান সুগই ওয়ান সুকবাইয়া শাক বাই থাংনি বসা বদৈ রকন দই সেওয়ান সুকবাইয়া বিহিক বসা বসাই বসান দই সেওয়ান সুকবাইয়া কক বিটি খলবাইয়া বুফুরুনি নিলংমানো নিলংম কাহাম দাং হামিয়া দাং কেবনি ওয়ান সুকনানি জরা করে আপনি বাকে নিনি সামু খাইতাই যে সাও নি বখা অমনো কাহাম অমনো সয়ংনাই অমনো জায়ংনাই নাই নেন ওয়ান সুগুই সামু খাইকে হাঙ্কে আর সামুগ নেন গপ্লাইংনাই বইনি ককন মাং ওয়ান সুগৈ বৈতাম হন বৈতাম সানো হই ওয়ান সুগৈ নকনি অংখরিয়া সামু খাইয়া দখাঙ্কে অ নং যে ওয়ান সুকমানি বই আ বই রক্ত নর ফাই গেলা আবনি বাকে নিনি সামুন নং নমা খাইনাই সাবনি বাকে তাম ওয়ান সুক দং হামিয়া দা সাই দং গাহাম দা সাই দং নং ওকলো উফ্রিলি তা নাশিক দি নিনি সামু নং নাইমান

0: ไหนนึงหนูชินไหนนี่นี่ลังมันก็หามคลายตลังไหนนึงหนูโอ้บุยอะโอ้บุยดอกนนกรีจราวะนนจ้าดีนึงดีอมบายชามงคลายดีนี่นนแค่บุรุษไปกันละอาบุนีบ้างไงเจ้าชามงนับว่าคลายยันในเชิงทางการไงบุยตามหนูบุยตามชานุอาบุตาวันชกดีนี่นี่บุคคลใช่ตรงโอโอชามงก็หามโอชามงนึงเริงโอโอชามุงก็หนึ่งกับไล่ยังไงนี่นี่หนึ่งบุคคลก็ใช้ต้องแค่หนึ่งชามุงก็ห้ามคลายทางนี้อาชักชักนี้ชักเอาว่าปล่อยตัวกราดตอนดีอันหนึ่งเจ้ามันมันในชามุงเนาะหนึ่งสรุงดีเรื่องข้างก็ได้บุสรุงดีได้บุสรุงดีแต่อาชามุงก็เบลัยแค่ปากกับปกต่อคุมุนุงสุกดีเรื่องสุกดีให้แก่นนท์แก่บุแม่จะนิมันกันละเอาพอดีจังทีนี้ออกกรณ์ตินอสลายนายนรกตามหินบุยตามวันชุกน้อบุยตามหัวน้อออกกรณ์วันชุกิดจังสามุขยาตรงน้อจังใจอันเงียตรงไหนเอาเป็นบางทีพอดีนรกตามวันชุกออกกรณ์ตีออกกรณ์นั่นนางนั่งแก่สิ่งหลังมาวูบุยตามหัวน้อบุยตามชานหัวน้อจังเบลัยวันชุกิสามุขยาได้แก่สามุงก็ยาปริบารุกได้แก่มุงชั้นสักชามุงกตาลให้แก่ว่าชามุงกิชั้นสักจุดาอับหายชามุรสังขัยได้แก่นอกการันบรอกว่าตามหนอโอจัติมาชารกว่าตามหนอบายชงดาราชงว่าตามหนออับหายกว่าวันชุกจึงวันชุกอีกคนไปอ่ะวันชุกอีนัยจึงอุศโลภารีแก่จึงนัยเนี่ยนะทีนี้ที่ให้ออกกอกลามนิบิชิงก็ชาวตามุชานามุสงจักชาวตามุชานานัยภารีกอกดกนิบิชิงตีนัยเลียนักเรื่องไงHello?
1: Hello?
0: Dipor kaham tako?
1: Dipor kaham bai nabo hang aro bai brung brung lai maya mang maya mang dinle bai ke pat kamane de kala.
0: Oh, balai na ham bai shabong boroning ka saitong sagra de.
1: Ke gorjini chinta nuwa dia saroi tong bai.
0: Gorjini na? Ah, balai khelam shogota kok nan.
1: Aw tini to মানে ওয়ান সক লাই মানে কক ন ঠিক না বাবু সই ন আং নং সামনে ল খানা বই ওয়ান সক নে কা ঠিক না আও সুং তো মানে ওয়ান সক নানি পাতা সিনি ভাই কে ভবিষ্যৎ আম কে থাং মানো ভাই কে সুং কাম কে সাই মানো ভাই কে সুং বুই হাই কে মানে ক ইয়াং ইয়াং ইয়াং থাং ইয়া উই হিমি ইয়া উই নগো শান্তি সিং কলা কই কাম কে তং তং মানো বিলি কক ন খুন জুও রে ইয়া উই হাই ইয়া উই খানা ইয়া উই বাইকে তোমার বোন তো বোন তোলে ওয়ান সঙ্গন বাতা যে দুনি কক নখনা কাঙ্কে বুইজন কত কিছু হামিয়া সায়া সানাই হানাই মানে কাইসা তার নিয়ম তো মানে কাইসা সামানি সুঙ্গানি নুখাঙ্কে তো চিনি বড় মধ্যে নাই বা বলে হাই খাইকা খাইকা বা বহাইকা সঙ্গল খানাই সঙ্গল সায়াবই বা খানাই কামকে তোমার মাকে কামকে পাঙ্গি চালাই মাকে বড় তো কাম আমন তো ওয়ান সঙ্গনি ক
0: আও আবনতা হাই দিবা না চিং বুইতাম সান হন হনে হাই সামু খলাইয়া তংখলে সাবলে ফাইনেবা চিং ন
1: ফাইনেবা
0: আবন
1: নি কক না ওই চিং বুই হাই মাই হাই বাই হাই খলাই দি হাই তা খাই দি গে চিং বুই নি কক বৈ তসং সামং তাং ইং ইয়াবলে চিনি বুদ্ধি কি চিং ও বুই আগে পুরা বুরি ছালাই মানে কক নিজে নি বুদ্ধি বাই কে মাই সাফো বুই নি বুদ্ধি বাই কে কি সাফো মানে হাই বুদ্ধি ন রম খাং গে তসং ইং ইয়াবলে
0: আবনতা
1: চিনি
0: বুদ্ধিন সং খাইনা নাই বুদ্ধিন আ চিনি বুদ্ধিন বাইন সং মা ওয়ান সগৈ সামুং মা খাইনে জং বুনি বুদ্ধিন বুফুরু না বাজে ফুরু সং আ সামুং রিংয়াঙ্গি টংখা শিয়াঙ্গি টংখা আবো কাশে কুশু ব্যাপার গংকা বহাই জং অকরা রং মা সংগো হে দিবা আবো হাইতা কে বেবাক জাগাও না তো জং বুনি কক বাই সামুং খাইনা নি কক গ্যা হায়া দা আও বলাই না হাম বাই তা কো করং মানে বাগাই
1: বাইনানব আং তিনি লাইন মানমানি বাগে বখা পক্তি নাংখা বাই কক মাস হই আজি রগ আং বহুত নাই খায় মানে লাইন মান
0: ও দ দ তলাই খেনা তিনি খাই কপাল কাহাম লাই খাতা বলাই হাম বাইন ন করং মানে বাগে আও আবুন চিনি নক নকং ন জং ন কাহাম কে বুঝিও চিনি বিহিক বসানব জং ন বুঝিও চিনি বসাই বসানব জং ন বুঝিও গাংকে আরব জং বুনি কক বাই জং নগ নুখুঙ্গ কক বাক

0: 那你还有个把结果，比起不晒结果，啥来懂啊？咯，বুই নো ছাই খনার কা বুই তো মুছাই মুছা বুদ্ধি রে নাই কা আর বনি নি বুদ্ধি বাই নি নি সামুং বাই খাপিয়া আবো বাই নি নি সামুং জানাইয়া গাঙ্গা তো নং বুনি কক ন নরিন মাত চলি নাই সিয়া জাগাও সাইমিয়া জাগাও যে সামুং গো এক্সপিরিয়েন্স গরেই আর রগ নং উ এক্সপিরিয়েন্স জাক সিজাক নুক জাক বরক ন নং কাইসা কইছো কক সঙ্গে মানো এডভাইস নাই মানো ফিয়াবা ও বাইয়াব সালব্রুম ব্রুম নং মাই বাকসানো টঙই টঙ সামুং বো নং মাই বাকসানো খ্লাই টঙ ফেয়াবাও কক সাপুরং কে কুচুক সাকানি কক রংন সাহানাই আবাহে বড় রকনে কক রংন নাওই নাই জলাই খেলা যেন গলকনালে লামাসে সগই নাই নাই নাই হাই নাই কক দুঃখ সাব দ হ্যালো বেলা খেলা দীপর কাহাম কাহাম ন সিনে মুরগরা দি সাবংখা ও লাম সগ ছাতি চিনে তো তাবুক তো চিনি যে কক সামানি অবতো কম্পিউটার আছে চিনি যে রিসিভার আবরক তো জুদা খাইছে খুলো গই তনজাক তাবো কম্পিউটার নংনি কক ন রিসিভ মাক খাইও তাই অরণি সিমিন ডায়ালগ খাই না ডায়ালগ ব কম্পিউটার খাই বেবর কম্পিউটার বিং সেটিং খাই যাক এনকা আবো নাম্বার বো নাম্বার অর রোজাকি দা বা কনৈদা রোজাকি দা আবো তো সাসুক মানিয়া মানে অর নুক জায়গা তা সাই মানিয়া নরংনি নাম্বার বো নুক জায়গা আর নাম্বার তো নুক জাগে আর নরক নে নাম্বার আগে নুক জাগো তাবো নুক জাগলিয়া কন্ট্রোল রুম তো নুক জাগাই তো চিনি অর স্ক্রিন নুক জাগিয়া ফানোটা নেসা ফানো কক সাদি যে কল ফানো নেসা জাগা ফানো কল খাই দি দিনী নাম্বার তো কানাই নো কানাই হ্যাঁ দা দিনী নাম্বার তো কানাই নি কানা হয়তো অর তাবো নুক জাগিয়া ফানো ও আয়ং কন্ট্রোল রুম তো নুক জাগাই তো আরও তো নুক জাগাই তো বেবাং ডিটেলস চিনি যে নাম্বার তমানি আবনি কল ডিটেলস কারি খাঁকে তো বেবাক নুক জাগো বেবাক সিজাগো আবার হাইতা আর ও আতালি বলে কক সাবই নাজি থাঙান বা নগেই থাঙান আবার হাইয়া দা আবার কোনো জায়গা ফানো স্কুপ গ্রেই নল নি কক নিনি নাম্বার বাই নল খাই মানে নানজে গিয়ে নাই আমার হাই বেবাক না আবো তো কাইসা ক্লিক খাই কেন বেবা ন কাই ফাই নাই আমাহাই আমাহাই জাগাবো সেটিং বত হ্যাঁ দা নিম না ফুরু যে নি বায়োডাটা রোজাক আবো না অংকর নাই আবাহাই দা মা সালায় জরা জরা তামনি যেন যতন আর নুখুং কাইসানি বড় খাই যেন কাহাম হামিয়া যতন শের খাইলাই হ্যাঁ দা আমি জরা কেসানি বিশ বেলায় সালাই গাঙ্গাবা বেলায় খানা তো দা সাদি দা
1: কম শেয়ার খাইলাই সিয়ানো সিলাই সঙ্গাবো সিনে আসে

0: नों सावानो होनै आं अखलो गसलै दंखाय आबसिं सब समय उसलो जागोन थानाय
1: औ
0: दामखाय जों काहाननि जागा काहानो इया फेरि बालग्राय जों थानानि नांनाय जा
1: ए
0: आबो हायता ओंखाय जों आं दाबो आंनि बहग अखय दंमालाय बसाय जामांखाबा
1: आबनता
0: हा आं बबाय हामि हानजांना हानै ने आं दिनै तांगाम समय पन्द्र तांगे तं मा तंगनो
1: आबनता
0: हामि हानजा सनानो हनो
1: आ ফালকাছি চিনি বসাই বসানি নাংমানি আনে শাক বাই থাকি নাংমানি আবু চিও তাই চিং মা সুপং নাই আপনি বগে ও বৈতাম হন বৈতাম সার হই নগ খুচরি মূসা খাই আজগৈ দংহাই চিনি যে নাংমারক আবরক চ বাইকে মানছি নাই চাইকে চিনি অকুইমারক নামরেছি নাই বাইকে চিনি নক নক চেরাইনি নাংমানি বি পদ্রে পদ চাইকে সুপং মানাই চিনি সামু যে সকান বুনি বসকাঙ চিকন ফানঙ্গি মানো চবুতো চান সুকানি ককরি আনি সামু আনি বগে কতর আবনি বগে চিনি সামু খাই দেরকম চাইন থানানি নাম গুবনি কক রকম চান সুগিয়াবই নাই নে হাইন হাই কক দুব সাবত হ্যালো
2: হ্যালো
1: দীপর কাহাম তাকু
2: দীপর কাহাম ভাই
1: আও
2: হাম
1: ভাই সাবো
2: বড়ি
1: নগদা ফাইকা এই চয় থাকা চিনে তাকুক মান্দাইনি সাবব বমুক সায়াসলা মানলিয়া ককরি আলবাই তংমানি হই সাবো আও বেলাইখানে বি সাবুন বব খাইন তংখানা তাবুক তো আল বাইনানি জরা মাই বরনানি জরা চারা ফুইনানি জরা বেলাইখে পাইলিয়ানি জরা চিনি বড় রকনি বাকে হিংকে অ জরা বেলাইখানে পাইলিয়ানি জরা কেবনি খেত তৈ ক্রী কেবনি খেত তৈ বেলাই হাবজাক আপতি হাই রকব গবং মানো তাবুক হে জরক নগুই মানো সাই মানো হ্যালো হ্যালো হ্যালো দীপর কাহাম ভাই দীপর কাহাম বেলা কেন দীপর কাহাম খাই দো ভাই খাই দো সাদে হাইদা হ্যালো হ্যালো
2: দীপর কাহাম ভাই আমি মুয়া খেলাম তুমি
1: বেলা খেলাম সগ তাকুক না
2: ভাই কংরাই রোগ মানুষ না কংরাই মানুষ
1: অর ফাইকেন বুকুং কুফুং মা থাঙ এসি ঠান্ডানি বাকে আবহাই তখাটা কেসা আহাই নংখা আর ফাইকেন কেন বুকুং কুফুং মাহাই থাকা ততরাবো হামচু গিয়া সাল কিসা সুকাং আংবো কংরাইঙে লুমানি তাবো তো কিসা হামকা হাইফেন কুচুকমানি হামচু গিয়াকো তাই অর ফাইকানকে ঠান্ডানি বাকে এসি নি বাকে বুকুং কুফুঙি থাঙো আবাই কিসা কিসা আহাই তা অসুবিধা আঙি থাঙো তা ককরে সাদে
2: মানে দাগি হিংকে সাতজনাতি খরক টাইমকে জেলা শিকালাই যাক শিলং মাসা দাঙ্গ বেঙ্গল জেলা দুইজন আপনার আমি বেড়াতে মানে বড় শিকলা নাকি শিকলানি তাবো ওয়ান সিঙ্গা সিটিয়া দুঃখী আর খাইতলিয়া

0: বাগাই। আওয়া সিনে তাকুক সালুম ব জরা মানিয়া ফানো, জরা মানিয়া নগয়া ফানো, পান্ডারক নখানাওই গরং মানি বাকি হামাই বনমায়া ফারো পিলানি সিমি খা যাক টপিক রক সাইমান যাকাত ব কাহাম কেন সাইমান খামু হাইন হাইন কক দুগ সাব দো। হ্যালো বেলা খেলা দীপর কাহাম বেলাই খেলাম সব বেলাই খেলাম সঙ্গন মুই তো খাই দমানি
1: হামাই
0: হামাই বেলাই
1: বই তো বই ক গা মানে বই তো যে সাপন খাই তুমি যে কাহামুং না থানি ম্যাডাম হ্যালো
0: খাই তো সাদি
1: লামা হিনী কাহাম লামা হিনা থাকা অনেক উপ কাহাম লাম কাহাম নাই থক নাই থক কাহাম ন বই বই মকল বুজা গিয়াং গো পূজা গিয়াং না থামা মা ফেব্রত থামা কক নাং যাগো কাহাম লামা খাই সুতিবলাম খাই আরো থানা গেলাই
0: কুতু
1: খামানি হামিয়ানি লামা খাই আহাই ওয়াং ওয়াং নি বসাও তাহা কম না মুখ থাকি মেসাদে কাহাম না থাকি গেলাই কুকন কুকুনি বিশিনতে ফানো জংবো খাকরা খাই আরো হামিয়াবো কিতা এবং মাহাই না উংনাই জংবো খাকরা খাই দিনবো খানো করা খাই থাকিং টয়সর নলতা সং থালাং হাহাই
0: বেলাই হামাই হামাই হামাই হামাই আও অবনো চিনি লংমাও চো চিনি বুকুক বহাই ন বব গবং মন ফাইট খাই ন তিনি আশোক জরা ফাই সক পাইকা তাই গবং মানো চিনরন বিশিং চ কক সাদানি ন সাইমানো গবং মা চিনি লংমাও কিসিসা লংমাও ফানো গবং মা চ ফাইট খাই ফাইজাক গবং সামুং খাই ফাইজাক বব সাইচুং সাকাইসা বসা রকন বসিনানি চিনে বাইন লক্ষ্মী নব সাইমানো বাইন বিনি লগিনি ব আসে গবং লগিরই মান সুকলিয়া গবাইকে বরি রক বরি রকনি সামু হংগাতে সাজাগো বরি রক কাহাম পান হামিয়া সাজাগো আংকাই বরক বরি রক না গবং মা হামিয়া খাইনানি বাকিব গবং মানে সাইটক মানে বরি রক বরি রক বতঙ্গ হামিয়া খাইনানি সাইটক থানি সালা রক বতঙ্গ গবং মানো অবহাইকে চিনি বরি রক সাইসং সাকাইসাঙ্গই থাংপুর হুকাংকাই বেলাইখানো স্ট্রাগল বেলাইখানো বাঙই থাঙ্গো বেলাইখানো বরকনি বসকাঙ্গ কেবং ফাইও বড় রক পদ্রে পদ কক সাবো গবং মা বড় হামিয়া খাইনানি বাকি চাইতগো পদ্রে পদ হামিয়া অবাহাই অফার রক বরি রক রাজাগো জেফুরু বসাই করি ইংই থাঙ্কা হাঙ্কাই গবং মা বরক বনো সাক নাঙ্গিয়া আঙ্গো গবং মা বড় রক ন বনো তলা খিকলাইনা নাইও কুযুগো কানারইয়া বিনি বসা রক নব কাহাম মকলবাই নাইসিক জাগিয়া কাহাম সাজাগিয়া এরেং এরেং ন নাসিলাই জাগো এরেং এরেং ন জলি জাগো আবহাই গবং মা ফেস খাই যে বরী সাইসং বসা বসিনাই বরী রক গবং মা কেবেং বরক ন হামনানি জানানি বরকের হাসাকাও তংনানি বরকনি অধিকার সিকরি হাইকে বড় রক বরক ন ট্রিট খাই আবহাইকে বড় রক বরক ন নাইসিগো বেলাই ওয়ান মাসিং যা বেলাই কিরি মাসিং যা যে মানজাক নাই রক বরক কাহামকে সাইমা যেসবানো সাকাতে বরক কাহাম হাই নগৈতনি জং বিশিঙ্গ সাজাকায় হানজাকায় রক জ কাহাম বড় রকনি সহি বরকনি মোখাং চেহারা জ বরি রক নগৈ মানো অবহাই গবং মানো চ্যালেঞ্জ ফাই বরি রকনি থানি হিংকা গবং কক ন কক করি আরও বরি রক বেলাইখানো সাহস গনাং গপলাই হর মাহাই সামু রকব বসাবতী নাই সাইসং ফানো বসাবতী রকন বরক সামানি জ নগো অবাহাই বরি

নরখাই তো আকাশবাণী আগরতলা এফএম উজ্জয়ন্ত 101.6 মেগাহার্জ তাই তিনি অজরওয়াং তঙ্গি তঙ্গ নরবাই নরকনি লগি নরকনি বুকুক আর জে মিনা বেলাইনা হামবাই নরক পাইফ্লাইয়া আশুক জরা কাহাম কে নরক লগিরি তঙ্গনি বাকি তাই তাইব লগিরে নানি বাকি নরক চাই তগুই তঙ্গ ককদুক তাইব ভাই তঙ্গ হামবাই মারব অজরাও তো তাই নরকনি ককদুরক এসাকানি সেবগ্রীকা আবনি বাকি পান্ডানো খানাওসি মিনি তঙ্কাঙ্কে বেলাইখানা চানাই তাবুকনি অজরনি পান্ডা আঙ্কা কাহাম তংদি রিং তঙ্গ লংমা কাহাম তং দিং তঙ্গ লংমা পান্ডাও তো চিং কাহাম তংনানি বাকি নিনি লংমা চিনি আশুক জরা চিনি লংমানি ফাইট আশুক ককলাম আশুক থাংলাই ফাইলাই বেবাক ন আবো কাহাম তংনানি বাকি আবনি বাকি কাহাম তংনানি বাকি নমা জায়গ লাগ আহ ফারিকে কাহাম তংনানি বাকি যাইতকলাইথানি যেন কাহাম তংনানি কক সালাইয়ানো ফিয়াবা আবনি সাই সেকান যেন রেজাব মংসা খালাইন ফাইদি খনাতক রেজাব মংসা খালাইন ফাইদি

মানা মুচুংখা হাঙ্কে আরও জঞ্জাল ফাইসেনাই সাক বাই থাকবাই যে আজি ওই মানমানি কষ্ট খাই কবি লামাতেই অব মানমানি উমুংখা বেলাইখে মরক চিনি বাকে আমি বাকে অবরক নন খাকজাং মারি মানাই বুইরমানি মানে যেসকান কাহাম দামনি ইংদি আব নষ্ট খাই আজি মানে অ চিকন সাত কম দামনি মানে বাই সুইনাই খাঙ্কে যেন ও কষ্টকে আজি মানে অ মানে নন দেরা ফুরুকে যেন খাসাও যেন অবন হামজাগো আমি বাকে সাক বাইথাং আজি মানে মানে খনই দাম কমনি ফানো অবন সুন্ন খাকজাং মারানাই অবন সুন্ন টংটক মারানাই বুইরমানি মানে বুইনি মানে বুইনি বুইনি ন আর ও চিনি খাকজাং মাগ্রী চিনি মানেও চিনি খাকজাংমা আরও নি চিনি বখা আরও নি চিনি টংটকমা আপনি বাকে বাইথাংনি বেবাক ন বাইথাংনি ইংনা নাঙ্গো বাইথাংনি মানে খনই বরক নথং বেবাক ন আবো বাই

বুইরে মানে মানে বুনি মানে বুনি বুনি ন আর ও চিনি খাকচাংমা করি চিনি মানেও চিনি খাকচাংমা আরও নি চিনি বেখা আরও নি চিনি টং থকমা আবনি বাকি বাই থাংনি বেবাক ন বাই থাংনি ইংনা নাঙ্গো বাই থাংনি মানে খনই বরক নথং বেবাক ন আবো বাই খাকচাংমা হাই টং থকমা হাই সংসার বুনি মানে বুনি রি চুম বুনি মানে বুনি বরক অবাইব খাকচাং মানিয়া খাকচাংমা মানিয়া টংটকমা মানিয়া চিনরত তাবুক বড়রক বরক নব শেগলাই বরক নব আনি নিনি হলাই বুনি নব শেগলাই বুনি বরক নব শেগলাই আনি আনি সি ও আনি খাইনা মুসং মানে আবো বেলাই খেচায়া আবুনি বাকি বেভাকন না আনি খাইনা মজঙ্গু গাঙ্গা আর বেলাই কেন জাল কদর ফাইনে ফারি যে আজি মান মানে চিনি কষ্ট খাই যে আজি মানে আবো চিনি আবো সঙ্গে খাকচাং মারানো আবো সঙ্গে টংটক মারানো খালাই হাই হাই খনাদক রেজাবং ফাইডি খালাই খনাদক ও রেজাবং ন

আও বেলা খানে খানা তত রেসা বংশেন খানাই মানলাইখা হওয়া দুই মেসে মেসে অবন রেসাবদেনখা অরুণ দেব বর্মা বেলা খানে রেসাবনা করেন ফারিকে যাই হাই তাই তাংসা খানা তত রেসাব খালাই মানে বেখা থাংলাইনাই চিনি আগো গবং তো জরা করিখা হাইপানো যে জরা তংমানে অবনী বিশন যা তত রেসাবং খালাইনাই

নমস্কার, শুভ দুপুর শ্রোতা বন্ধুরা। 101.6 মেগাহার্জ আকাশবাণী এফএম উৎসয়ন্তে আপনাদের সব পাইকে অনেক অনেক স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি আরজে অঙ্কিতা, আর শুরু করে দিলাম আমাদের আজকের অর্থাৎ মঙ্গলবার দিন আমাদের 2:30 থেকে যে পর্বখানি থাকে সেই পর্বখানি মঙ্গলবার। আর বলা হচ্ছে যে আজ হচ্ছে মাসের প্রথম, জুলাই মাসের প্রথম মঙ্গলবার। তো সেখানে চিরায়ত পর্ব তো রয়েছে, সেই সঙ্গে আরও একটি পর্ব রয়েছে, সেটা হচ্ছে বিকেল 5টা থেকে শ্রোতা সমীপে, যেখানে আপনারা আপনাদের অভিযোগ অনুযোগ সব কিছু জানাতে পারেন, আপনাদের ভালো লাগা খারাপ লাগা সব কিছু জানাতে পারবেন। কারণ আমাদের সঙ্গে থাকবেন আমাদের প্রোগ্রাম এক্সিকিউটিভ স্যার শুভেন্দু বাগ স্যার। তো স্যারের সঙ্গে কথা বলতে পারবেন স্যার। তো আপনারা, তো শ্রোতা বন্ধুরা, এই মুহূর্তে চলুন চলে যাই আমাদের যে পর্বখানি নিয়ে চলে এসেছি, চিরায়ত পর্বে। তো চিরায়ত পর্বে গল্পপাঠ শোনাবো। যারা ইতিমধ্যে টিউন করে ফেলেছেন তারা তো করেছেনই, কিন্তু যারা ভাবছেন করবেন কি না, করে ফেলুন। কারণ বাইরে ঝিরঝির বৃষ্টি পড়ছে, সেই সময়টা মাঝে মধ্যে FM উৎসয়ন্ত শুনলে খুব একটা মন্দ হবে না, তাই নয়? যারা বাড়িতে কোনো কাজ নেই, ভাবছেন কি করবেন, তাদের উদ্দেশ্য একই বলা। চলুন শ্রোতা বন্ধুরা, শুরু করে দিই আমাদের আজকের চিরায়ত পর্ব।

সম্পর্ক মিলাইয়া দেখিতে গেলে বনমালী এবং হিমাংশুমালী উভয়ে মামাতো পিস্তুতো ভাই। সেও অনেক হিসেব করিয়া দেখিলে তবে মেলে, কিন্তু ইহাদের দুই পরিবার বহুকাল হইতে প্রতিবেশী, মাঝে কেবল একটা বাগানের ব্যবধান, এই জন্য ইহাদের সম্পর্ক নিতান্ত নিকট না হইলেও ঘনিষ্ঠতার অভাব নাই। বনমালী হিমাংশুর চেয়ে অনেকটাই বড়। হিমাংশুর যখন দম্ভ এবং বাক্যস্ফূর্তি হয় নাই, তখন বনমালী তাহাকে কোলে করিয়া এই বাগানে সকালে সন্ধ্যায় হাওয়া খাইয়াছে, খেলা করিয়াছে, কান্না থামাইয়াছে, ঘুম পাড়াইয়াছে, এবং শিশুর মনোরঞ্জন করিবার জন্য পরিণত বুদ্ধি বয়স্ক লোকদিগকে সবেগে শিরশ্চালন, তারস্বরে প্রলাপ ভাষণ প্রভৃতি যে সকল বয়সানুচিত চাপল্য এবং উৎকট উদ্যম প্রকাশ করিতে হয়, বনমালী তাহাও করিতে ত্রুটি করে নাই। বনমালী লেখা পড়া বড় একটা কিছু করে নাই, তাহার বাগানের শখ ছিল এবং এই দূর সম্পর্কের ছোট ভাইটি ছিল, ইহাকে খুব একটি দুর্লভ দুমূল্য লতার মতো বনমালী হৃদয়ের সমস্ত স্নেহ সিঞ্চন করিয়া পালন করিতেছিল, এবং সে যখন তাহার সমস্ত অন্তর্বাহিরকে আচ্ছন্ন করিয়া লতাইয়া উঠিতে লাগিল, তখন বনমালী আপনাকে ধনজ্ঞান করিল। এমন সচরাচর যদিও দেখা যায় না, কিন্তু

এক একটা স্বভাব আছে, যে একটি ছোট খেয়াল কিংবা একটি ছোট শিশু কিংবা একটি অকৃতজ্ঞ বন্ধুর নিকটে অতি সহজে আপনাকে সম্পূর্ণ বিসর্জন করে। এই বিপুল পৃথিবীতে একটিমাত্র স্নেহ, ছোট স্নেহের কারবারে জীবনের সমস্ত মূলধন সমর্পণ করিয়া নিশ্চিন্ত থাকে। হিমাংশুর বয়স যখন আরেকটু বাড়িল, তখন বয়স এবং সম্পর্কের বিস্তর তারতম্য সত্ত্বেও বনমালীর সহিত তাহার একটা বন্ধুত্বের বন্ধন স্থাপিত হইল। উভয়ের মধ্যে যেন ছোট বড় কিছুই ছিল না। এরূপ হইবার একটু কারণও ছিল, হিমাংশু লেখাপড়া করিত এবং স্বভাবতই তাহার অত্যন্ত প্রবল ছিল তাহারাঞ্চন স্পৃহা। বই পাইলেই পড়িতে বসিত, তাহাতে অনেক বাজে বই পড়া হইয়া গিয়েছিল। কিন্তু যেমন করিয়াই হোক, চারিদিকেই তাহার মনের একটি পরিণতি সাধন হইয়াছিল। বনমালী বিশেষ একটু শ্রদ্ধার সহিত তাহার কথা শুনিত, তাহার পরামর্শও লইত, তাহার সহিত ছোট বড় সকল কথার আলোচনা করিত। কোনো বিষয়ে তাহাকে বালক বলিয়া অগ্রাহ্য করিত না। হৃদয়ের সর্বপ্রথম স্নেহরস দিয়া যাহাকে মানুষ করা গিয়াছে, বয়সকালে যদি সে বুদ্ধি, জ্ঞান এবং উন্নত স্বভাবের জন্য শ্রদ্ধার অধিকারী হয়, তবে তাহার মতো অত্যন্ত এমন পরমপ্রিয় বস্তু পৃথিবীতে আর পাওয়া যায় না। বাগানের শখও হিমাংশুর ছিল, কিন্তু এ বিষয়ে দুই বন্ধুর মধ্যে কিছুটা প্রভেদ ছিল। বনমালীর শখ ছিল হৃদয়ের শখ, হিমাংশুর ছিল বুদ্ধির শখ। পৃথিবীর এই কোমল গাছপালাগুলি, এই অচেতন জীবনরাশি যাহারা যত্নের কোনো লালসা রাখে না, অথচ যত্ন পাইলে ঘরের ছেলেগুলির মতো বাড়িয়া ওঠে, যাহারা মানুষের শিশুর চেয়েও শিশু, তাহাদিগকে সযত্নে মানুষ করিয়া তুলিবার জন্য বনমালীর একটি স্বাভাবিক প্রবৃত্তি ছিল। কিন্তু হিমাংশুর গাছপালার প্রতি একটু কৌতূহল দৃষ্টি ছিল। অঙ্কুর গজাইয়া উঠে, কিশলয় দেখা দেয়, কুঁড়ি ধরে, ফুল ফুটিয়া উঠে, ইহাতে তাহার একান্ত মনোযোগ আকর্ষণ করিত। গাছের বীজ বপন, কলম করা, সার দেওয়া, এই সব সম্পর্কে হিমাংশুর মাথায় বিভিন্ন পরামর্শের উদয় হইত, আর বনমালী অত্যন্ত আনন্দের সহিত তাহা গ্রহণও করিত। এই উদ্যান খণ্ডটুকু লইয়া আকৃতি প্রকৃতির যত প্রকার সংযোগ বিয়োগ সম্ভব, তাহা যেন উভয় দিগকে মিলিয়া সাধন করিত। দ্বারের সম্মুখে বাগানের ঠিক উপরেই একটা বাঁধানো বেদির মতো ছিল। চারটে বাজিলেই একটি পাতলা জামা পরিয়া, একটি কোঁচানো চাদর কাঁধের উপর ফেলিয়া, গুড়গুড়ি লইয়া বনমালী সেখানে ছায়ায় গিয়া বসিত। কোনো বন্ধুবান্ধব নাই, হাতে একখানি বই কিংবা খবরের কাগজও নাই, বসিয়া বসিয়া তামাক টানিত এবং আর চোখে উদাসীনভাবে কখনো বা দক্ষিণে, কখনো বা বামে দৃষ্টিপাত করিত। এমনই করিয়া তাহার গুড়গুড়ির বাষ্পকুণ্ডলীর মতো ধীরে ধীরে অত্যন্ত লঘুভাবে উড়াইয়া যাইত, ভাঙিয়া যাইত, মিলাইয়া যাইত, কোথাও যেন কোনো চিহ্ন রাখিত না। অবশেষে যখন হিমাংশু স্কুল হইতে ফিরিয়া জল খাইয়া হাত মুখ ধুইয়া দেখা দিত, তখন তাড়াতাড়ি গুড়গুড়ির নল ফেলিয়া বনমালী উঠিয়া পড়িত। তখনই তাহার আগ্রহ দেখিয়া বুঝা যাইত, এতক্ষণ ধৈর্য সহকারে সে কাহার প্রত্যাশায় বসিয়াছিল। তাহার পরে দুইজনে বাগানে বেড়াইতে বেড়াই

সে কথাও কহিত। অন্ধকার হইয়া আসিলে দুইজনে বেঞ্চের উপর বসিত। দক্ষিণের বাতাস গাছের পাতা মর্মরিত করিয়া বহিয়া যাইত। হিমাংশু কথা কহিত, আর বনমালী চুপ করিয়া শুনিত। যাহা বুঝিত না তাহাও তাহার ভালো লাগিত। যে সকল কথা আর কাহারও নিকট হইতে অত্যন্ত বিরক্তজনিত লাগিত, সেই কথাই হিমাংশুর মুখে বড় কৌতুকের মনে হইত। এমন শ্রদ্ধাবান বয়স্ক শ্রোতা পাইয়া হিমাংশুর বক্তৃতা শক্তি, স্মৃতিশক্তি, কল্পনা শক্তির সবিশেষ পরিতৃপ্তি লাভ হইত। সে কতকবা পড়িয়া বলিত, কতকবা ভাবিয়া বলিত, আর কতকবা উপস্থিত মতো তাহার মাথায় জোগাইত। আবার অনেক সময়ে কল্পনায় সহায়তাঞ্চনে অভাব দিয়ার ঢাকা হলইত। অনেকে ঠিক বলিত, আবার অনেক সময় বেঠিকও বলিত, কিন্তু বনমালী গম্ভীরভাবে শুনিত, মাঝে মাঝে দু একটা কথা বলিত। হিমাংশু তাহার প্রতিবাদ করিয়া যাহা বুঝাইত তাহাই বুঝিত, এবং তাহার পরদিন ছায়ায় বসিয়া গুড়গুড়ি টানিতে টানিতে সেই সকল কথা অনেকক্ষণ ধরিয়া বিস্ময়ের সহিত চিন্তা করিত। ইতিমধ্যেই এক গোল বাঁধিল। বনমালীদের বাগান আর হিমাংশুদের বাড়ির মাঝখানে জল যাইবার একটি নালা আছে। সেই নালার এক জায়গায় একটি পাঁতিনেবুর গাছ জন্মিয়াছে। সেই গাছে যখন ফল ধরে তখন বনমালীদের চাকর তাহা পাড়িতে চেষ্টা করে এবং হিমাংশুদের চাকর তাহা নিবারণ করে, এবং উভয় পক্ষে যে গালাগালি বর্ষিত হয় তাহাতে যদি কিছুমাত্র বস্তু থাকিত তাহা হইলে সমস্ত নালাই ভরাট হইয়া যাইত। মাঝে হইতে বনমালীর বাপ হরচন্দ্র এবং হিমাংশুমালীর বাপ গোকুলচন্দ্রের মধ্যে তাহাই লইয়া ঘোর বিবাদ বাঁধিয়া গেল। দুই পক্ষেই নালার দখল লইয়া আদালতে হাজির। উকিল ব্যারিস্টারদের মধ্যে যতগুলি মহারথী ছিল সকলেই অন্যতর পক্ষ অবলম্বন করিয়া সুদীর্ঘ বাক যুদ্ধ আরম্ভ করিল। উভয় পক্ষে যে টাকাটা খরচ হইয়া গেল ভাত্রের প্লাবনেও উক্ত নালা দিয়া এত জল কখনো বহে নাই। শেষকালে হরচন্দ্রেরই জিত হইল। প্রমাণ হইয়া গেল নালা তাহারই এবং পাঁতিনেবুতে আর কাহারও কোনো অধিকার নাই। আপিল হইল, কিন্তু নালা এবং পাতিনেবু হরচন্দ্রেরই রহিল। যতদিন মকদ্দমা চলিতেছিল দুই ভাইয়ের বন্ধুত্বে কোনো ব্যাঘাত ঘটে নাই। এমনকি পাছে বিবাদের ছায়া পরস্পরকে স্পর্শ করে এ আশঙ্কায় কাতর হইয়া বনমালী দ্বিগুণ ঘনিষ্ঠভাবে হিমাংশুকে হৃদয়ের কাছে আবদ্ধ করিয়া রাখিবার চেষ্টা করিত, এবং হিমাংশুও লেশমাত্র বিমুখভাব প্রকাশ করিত না। যেদিন আদালতে হরচন্দ্রের জিত হইল সেদিন বাড়িতে বিশেষত অন্তঃপুরে পরম উল্লাস পড়িয়া গেল। কেবল বনমালীর চোখে ঘুম রহিল না। তাহার পরদিন অপরাহ্নে সে এমন ম্লান মুখে সেই বাগানের বেদিতে গিয়া বসিল যেন পৃথিবীতে আর কাহারও কিছু হয় নাই, কেবল তাহারই একটা মস্ত হার হইয়া গেছে। সেদিন সময় উত্তীর্ণ হইয়া গেল, ছটা বাজিয়া গেল, কিন্তু হিমাংশু আসিল না। বনমালী একটি গভীর দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া হিমাংশুদের বাড়ির দিকে চাহিয়া দেখিল। খোলা জানালার ভিতর দিয়া দেখিতে পাইল আলনার উপরে হিমাংশুর স্কুলের ছাড়া কাপড় ঝুলিতেছে। অনেকগুলি চিরপরিচিত লক্ষণ মিলাইয়া দেখিল হিমাংশু

এতেই আছে। গুড়গুড়ির নল ফেলিয়া দিয়া বিষণ্ন মুখে বেড়াইতে লাগিল এবং সহস্রবার সেই বাতায়নের দিকে চাহিল, কিন্তু হিমাংশু বাগানে আসিল না।

0: সন্ধ্যার আলো জ্বলিলে বনমালী ধীরে ধীরে হিমাংশুর বাড়িতে গেল। গোকুলচন্দ্র দ্বারের কাছে বসিয়া তপ্ত দেহে হাওয়া লাগাইতেছিলেন। তিনি বলিলেন,
1: কে কে ও?
0: বনমালী যেন চমকিয়া উঠিল, যেন সে চুরি করিতে আসিয়া ধরা পড়িয়াছে। কম্পিত কণ্ঠে বলিল, মামা মামা মামা, আমি।
2: মামা বলিলেন, কাহাকে খুঁজিতে আসিয়াছ? বাড়িতে কেহ নাই।
0: বনমালী আবার বাগানে ফিরিয়া আসিয়া চুপ করিয়া বসিল। যত রাত হইতে লাগিল, দেখিল হিমাংশুদের বাড়ির জানালাগুলি একে একে যেন বন্ধ হইয়া গেল। দরজার ফাঁক দিয়া যে দীপালোক রেখা দেখাইতেছিল, তাহাও ক্রমে ক্রমে অনেকগুলি নিবিয়া গেল। অন্ধকার রাত্রি। বনমালীর মনে হইল হিমাংশুদের বাড়ির সমুদয় দ্বার তাহারই নিকট রুদ্ধ হইয়া গেল। সে কেবল বাহিরের অন্ধকারে একলা পড়িয়া রহিল। আবারও তাহার পরদিন বাগানে আসিয়া বসিল। মনে করিল, আজ হয়তো আসিতেও পারে। যে বহুকাল হইতে প্রতিদিন আসিত, সে যে একদিনও আসিবে না, এ কথা যে সে কিছুতেই মনে করিতে পারিল না। কখনো মনে করে নাই এ বন্ধন কিছুতেই ছিঁড়িবে, এমন নিশ্চিন্ত মনে থাকিত যে জীবনের সমস্ত সুখ দুঃখ কখনো সেই বন্ধনে ধরা দিয়াছে। তাহা যে তাহা জানিতেও সে পারে নাই। আজ, হ্যাঁ, আজই সহসা জানিল যে সেই বন্ধন ছিঁড়িয়াছে। কিন্তু এক মুহূর্তে যে তাহার সর্বনাশ হইয়াছে, তাহা সে কিছুতেই অন্তরের সহিত বিশ্বাস করিতে পারিল না। প্রতিদিন যথাসময়ে বাগানে বসিত, যদি দৈবক্রমে আসে। কিন্তু এমনই দুর্ভাগ্য, যাহা নিয়মক্রমে প্রত্যহ ঘটিত, তাহা দৈবক্রমেও একদিন ঘটিল না। রবিবার দিন ভাবিল, পূর্ব নিয়ম মতো আজ হিমাংশু সকালে আমাদের এখানে খাইতে আসিবে। ঠিক যে বিশ্বাস করিল তাহা নয়, কিন্তু তবু আশা যেন ছাড়িতে পারিল না। সকাল আসিল, সে আসিল না। তখন বনমালী বলিল, তবে আহার করিয়া আসিবে। আহার করিয়াও আসিল না। বনমালী ভাবিল, আজ বোধ হয় আহার করিয়া ঘুমাইতেছে, ঘুম ভাঙিলেই আসিবে। ঘুম কখন ভাঙিল জানি না, কিন্তু হিমাংশু আসিল না। আবারও সেই সন্ধ্যা হইল, আবারও সেই রাত্রি আসিল। হিমাংশুদের দ্বার একে একে রুদ্ধ হইল, আলোগুলো একে একে নিবিয়াও গেল। এমনি করিয়া সোমবার হইতে রবিবার পর্যন্ত সপ্তাহের সাতটা দিনই, যখন দূরদৃষ্ট তাহার হাত হইতে কাড়িয়া লইল আশাকে আশ্রয় দিবার জন্য, যখন আর একটা দিনও বাকি রহিল না, তখন হিমাংশুদের রুদ্ধধার অট্টালিকার দিকে তাহার অশ্রুপূর্ণ দুটি কাতর চক্ষু বড় একটা মর্মভেদী অভিমানের নালিশ পাঠাইয়া দিল, এবং জীবন

মনের সমস্ত বেদনাকে একটিমাত্র আত্মস্বরের মধ্যে সংহত করিয়া বলিল, দয়াময় দয়াময়।

101.6 মেগাহার্স আকাশবাণী এফএম উচ্চান্ত শুনছেন শ্রোতা বন্ধুরা। এ মুহূর্তে চিরায়ত আসরে আপনারা শুনছিলেন গল্প পাঠ। যে গল্পখানি আপনাদের পাঠ করে শোনালাম সেই গল্পখানি লেখা হচ্ছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের। গল্পটির নাম হচ্ছে ব্যবধান। এই গল্পখানি আপনারা শুনছিলেন এতক্ষণ। এই মুহূর্তে চলে যাব আমাদের পরবর্তী পর্বে।

101.6 মেগাহার্জ আকাশবাণী এফএম মুদ্রান্ত শুনছেন শ্রোতা বন্ধুরা। আর এই মুহূর্তে আর যে অঙ্কিতা আপনাদের সঙ্গে রয়েছে যে পর্বখানি নিয়ে, সেই পর্বখানি হচ্ছে হৃদ মাঝারে। আর হৃদ মাঝারে পর্ব মানেই আপনারা জানেন যে যে পর্বে আমরা আপনাদের থেকে আপনাদের পছন্দের গানটি শুনতে চাই। তবে সেই পছন্দের গানটি হবে অবশ্যই লোকগান। আপনারা অনুরোধ করেছিলেন যে লোকগানের অনুরোধের আসর করার জন্য, তো সেখানে আমাদের আকাশবাণী আগরতলা এফএম উজ্জয়ন্তের এই প্রয়াস যে মঙ্গলবার দুপুর 3টে থেকে 4টে পর্যন্ত আমরা থাকি আপনাদের সঙ্গে, আর সেখানে আমাদের সঙ্গে আপনারা থাকেন আর আপনাদের পছন্দের গান থাকে। তো আপনাদের পছন্দের কোন গানটি আপনারা শুনতে চান, তাই ফোন করতে হবে আমাদের। আর ফোন করার জন্য যেটা করতে হবে, আমাদের যে ফোন নম্বর রয়েছে 0381232653, এই তো নম্বর রয়েছে। তো সেখানে আরও একটি নম্বর আমাদের নতুন করে যোগ করা হয়েছে, সেই নতুন নম্বরটি রয়েছে 9485007172। আবারও বলছি 9485007172, 9485007172। তো যারা আমাদের প্রতিনিয়ত বলতে থাকেন যে আমরা লাইন পাই না লাইন পাই না, তাদের উদ্দেশ্যে বলবো যে এই নম্বরটিতে কিন্তু আপনারা ফোন করতে পারেন। সেই সঙ্গে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার খোলা রয়েছে, তো চাইলেই আমাদের হোয়াটসঅ্যাপেও আপনারা মেসেজ করতে পারেন। আর হোয়াটসঅ্যাপ নাম্বারটি আপনারা জানেন, সেটি হচ্ছে 9402169965। হোয়াটসঅ্যাপ খোলা রয়েছে, তো হোয়াটসঅ্যাপে মেসেজ করুন আর বলুন কোন গানখানি শুনতে চান। আর যে অঙ্কিতা আপনাদের সঙ্গে রয়েছে এই মুহূর্তে, আমাদের যে অনুরোধের আসর, সেই অনুরোধের আসরে চলুন আরেকটি গানে যাই।

0: বলতে বলতে একটি ফোন নম্বর আমাদের ফোন করেছে। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, কে বলছেন? ঝর্ণা দেবী, বলুন। আর একটু স্পষ্ট করে বলুন, কোন গানখানি শুনতে চাইছেন?
1: গুরুপদে প্রেম ভক্তি হলনামন হবার কালে।
0: গুরুপদে প্রেমে ভক্তি, এই গানখানি? আচ্ছা আচ্ছা, চেষ্টা করব। আমি কথা দিতে পারছি না যে আছে কিনা। হ্যাঁ, ঝর্ণা দেবী শুনতে চাইছেন গুরুপদে, এই গানখানি বলেছেন, আর সঙ্গে কি গান বলেছেন? গলার হার, দুটোই লোক। আচ্ছা, দুটোই লোক গান। আচ্ছা, ঠিক আছে, সঙ্গে থাকুন, সঙ্গে থাকুন, শুনতে থাকুন আমাদের অনুষ্ঠান। শ্রোতা বন্ধুরা, আরেকজন রয়েছে ফোন লাইনের ওপারে। নমস্কার, কে রয়েছেন? হ্যালো হ্যালো হ্যালো হ্যালো, কে বলছেন? না, কথা শোনা যাচ্ছে না। তো যাই হোক শ্রোতা বন্ধু, আরেকজন রয়েছে। নমস্কার, কে রয়েছেন? কে বলছেন?
2: নমস্কার ম্যাম, শুভ বিকেল।
0: শুভ বিকেল,
2: আমি রামচন্দ্রগড় থেকে অখিল দেব বলছি।
0: অখিল দেব, বলুন।
2: গান শুনবো হাসন রাজার গান।
0: বলুন,
2: হাসন রাজার মনময় নারী।
0: হাসন রাজার,
2: হাসন রাজার মনময় নারী।
0: আচ্ছা, ঠিক আছে, সঙ্গে থাকুন অখিলবাবু, আর শুনতে থাকুন আমাদের অনুষ্ঠান। শ্রোতা বন্ধুরা, এই মুহূর্তে যাব গানে, কিন্তু তার আগে দেখা যাক কে রয়েছে। নমস্কার, হ্যালো,

হ্যালো, কে বলছেন? হ্যালো, না শোনা যাচ্ছে না। যাই হোক শ্রোতা বন্ধু, হ্যালো, কে বলছেন? নমস্কার, আমাকে শুনতে পাচ্ছেন? না, হয়তো ফোন লাইনে কোনো সমস্যা হচ্ছে। যাই হোক শ্রোতা বন্ধু, এই মুহূর্তে আমার পছন্দের একটি গান, তারপর ঝর্ণা দেবীর পছন্দের গানে যাব, এরপর যাব অখিল বাবুর পছন্দের গানে।

101.6 মেগাহার্জ আকাশবাণী এফএম উচ্চান্ত শুনছেন শ্রোতা বন্ধুরা। এই মুহূর্তে ফোন লাইনের ওপারে আরো একজন শ্রোতা বন্ধু রয়েছে। নমস্কার, কে রয়েছেন? নমস্কার, হ্যালো, কে বলছেন? হ্যালো হ্যালো, কে বলছেন? না, হ্যাঁ বলুন, কে বলছেন? হ্যালো, না, তিনি জানি না, হয়তো তার এখানে কোনো সমস্যা হচ্ছে। তো যাই হোক, শ্রোতা বন্ধু যারা ফোন করবেন, দয়া করে রেডিও সেটটিকে বন্ধ করে আমাদের ফোন করবেন। আর এই মুহূর্তে যাব ঝর্ণা দেবীর পছন্দের গানে, চলো।

0: 101.6 মেগাহার্জ আকাশবাণী এফএম মুদ্রান্ত শুনছেন। ঝর্ণা দেবীর পছন্দের গান শুনছিলেন। এবারে যাব পরের গানে। অখিল বাবু যে গানখানি শুনতে চাইছিলেন, কান্দে হাসুন রাজার এই গানখানি, ইতিমধ্যে ফোন লাইনের ওপারে একজন রয়েছে। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যালো, কে বলছেন? না শ্রোতা বন্ধু, ফোন করে কথা না বলাটা কি ভালো হয় বলুন? ফোন করছেন, কথা বলুন। কথা না বললে আমরা কি করে বুঝবো বলুন যে আপনি কোন গানখানি শুনতে চাইছেন? ইতিমধ্যে শ্রোতা বন্ধুরা ঝর্ণা দেবী এবং অখিল বাবু আমাদের ফোন করেছেন। আরেকজন রয়েছে, নমস্কার, কে রয়েছেন?
1: হ্যালো,
0: কে বলছেন? হ্যালো, কথা বলুন, কে বলছেন? আপনি বলুন, কথা বলুন। হ্যালো,
1: হ্যালো, এটা আগরতলা এফএম জয়ন্তী?
0: এফএম জয়ন্তী নয়, এফএম উজ্জয়ন্ত। আপনি কে বলছেন?
1: আমি বলছি সুকুমার রুদ্রপাল, বড় ঘুর চক্রবাল থেকে।
0: কে বলছেন?
1: সুকুমার রুদ্রপাল।
0: সুকুমার, আচ্ছা বলুন।
1: আমাকে একটা গান শুনে দেন না গো বিকেলবেলার।
0: কি গান?
1: ওই গানটা হচ্ছে আপনার আমার গলার হার কেবে নিলো গো, এই গানটা এটা
0: লোকগীতি। আচ্ছা ঠিক আছে, যদি সংগ্রহে থাকে নিশ্চয়ই শোনাবো। আমরা তো বলতে পারি না আছে কি না, তো যাই হোক চেষ্টা করব। শ্রোতা বন্ধুরা এই মুহূর্তে আরো একজন রয়েছে ফোন লাইনের ওপারে। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যালো, কে বলছেন? কে বলছেন? একটু জোরে কথা বলতে হবে শ্রোতা বন্ধু, ফোন করছেন একটু জোরে কথা বলুন। হ্যালো, প্রিয়া চক্রবর্তী, হ্যাঁ বলুন। পদ্মার ঢেউরে, আচ্ছা যদি সংগ্রহে থাকে নিশ্চয়ই শোনা।

0: আর না হলে আপনি শুনতে থাকুন আমাদের অনুষ্ঠান। আর শ্রোতা বন্ধু, এই মুহূর্তে আরও একজন, না ইতিমধ্যে হ্যাঁ একজনকে দেখতে পাচ্ছি। নমস্কার, কে রয়েছেন?
1: হ্যালো,
0: কে বলছেন?
1: আমি ইন্দ্রনগর মধ্যপাড়া থেকে বলছি। আমি পরের জায়গা পরের জমিন, আর আমি কি সুন্দর দিন কাটাতে এই দুটো গান তো শুনতে চাই।
0: দুটো গান তো হবে না শ্রোতা বন্ধু, আগে বলুন আপনি কে বলছেন।
1: মান্নবী নাথ।
0: মান্নবী?
1: হ্যাঁ
0: মান্নবী, তোমাকে একটা গান শোনাতে পারবো, কিন্তু দুটো গানের অনুরোধ হবে না, ঠিক আছে?
1: তাহলে আমাকে আগে কি সুন্দর দিন কাটাতাম তাহলে এই গানটা শুনিয়ে দে।
0: আচ্ছা, আগে কি সুন্দর দিন কাটাইতাম, ঠিক আছে, সঙ্গে থাকুন, সঙ্গে থাকুন, শুনতে থাকুন আমাদের অনুষ্ঠান। শ্রোতা বন্ধু, অনেকগুলো অনুরোধ হয়ে গেছে, অখিলবাবুর গান শোনাতে হবে, তারপর সুকুমারবাবু রয়েছে, প্রিয়া দেবী রয়েছে, এখন মান্নবী ফোন করল। নমস্কার, কে রয়েছেন?
2: হ্যালো,
0: কে বলছেন?
2: আমি নাগেরজলা থেকে রেখা রায় বলছি।
0: হ্যাঁ বলুন।
2: গানটা হলো, কি এক অচিন পাখি পুষলাম খাঁচায়, না হলো জনম ভরে তার পরিচয়, এই গানটা।
0: এটা লোকগান?
2: হ্যাঁ হ্যাঁ লোকগান।
0: আচ্ছা ঠিক আছে, চেষ্টা করব, যদি সংগ্রহে থাকে নিশ্চয়ই শোনানো।
2: আচ্ছা,
0: সঙ্গে থাকুন। শ্রোতা বন্ধুরা, এই মুহূর্তে আর কোনো কথা নয়, আর কোনো অনুরোধ নিচ্ছি না, পরপর গান শোনাই, তারপর ফিরে আসবো আবারও কথায়।

0: পদ্মার ঢেউরে, এই গানখানি শুনছিলেন আপনারা শচীন দেবর মনের কণ্ঠে। এই গানখানির অনুরোধ করেছিলেন প্রিয়া দেবী। এবারে যাব পরের গানে। পরের গানের অনুরোধ করেছেন মান্নবী। সে দুটো গানের কথা বলেছিল, কিন্তু পরে যখন একটি গানের কথা বলা হয়েছে তখন সে বলছিল আগে কি সুন্দর দিন কাটাইতাম। সে গানখানির অনুরোধ করেছে, নিশ্চয়ই শোনাব। শ্রোতা বন্ধুরা, আমরা রয়েছি হৃদ মাঝারে অনুষ্ঠানে, যে অনুষ্ঠানে আপনারা ফোন করতে পারছেন, আর অবশ্যই ফোন করতেও পারবেন, কারণ আমরা রয়েছি আপনাদের সঙ্গে দুটো নম্বর নিয়ে। অর্থাৎ আগের যে নম্বরটি ছিল 03-8123-26253, সেই নম্বরটি তো রয়েছেই, সেই সঙ্গে আরও একটি নম্বর আমাদের সঙ্গে রয়েছে। সেই নম্বরটি হচ্ছে 9485007172। তো যারা আমাদের এখানে প্রতিনিয়ত বলে থাকেন যে লাইন পাই না, আশা করি এবার আর কোনো সমস্যা নেই। সেই সঙ্গে আমাদের অনুরোধের আসরের জন্য হোয়াটসঅ্যাপও কিন্তু রয়েছে। হোয়াটসঅ্যাপ নম্বরটি কি? 9402169965 আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার। তো আপনারা চাইলে মেসেজও করতে পারেন, কোন গান শুনতে চান, কোন শিল্পীর কণ্ঠে শুনতে চান সেটাও বলতে পারেন। আর শ্রোতা বন্ধুরা, আর যে অঙ্কিতা আপনাদের সঙ্গে রয়েছে এই মুহূর্তে, ফোন লাইনের ওপারে একজন রয়েছে। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, গুড আফটারনুন, কে বলছেন?
1: আমি কিষান দাস বলছি ম্যাডাম।
0: আচ্ছা বলুন।
1: বাংলা গান দিয়ে দেওয়া হয় এখন?
0: লোকগান? হ্যাঁ।
1: আধুনিক গান হয় না ম্যাডাম?
0: না, এটা তো আমি প্রথম থেকেই বলছি, আশা করি আপনি অনুষ্ঠানটি শুনছেন।
1: আচ্ছা
0: ঠিক আছে,
1: আপনি পছন্দ মতো একটা গান দিয়ে দেন না ম্যাডাম।
0: ঠিক আছে, সঙ্গে থাকুন। শ্রোতা বন্ধুরা, যারাই আপনারা ফোন করবেন আশা করি অনুষ্ঠানটি ভালো করে শুনছেন এবং তারপরেই ফোন করছেন। আমরা প্রথম থেকেই বলেছি হৃদ মাঝারে মানেই লোকগানের অনুরোধের আসর। তো সেখানে আমরা যদি ফোন করে অন্য গান রিকোয়েস্ট করে থাকি তাহলে ব্যাপারটা একটু মন্দ দেখায় না? তো যাই হোক, শ্রোতা বন্ধু যখনই ফোন করবেন অনুষ্ঠানটা ভালো করে শুনবেন, তারপর ফোন করবেন। আর যে অঙ্কিতা আপনাদের সঙ্গে রয়েছে, আর শ্রোতা বন্ধু এবারে গানে যাবার পালা। মান্নবীর পছন্দের গান আগে কি সুন্দর দিন কাটাইতাম, আর তারপর রেখা দেবীর পছন্দের গান শুনব। আরেকজন রয়েছে, নমস্কার, কে রয়েছেন?
2: হ্যালো,
0: কে বলছেন?
2: হ্যালো,
0: কে বলছেন?
2: হ্যালো
0: শ্রোতা বন্ধু, আপনি হয়তো আমাদের রেডিও সেটটিকে বন্ধ না করেই আমাদের ফোন করেছেন, তাই হ্যালো হ্যালো বলে যাচ্ছেন, আমার কথা শুনতে পাচ্ছেন না। তো যাই হোক, চেষ্টা করুন রেডিও সেটটিকে বন্ধ করে আমাদের ফোন করার, ঠিক আছে? কে বলছেন? নমস্কার।
3: নমস্কার দিদি ভাই।
0: হ্যাঁ বলুন।
3: আমি হাওড়া গোবিন্দপুর পশ্চিমবঙ্গ থেকে লালন খরামি কথা বলছি।
0: হ্যাঁ বলুন লালন বাবু।
3: আমি এই মাত্র মানে অনুষ্ঠানটা চালু করলাম, মানে লোকগীতির অনুষ্ঠানের কথা হচ্ছে তো এটা?
0: হ্যাঁ।
3: লোকগানের অনুরোধ রাখছো তো?
0: হ্যাঁ।
3: আচ্ছা, তাহলে আমাকে একটা গান, লোকগান শোনাবেন। শিল্পী হচ্ছেন সঞ্জিত মণ্ডল, এবং সঞ্জিত মণ্ডল যে কোনো একটি গান শোনাবেন আমাকে।
0: সঞ্জিত মণ্ডলের যে কোনো একখানি গান আপনি শুনতে চাইছেন, তাই তো?
3: হ্যাঁ, ওনার গান,
0: ওনার কণ্ঠে
3: রয়েছে।
0: ঠিক আছে,
3: সব গানগুলোই ভালো লাগে।
0: ঠিক আছে, লালন বাবু সঙ্গে থাকুন, শুনতে থাকুন আমাদের অনুষ্ঠান। শ্রোতা বন্ধু এই

101.6 মেগাহার্জ আকাশবাণী এফএম উজ্জয়ন্ত শুনছেন শ্রোতা বন্ধুরা। আজ যেমন কিতা আপনাদের সঙ্গে রয়েছে, এই মুহূর্তে হৃদ মাঝারি পর্বে, আর এবারে সময় চলে এসেছে হৃদ মাঝারি পর্ব থেকে বিদায় নেবার। তবে বিদায় নেব যে গানটির মধ্য দিয়ে, সেই গানটির অনুরোধ করেছিলেন লালন ঘরামি পশ্চিমবঙ্গ থেকে। তিনি আমাদের ফোন করে বলেছিলেন, সঞ্জিত মণ্ডলের কণ্ঠে

1.6 মেগাহার্জ আকাশবাণী এফএম উজ্জয়ন্ত শুনছেন শ্রোতা বন্ধুরা। আর যেমন কিতা আপনাদের সঙ্গে রয়েছে এই মুহূর্তে হৃদ মাঝারি পর্বে, আর এবারে সময় চলে এসেছে হৃদ মাঝারি পর্ব থেকে বিদায় নেবার। তবে বিদায় নেব যে গানটির মধ্য দিয়ে, সেই গানটির অনুরোধ করেছিলেন লালন ঘরামি পশ্চিমবঙ্গ থেকে। তিনি আমাদের ফোন করে বলেছিলেন সঞ্জিত মণ্ডলের কণ্ঠে একখানি গান তিনি শুনতে চান। তো এই গানখানি দিয়ে শেষ করব আমাদের আজকের হৃদ মাঝারি পর্ব, আর তারপর চলে যাব আমাদের পরবর্তী পর্ব, যে পর্ব হচ্ছে ফেলে আসা দিনের গান। সেই সব গান নিয়েই আবারও ফিরব। তবে এই মুহূর্তে চলুন সঞ্জিত মণ্ডলের কণ্ঠে এই গানখানি আপনাদের শোনাই, আর এই গানখানি শুনতে শুনতেই বিদায় নিই হৃদ মাঝারি পর্ব থেকে।

101.6 মেগাহার্জ আকাশবাণী এফএম উজ্জয়ন্ত শুনছেন শ্রোতা বন্ধুরা। এই মুহূর্তে জানিয়ে দিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাকার্তায় ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি প্রাবাবো সুবিয়ান্তোর সঙ্গে প্রতিনিধি পর্যায়ের আলোচনা করেছেন। এই আলোচনায় দুই দেশের মধ্যে কৌশলগত অংশীদারিত্বে নতুন গতি আনতে এবং দ্বিপাক্ষিক সম্পর্কের পূর্ণাঙ্গ পরিচালনা করতে দুই নেতা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট ক্ষেত্রগুলোতে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে সমঝোতা স্মারক মত বিনিময় করেন। জাকার্তায় এক যৌথ সংবাদ সম্মেলনে ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি প্রাবাবো সুবিয়ান্তো ঘোষণা করেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ইন্দোনেশিয়া প্রজাতন্ত্রের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা বিনতাং আদিপূর্ণা প্রদান করা হয়েছে। এর আগে রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রী মোদীকে এক জমকালো আনুষ্ঠানিক অভ্যর্থনা জানানো হয়। প্রধানমন্ত্রী মোদী রাষ্ট্রপতি ভবন ইস্তানা মার্দেকায় দর্শনার্থীদের বইয়েও স্বাক্ষর করেন। এখন থেকে রাজ্যের সকল বিদ্যালয়ে প্রতিদিনের পাঠদান শুরু হবে জাতীয় গান বন্দে মাতরমের পূর্ণাঙ্গ সমবেত পরিবেশনার মাধ্যমে। এরপর গাওয়া হবে জাতীয় সঙ্গীত জনগণমন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক শাহ আজ সামাজিক মাধ্যমে জানিয়েছেন, শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেম, শৃঙ্খলা ও জাতীয় চেতনা আরও সুদৃঢ় করতে বিদ্যালয় শিক্ষা দপ্তর এই সিদ্ধান্ত গ্রহণ করেছে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা বলেছেন, পুর নিগমের বিভিন্ন ওয়ার্ডের মূল উদ্দেশ্য হচ্ছে নাগরিক পরিষেবা প্রদান করা, এলাকার পরিকাঠামো উন্নয়নমূলক কাজের তদারকি করা। আজ আগরতলা মিলন সংঘ এলাকার পুর নিগমের 40 নম্বর ওয়ার্ডের নতুন ভবনের উদ্বোধন করে তিনি একথা বলেন। সরকারের বিভিন্ন প্রকল্পের সুযোগ সুবিধা ওয়ার্ড এলাকার সাধারণ মানুষের কাছে পৌঁছে দেবার লক্ষ্যে ওয়ার্ড কর্পোরেটরদের সক্রিয় ভূমিকার কথা তিনি তুলে ধরেন। পশুদের রোগ প্রতিরোধ, নজরদারি ও নিয়ন্ত্রণে আধুনিক প্রযুক্তি ও উদ্ভাবনী উদ্যোগকে সামনে রেখে আজ আগরতলার প্রজ্ঞা ভবনে রাজ্যস্তরের এক সেমিনার অনুষ্ঠিত হয়। পশু সম্পদ, স্বাস্থ্য সুরক্ষা, রোগ প্রতিরোধ, নজরদারি ও নিয়ন্ত্রণে উদ্ভাবনী উদ্যোগ শীর্ষক এই সেমিনারের উদ্বোধন করেন প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের সচিব দীপা ডি নায়ার। প্রাণীদের নতুন নতুন রোগ সম্পর্কে পশু চিকিৎসক ও সংশ্লিষ্টদের সচেতন ও প্রশিক্ষিত করার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে তিনি জানিয়েছেন। জানিয়ে দিলাম আজকের সংবাদ শিরোনাম। এবারে চলে যাচ্ছি আমাদের পরবর্তী পর্ব, ফেলে আসা দিনের গানের পর্বে।

101.6 মেগাহার্জ আকাশবাণী এফএম উচ্চায়ন তো শুনছেন শ্রোতা বন্ধুরা। আর যে অঙ্কিতা আপনাদের সঙ্গে রয়েছে, আর এই মুহূর্তে যে পর্বখানি নিয়ে চলে এসেছি সেই পর্বখানি হচ্ছে ফেলে আসা দিনের গান। সেই সব গান, যে গানগুলো আজও আমাদের প্লে লিস্টে রয়ে যায়, আর যে গানগুলো আজও আমরা শুনতে খুব ভালোবাসি। আর আজকের এই ফেলে আসা দিনের গানের পর্বে আমরা সেলিব্রেট করব এমন এক বন্ধুত্বের, যে বন্ধুত্বটা চলেছিল অনেক দিন, প্রায় 30 বছরেরও বেশি যে বন্ধুত্ব অটুট রয়েছে। হ্যাঁ, কথা বলছি যাদেরকে নিয়ে। কে তিনি ভাবছেন তো? তারা হলেন দেবানন্দ আর শচীন দেববর্মন। আপনারা জানেন যে এই শচীন দেববর্মন এবং দেবানন্দের মধ্যে একটা অটুট বন্ধুত্ব ছিল। 1950 সালে যে বন্ধুত্বটা শুরু হয়েছিল, তারপর ট্যাক্সি ড্রাইভার, নদোগেয়ারা, পেইং গেস্ট থেকে শুরু করে গাইড, এমন বহু বহু আইকনিক মুভি আমাদের উপহার দিয়েছে। এবং শুধু কি ছবি উপহার দিয়েছে, সেই সঙ্গে উপহার দিয়েছে যেটা

হচ্ছে প্রচুর প্রচুর ভালো গান, কারণ দুজনের মধ্যে অনেক মিল ছিল। যেমন ভ্যারাইটিতে মিল ছিল, ঠিক তেমনই ক্রিয়েটিভিটিতেও মিল ছিল, এবং বলা যায় দুজনের স্বভাব চরিত্র অনেকটা কাছাকাছি ছিল। সেই গাইড ছবি, যে গাইড ছবির গান আজও আমরা শুনতে ভালোবাসি, এবং শুরু করলাম দেবানন্দকে নিয়ে যখন অনুষ্ঠান করব তখন এই গানখানি শুনবো না তা তো হয় না। তো লতা মঙ্গেশকর এবং কিশোর কুমারের দ্বৈত কণ্ঠে শুরু করলাম গাইড ছবির একখানি গান দিয়ে। আর গাইড ছবির এই গানখানির কথা যখন বলছি তখন বলতে বাধ্য হচ্ছি যে এই যে গাইড ছবি চলাকালীন নাকি শচীন দেববর্মন প্রায়ই অসুস্থ হয়ে পড়তেন, কারণ তার কিছুটা মানসিক দিক দিয়ে তিনি অনেকটা ভেঙে পড়েছিলেন সে সময়টায়। এবং যার ফলে দেবানন্দ যে একবার বলেছিলেন যে তিনি ছুটি নিয়ে যাতে একটু বেরিয়ে আসে, কিন্তু না, শচীন দেববর্মনের কাজ করতেই হবে, কাজ করলেনও, আর সেই সঙ্গে উপহার দিলেন আমাদের এমন ভালো ভালো কিছু ছবি। শ্রোতা বন্ধুরা, এই মুহূর্তে দেবানন্দ এবং শচীন দেববর্মনের জুটির বেশ কিছু ভালো ভালো ছবির ভালো ভালো গান আপনাদের জন্য নিয়ে এসেছি। গাইড ছবি দিয়ে শুরু করলাম, এবারে যাব পরের গানে। কোন গান? তো সেই গানখানি বলবো না, শোনাবো, শুনতে হবে। তো চলুন শ্রোতা বন্ধুরা, এই মুহূর্তে আবারও গানে যাই, পরপর দুটো গান শুনে ফিরে আসছি কথায়। সঙ্গে থাকুন, শুনতে থাকুন আমাদের অনুষ্ঠান।

0: जा।
1: ১০১.৬ মেগাহার্টজ আকাশবাণী এফএম মুদ্রান্ত শুনছেন শ্রোতা বন্ধুরা। আর স্টুডিওর ঘড়িতে এখন সময় হয়ে গেছে বিকেল ৪টে বেজে ২২ মিনিট হয়ে ১০ সেকেন্ড। আরও অনেকটা সময় হাতে রয়েছে, যে সময় আমরা থাকব আপনাদের সঙ্গে ফেলে আসা দিনের গান নিয়ে, ফেলে আসা দিনের গান। তবে একটা কথা বলা হয় না, যে কিছু কিছু গান এমন থাকে যে গানগুলো ফিরে ফিরে আসে, ঠিক তেমনই দেবানন্দ আর সচিন দেব বর্মনের জুটির এমন কিছু গান রয়েছে যে গানগুলো আজও কিন্তু বারবার ফিরে ফিরে আসছে। যে কোনো মোমেন্ট হোক, যে কোনো মুহূর্ত হোক, সেই মুহূর্তটাকে আমরা যদি গানের মাধ্যমে ব্যক্ত করতে চাই, তখন কিন্তু এমন কিছু গানই বারবার ফিরে আসে। আর সেই সঙ্গে যদি বলি দেবানন্দের সেই স্টাইল, যে স্টাইলগুলো আজ এই আধুনিক সময়ে এসে দাঁড়িয়েও অনেকেই ফলো করছেন, তাই না শ্রোতা বন্ধুরা? আর যে অঙ্কিতা আপনাদের সঙ্গে রয়েছে, আর এই মুহূর্তে আবারও গানে যাবার পালা। কোন গান শুনব? ইতিমধ্যে আপনারা শুনে ফেললেন সোলভা সাল, জুয়েল থিফ এবং পেইং গেস্ট ছবির গান। এবারে চলুন নত গেয়ারার একখানি গান শোনাই, তারপর আরও একটি গান আপনাদের শোনাবো, তেরে ঘর কে সামনে এই ছবির। পরপর দুটো গান শুনে ফিরে আসছি আবারও।

তেরে ঘর কে সামনে এই ছবির গানে আপনারা শুনছিলেন মোহাম্মদ রফির কণ্ঠে। শ্রোতা বন্ধুরা, আর্য অঙ্কিত আপনাদের সঙ্গে রয়েছে এই মুহূর্তে ফেলে আসা দিনের গানের পর্ব নিয়ে। আর আজ সেই পর্বে আমরা সেলিব্রেট করছি বন্ধুত্ব, সেই বন্ধুত্ব যে বন্ধুত্ব বহু বছরের পুরনো, দেবানন্দ এবং শচীন দেববর্মন। প্রচুর প্রচুর প্রচুর হিট সং আমাদের যারা উপহার দিয়েছেন, এবং জানেন যখন সেই গানগুলো শচীন দেববর্মন তৈরি করতেন, সেই গানগুলো শোনার জন্য প্রথমেই পৌঁছে যেতেন সকল কাজ ফেলে দেবানন্দজি। কারণ দেবানন্দজির কথা ছিল যে যখন তিনি গান তৈরি করছেন সেই গানটা কেমন হচ্ছে, কোনো যদি কোনো বিশেষ পরামর্শের দরকার হয় তখন দেবানন্দজি শচীন দেববর্মনকে দেবেন। এবং সেই থেকেই ধীরে ধীরে তাদের দুজনের বলা যায় মিলিত প্রয়াসে সে বিখ্যাত গানগুলো তৈরি হতো। এবং আপনারা অনেকেই জানেন যে শচীন দেববর্মন প্রথমে কিন্তু সুর তৈরি করতেন আর তারপর কথা বসাতেন, অর্থাৎ সুর তৈরি করার পর দেবানন্দজি এবং শচীন দেববর্মন দুজনে মিলেই চিন্তা করতেন যে সেখানে কোন লিরিসিস্টকে বলবেন গানের কথা তৈরি করার জন্য। আর সেইভাবেই তৈরি হতো বেশ কিছু বিখ্যাত বিখ্যাত গান, আর যে গানগুলো আমাদের সকলের প্রিয় হয়ে উঠেছিল। এবং বলা হয় যে 1940-এর দশকে নাকি বোম্বাইতে দুই শিল্পীর প্রথম দেখা হয়েছিল, আর দেবানন্দের ছবি অফসরে প্রথম সুর করেছিলেন শচীন কর্তা 1950 সালে, আর সেই থেকেই তাদের বন্ধুত্বের শুরু। আর শ্রোতা বন্ধুরা, এই মুহূর্তে আবারও কি গানে যাব? হ্যাঁ, গান তো যেতেই হবে। তবে গানে যাবার আগে একটা কথা বলতে হয় যে দেবানন্দের সেই চির সবুজ যে রোমান্টিক রূপ, আর তার সঙ্গে শচীন দেববর্মনের লোকসঙ্গীত শাস্ত্রীয় সঙ্গীতের এক মিশ্রণ সত্যিই একটা জাদুকরি আবহ তৈরি করত। শ্রোতা বন্ধুরা, আর যে অঙ্কিত আপনাদের সঙ্গে রয়েছে থাকবে আরও অনেকটা সময় পর্যন্ত। 4:35 হয়ে 37 সেকেন্ড হয়ে গেছে স্টুডিওর ঘড়িতে, আর কিছুটা সময়, তারপর 5টা থেকে থাকছে শ্রোতা সমীপে অনুষ্ঠান, যেখানে আপনারা আপনাদের অভিযোগ অনুযোগ ভালো লাগা খারাপ লাগা সবটাই জানাতে পারবেন। আর যে অঙ্কিত আপনাদের সঙ্গে তো থাকবেই, সেই সঙ্গে সেই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন আমাদের প্রোগ্রাম এক্সিকিউটিভ স্যার শুভেন্দু বাগ স্যার। তো স্যার থাকবেন, আপনারা কথা বলতে পারবেন স্যারের সঙ্গে। এই মুহূর্তে আবারও গানে যাবার পালা, চলুন গানে যাই।

ফেলে আসা দিনের গানের পর্বে আজ অঙ্কিতা আপনাদের সবাই সঙ্গে রয়েছে। আর শ্রোতা বন্ধুরা, শচীন দেববর্মন এবং দেবানন্দজির বন্ধুত্বের কথা বলছিলাম, এবং একটা সময়ে তিনি, মানে শচীন দেববর্মন নিজেই বলেছিলেন যে তার নামের মাঝের যে দেব অংশটি এসেছে, সেটা এসেছে তার প্রিয় অভিনেতা দেবানন্দের নাম থেকেই। এবং দেবানন্দ শচীন কর্তাকে তার মিউজিক্যাল সোলমেট বা সঙ্গীতের আত্মার আত্মীয় বলে মনে করতেন। আর শ্রোতা বন্ধুরা, একটা কথা আছে যে আমরা অনেকেই জানি যে শচীন দেববর্মন প্রায়ই অসুস্থ থাকতেন, এবং সেই সময় যখন ইন্ডাস্ট্রির অনেকেই অন্য সুরকারকে নেওয়ার কথা বলতেন, ঠিক সেই সময় পাশে এসে দাঁড়াতেন কে,

হচ্ছেন দেবানন্দ, এবং তিনি নিজেই বলেছিলেন যে না, অন্য সুরকারকে নেওয়া যাবে না, তাঁকেই নিতে হবে, অর্থাৎ শচীন দেব বর্মনকেই নিতে হবে। এবং দেবানন্দ শচীনকর্তার সুস্থ হয়ে ওঠার জন্য অপেক্ষাও করতেন, যা তাদের বন্ধুত্বের গভীরতাটাকে আরও বেশি করে প্রমাণ করে। শ্রোতা বন্ধুরা, এরকম বহু কথা রয়েছে এবং যদি বলতে যাই তাহলে সময় পেরিয়ে যাবে, সময় প্রায় শেষের পথে চলে এসেছে। আবারও চাই গানে, এই মুহূর্তে আরও একটি গান, আমার খুব প্রিয় গান, চলুন শোনাই আপনাদের।

0: ফেলে আসা গানের দিন শ্রোতা বন্ধুরা, আমরা রয়েছি যে পর্বে, সেই পর্বখানি হচ্ছে ফেলে আসা দিনের গান। তো চলুন সেই পর্ব থেকে এবারে বিদায় নেবার পালা, কারণ এই মুহূর্তে আমরা চলে যাব আমাদের পরবর্তী পর্বে। পরবর্তী পর্ব হচ্ছে শ্রোতা সমীপে পর্ব, আর সেই পর্বে আপনারা কথা বলতে পারবেন। আমাদের ফোন নম্বর তো জানাই আছে, আবারও বলে দেব নিশ্চয়ই, কারণ যে ফোন নম্বরটি রয়েছে আমাদের, নতুন যে নম্বরটি রয়েছে মানে যেখানে ফোন করে কথা বলতে পারবেন, সে ফোন নম্বরটি হচ্ছে 9485007172। আর সেই সঙ্গে 03812326253 এই নম্বরটিও রয়েছে। আর আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরও খোলা রয়েছে, মেসেজও করতে পারেন। তবে এই মুহূর্তে শ্রোতা বন্ধুরা, শেষ গান এবং আমাদের এই বন্ধুত্ব নিয়ে যে এপিসোড করছিলাম, মানে পর্বখানি, সেই পর্ব এবারে ইতি টানার পালা। তবে বন্ধুত্বের গল্প অনেক রয়েছে, যেখানে দেবানন্দজি এবং শচীন দেবর মনের আরও বহুত কাহিনী আমরা বলতে পারি, কিন্তু সময় আমাদের সময় দিচ্ছে না, তাই শেষ করছি আমাদের আজকের এই ফেলে আসা দিনের গানের পর্ব। এই মুহূর্তে চলে যাচ্ছি পরবর্তী পর্বে, তবে এই মুহূর্তে আমারও পছন্দের আরও একটি গান দিয়ে শেষ করব এই অনুষ্ঠান।
1: মস্তানা দেখ সম

0: 101.6 মেগাহার্জ আকাশবাণী এফএম উজ্জয়ন্ত শুনছেন শ্রোতা বন্ধুরা, আর যে অঙ্কিতে আপনাদের সঙ্গে রয়েছি। আর এই মুহূর্তে আমরা চলে এসেছি যেই পর্বে, সেই পর্বখানি হচ্ছে শ্রোতা সমীপে। তো শ্রোতা সমীপে পর্বে আপনারা জানেন যে মাসের প্রথম মঙ্গলবার এবং চতুর্থ মঙ্গলবার আমরা আপনাদের সঙ্গে কথা বলি, আপনাদের অভিযোগ অনুযোগ জানতে আমরা এখানে বসি। আর ইতিমধ্যে আমার সঙ্গে কিন্তু স্টুডিওতে উপস্থিত রয়েছেন আমাদের প্রোগ্রাম এক্সিকিউটিভ স্যার শুভেন্দু বাগ স্যার। তো স্যার,
1: হ্যাঁ, অনেকদিন পর কথা হচ্ছে, দেখা যাক আজকে আবার আমাদের শ্রোতা বন্ধুরা কি বলেন। হ্যাঁ, আমরা একটু মুখিয়ে আছি।
0: আর সেই সঙ্গে আমাদের কিন্তু ফোন নম্বর রয়েছে, এবং নতুন যে ফোন নম্বরটি রয়েছে সেই ফোন নম্বরটি হচ্ছে 9485-00072। আপনারা ফোন করতে পারেন
1: 7172।
0: হ্যাঁ, 9485-00072, সেখানে আপনারা ফোন করতে পারেন, কথা বলতে পারেন আমাদের সঙ্গে এবং আমাদের স্যারের সঙ্গেও। স্যার, ইতিমধ্যে হোয়াটসঅ্যাপে একটি মেসেজ চলে এসেছে, আমি একটু পড়ছি। সেটা হচ্ছে, আপনার সমীপে অনুষ্ঠানে সকলকে জানাই বৈকালিক শুভেচ্ছা। আমি এই অনুষ্ঠানে আমার একান্ত ব্যক্তিগত কিছু মতামত প্রকাশ করার প্রয়াস করছি। প্রথমত বলি, লিখছি তোমায় পর্বে জুন মাসে প্রথম পক্ষের বিষয় এই যাবৎ একটি রাখায় খুব ভালো হয়েছে। তার 15 দিন পর দ্বিতীয় পক্ষের বিষয় শুরু হলে ভালো। বিষয় অনুযায়ী সেরা পত্র লেখক বা লেখিকার নাম পরের মাসের 15 তারিখের মধ্যে ঘোষণা করলে ভালো হয়। তা না হলে লেখকরা ও শ্রোতারা ভুলেই যায় কি বিষয় ছিল, কে কীরকম লিখেছে। এছাড়াও লিখছি তোমায় পর্বটা আলাদা করে দিলে ভালো হয়। অভিজ্ঞাপন তো ইনফরমেশনমূলক অনুষ্ঠান, এ অনুষ্ঠানটা সেই রকম রাখাই ভালো হয় নাকি? যারা বিষয়ভিত্তিক চিঠি লেখেন ওনাদের অনুষ্ঠান শোনা আবশ্যিক হওয়া উচিত বলে আমার মনে হয়। নমস্কার, আমি শুক্লা দে ঘোষ, প্যালেস কম্পাউন্ড, আগরতলা।
1: হ্যাঁ, আসলে আমরা এই মাস থেকে করেছি, পক্ষ পক্ষ করে করে ফেলেছি আমরা, আর হয়তো একটু আমরা পিছিয়ে আছি, আমরা চেষ্টা

0: মাসের 15 তারিখের মধ্যেই, যাতে গত মাসের যারা বিজেতা তাদের নাম ঘোষণা করতে, এটা আমরা চেষ্টা করব, নিশ্চয়ই যেতেই পারে, করা যেতেই পারে। আর চিঠি লেখা যেটা বিষয় আপনি বলছেন আলাদা করার জন্য, অভিজ্ঞাপনের অংশ হলো বলছি তোমায়, এবার শুধু ওর মধ্যে চিঠি যদি আমরা আলাদা করে কোনো অনুষ্ঠান করি সেটা যে এতটা ভালো হবে তা নয়। এটা একটা ম্যাগাজিন টাইপের প্রোগ্রাম। ম্যাগাজিন মানে কী হয়, এর মধ্যে কবিতা থাকে, গল্প থাকে, ঠিক সেইভাবে ছবি থাকে, বিভিন্ন রকম এটা থাকে না, বিভিন্নভাবে বিভিন্ন রকমের ফুল দিয়ে যেন একটা মালা যেমন হয়, ঠিক সেইভাবে আমাদের অভিজ্ঞাপনও একটা ঠিক একটা মালার মতো, যেখানে বিভিন্ন রকমের ফুল রয়েছে, সেখানে চিঠি থাকবে, সেখানে মর্নিং ইনফরমেশান থাকবে, সেখানে আজকের দিন থাকবে, সেখানে এমপ্লয়মেন্ট নিউজ থাকবে, হেলথ টিপস থাকবে, সব কিছু থাকবে, সব মিলিয়েই কিন্তু এই আমাদের মর্নিং ইনফরমেশান প্রোগ্রাম অভিজ্ঞাপন। তো আমরা সেইভাবেই তুলে ধরার চেষ্টা করছি। আপাতত চিঠির জন্য আলাদা প্রোগ্রাম হয়তো সম্ভব হবে না, সেটা শুনতেও হয়তো ভালো হবে না,
1: ভালো হবে না। তো স্যার একটা ফোন রয়েছে, নিয়ে নিই। নমস্কার, কে রয়েছেন? হ্যালো,
2: হ্যালো,
1: হ্যাঁ কে বলছেন?
2: আগরতলা থেকে রীনা পাল বলছি।
1: রীনা পাল, হ্যাঁ বলুন।
2: রীনা আর আর রীনা পাল?
1: হ্যাঁ হ্যাঁ শুনতে পেরেছি।
2: একেম অন্তর অনুষ্ঠান সবগুলি সুন্দর, আমি খুব খুশি। আমি সবকি প্রোগ্রামে আমি খুব মন দিয়ে শুনি, কিন্তু এই যে সোমবার যে গানন্তহীন 45 মিনিটের এই সময়টা না খুব কম হয়ে যায়, ডায়ল করতে করতে সময়টা চলে যায় আমার মনে হয়, তাই আর শুনতে পাই না। তাই অনুরোধ, আমার অনুরোধ,
0: তারপরে আবার ওখানে এরপরে আর বেশি ম্যাডাম অনুরোধ নেওয়া যাবে না, তাহলে কি হয় না, অনেক গান থাকে
2: রাত্রে বেলা, যে ওই যে গানন্তহীনটা 45 মিনিটের 8টা থেকে 8টা 45, এই সময়টা যদি আর একটু বাড়ানো যায় তাহলে শোনা যায় আর কি।
0: আচ্ছা,
2: সময় নষ্ট হয়ে যায়।
0: আসলে আমি একটু কথা বলি, এই যে অনুরোধগুলো না হয় না, এতে কিন্তু মানে আমাদের পছন্দ, আমাদের যারা আর যে যারা রয়েছেন তাদের পছন্দের গান বা বেশ কিছু গান থাকে, সেইগুলো কিন্তু শোনানো সম্ভব হয় না। আমাদের শ্রোতা বন্ধুরাদের অনেক সময় আমরা দেখেছি একটা এক ঘেয়ে টাইপের গান, যে গানগুলো হয়তো খুব একটা বেশি এখন শোনা যায় না, তো সেইগুলো আমরা শুনি, সেইগুলো প্রচার করা হয়। তো একটা জিনিস আমরাও চেষ্টা করি যাতে শ্রোতাদের পছন্দ তার সঙ্গে সঙ্গে আমাদের পছন্দ, আমাদের সঙ্গে যারা অনুষ্ঠান করে তারাও তো অনেক অভিজ্ঞতা, তাদের মধ্যে অনেক কিছু প্ল্যান থাকে, তো সেইগুলো নিয়ে একটা অনুষ্ঠান হোক, সেইভাবে একটা অনুষ্ঠান হোক, এটা ভারসাম্য বজায় রাখতে আমরা চাই। তারপরে বলুন পরের প্রশ্ন আপনার।
2: ছোটদের
0: একটা অনুষ্ঠান হয়, আর তাছাড়াও 8:40 থেকে 9:10 পর্যন্ত একটা ছোটদের অনুষ্ঠান হয়, সেটা আমাদের আকাশবাণী আগরতলা এম আর এফএম একসঙ্গেই যায়। ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ হ্যাঁ শুনতে থাকুন আমাদের অনুষ্ঠান।
1: রীনা পাল তিনি ফোন করেছিলেন এবং তার কিছু কথা রয়েছে। আসলে স্যার একটা কথা, যে আমাদের যত শ্রোতারাই আছে তাদের একটাই মানে কি বলবো, যে তারা একটা জিনিসই চায়, সেটা হচ্ছে অনুরোধের আসরটা বাড়ানোর জন্য।
0: না সেটা ভালো, যেটা আমরা কথা বললাম যে সব সময় অনুরোধের আসর যে চলবে বা সেটা যে ভালো হবে সেটা কিন্তু নয়। আবার কিছু শ্রোতা বলেন যে 2.5 ঘন্টার যে আমরা অনুরোধ রাখি সেখানে 1 ঘন্টার কোনো ইনফরমেশান দিয়ে অন্য কোনো অনুষ্ঠান, এটাও কিন্তু আমাদের শ্রোতারা বলেন। তো সব সময়ে যে রিকোয়েস্ট ভালো হবে বা সেটা যে উচিত এটা মনে হয় ঠিক নয়। একটা আমরা বলি না, একটা যে ভারসাম্য রেখে শ্রোতাদের পছন্দ প্লাস আমাদের পছন্দ দুটো মিলিয়ে যদি আমাদের অনুষ্ঠান হয় তাহলে এটা অনেক ভালো হবে।
1: স্যার একজন রয়েছে, নমস্কার, কে রয়েছেন? হ্যালো, কে বলছেন?
0: হ্যাঁ হ্যাঁ বলুন ম্যাডাম।
3: আপনাদের সব অনুষ্ঠানে আমার ভীষণ প্রিয়, বিশেষ করে

0: ফেলে আসার দিনগুলির যে অনুষ্ঠান যেগুলো গান বাজানো হচ্ছে, মানে আমার সঙ্গে প্রিয় গান
1: আমি ভাবছিলাম আমার জন্য হয়েছে হয়তো, আমি বসে বসে এই দেবানন্দের গান, সেই সাদা কালো ছবির খোয়া খোয়া চাঁদ আমি নিজেই গুনগুন করছি, সেই ছবিটা আমার সঙ্গে, আমরা কথা বলছিলাম যে এই ছবিগুলো কোনোদিন পুরনো হয় না, এখনো পর্যন্ত চোখের সামনে ওই ছবিগুলো দেখা যায়, কবেকার ছবি, কিন্তু বিখ্যাত গান, সেসব গান কোনোদিন পুরনো হয় না।
0: আমি মানে পুরনো গান সবসময় পছন্দ করি, এমন না যে নতুন গান আমি একদম শুনি না এরকম না, কিন্তু পুরনো গানগুলো আমার ভীষণ ভালো লাগে।
1: না গানের কোনো ম্যাডাম নতুন পুরনো হয় না, গান গান, সঙ্গীত সঙ্গীত, আপনি যেভাবে দেখুন একটা নতুন ভাবে যদি গান, একটা নতুন গান যখন আসছে, শ্রেয়া ঘোষালের হোক বা আমাদের বিভিন্ন শিল্পী রয়েছেন, তাদের গান যখন শুনি, নতুন গান শুনি, তখন কিন্তু মন অন্যরকম হয়ে যায়। তো আসলে ওই রিলেট করাটা, কী পরিস্থিতির মধ্যে আছেন বা সেই গানটা আপনি আগে শুনেছেন কিনা বা সেই ছবি আগে দেখেছেন কিনা, ওই ওই গানের সঙ্গে থাকা বা সিনেমার সঙ্গে থাকা, তাহলে কিন্তু আমরা বেশি এন্টারটেইন হয়ে যাই।
0: এখন আমার কথা হচ্ছে যে আমরা অনেক সময় মানে সময়ের আগে গানটা টাইপ করে রাখি, যেহেতু এখন হোয়াটসঅ্যাপে শোনা যায়, তো হোয়াটসঅ্যাপের জন্য আগেই অনুষ্ঠান শুরু হওয়ার আগে টাইপ করে রাখি।
1: চাপা পড়ে যায়, সেই জন্য যখন চারটা থেকে শুরু, চারটা থেকে আপনি যদি হোয়াটসঅ্যাপ করেন তাহলে খুব ভালো হয়।
0: আমার কথাটা কি শুনুন, মানে সময়ের আগে টাইপ করে রাখে ঠিকই, কিন্তু অনুষ্ঠান শুরু হওয়ার পরে
1: তারপরে পাঠান,
0: অনেক সময় কি হয় আমি পুরনো একটা গান টাইপ করে রাখলাম, অনুষ্ঠান শুরু হওয়ার সাথে সাথে মেসেজটা ছাইড়া দিলাম, তখন বললো কি যে অনেক সময় আছে, সব সময় না, এটা অনেক সময় আজকে পুরনো গান হবে না, আজকে নব্বইয়ের পরে এরকম গানগুলি বাজানো হবে, তখন আবার মেসেজটা মানে পাল্টানো লাগে। আমার মনে হয় যদি এরকম করা যায়, এটা আমার ব্যক্তিগত বিচার আছে, যেমন শনিবার বৃহস্পতিবার সোমবার তো করে রাখা, যদি এরকম করা হয় যে যেমন তিন দিনের মধ্যে একদিন বাজানো হলো শুধু পুরনো, বা আরেকদিন বাজানো হলো পুরনো নতুন, আরেকদিন বাজানো হলো শুধু নতুন,
1: গন্ডগোল হয়ে যাবে, এটা খিচুড়ি হয়ে যাবে, তখন আর মনে রাখতে পারবেন না। আর অনেক শ্রোতা রয়েছেন তারা আমাদের অনুষ্ঠান না শুনে, তারা জানেন যে এই শনিবার আড়াইটা থেকে প্রোগ্রাম আছে বা মঙ্গলবার চারটা থেকে প্রোগ্রাম আছে, তারা একটা মেসেজ করে দিল বা ফোন করে দিল, তারা এইসবের মধ্যে থাকে না, কি থিম নিয়ে কি অনুষ্ঠান হচ্ছে তারা বেশিরভাগ শুনে না, আর এই কমপ্লিকেটেড একটা জটিল করলে না আরো বেশি করে এই সমস্যাটা সমাধান হবে না, মানে সমস্যাটা জড়িয়ে পড়বো আমরা।
0: আবার অনেক সময় এরকম হয় যে অনেকে বাংলা শুনতে চায় সুরে রাখাতে, কিন্তু অনেক আর্য আছেন যে না আজকে বাংলা বাজানো হবে না, আবার অনেক আর্য আছেন যে বাংলা হিন্দি দুটোই বাজানো হবে, মানে ওই জিনিসটা ঠিকঠাক রাখলে ভালো আর
1: কি। বৈচিত্র সুরে
0: রাখাতে অনুরোধের আছে বাংলা হোক হিন্দি হোক সবসময়
1: প্রোগ্রাম সাজাতে পারেন সেটা খুব ভালো হয়, কারণ তিনি তো একেবারে শেষ প্রান্তে বসে আছেন, তো আমরা যত বেশি নিয়ম করব তিনি তত বেশি হাত পা বাঁধা হবেন, তত বেশি তার অনুষ্ঠান খারাপ হয়ে যাবে। এবারে অনুষ্ঠানটা কীভাবে পর্যালোচনা করবেন, যিনি আরজে থাকবেন, যিনি রেডিও জকি, একে তাকে কিন্তু ছাড়াটা খুব দরকার, তাকে কিন্তু স্বাধীনতা দেওয়াটা খুব দরকার, তাকে ফ্রিডমটা না দিলে না অনুষ্ঠানগুলো ভালো হবে না। সে হয়তো একটা প্ল্যান করে এসছে, সে একটা পড়াশোনা করে এসছে, এবার যে নিয়ম থাকে তাহলে কিন্তু পড়াশোনা তার করার দরকার হয় না, জানে তো লিসনাররা যা বলবে তাই, তো ওই জন্য তাকে একটা প্ল্যান করে আসুক, সে পরিকল্পনা করুক, সে ভাবনা চিন্তা করে আসুক, সেইভাবে সে অনুষ্ঠানটা প্রেজেন্ট করুক, তাতে কিন্তু যে শুধু অনুষ্ঠান, এই যে অনুরোধের আসর, এটা শুধু অনুরোধের আসর নয়, এটা একটা সুন্দর করে গোছানো যায়, উপান্ত থেকে এলো একটা রিকোয়েস্ট, আমি সেই রিকোয়েস্টটা প্লে করে দিলাম, এটা নয়, তার মধ্যে একটা থিম থাকুক, তার মধ্যে একটা ভাবনা চিন্তা থাকুক, তার মধ্যে একটা আর যদি একটা প্ল্যানিং থাকুক, পরিকল্পনা করে আসুক, এই জিনিসগুলো কিন্তু খুব দরকার ম্যাডাম। শুধু প্রোগ্রাম প্রোগ্রাম নয় বা গান শোনা গান শোনা নয়, তার মধ্যে আনুষঙ্গিক যদি না থাকে না, সেটা একবার বোর হয়ে যায়, সেটা আর ভালো হয় না।
0: তাহলে আর একটা রিকোয়েস্ট করি আপনাকে, যেমন শনিবার আড়াইটা থেকে তো করে রাখা,

0: মাঝখানে আরেকদিন ওই রকম টাইমে শুরু করলে কি হয়?
1: না না অতটা না, শনিবার ছুটির দিন থাকে, ছুটির দিন থাকে আমরা একটা প্ল্যানিং করি বা সেটা হয়তো করা হয়, বাকি দিন অন্যান্য দিন সবাই হয়তো অতটা সময় দেবে না বা অতক্ষণ সময় একটা প্রোগ্রাম চালু করা সম্ভব হবে না, সেই গল্প পাঠ হোক বা অন্যান্য যে অনুষ্ঠান আছে সেগুলো নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, আপনি যেটা বললেন আমরা মাথায় রাখবো, আমরা মনে রাখবো, দেখা যাক।
0: যখন
1: নিশ্চয়ই নিশ্চয়ই আপনি কথা বলেছেন, আমরা পরিকল্পনা যখন করবো, আপনারা যখন বলেছেন আমরা যখন পরিকল্পনা করব সেই সময় আপনাদের কথা নিশ্চয়ই মনে রাখবো, নিশ্চয়ই সেভাবে আমরা পরবর্তীতে চিন্তাধারা করবো।
0: আপনাকে
1: ধন্যবাদ, ধন্যবাদ, অনেক ধন্যবাদ।
2: স্যার, এই যে ব্যাপারটা আপনি যেটা বললেন যে আজকেই যেরকম হয়েছে, আজকে আমাদের লোকগানের অনুরোধের আসর ছিল রিদমা ছাড়ে তিনটে থেকে চারটে, এবং আমি দুটো তিনটে এরকম রিকোয়েস্ট পেয়েছি যে আজকে লোকগান কিন্তু এমনি গান শোনালে কি হয়, কি ক্ষতি হয়। তো এবং দেখা যাচ্ছে তারা হয়তো অনুষ্ঠান শুনছেন না কিন্তু আমাদের ফোন করছেন, ফোনটা আমাদের নিতে হয়, এবং ফোনটা নিয়ে যখন আমরা শুনি তখন আমাদের মনে হয় যে আমরা যে এই যে গোটা এপিসোডটা করলাম, গোটা পর্বটা এক ঘন্টার করলাম, সেখানে তো দেখা যাচ্ছে লোকগানের অনুরোধের অনুরোধ করার মতো লোক নেই, দেখা যাচ্ছে হাতে গোনা কয়েকজন আমাদের অনুরোধ করছে আর তারপর আমরা পাচ্ছি না, যেটা হয়ে থাকে আর কি। স্যার,
1: আসলে ব্যাপারটা কি হয়, বেশ কিছু শ্রোতা আছেন, মানে এদেরকে শ্রোতা বলাটা উচিত নয়, এরা শুধু ওই ফোনটা করে, আজকাল ফোনটা ফ্রি, SMS ফ্রি বা মেসেজ করাটা ফ্রি আছে, তো তার জন্য আমরা পয়সা খরচ হচ্ছে না, এরা আমাদের অনুষ্ঠান না শুনেই ফোন করে দেন, মেসেজ করে দেন, করে দিই একটা, আমার নাম তো যাবে, বা যারা সত্যিকার শুনছেন তখন তারা ঢাকা পড়ে যান, তারা ফোনের মধ্যে পান না, বা তারা সেই যখন মেসেজ করলেন সেই সেই মেসেজের উত্তর বা সেই গান আমরা শোনাতে পারলাম না। এইভাবে বেশ কিছু ফোন হোক, বেশ কিছু মেসেজ যেগুলো আসছে তারা আমাদের শ্রোতা নন, সেই জন্য বলবো আমাদের যারা শ্রোতা আছেন তাদের আমরা এন্টারটেন করার চেষ্টা করব, বা তাদের যারা শুনছেন তারা যদি বেশি সংখ্যায় SMS করেন বা হোয়াটসঅ্যাপ করেন বা আমাদের অনুষ্ঠানে ফোন করেন, তাহলে কিন্তু আমাদের অনুষ্ঠানের মান আরও ভালো হবে, আমরা সুন্দর অনুষ্ঠান পরিবেশন করতে পারব। আর আমরা সাধারণত চেষ্টা করব যারা আমাদের অনুষ্ঠান শুনছেন না তাদের গান না বাজানো বা তাদেরকে এন্টারটেন না করা, এটা আমাদের খুব দরকার, তারা তো আমাদের অনুষ্ঠান শুনছেনই না, তাদের তো আমরা তারা শুধু নাম প্রচারের জন্য চেষ্টা করে যাচ্ছেন। তো যাই হোক, আমাদের একটা ওইভাবেই আমাদের চলতে হবে, চলার নামই জীবন, থেমে থাকতে পারি না।
2: স্যার, আরেকজন রয়েছে ফোন লাইনের উপর, নমস্কার, কে রয়েছেন?
3: নমস্কার ম্যাডাম, সুব্রত বলছি ম্যাডাম।
2: সুব্রত বলুন
3: ম্যাডাম, আমার কি ওই আমাদের টাকার তোলা বিশাল, টাকার তোলা বিশাল করে ভুলা গাড়ি দিয়ে ম্যাডাম, মনসামনে তো ম্যাডাম আমরা প্রত্যেক বছর শ্রাবণ মাসে এক মাসের আপনারা তো মনসামঙ্গল প্লাই করেন,
1: পদ্মপুরাণ বা মনসামঙ্গল গান আমাদের প্ল্যানিং হচ্ছে, যেটা FM উজ্জয়ন্ত থেকে প্রচার করা হবে, AM ও শোনা যাবে প্লাস এটা FM ও শোনা যাবে, সেভাবে ব্যবস্থা হচ্ছে। আমাদের ল্যান্ড ফোনে নম্বর উঠে আর হোয়াটসঅ্যাপের মধ্যেও নম্বর আসে, বা যখন আপনি যখন মোবাইল হোক বা যে কোনো নম্বরে যখন ফোন করেন সেটা ল্যান্ডলাইনেও শুধু আমরা আপনাদের নম্বর দেখতে পাই, এটা আমাদের কাছে কিছু ব্যাপার নয়, এটা তো আমাদের কলার আইডি রয়েছে, সেখান থেকে দেখাই যায় শোনাই যায়। হ্যাঁ হ্যাঁ, দুটোই থাকে, দুটোই থাকে, এটা কোনো সমস্যা না। নিশ্চয়ই সতর্ক হওয়া উচিত, তো আমরা যখন অনেক অনেক শ্রোতাদের সতর্ক করে দিই, পরে আমরা অনেক শ্রোতাদের সতর্ক করে দিই।
3: কইলেন এক্সারসাইজ দেন মোবাইল তো মুকরম কার মোবাইল নাম্বার থেকে তো সরাসরি শুনি এটা কোন সুযোগ আরে মোবাইল তো ফাইল
1: দেন না আকাশ মিনিট তো ফাইল দেওয়া জায়গা
3: নাম্বারটা তো পাচ্ছেন না
1: ঠিক আছে আমরা আমরা তো বলি আকাশবাণী এটা তো আমাদের বহুজন হিতায় বহুজন সুখায় এখানে তো প্রচুর লোকের স্বার্থ রয়েছে অনেক আমরা দরকারি তথ্য এখানে দিয়ে থাকি তো সেখানে তো ফাজলমোর জায়গা না এটা তো প্ল্যাটফর্ম ফাজলমোর নয় এটা একটু সিরিয়াসলি নিলে ভালো হয় আর কি ঠিক আছে আপনার ফোনের জন্য ধন্যবাদ নমস্কার
2: শ্রোতা বন্ধুরা আমরা রয়েছি শ্রোতা সমীপে অনুষ্ঠানে সেখানে আপনারা ফোন করতে পারছেন এবং সেই সঙ্গে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারও কিন্তু খোলা রয়েছে শুক্লা দি চিঠি পাঠিয়েছে সেই সঙ্গে আপনারা যদি চান আপনারাও চিঠি লিখে জানাতে পারেন মেসেজের মাধ্যমে এবং সেই সঙ্গে ফোন নম্বর তো রয়েছে খোলা 5:18 স্যার আরেকজন রয়েছে নমস্কার কে রয়েছেন হ্যালো হ্যালো কে বলছেন হ্যালো হ্যালো
1: না শোনা যাচ্ছে না মনে
2: হয় শোনা যাচ্ছে না এবং কোনো একটা সমস্যা হচ্ছে আজকে ফোন লাইনে একটু সমস্যা রয়েছে প্রথম দিকে যখন অনুরোধের আসর ছিল স্যার তখনও এরকম হয়েছে মাঝে মধ্যে একটু মানে কেটে যাচ্ছে কারোর কথা শোনা যাচ্ছে না একটু সমস্যা হচ্ছে হয়তো আমাদের নতুন যে নম্বরটি রয়েছেন যারা জানেন না তাদের একটু জানিয়ে দিন 9485007172 আর সেই সঙ্গে আমাদের আগের নম্বরটিও রয়েছে 03812326253 না এই মুহূর্তে স্যার কোনো ফোন নেই যদিও
1: তো সবসময় আমরা শ্রোতাদের শুনি যে আমাদের যারা প্রেজেন্টার যারা আরজে রয়েছে তাদের একটু সমস্যা যেন শুনতে পারি যে আমরা কীভাবে আরও মানে ভালো প্রোগ্রাম করা যায় কোথায় আমাদের প্রতিবন্ধকতা কোথায় আমাদের আরজেরা কী ভাবছে
2: প্রতিবন্ধকতা স্যার প্রতিবন্ধকতা বলতে বলতে একটা ফোন এসে গেছে নিয়ে তারপর বলছি নমস্কার কে রয়েছেন
4: নমস্কার আমি মিলন সরকার থেকে সাধন মোহরি
2: সাধন মোহরি বলুন
4: আপনাদের শ্রাবণ মাস তো আছে আপনাদের মনসামঙ্গলটা কখন থেকে শোনাবেন
1: এটা আমাদের শ্রাবণ মাসের 1 তারিখ থেকে শোনা যাবে টাইমটা মোটামুটি এখন আমরা ভেবেছি 6:30 থেকে আমরা প্লে করব এএম যেটা আছে আমাদের আকাশবাণী আগরতলা যেটা রয়েছে সেখানে 1:05 থেকে আর আমাদের এফএম থেকে সন্ধ্যে 6:30 থেকে আমরা প্লে করব ভেবেছি ওই সময় আমরা বাজাবো ভেবেছি আমাদের পরবর্তী দিনের সময়সূচি বলা হয় আর দিনের বেলা কি আমরা সময়সূচি বলি
2: না স্যার
1: দিনের বেলা বলা হয় না
2: দিনের বেলা
1: বলা হয় না শুধু রাত্রিতেই আমরা বলি
2: আকাশবাণী আগরতলা এফএম উজ্জয়ন্ত সেখানেও কিন্তু আমাদের যে প্রোগ্রামের যে প্রোগ্রাম হাইলাইট রোজ দেয়া হচ্ছে
1: ওখানে কোন আরজে থাকবে কোন প্রেজেন্টার থাকবেন সেটা
2: আমরা সবটাই আমরা দিয়ে থাকি আপনি চাইলে সেখানেও দেখতে পারেন
1: তবু আমরা দেখছি দিনের বেলা একটা হয়তো আমরা প্রোগ্রাম হাইলাইট রাখতেই পারি একটা 5 মিনিটের জন্য আমরা হয়তো প্রোগ্রাম হাইলাইট সকালের দিকে রাখতেই পারি যাতে সমস্ত দিনের অনুষ্ঠান সূচি বলা যায় ঠিক আছে সেটা তো আমি বলতে পারবো না এটা তো আমাদের একটা সমষ্টিগত ব্যাপার সেই ডিসিশন তো একলা নেওয়া যায় না এটা আমাদের ডিসিশনটা অন্যভাবে নিতে হবে সবাই সঙ্গে আলোচনা করে সেইভাবে আমাদের অ্যাপ্রুভাল নিয়ে তারপর জানানো হবে আপনি বলেছেন নিশ্চয়ই এটা ইমপ্লিমেন্ট হবে এটা নিশ্চয়ই শুরু হবে
2: অনেক ধন্যবাদ ফোন করার জন্য শ্রোতা বন্ধুরা আমরা রয়েছি শ্রোতা সমীপে অনুষ্ঠানে স্যার আপনি বলছিলেন যে
1: আমাদের আরজেদের কি সমস্যা
2: হ্যাঁ প্রতিবন্ধকতা কিন্তু প্রতিবন্ধকতা আমি বিশেষ করে দুপুরবেলা থাকি প্রায় দিন তো দুপুরবেলা যেটা হয় অনুরোধের আসন নিয়ে যেটা একটু আগে কণিকা দেবী বলছিলেন যে আমাদের যারা ফোন করেন আমি জানি না যে নতুন প্রজন্ম বা পুরনো প্রজন্ম যেটা হয় সেখানে গিয়ে দেখা যাচ্ছে যে অনেক সময় তিনি যেটা বলেন সেটা হয় যে 4:00 থেকে আমাদের অনুষ্ঠান 3:45 থেকে আমাদের মেসেজ আসতে শুরু করে হোয়াটসঅ্যাপে তো যদি আমরা গানটা না বাজাই তখন আমাদের বলা হয় যে আমি তো অনেক আগে মেসেজ করেছি গানটা তো শোনানো হলো না সেটা একটা হয়। আর আরেকটা যেটা,
1: এটা ভুল, এটা ভুল, এটা ভুল। যখন একটা অনুষ্ঠান শুরু হচ্ছে, যখন চারটার সময় শুরু হচ্ছে, আজকে থিম কি, কি বিষয়ে গান শোনানো হবে, সেই সব শুনে তারপর মেসেজ

0: করুক বা তারপরে ফোন করুক, আগে থেকে ফোন করা বা গান গানের জন্য অনুরোধ করা, হোয়াটসঅ্যাপে বা মেসেজ পাঠানো, এটা কিন্তু ঠিক না। আমার মনে হয় এটা ঠিক নয়, এটা না করলেই ভালো হয়। সেটা কণিকা দেবীকে আমরা বলেছিলাম, কণিকা ম্যাডামকে আমরা বলেছিলাম। তো সমস্ত শ্রোতাদের বলছি, আপনারা যখন অনুষ্ঠান শুরু হচ্ছে অনুষ্ঠানটা শুনুন, শুনে তারপরে রিকোয়েস্ট করবেন বা ফোন করবেন, তাতে আমাদের সুবিধা হয়।
1: এবং আরেকটা জিনিস যেটা হয়, আমি গতদিন ছিলাম, আমি আমার সঙ্গেও হয়েছে, এরকম হয়েছে, ধরুন আজকে একজন অভিনেত্রীর জন্মদিন বা অভিনেতার জন্মদিন, আমরা চেষ্টা করি সেই অনুষ্ঠানটাকে আমরা একটু তার উদ্দেশ্যে তাকে নিয়ে আমরা অনুরোধের আসরটা করলাম। তো সেখানে অনেক সময় চলে আসে কেন করছি বা কি আসল বিষয়, সেটা সেই প্রশ্নের উত্তর দিতে হয়। আরেকটা স্যার যেটা হয়, আমাদের হোয়াটসঅ্যাপ মেসেজ আসে এবং আপনি দেখতে পাবেন যে যে নম্বরটা থেকে আসছে একই গান পর পর চলতেই আছে।
0: আচ্ছা,
1: মানে একটাই গান, একটাই ছবির একটাই গান দেখা গেছে এই মাস ব্যাপী, এই গানটাই আমি দেখতে পাচ্ছি।
0: আচ্ছা, মানে একই লিসনার একই গান শুনতে চাচ্ছে,
1: একই গান শুনতে চাইছেন। এবং আমি এখানে যদি এখন বের করি, মানে প্রচুর আমরা বিশেষ করে রিকোয়েস্টের প্রোগ্রামের দিন এটা সবার নজরে হয়তো পড়ে, আমি যেদিন থাকি আমার সময় হচ্ছে বা আরেকজন আর যে থাকছে তার সঙ্গে হচ্ছে, সবাই তো ভাবে যে রিকোয়েস্ট করেছে, দেখা যাচ্ছে একই গান পর পর বেজে যাচ্ছে স্যার। এটা একটু মানে শ্রোতারা যদি মাথায় রাখে তাহলে আমাদের জন্য সুবিধা হয়।
0: ঠিকই ঠিকই না, ওই জন্য আমরা বলেছিলাম যে যিনি প্রেজেন্টার থাকবেন বা যিনি আর যে আছেন, তিনি যেভাবে প্ল্যান করবেন যে আজকে আমি কিশোর কুমারের গান শুনবো বা আজকে আমি শ্রেয়া ঘোষালের গান শুনবো বা আজকে আমি অরিজিৎ সিং এর গান শুনবো, তো তাহলে কিন্তু সেভাবে কিন্তু প্ল্যানিং করলে ভালো হয়। তাহলে একই গান আমাদের শোনাতে হয় না, কারণ এখানে যে শ্রোতার হয়তো পছন্দের গান, ওই গানটা হয়তো শ্রোতাদের ওই পার্টিকুলার শ্রোতার হয়তো খুব পছন্দের, কিন্তু বাকি শ্রোতাদের হয়তো পছন্দের নয়, তারা তো এই গানটা বারবার শুনে শুনে তারা ফেড আপ হয়ে যাচ্ছে, তাহলে কিন্তু আমাদের শ্রোতা কমে যাচ্ছে বা আমাদের শ্রোতাদের এন্টারটেনমেন্ট ভ্যালুটা কমে যাচ্ছে। সেই জন্য আমরা চাইবো যে একটা পার্টিকুলার বিষয় নিয়ে, একটা থিম নিয়ে যদি আমরা অনুষ্ঠান করি, সেটা অনুরোধের আসর হোক বা যে কোনো জিনিস হোক, তাহলে কিন্তু ভালো হবে। তাহলে এই যে একঘেয়েমি একই গানের অনুরোধ যেটা আসছে একটা পার্টিকুলার ফোন নম্বর থেকে, সেটা কিন্তু আমরা অ্যাভয়েড করতে পারবো, তাহলে কিন্তু আমাদের অনুষ্ঠানের মানটা ভালো হবে।
1: ঠিক তাই। এবং যারা আমাদের ফোন করে থাকেন, এরকম অনেক শ্রোতা রয়েছে যারা আমাদের অনুষ্ঠানটা পুরো শুনছেন, হয়তো তারপরে আমাদের মেসেজ করছেন, আর কিছু কিছু শ্রোতা এমন আছে যে আজকে আমি শুনবো না, হয়তো তাদের এখানে ঠিকঠাক শোনা যাচ্ছে না, কিন্তু ফোনটা আমাকে করতে হবে,
0: আমার নামটা
1: আমাকে প্রচার করতে হবে স্যার, এই ব্যাপারগুলো দেখতে পাচ্ছি।
0: তো অনেকে মনে অনেক আবদার থাকে, সবকিছু নিয়ে আমাদের চলতে হবে, সব আবদার নিয়ে চলতে হবে, কারণ এটা কোনো একটা প্রাইভেট প্রপার্টি নয়, এটা সবার প্রপার্টি, সবারই এর মধ্যে দাবি রয়েছে, সবার সব কিছু রয়েছে, কিন্তু তার মধ্যে থেকেও আমাদের অনুষ্ঠানের যেটা গুণমান, অনুষ্ঠানের মান আমাদের ঠিক রাখতে হবে, সেটা ভালো করতে হবে, উত্তরোত্তর এটাকে আরও উন্নত করতে হবে, সেই চেষ্টা আমাদের থাকতে হবে।
1: ঠিক। আর সময় প্রায় পেরিয়ে যাচ্ছে, 5:25 হয়ে 30 সেকেন্ড, আর খুব বেশি সময় নেই স্যার, আর মিনিট পাঁচেক হাতে রয়েছে, তো সেই মিনিট পাঁচেক আর কোনো ফোন তো দেখতে পাচ্ছি না।
0: ঠিকই। আসলে ব্যাপারটা কী হয়, এই ফোনের জন্য হোক বা আমাদের বিভিন্ন শ্রোতারা যারা রয়েছেন, তারা হয়তো মানে যেটা চায়, এই লোকগীতির অনুরোধের আসর বাড়ানো হোক, সেটা আমরা ইন্ট্রোডিউস করেছি, বা রবীন্দ্রসঙ্গীত হোক ইন্ট্রোডাকশান হয়েছে, হয়তো অনেকেই বলেন না আপনাদের অনুষ্ঠান শুনছি ভালো হচ্ছে, তো সেই জন্য আমার মনে হয় আমাদের শ্রোতাদের হয়তো খুব একটা কিছু বলার নেই, তারা সব দিক থেকে সন্তুষ্ট, তারা হয়তো স্যাটিসফাইড আমাদের অনুষ্ঠান থেকে,
1: মানে অভিযোগ অনুযোগটা নেই এখন নেই,
0: এটা একটা ভালো সিম্পটম। তবু আমরা চাইবো যে আমাদের অনুষ্ঠান সম্পর্কে, আমাদের বিভিন্ন অনুষ্ঠান সম্পর্কে, সেটা ভালো হোক মন্দ হোক যাই হোক, একটু চলছে না বিশ্লেষণ হলে তাহলে আমাদের সুবিধা হয় যে কীভাবে আমরা এগিয়ে নিতে পারবো, কীভাবে আমরা পরবর্তীতে যে চেঞ্জগুলো হবে বা পরিবর্তনের জন্য আমরা কী কী করতে পারি, তো সেগুলো আমাদের আমাদের সুবিধা হয় আমাদের শ্রোতাদের ফোন থাকলে বা তাদের মতামত থাকলে।
1: ঠিক। আর আরও এমন অনেক কথা থাকে আমরা যেটা শ্রোতাদের থেকে জানতে পারি বা আমাদের কথাটা আমরা তাদেরকে জানাতে পারি, প্রায় সময় এরকম হয়ে যায় যে বিভিন্ন আর্যের আমরা যারা রয়েছি, আমরা যখন অনুষ্ঠান করি, একটু আগে কণিকা দেবী বলছিলেন যে কেউ কেউ বাংলা হিন্দি দুটোই নিচ্ছে, আবার কেউ হিন্দি গানের অনুরোধ নিচ্ছে, তো সেখানে দাঁড়িয়ে হয়তো তাদের সঙ্গে আমাদেরও একটা মানে ব্যবধান তৈরি হয়ে যায় স্যার, যেটা হয়ে যায়, তো মাঝে মধ্যে এরকম শ্রোতা সমীপে অনুষ্ঠানে তাদের মনের কথাটা জানলে আমরা জানাতে পারি আমাদের মনের কথাটা।
0: ঠিকই। আসলে আমরাও ভেবেছি যে শুধু শ্রোতা নয়, আমাদের যারা এই প্রান্তে বসে আছেন, যারা আর্যেরা বসে আছেন, তাদেরও কিছু বলার থাকে, তারাও নিশ্চয়ই কিছু ভাবেন, হয়তো সবসময় অনুষ্ঠানের মধ্যে বলা যায় না, তো আজকে একটা আমরা জানতে পারলাম যে এইভাবে অনুষ্ঠান করলে ভালো হয়,

0: এইভাবে অনুষ্ঠান করলে আরও খুব সুন্দরভাবে গুছিয়ে হয়। তো দেখা যাক, আমরা আমাদের FM উজ্জয়ন্তের শ্রীবৃদ্ধি কামনা করছি, আমাদের আরও শ্রোতা সংখ্যা বাড়ুক, আমরা আরও এগিয়ে যাই, আমাদের নতুন নতুন শ্রোতারা যুক্ত হোক।
1: স্যার একটা ফোন রয়েছে।
0: আচ্ছা,
1: নমস্কার, কে রয়েছেন? শ্রোতা বন্ধু কে বলছেন? না, যিনি ফোন করেছেন তিনি আমাদের কথা স্যার আমাদেরকে শোনাচ্ছেন, তিনি কথা বলতে চাইছেন না, যেটা প্রায়শই হয়। শ্রোতা বন্ধুরা, আমি বারবার বলি যে রেডিও সেটটাকে বন্ধ করে আমাদের ফোন করবেন, আমাদের সঙ্গে কথা বলুন, আমাদের কথা আমাদের শোনাতে হবে না, আপনার কথা আমরা জানতে চাই, শুনতে চাই। আর যে অঙ্কিতা আপনাদের সঙ্গে রয়েছে এই মুহূর্তে আরও একজন রয়েছে, নমস্কার, কে রয়েছেন? স্যার এটাই হচ্ছে।
0: হ্যালো
2: হ্যালো,
0: হ্যাঁ হ্যাঁ বলুন, আপনি রেডিও সেটটা প্লিজ দূরে রাখুন একটু।
2: হ্যালো স্যার,
0: নমস্কার,
2: অভিনন্দন, আমার একটা অনুরোধ, আমি দেবী সেনগুপ্ত জয়নগর দশমীঘাট থেকে বলছি, শুনতে পাচ্ছেন স্যার?
0: শুনছি, বলুন।
2: হ্যাঁ, আমার অনুরোধ হলো আমরা সমস্ত শ্রোতাদেরকে নিয়ে এবং ঘোষক ঘোষিকা ম্যাডামদেরকে পরিচয় হওয়ার জন্য, কাউকে চিনি না, সবাই কথা বলছে, কাউকে চিনি না, কাউকে জানি না, একটা গ্যাদারিং যদি করেন আকাশবাণীতে, আমরা আকাশবাণীতে একটু আসতে পারি, এটা একটা বিশেষ অনুরোধ আমার। আর একটা হলো ওই যে বললাম শনিবারে আড়াই ঘন্টা নিয়ে না দিয়ে, কি বলে ওইটার নামটা বলে কি,
0: সূর্যের আকাশে, ওটাকে এক
2: ঘন্টা, আড়াই ঘন্টার যে প্রোগ্রামটা সূর্যের আকাশে, এটা না দিয়ে একটা কালচারাল প্রোগ্রাম এক ঘন্টা লেগে দিতেন, আরো দুই সপ্তাহ আগে বলছিলাম, ভালো হয় স্যার।
0: আসলে ব্যাপারটা হলো কি যে এটা নয়, আমরা হুট করে কোনো প্রোগ্রাম চেঞ্জ করতে পারবো সেটা নয়, আর শ্রোতাদের নিয়ে আমাদের অনুষ্ঠান হয়, আমাদের বিভিন্ন অনুষ্ঠান আকাশবাণীতেই হয়, যখন ডাকা হয় তখন কিন্তু আমাদের কেউ আসে না, কাউকে আমরা পাই না, খুব কম সংখ্যক আমাদের শ্রোতাদের পাই। তো গত অগস্ট মাসেও আমাদের মনে হয়েছিলেন, আমাদের যখন ADG আশিস ভাটনগর স্যার এসেছিলেন তখন আমরা ডেকেছিলাম, তখন একটা অনুষ্ঠান হয়েছিল, কিছু সংখ্যক শ্রোতারা এসেছিলেন, কিন্তু তাদের সংখ্যা কিন্তু খুব নগণ্য। তো যাই হোক, ভবিষ্যতে নিশ্চয়ই এরকম অনুষ্ঠান হবে, আপনারা আসবেন আশা করবো, আপনাদের সংখ্যা বেশি হবে, আপনাদের সঙ্গে আমরা পরিচয় করতে পারলে আমাদেরও ভালো লাগে। তো এইভাবেই গড়ে উঠুক আপনাদের মধ্যে আমাদের সেতুবন্ধন। আর আজকের মতো তাহলে আমাদের বিদায় নিতে হচ্ছে।
1: হ্যাঁ, বিদায় নেব স্যার, একটা ফোন আছে নিয়ে নেব কি?
0: শেষ
1: নিয়ে নি। নমস্কার, কে রয়েছেন? হ্যালো হ্যালো, কি বলছেন?
3: আমি কাজল বলছি।
1: কাজল বলুন। এই যে স্যার, যেটা হয় যে অনুরোধের আসন নয়, কিন্তু তা সত্ত্বেও মানে যেটা হয় যে অনুষ্ঠান না শুনে আমাদের ফোন করতে হবে।
0: ঠিকই।
1: তো যাই হোক, আজকের মতো স্যার শেষ করব আমাদের শ্রোতা সমীপে অনুষ্ঠান, আর আবারও কথা হবে চতুর্থ মঙ্গলবার এই মাসেরই, আমরা থাকবো আপনাদের সঙ্গে, আর এই শ্রোতা সমীপে অনুষ্ঠানে আপনাদের অভিযোগ অনুযোগ জানবো নিশ্চয়ই। আজকের মতো এই অনুষ্ঠান থেকে এখানেই বিদায় নিচ্ছি,
0: নমস্কার।

সাক্ষী থাকুক শাল অসত্য বটের পেয়াদারা, সাক্ষী থাকুক ছাতিম পলাশ বুনো ফুলের ঘ্রাণ, সাক্ষী থাকুক কাদায় আঁকা আহত এক থাবা, সাক্ষী থাকুক হাজার বছর হাওয়ার গুরুস্থান, সাক্ষী থাকুক মৃগনাভীর কস্তুরি ভোরবেলা, সাক্ষী থাকুক সাঁওতালি ক্ষোভ যক্ষ পিশাচ দল, সাক্ষী থাকুক বাদর ময়ূর উলুধ্বনির খেলা, সাক্ষী থাকুক পাতার পুরুত হোমের দাবানল।

ভালোবাসা, যে কিনা একটা আশ্রয়। দিনের শেষে নিশ্চিন্তে নিজেকে যার কাছে মিলে ধরতে পারি, আর সেই ভালোবাসার সুরে সুর মিলিয়েই তো শুরু হয় কত কাহিনী, কত গল্প গাঁথা। শ্রোতা বন্ধুরা, ভালোবাসা কারে কয় এই পর্বে রয়েছি, আছে অঙ্কিতা আপনাদের সঙ্গে রয়েছে। সত্যি অর্থে ভালোবাসা কারে কয় তা আমরা জানি না,

একটা কথা বরাবর বলতে ইচ্ছে করে যে রূপকথার গল্প শোনার অভ্যেসটা আমাদের তো ছোটবেলা থেকেই তৈরি হয়ে যায়, আর যখন বড় হতে থাকি সেই অভ্যেসটা অন্য একটা রূপ নেয়। আমরা ভাবি গল্পগুলো সত্যি হয়ে উঠবে। সত্যি অর্থেই কি তা আদৌ হয়, নাকি বাস্তবে গল্পের আড়ালে লুকিয়ে থাকে বিচ্ছেদের মুখোশ? বসন্তের ফোটা ফুল হঠাৎ করেই এক অচেনা ধমকা হাওয়ায় ঝরে পড়ে যায়। সে শহরটা সাক্ষী ছিল ভালোবাসার, সেই শহরটাই আজ মিশে গেছে বিচ্ছেদের গন্ধ। সবকিছু কেমন যেন পাল্টে যায়, তাই না? সময়ের সাথে সাথে বদলে যায় জীবনের টাইম লাইনও, আর আবছা আবছা হতে থাকে একে অপরকে দেওয়ার সমস্ত প্রতিশ্রুতি। জীবনের সমস্ত উত্থান পতনে একে অপরকে আগলে রাখার দায়িত্বগুলো কোথাও যেন হারিয়ে যায়। আসলে কখনো কখনো যে নম্বরটা আমাদের একেবারে মুখের মধ্যে থাকত, মুখস্থ থাকত, সেই নম্বরটাই চলে যায় কোথাও যেন ব্লক লিস্টে, আর সেই ব্লক লিস্ট থেকে কখনো কখনো ডিলিটও হয়ে যায়। কি হয়ে যায়, কি মনে হয় আপনাদের? চাইলে মেসেজ করে জানাতে পারেন 9402169965 এই নম্বর হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে। আর এই মুহূর্তে চলুন সেই রূপকথার গল্পের কাহিনী কখনো কখনো যেন সত্যি হয়ে যায় সেই গান শুনি, আবার কখনো কখনো সেই রূপকথার গল্প কোথাও যেন বিচ্ছেদের রঙে পাল্টেও যায়। আমরা রয়েছি আর জি অঙ্কিতা আপনাদের সঙ্গে রয়েছে এই মুহূর্তে ভালোবাসা কারে কয় এই অনুষ্ঠানে।

ভালোবাসা, যেখানে আমরা কখনো পাই আবার কখনো হারাই, কখনো

নিজেরাই হারিয়ে যায়। সবসময় একটা গল্পের যে হ্যাপি এন্ডিং হবে এমন তো কথা নেই। ভালোবাসার মানুষ হারিয়ে গেলেও ভালোবাসা কিন্তু হারিয়ে যায় না, বাকি থেকে যায়। যেখানে আমরা বারবার বলি যে শেষ হয়েও হয় না শেষ, আর তাই তো ভালোবাসা দেখা না হওয়া অনেক বছর পরেও হয়তো সেই পরিচিত মুখটি দেখতে পাওয়ার আশায়, আর হঠাৎ যদি দেখা হয়ে যায় তখন মনের কোণে যে শব্দগুলো জমে থাকে সবগুলো জুড়ে গিয়ে শুরু হয় এক নতুন স্বপ্ন বোনা, আর তখনই তো শুরু হয় সেই সব কথা যে কথা হয়নি বলা।

সমস্ত পথ তোমার পাশের সিটে বসে এলাম, অথচ মন্দ দেখিখানে যোজন যোজন দুরন্ত নদ নদী। সারা রাস্তায় অন্য পাশের লোক আঁকড়ে ছিল কি আমার তোমার তা। ভালোবাসা ছাড়া আর কিছুতেই যে মরি না, তোমার আমার মাঝে সিটে বসে আছে মৃত্যুর মতো সুখ। এত নদ নদী ওপারে তোমার আলো দেখতে পেয়েছি, পৌঁছাতে কত দেরি শেষ বাস স্টপে। তোমাকে একটিবার আরও একবার স্পর্শ করার আগে মরে যাব না তো বলো, মরে যাব না তো।

ভালোবাসা। ভালোবাসা ছাড়া আর কিছুই বোধহয় কোনোদিন আমরা চাই না। প্রতিটা সম্পর্কের মধ্যে ভালোবাসা থাকুক, এটাই তো আমাদের মনে হয়। শ্রোতা বন্ধুরা, ভালোবাসা কারে কয় এই পর্বে রয়েছি। স্টুডিওর ঘড়িতে এখন সময় 6:02 হয়ে 35 সেকেন্ড।

101.6 মেগাহার্জ আকাশবাণী এফএম উজ্জয়ন্ত শুনছেন শ্রোতা বন্ধুরা, ভালোবাসা কারে কয়, এই পর্বে আমরা রয়েছি। আর এই পর্ব থেকে এবারে বিদায় নেবার সময় এসে গেছে, কারণ আজকে অঙ্কিতার যে পথ চলা শুরু হয়েছিল আপনাদের সঙ্গে, সেই পথ চলা এখানেই থামাতে হচ্ছে। তবে আপনারা কোথাও যাবেন না, আপনারা থাকবেন আমাদের সঙ্গে, এফএম উজ্জয়ন্তের সঙ্গে। এরপর থেকে থাকবে আর যে অন্তরা আপনাদের সঙ্গে, আর অন্তরার সঙ্গে আপনারা গানে গল্পে আড্ডায় মেতে উঠবেন। আজ রাতে অনুষ্ঠান রয়েছে, সেই অনুষ্ঠানে কথা বলবেন। তাহলে আজকের মতো আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে খুব ভালো রাখুন, এ বলেই শেষ করব আমাদের আজকের অনুষ্ঠান।

0: কখনো কখনো বহু দূরে চলে যাওয়া দুটো মানুষ হঠাৎ মুখোমুখি হয়ে যায়, কেন জানিস?
1: কেন? অপ্রস্তুতে পড়বে বলে?
0: জীবন আসলে তাদের আর একটা সুযোগ দেয় সব ভুলগুলোকে শুধরে নিয়ে নতুন ভাবে শুরু করার জন্য।
1: আর যদি তারা সেই সুযোগটাকে কাজে না লাগায় তখন?

0: সত্যি কথা বলতো, একবারও মনে হয়নি যোগাযোগ করার কথা?
1: হয়েছিল তো, পিছিয়ে গেছিলাম বারবার, মনে হয়েছিল সব বোধহয় শেষ হয়ে গেছে।
0: ও, মনে হয়েছিল, তার মানে এখন আর মনে হচ্ছে না?
1: এখনো মনে হচ্ছে, তবে
0: তবে তবে কি?

নমস্কার, শুভ সন্ধ্যা, ভালোবাসা আর আন্তরিক শুভেচ্ছা জানিয়ে সকল বন্ধুকে জানাচ্ছি স্বাগত আমাদের এফএম উজ্জয়ন্তের আজকের সান্ধ্যকালীন অনুষ্ঠানে। আজকের সান্ধ্যকালীন পর্বগুলো নিয়ে আমি অন্তরা আজ আপনাদের সঙ্গে রয়েছি। আর আজ দুপুর থেকে একেবারে সন্ধে পর্যন্ত, অর্থাৎ 6:30 পর্যন্ত আপনাদের সঙ্গে ছিল আপনাদেরই বন্ধু আর যে অঙ্কিতা। অঙ্কিতা বিদায়ের পর এবার পালা অন্তরার সঙ্গে আজকের এই সন্ধেটুকুকে উপভোগ করা। আজ যখন ঠিক সন্ধেবেলায় স্টুডিওতে ফিরছিলাম, স্টুডিওতে আসতে আসতে একটা বিষয় থেকে নিজেকে কোনোভাবে সরাতে পারছিলাম না, কেননা সারা শহর জুড়ে বৃষ্টি। আষাঢ়ের মেঘ যখন ধীরে ধীরে আকাশ ভরিয়ে তোলে, প্রথম বৃষ্টির ফোঁটা যখন ভেজা মাটির বুকে নরম সুর তোলে, তখন মনে হয় প্রকৃতি যেন নিজেই এক অপূর্ব গান গাইছে। বৃষ্টি আমাদের কম বেশি প্রত্যেকেরই ভালো লাগে, খুব বেশি নয়, মাঝারি বৃষ্টি। আর এই মুহূর্তে বৃষ্টিটা সকলের কাছে একটু ভীষণই প্রিয় হয়ে উঠেছে, কারণ যা গরম পড়েছে সেই গরমের জন্য প্রত্যেকেই প্রার্থনা করেছিলেন যে এইবার ইন্দ্রদেবতা একটু তো বৃষ্টি দাও। আর দেখুন, আকাশ থেকে ঝমঝমিয়ে বৃষ্টি। বর্ষা মানে যে শুধু ভেজা।

পথ তা নয়, বর্ষা মানেই মনের জানালায় আলতো টোকা দেওয়া কিছু স্মৃতি। কখনো প্রেম, প্রথম প্রেম, কখনো হারিয়ে যাওয়া বিকেল, কখনো বা এক কাপ ধোঁয়া ওঠা চায়ের সঙ্গে নিজের মতো করে কাটিয়ে দেওয়া কিছু মুহূর্ত। এই ঋতু আমাদের শিখিয়ে দেয় জীবনের সব অনুভূতিরও আলাদা আলাদা ঋতু আছে, কিছু আনন্দের, কিছু অপেক্ষার, আর কিছু শুধুই মনে রেখে দেওয়ার। আর তাই আজকের এই আয়োজন ছন্দে গানে বর্ষা, বাংলা চলচ্চিত্রের সেই সব কালজয়ী গান যেগুলো শুনলেই মন ভেজে ওঠে, স্মৃতিরা ফিরে আসে, আর বৃষ্টিও যেন আরও আপন হয়ে ওঠে। আজকের এই সুরের সফরের শুরুতেই থাকছে এমন একটি গান যা শুনলে চোখের সামনে ভেসে ওঠে টুপটাপ বৃষ্টি ভেজা এক সন্ধ্যা।

বৃষ্টির নিজস্ব একটা ভাষা আছে, কখনো সে জানলার কাঁচে গল্প লেখে, কখনো মন খারাপের দিনে নিঃশব্দে এসে পাশে বসে, আর যখন সেই বৃষ্টির সঙ্গে মিশে যায় প্রিয় কোনো বাংলা চলচ্চিত্রের গান, তখন মনে হয় সময় যেন একটু থেমে যায়, কিছু সুর শুধু কানে বাজে না, হৃদয়েও থেকে যায়। বহু বছর পরেও সেই গানগুলো ফিরিয়ে নিয়ে যায় ফেলে আসা কোনো বিকেলে, কোনো প্রিয় মুখে, কিংবা এক টুকরো মিষ্টি স্মৃতিতে। চলুন এবার তাহলে শুনে নেওয়া যাক বর্ষার আবেগে মোড়া আরও একটি সুন্দর বাংলা চলচ্চিত্রের গান।

খুঁটা, মেঘলা আকাশ আর ভালোবাসার অনুভূতি, এই তিনটিকে একসঙ্গে বেঁধে দিয়েছে রিমঝিম এ ধারাতে। শান শ্রেয়া ঘোষালের মায়াবী কণ্ঠ, জিৎ গাঙ্গুলির সুর আর প্রিয় চট্টোপাধ্যায়ের কথায় গানটি আজও বৃষ্টি নামলেই শ্রোতাদের প্লেলিস্টে সবার আগে ফিরে আসে। এতক্ষণ ধরে শুনেছেন এই গানটি আর আপনারা রয়েছেন ছন্দে গানে পর্বে। চলুন এবার চলে যাচ্ছে এই পর্বের পরবর্তী গানে। কিছু গান শুধু শোনা হয় না, অনুভব করা হয়। প্রথম বৃষ্টির গন্ধ, জানালায় টুপটাপ শব্দ আর এক মুঠো স্মৃতি, সব কিছুকে যেন একসঙ্গে বেঁধে রাখে এই গান। মন যদি একটু থেমে যেতে চায় তবে এই সুরই হয়ে উঠতে পারে তার সব থেকে সুন্দর সঙ্গী। বৃষ্টি পায়ে পায়ে শুনুন আর বৃষ্টির সঙ্গে ভিজে যাক আপনার মন।

দেখতে দেখতে শেষ হলো আজকের এই ছন্দে গানে বর্ষা। বৃষ্টি থেমে যায়, কিন্তু তার ফেলে যাওয়া শীতলতা অনেকক্ষণ ধরে মাটির বুকে রয়ে যায়। ঠিক তেমনই কিছু গান শেষ হয়ে গেল, তাদের সুর আর অনুভূতি অনেকক্ষণ ধরে থেকে যায় আমাদের মনের ভেতর। হয়তো এই মুহূর্তে আপনার জানালার বাইরেও বৃষ্টি পড়ছে, কিংবা আকাশ একেবারেই পরিষ্কার। তবু বিশ্বাস করুন, বর্ষা শুধু প্রকৃতিতে নয়, মানুষের মনেও নেমে আসে। আর সেই মনের বর্ষাকেই আজ আমরা ছুঁয়ে দেখার চেষ্টা করেছি বাংলা ছায়া ছবির কিছু কালজয়ী গানের হাত ধরে। যদি আজকের কোনো একটি গান আপনাকে ফিরিয়ে নিয়ে যায় আপনার শৈশবের কোনো দুপুরে, কলেজ জীবনের কোনো বৃষ্টি ভেজা বিকেলে, কিংবা প্রিয় কোনো মানুষের মিষ্টি স্মৃতিতে, তাহলেই আমাদের এই আয়োজন সার্থক। মেঘ যেমন একদিন কেটে যায়, তেমনি কিন্তু জীবনের কঠিন সময়ও চিরস্থায়ী নয়। তাই আশা হারাবেন না, ভালোবাসা হারাবেন না, আর গান শোনা কখনো বন্ধ করবেন না। আজকের মতো এখানেই ছন্দে গানে বর্ষা, ছন্দে গানে আমাদের পর্ব এখানেই শেষ হচ্ছে। আর যেতে যেতে আরও একটি গান।

সেরা কথা পর্বে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কিছু উক্তি আপনাদের সঙ্গে ভাগ করে নেব। তিনি ছিলেন 19 শতকের বিশিষ্ট বাঙালি ঔপন্যাসিক। বাংলা গদ্য উপন্যাসের বিকাশে তার অসীম অবদানের জন্যে তিনি বাংলা সাহিত্যের ইতিহাসে অমরত্ব লাভ করেছেন। তাঁকে সাধারণত প্রথম আধুনিক বাংলা ঔপন্যাসিক হিসেবে গণ্য করা হয়, তবে তিনি বাংলা ভাষার আদি সাহিত্যপত্র বঙ্গদর্শনের প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন এবং তাঁকে বাংলা উপন্যাসের জনক বলা হয়। তিনি তাঁর জীবদ্দশায় বিভিন্ন উপলব্ধি জীবনের উক্তির মাধ্যমে রেখে গেছেন। সেই উক্তিগুলি আপনাদের সাথে ভাগ করে নেব। তিনি বলেছিলেন, তুমি অধম তাই বলিয়া আমি উত্তম হইব না কেন? নীতি ও আদর্শের প্রশ্নে এই উক্তিটি অত্যন্ত প্রাসঙ্গিক। অন্যের খারাপ আচরণ দেখে নিজের সততা বা ভালো গুণ বিসর্জন দেওয়া উচিত নয়, বরং নিজের আদর্শে অটল থাকা উচিত।

তিনি বলেছিলেন, এই জগতে ধনী আর দরিদ্র এই দুই শ্রেণীর মানুষের ব্যবধানেই সর্বাপেক্ষা বড়। সমাজে সম্পদের অসম বণ্টন ও অর্থনৈতিক বৈষম্য যে মানুষের মধ্যে সব থেকে বড় মানসিক ও সামাজিক দেওয়াল তৈরি করে, তা কিন্তু তিনি তার এই বক্তব্যের মাধ্যমে তুলে ধরেছেন। তিনি বলেছিলেন, সত্যকে যেমন আছে ঠিক তেমন করেই যেন

বলা হয়। সত্যকে যেমন আছে তেমনি বলিতে হইবে, তদ্বিরূপ করিলে সে সত্য আর থাকে না। অর্থাৎ সত্যকে যদি বিকৃত বা অতিরঞ্জিত করে উপস্থাপন করা হয়, তার আসল রূপ কিন্তু নষ্ট হয়ে যায়। সত্য সবসময় তার নিখাদ রূপেই সুন্দর ও গ্রহণযোগ্য। যে ক্ষুধার্ত নয় তাকেই বেশি করে খাওয়াতে চায়। এ শুধু খাবারের কথা নয়, আমরা অনেক সময় সাহায্য করি যেখানে সেখানে, যেখানে তার প্রয়োজন কম। অথচ যে সত্যি অভাবের মধ্যে রয়েছে তার দিকে কিন্তু আমাদের চোখই যায় না। তাই সাহায্য করার আগে প্রয়োজনটাকে আমরা যেন চিনতে শিখি। তিনি বলেছিলেন, পাহাড় যত নিকট দেখায় তত নিকট কিন্তু নয়। জীবনও কিন্তু ঠিক তেমনি। তার এই বক্তব্য বা উক্তির থেকে আমরা এটা শিখতে পারি, বা আমাদের এই উক্তি আমাদের জীবনবোধে এই বিষয়টি সুন্দরভাবে বুঝিয়ে দেয় যে জীবন ঠিক একই রকম, দূর থেকে অনেক কিছু সহজ বলে মনে হয়, কিন্তু কাছে গিয়ে আমরা বুঝি প্রতিটি মানুষেরই অদেখা সংগ্রাম আছে, অজানা লড়াই আছে। তাই কাউকে দেখে বিচার করার আগে তার পথটা একবার ভাববার চেষ্টা করবেন।

যে কখনো রোদন করে নাই সে মনুষ্য মধ্যে অধম, তাহাকে কখনো বিশ্বাস করেও না। কান্না আমরা ভাবি কান্না মানেই দুর্বলতা, কিন্তু এই বক্তব্যের মধ্যে দিয়ে তিনি এটা বোঝাতে চাননি। তিনি বুঝিয়েছেন কান্না দুর্বলতার পরিচয় নয়, কান্না প্রমাণ করে মানুষের হৃদয় এখনো অনুভব করতে জানে যে মানুষ অন্যের কষ্টে কাঁদতে পারে, সেই হচ্ছে প্রকৃত মানুষ।

তার উপন্যাসের একটি বিখ্যাত লাইন রয়েছে, পথিক তুমি পথ হারাইয়াছ। কপালকুণ্ডলা উপন্যাসের এই বিখ্যাত সংলাপটি কেবল পথ হারানোর প্রশ্ন নয়, বরং জীবনের সঠিক পথ ও লক্ষ্য ভ্রষ্ট হওয়া মানুষকে সতর্ক করার এক গভীর রূপক।

এই পর্বে আমরা শেষ করব যে উক্তিটি দিয়ে তিনি বলেছিলেন, আমাদের কাজে আমরা কিছুই ভেদাভেদ করি না, আমরা এখানে সবাই ভাই, সবাই একই ভারত মাতার সন্তান। আনন্দমঠ উপন্যাসের মাধ্যমে তিনি সকল ধর্মের মানুষের কাছে ঐক্যের বার্তা দিয়েছেন। বন্ধুরা, এই কথাগুলো শুধু পড়ার জন্য বা ভাবার জন্য নয়, কারণ একটি ভালো চিন্তা কখনো কখনো একটি মানুষের পুরো জীবনটাকেই বদলে দিতে পারে। এখানে শেষ হচ্ছে আজকের এই পর্ব। কিছুক্ষণের মধ্যে আপনারা শুনবেন কলকাতা কেন্দ্র থেকে বাংলা সংবাদ, তারপরে শুনবেন স্থানীয় সংবাদ।

আকাশবাণী খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। ইন্দোনেশিয়া সফররত প্রধানমন্ত্রী দুদেশের মধ্যে আরও শক্তিশালী কৌশলগত অংশীদারিত্বের আহ্বান জানিয়েছেন। তাঁকে সেদেশের সর্বোচ্চ অসামরিক সম্মানে ভূষিত করা হয়।

0: কেন্দ্রীয় কৃষিমন্ত্রী আজ প্রগতি প্রকল্পের উদ্বোধন করেন। কৃষিক্ষেত্রের সঙ্গে যুক্ত 20,000-এরও বেশি শিল্পোদ্যোগী এবং 20 লক্ষ কৃষক এর ক্ষমতায়নের লক্ষ্যে এই প্রকল্প। ভারী বৃষ্টির ফলে কেরালামের ওয়েনারে একটি সুড়ঙ্গ তৈরির জায়গায় ভূমিধসে 3 জন প্রাণ হারিয়েছেন, 6 জন নিখোঁজ। রাষ্ট্রপতি নতুন দিল্লিতে এ বছরের ডুরান্ট কাপ প্রতিযোগিতার ট্রফি ও পতাকার আনুষ্ঠানিক প্রকাশ করেছেন। ফিফা বিশ্বকাপে আজই শেষ হবে রাউন্ড অফ 16 পর্ব। আর্জেন্টিনা খেলবে মিশরের বিরুদ্ধে, সুইজারল্যান্ড কলম্বিয়ার বিরুদ্ধে খেলবে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভারত ও ইন্দোনেশিয়ার মধ্যে আরও শক্তিশালী কৌশলগত অংশীদারিত্বের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, এই অংশীদারিত্ব দুই দেশের সমৃদ্ধি ছাড়াও আঞ্চলিক ও আন্তর্জাতিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সহায়ক হবে। জাকার্তায় ইন্দোনেশিয়ার সংসদে বক্তব্য রাখার সময় শ্রী মোদী বলেন, ভারত ও ইন্দোনেশিয়ার সম্পর্ক বহু প্রাচীন এবং উভয় দেশই অভিন্ন গণতান্ত্রিক মূল্যবোধ, পারস্পরিক আস্থা ও ভবিষ্যতের জন্য সমদৃষ্টিভঙ্গি পোষণ করে। ভারত উন্নয়ন, শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধিতে বিশ্বাসী। তিনি আঞ্চলিক নিরাপত্তার জন্য ক্ষতিকারক এ ধরনের শক্তি ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে সম্মিলিত উদ্যোগ গ্রহণের উপর জোর দেন। ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের পাশাপাশি তিনি দক্ষিণী বিশ্বের স্থিতিশীলতার উপরও গুরুত্ব দিয়েছেন।
1: ভারত ইন্দোনেশিয়া কা স্ট্র্যাটেজিক ট্রাস্ট ইন্ডো প্যাসিফিক মে স্টেবিলিটি কা মজবুত আধার বনেগা। হামারি সাঝেদারি কেবল দো দেশো কা সম্বন্ধ নহি হ্যায়, ইয়াহ इंडो पैसिफिक की स्टेबिलिटी, ग्लोबल साउथ की शक्ति और विश्व के शेयर्ड फ्यूचर में विश्वास का संकल्प है।
0: প্রধানমন্ত্রী প্রতিরক্ষা, সামুদ্রিক নিরাপত্তা, ব্যবসা বাণিজ্য, ডিজিটাল প্রযুক্তি, শিক্ষা, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং গুরুত্বপূর্ণ খনিজ পদার্থের ক্ষেত্রে আরও সহযোগিতা বৃদ্ধির আহ্বান জানান। দুই দেশের জনগণের সুবিধার জন্য ইউপিআই সহ ডিজিটাল জনপরিকাঠামো, কৃত্রিম বুদ্ধিমত্তা, শিক্ষা, স্টার্ট আপ এবং উদ্ভাবনের ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধি করতে হবে। উভয় দেশের মধ্যে দীর্ঘদিনের সাংস্কৃতিক বন্ধনের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, রামায়ণ থেকে বোরবুদুর পর্যন্ত বিস্তৃত এই ঐতিহ্য ভারত ও ইন্দোনেশিয়ার সফরের মধ্যে যোগাযোগের প্রতিফলন। কৌশলগত আস্থার গুরুত্বের ওপর জোর দিয়ে শ্রী মোদী সাইবার নিরাপত্তা, জরুরি পরিস্থিতির মোকাবিলার প্রস্তুতি এবং সামুদ্রিক সহযোগিতার ক্ষেত্রে গ্রেট নিকোবর থেকে মালাক্কা প্রণালী পর্যন্ত আরও নিবিড় সহযোগিতার পক্ষে মত প্রকাশ করেন। দ্বিপাক্ষিক সম্পর্কের বর্তমান অবস্থাকে একটি নতুন অধ্যায়ের সূচনা হিসেবে অভিহিত করে শ্রী মোদী আশা করেন, এই ক্রমবর্ধমান অংশীদারিত্ব ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের শান্তি, উন্নয়ন এবং সমৃদ্ধির চালিকাশক্তি হিসেবে কাজ করবে। প্রধানমন্ত্রীকে আজ ইন্দোনেশিয়ার সর্বোচ্চ অসামরিক সম্মান বিন্তাং আদিপূর্ণা প্রদান করা হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জাতীয় রাজধানী অঞ্চলে সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে এক পেড় মাকে নাম কর্মসূচির আওতায় দিল্লিতে 70 লক্ষ চারাগাছ রোপণের কর্মসূচির সূচনা করেন। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শ্রী শাহ বলেন, দিল্লির পরিবেশের আমূল পরিবর্তনের লক্ষ্যে এই কর্মসূচি একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ উদ্যোগ। দিল্লি সরকার এ বিষয়ে ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করেছে এবং সংশ্লিষ্ট এলাকায় 5,000 হেক্টর জমিকে বনভূমি হিসেবে ঘোষণা করেছে। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান আজ প্রগতি প্রকল্পের উদ্বোধন করেন। 20,000-এরও বেশি কৃষিক্ষেত্রের সঙ্গে যুক্ত শিল্পোদ্যোগী এবং 20 লক্ষ কৃষকের ক্ষমতায়নের লক্ষ্যই হচ্ছে এই প্রকল্প। নতুন দিল্লিতে শ্রী চৌহান জানান, এর ফলে কৃষিক্ষেত্রের উন্নয়ন ত্বরান্বিত হবে। তিনি বলেন, সরকার প্রগতি কর্মসূচির অধীনে 26,000 ক্ষুদ্র কৃষি উদ্যোক্তাকে প্রশিক্ষণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
2: प्रधानमंत्री जी के विजन के कारण भारत की कृषि तेजी से बदल रही है। विकसित भारत के लिए विकसित कृषि, समृद्ध गांव, समृद्ध किसान, उसमें सरकार अपने सारे प्रयत्न कर रही है, लेकिन सरकार के साथ अगर बाकी संगठन भी जुड़ते हैं तो काम और तेजी से आगे बढ़ता है। और प्रगति कार्यक्रम के अंतर्गत ये तय किया है कि अभी तक 26,000 कृषि उद्यमी ट्रेंड करके, छोटे छोटे कृषि उद्यमी इन्होंने तैयार किए हैं जो एक गांव में काम करते हैं और गांव की कृषि को बदलने के लिए 100-200 किसान को साथ जोड़ते हैं।
0: এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। ভারী বৃষ্টিপাতের ফলে আজ কেরালামের ওয়েনারের মেপ্পাড়ির কাছে কল্লারিতে একটি সুড়ঙ্গ তৈরির জায়গায় ভূমিধসে 3 জন প্রাণ হারিয়েছেন। ধসের নিচে আটকা পড়া 9 জনকে উদ্ধার করে মেপ্পাড়ির সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন 6 জন। দমকল ও দুর্যোগ মোকাবিলা বাহিনী দলগুলি সহায়তায় উদ্ধার কাজ চালাচ্ছে। উদ্ধার কাজ চালানোর সময় মেপ্পাড়ি থানার এক সাব ইন্সপেক্টর আহত হন, তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কেরালাম রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, অবিরাম

0: বর্ষণের ফলে ওয়েনার কান্নারি সুড়ঙ্গের খনন কাজে জমে থাকা মাটি ও পাথর ধসে পড়ার কারণেই এই দুর্ঘটনাটি ঘটেছে। ওয়েনার ও কোজিকোড়ে লাল সতর্কতা জারি করা হয়েছে। সুড়ঙ্গ তৈরির ঝুঁকিপূর্ণ জায়গাগুলির জন্য কর্তৃপক্ষ আগেই উচ্চ সতর্কতা জারি করেছিল। আগামীকাল ওয়েনারে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। এদিকে ভারতীয় আবহাওয়া দপ্তর IMD জানিয়েছে, আগামী তিন দিনের মধ্যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু উত্তর আরব সাগর, গুজরাট, হরিয়ানা, পাঞ্জাব, রাজস্থানে অগ্রসর হবে। কর্ণাটকের উপকূলবর্তী অঞ্চল, গুজরাট, কঙ্কন, গোয়া ও মধ্য মহারাষ্ট্রে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এছাড়াও অরুণাচল প্রদেশ, বিহার, ছত্তিশগড়, রাজস্থানের পূর্বাংশ, হিমাচল প্রদেশ, কর্ণাটক, মধ্যপ্রদেশ, উত্তরবঙ্গ এবং সিকিমে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দিল্লি, হরিয়ানা, চণ্ডীগড়, ওড়িশা, পাঞ্জাব এবং উত্তরপ্রদেশে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ইরানের বিদেশ মন্ত্রী সৈয়দ আব্বাস আরাখাচি মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে চূড়ান্ত চুক্তি নিয়ে আলোচনার প্রস্তাব দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছেন। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের প্রেক্ষিতে সামাজিক মাধ্যমে এক বার্তায় আরাখাচি বলেন, ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত সমঝোতার স্মারক অনুযায়ী ওয়াশিংটন ডিসি তাদের প্রতিশ্রুতি পূরণ না করা পর্যন্ত তেহরান কোনো আলোচনায় বসবে না। উল্লেখ্য, এর আগে রাষ্ট্রপতি ট্রাম্প বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র হয় ইরানের সঙ্গে একটি চুক্তি করবে, না হয় অসমাপ্ত লড়াই শেষ করবে। ইরান এই মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, ভারত ও বাহরিনের মধ্যে সহযোগিতার সম্পর্ক ক্রমশ শক্তিশালী হচ্ছে। বাহরিনে তার দুদিনের সফর আজ শেষ করেন ডক্টর জয়শঙ্কর। সফরকালে বিদেশমন্ত্রী বাহরিনের উপপ্রধানমন্ত্রী খালিদ বিন আবদুল্লাহ আল খলিফার সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতাকে সম্প্রসারিত করার বিষয়ে আলোচনা করেন। আলোচনায় আঞ্চলিক পরিস্থিতির বিষয়গুলিও স্থান পেয়েছে। কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়করি বলেছেন, উন্নত সড়ক সংক্রান্ত ফ্ল্যাগশিপ প্রকল্পগুলি দেশের যোগাযোগ ব্যবস্থাকে শক্তিশালী করছে এবং দেশের উন্নয়ন এর ফলে ত্বরান্বিত হচ্ছে। শ্রী গড়করি নতুন দিল্লিতে বিকশিত ভারত কনক্লেভে ভাষণ দিতে গিয়ে পরিকাঠামো উন্নয়নের জন্য সরকারের একাধিক উদ্যোগের কথা তুলে ধরেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লিতে 2026 সালের ডুরান্ড কাপ টুর্নামেন্টের ট্রফির আবরণ উন্মোচন করেছেন। এই উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে রাষ্ট্রপতি বলেন, ডুরান্ড কাপ, প্রেসিডেন্টস কাপ এবং সিমলা ট্রফির চ্যাম্পিয়ন হওয়ার জন্য এবছর নতুন দলগুলি প্রতিযোগিতায় অংশ নেবে। এবারের টুর্নামেন্টে শ্রীলঙ্কার অংশগ্রহণ নিয়ে সন্তোষ ব্যক্ত করে শ্রীমতী মুর্মু বলেন, নতুন দলের অন্তর্ভুক্তি ঐতিহাসিক এই প্রতিযোগিতাকে আরও জনপ্রিয় করে তুলবে।
1: ফুটবল বিশ্বকে সবচেয়ে লোকপ্রিয় খেল মে সে এক, এ খেল উৎকৃষ্টতা, একতা ওর খেল ভাবনা কা এক অনুপম উদাহরণ। ফুটবল লোগোঁ কো এক দূসরে সে জোড়তা, খেল ভাবনা কা মহত্ব কেবল খেলো তক সীমিত নেই, এ এক মহত্বপূর্ণ জীবন মূল্য জো হামে সমানতা, সহযোগ ওর বিপরীত পরিস্থিতিয় মে ভি দৃঢ় বনে রহনে কি শিখ দেতা।
0: রাষ্ট্রপতি টুর্নামেন্টে অংশগ্রহণকারী সব দল এবং খেলোয়াড়দের শুভেচ্ছা জানিয়েছেন। আর এবার ফিফা বিশ্বকাপ ফুটবলের খবর।

বিশ্বকাপ ফুটবলে আজই শেষ হবে রাউন্ড অফ 16 পর্ব। শেষ পর্বের খেলায় গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা খেলবে মিশরের বিরুদ্ধে। অ্যাটলান্টা স্টেডিয়ামে আজ লিওনেল মেসির আর্জেন্টিনা বনাম সালার মিশর। মেসি সালার দ্বৈরথ দেখার অপেক্ষায় ফুটবল বিশ্ব। খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 9:30। অন্য খেলায় সুইজারল্যান্ড কলম্বিয়ার বিরুদ্ধে খেলবে। ভ্যাঙ্কুভার স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 1:30। অন্যদিকে বেলজিয়াম ও স্পেন কোয়ার্টার ফাইনালে উঠেছে। রাউন্ড অফ 16 খেলায় বেলজিয়াম 4-1 গোলে মার্কিন যুক্তরাষ্ট্রকে হারিয়ে দেয়। অন্য খেলায় গতরাতে স্পেন 1-0 গোলে পর্তুগালকে হারিয়ে দেয়। স্পেনের হয়ে দ্বিতীয়ার্ধে সংযুক্ত সময়ে একমাত্র গোলটি করেন মিকেল ম্যারিনো। শেষ 8-এ স্পেন বেলজিয়ামের বিরুদ্ধে খেলবে। শেষে বিশেষ বিশেষ খবর আরও একবার। ইন্দোনেশিয়া সফররত প্রধানমন্ত্রী দুই দেশের মধ্যে আরও শক্তিশালী কৌশলগত অংশীদারিত্বের আহ্বান জানিয়েছেন। তাঁকে সে দেশের সর্বোচ্চ অসামরিক সম্মানে ভূষিত করা হয়। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী আজ প্রগতি প্রকল্পের উদ্বোধন করেন। কৃষিক্ষেত্রের সঙ্গে যুক্ত 20,000-এর বেশি শিল্পোদ্যোগী এবং 20 লক্ষ কৃষকের ক্ষমতায়নের উদ্দেশ্যে এই প্রকল্প। খবর শেষ হল, কিছু পরে শুনবেন স্থানীয় সংবাদ।

0: কেন্দ্রনি হুকবার মন্ত্রী শিবরাজ সিং চৌহান তিনি প্রগতি তাংবুতাং চেঙ্গে রেখা তাবুকনি সিমি হাস্তেনি বেবাগ রং নগর শালগ্রুম রংনি সেবরনা সকাং বসং রচাপ মং বন্দে মাত্রম তেই জনগণ মন রচাপনানি নাংনাই হিনে শাখা মন্ত্রী অক্রা প্রফেসর ডাক্তার মানিক সাহা ফুটবল হাইং কাপনি প্রি কোয়ার্টার ফাইনেলনি পাইথা কাইনি ম্যাচ থা অংখরান কাইব্রী হাকতর তাবুকক তোমার শুক্রবৈ মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী সাকা লোকরকনি হামক্রাইনও ভারতে ইন্ডোনেশিয়ানি পুইলা খ্লাইথাই সামুং তিনি জাকার্তাও ইন্ডোনেশিয়ানি রাষ্ট্রবক্রক প্রভু সুবিয়ান্তু বাই বখাকনি ককলাম সালাইমানি উলক থাজা কক তোমা থুমনাই রগ্নি থুম ব অকন সাকা মোচাং মৌদী সাকা ভারতে ইন্ডোনেশিয়ানি বিশৃঙ্গ তিনি বখাকনি মুংসই দলাইকা আবাই ইন্ডোনেশিয়ানি লোকরকনি বাকে কুচুক বেরেমনি তাই মরক মারি ক্লাইবাই ভারতনি বিথি বরাই লাইতে সাকে মানানো ইন্ডোনেশিয়ানি সাক নাই নাই তাই সাকাম সেবু খ্লাইনাই রগ্ন সামুক্রং খাইনাও ভারত চুবাচু রোয়ানো মন্ত্রীবক্রক সাকা বাবাইনি হা কতনি হামক্রাই নাইমথাং তাং সেপ্তাই রং অবহাই বাবাই রগ খুসা জাকথাই হামক্রাই অঙ্গানো
1: ভারত আর ইন্ডোনেশিয়া কে লিয়ে গরিবি কো পরাস্ত করনা আর আপনে নাগরিকো তক কল্যাণকারী যোজনাও কা লাভ পৌঁছানা সর্বোচ্চ প্রাথমিকতা হ্যায় হামনে ইন্ডোনেশিয়া কে সাথ अपनी मिड डे मील स्कीम और पब्लिक डिस्ट्रीब्यूशन सिस्टम के सॉल्यूशंस साझा किए हैं। अब हम इस सहयोग को नेक्स्ट लेवल पर लेकर जा रहे हैं। हमारा हेल्थ कोऑपरेशन दोनों देशों में क्वालिटी हेल्थ सर्विस सुनिश्चित करने में अहम योगदान देगा।
0: কথাজা কক তোমা থুমনাই রগ্নি থুম ইন্ডোনেশিয়ানি রাষ্ট্রবক্রক মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদীন ইন্ডোনেশিয়ানি লুকুনি যত্তনি কুচুকুক বরম বিনতাং আদিপূর্ণা ইয়াফানা শাকলাইখা মন্ত্রীবক্রক শাখা অবরম হাকতনি রেজাক রেজাক ভারতনি লোকরকনি বাকই বরম তাই ইন্ডোনেশিয়ানি হামজাক মুংনি ফুনুক মারি
1: सर्वोच्च सम्मान दिया गया है। ये सम्मान कोटि कोटि भारतवासियों का है, इंडोनेशिया के लोगों की भावनाओं का है, भारत और इंडोनेशिया के ऐतिहासिक और आत्मीय संबंधों का है।
0: থাংনাই বিশিক বাবো তাংচুরু নাইখুং অ তাংচুরু নাইখুং বাই গদালজা খড়ক থামচি রেজাক লোকরকনি লাংমাবো কতাল হামারি তুবু কাহানি সাকা কেন্দ্রনি তাংচুরু মন্ত্রী অমিত সাহা দিল্লি কতালো তাংচুরু ককচং লাইনকনি ফিল বা সংসামা সাল পালাইমা পান্দা কক নারকমাবো মচাংসা সাকা নৈ সাই নৈচি বা বিশি মন্ত্রীবক্রক নরেন্দ্র মৌদিনী তৈদুলমুং বাই সংসাজাক অ নাইখুং তাংচুরু বাই গদালজাক দিখিল কতাল সরাই সরাই তাংসেপ গদালজাক তাই বাতাইলাই মুংগনাং সামুঘোষ লাই তংখা মচাংসাও সাকা নৈ সাই ব্রী চি স্নি বিশিঙ্গ সং ইয়কমা মানমা শাল সারা পালাইয়ানো আপ্রো তাংচুরু চবা কাইসা হামচাজাক ভারতনি বাকই কড়াক থং অঙ্গই সামুং তাঙ্গানো কেন্দ্রনি হুকবার মন্ত্রী শিবরাজ সিং চৌহান তিনি প্রগতি তাংবুতাং চেঙ্গে রেখা দিল্লি কতালো ককতুমা থুমনাই রগ্নি থুম কেন্দ্রনি হুকবার মন্ত্রী সাকা অ তাংবুতাংনি নাহারমুং অঙ্ঘা খড়ক নৈচি সাইনিব গবাং হুকবার এন্টারপ্রেনিয়র তাই খড়ক নৈচি রাশাই হুকবার খ্লাইনাই রগ্ন ফানবাংরনা বিকশিত ভারত ইমাংন মুখথাং খ্লাইনানি বাকই হুকবারনি হামক্রাই হামচাজাক কামি তাই হামচাজাক হুকবার খ্লাইনাই স্নামতি সানানি সাকা ফান বক্সিনকা ব সাকা হাপাং প্রগতি তাংবুতাংনি বিশিং খবজাক হুকবার খ্লাইনাই রগ্ন লয়খ্লাইমুংনি সামুঙ্গ তিসানানি ককসাব্য নাহারকা মন্ত্রী অক্রা প্রফেসর ডাক্তার মানিক সাহা সাকা আগরতলা পুর আমচাইয় লুকুরকনি যত্ত মানথাই সেপসাব রানি বাকি হাস্তে হাপাং খা রুসুগুই সামুং তাঙ্গি তঙ্গ তিনি আগরতলানি বরদুয়ালিব কতাল তাংজাক ওয়ার্ড টাংনক চেংমানি পান্দাব ব অকন সাকা ব সাকা হাস্তে হাপাং তাই পুর নাইক্রাই কথাউই আগরতলা আউলি হামক্রাইনি সামুং খ্লাই তঙ্গ মন্ত্রীবক্রক তংথাই যোজনাও খক সা সাই নৈরা চুকুচিনি রেজাক রাংসবাই খুং স্নি চিচুকু সাই চাররা স্নি চি চার নগ্রনানি নাহারমুং নাহারজা কাহানিব খুশাখা প্রধানমন্ত্রী আবাস যোজনা শহরে নি উল নৈ বেরেম তৈব খুং ব্রী সাই থামরা নগ রেজাগানো বসাকা আগরতলা আউলিব স্মার্ট সিটি তাংবতাংনি সামুং অঙ্গি তঙ্গ আরো খকবারা চার চিসা রেজাক রাং বায়ানো ত্রিপুরা আরবান লাইভলিহুড মিশনের বিশেষতই কায়দক সাই স্নিরা নৈচি বা বাই থাংচুকজাক বদল স্নামজাখা আবনকারী কক নারেখা আগরতলা পুর নাইক্রাইনি মেয়র দীপক মজুমদার কেন্দ্রনি শাখামন্ত্রী জে পি নাড্ডা খকা ইয়াকাকজাক ভারত সামুবুতাং তৈব যাই যাই খ্লাইনানি কবখা তিনি দিল্লি কতালো কুচুক বেরেমনি ককলাম পান্দা কাইসব ব খকা ইয়াক

আকাশবাণী আগরতলা ককতুমা পড়ব বিপূর্ণাদেব বর্মা তিনি ককতুমা ভূভাগ রকংখা মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী সাকা লোকরকনি হামক্রাইন ভারতে ইন্দোনেশিয়ানে পইলা খ্লাইথাই সামুং

গৌরী চক্রবর্তী। আজকের বিশেষ বিশেষ খবর হলো, মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, পুর নাগরিকদের সব ধরনের মৌলিক পরিষেবা সুনিশ্চিত করতে রাজ্য সরকার আন্তরিকভাবে কাজ করছে। বর্ষাকালে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত রাখার উপর গুরুত্ব আরোপ করেছেন বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, জনগণের কল্যাণই ভারত ও ইন্দোনেশিয়ার অন্যতম অগ্রাধিকার। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা টিবি মুক্ত ভারত অভিযানকে আরও জোরদার করার আহ্বান জানিয়েছেন। বিশ্বকাপে শেষ আট নিশ্চিত করতে আজ নামছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, আগরতলা পুর এলাকায় নাগরিকদের সব ধরনের মৌলিক পরিষেবা সুনিশ্চিত করতে রাজ্য সরকার আন্তরিকভাবে কাজ করছে। আজ আগরতলার বর্দোয়ালিতে নবনির্মিত ওয়ার্ড কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। মুখ্যমন্ত্রী বলেন, বর্তমানে রাজ্য সরকার এবং পুর নিগম যৌথভাবে আগরতলা শহরের উন্নয়নে কাজ করছে। প্রধানমন্ত্রী আবাস যোজনায় 1,292 কোটি টাকা ব্যয়ে 79,878টি ঘর দেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। ইতিমধ্যেই 76,000-এরও বেশি ঘর নির্মাণ করা হয়েছে। প্রধানমন্ত্রী আবাস যোজনা শহুরের দ্বিতীয় পর্যায়ে আরও 4,300 ঘর দেওয়া হবে। তিনি জানান, আগরতলা শহরে স্মার্ট সিটি প্রকল্পের কাজ চলছে, এতে ব্যয় হবে 581 কোটি টাকা। ত্রিপুরা আরবান লাইভলিহুড মিশনের মাধ্যমে 6,725টি স্বসহায়ক দল গঠন করা হয়েছে। এছাড়া বক্তব্য রাখেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। এখন থেকে রাজ্যের সমস্ত বিদ্যালয়ে প্রতিদিনের পাঠদান শুরুর আগে জাতীয় গান বন্দে মাতরম, এরপর জাতীয় সঙ্গীত জনগণমন গাইতে হবে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা আজ সামাজিক মাধ্যমে একথা জানিয়েছেন। শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেম, শৃঙ্খলা এবং জাতীয় চেতনা আরও সুদৃঢ় করার লক্ষ্যে রাজ্য সরকার এই সিদ্ধান্ত গ্রহণ করেছে বলে তিনি জানান। কেন্দ্রীয় সমবায় মন্ত্রী অমিত শাহ বলেছেন, গত 5 বছরে সমবায় মন্ত্রক সমবায় খাতের সঙ্গে যুক্ত প্রায় 30 কোটি মানুষের জীবনে নতুন প্রাণ সঞ্চার করেছে। নয়াদিল্লিতে আজ সমবায় মন্ত্রণালয়ের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে শ্রী শাহ বলেন, এই মন্ত্রক সমবায় পরিমণ্ডলকে একটি আধুনিক, স্বচ্ছ, প্রযুক্তিচালিত এবং প্রতিযোগিতামূলক রূপে রূপান্তরিত করেছে। মন্ত্রণালয় সমবায় খাতের প্রধান প্রতিবন্ধকতাগুলি চিহ্নিত করেছে এবং এর উন্নয়নের জন্য একটি বিস্তারিত রূপরেখা প্রস্তুত করেছে। তিনি বলেন, 2047 সালে যখন দেশ স্বাধীনতার শতবর্ষ উদযাপন করবে, তখন সমবায় আন্দোলন একটি সমৃদ্ধ ভারতের জন্য শক্তিশালী ভিত্তি হিসেবে কাজ করবে। বর্ষাকালে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে বিদ্যুৎমন্ত্রী রতনলাল নাথ আজ আগরতলায় একটি উচ্চ পর্যায়ের বৈঠক করেন। এই বৈঠকে তিনি রাজ্যের বিদ্যুৎ পরিস্থিতি ও গ্রাহক পরিষেবার প্রতিটি বিষয়ে পর্যালোচনা করেন। প্রিপেড মিটার রিচার্জে আধুনিকতা প্রযুক্তি ব্যবহারের জন্য তিনি দায়িত্বপ্রাপ্ত সংস্থাকে নির্দেশ দেন। বৈঠকে বিদ্যুৎমন্ত্রী বলেন, প্রাকৃতিক দুর্যোগের কারণে কোথাও বিদ্যুৎ বিচ্ছিন্ন হলে দ্রুত পরিষেবা প্রদান করতে সমস্ত বিদ্যুৎকর্মীদের প্রস্তুত থাকতে হবে। তিনি আধিকারিকদের প্রতিটি অভিযোগ গুরুত্বের সঙ্গে দ্রুত নিষ্পত্তিরও নির্দেশ দেন। হাসপাতাল, পানীয় জল সরবরাহ কেন্দ্র, সরকারি গুরুত্বপূর্ণ দপ্তরসমূহে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের বিষয়ে তিনি বৈঠকে গুরুত্ব আরোপ করেন। এই বৈঠকে পশ্চিম ত্রিপুরা, সিপাহী জেলা এবং খোয়াই জেলার বিদ্যুৎ বিভাগের আধিকারিকরা ভার্চুয়াল বৈঠকে অংশ নেন। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান আজ প্রগতি প্রকল্পের উদ্বোধন করেছেন। নয়াদিল্লিতে সংবাদ মাধ্যমকে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী জানান, এই প্রকল্পের লক্ষ্য হল 20,000-এরও বেশি কৃষি উদ্যোক্তা এবং 20 লক্ষ মানুষকে কৃষককে ক্ষমতায়ন করা। বিকশিত ভারত স্বপ্ন বাস্তবায়নের জন্য কৃষির উন্নয়ন, সমৃদ্ধ গ্রাম এবং সমৃদ্ধ কৃষক তৈরির প্রয়োজনীয়তার উপর এই প্রকল্পে জোর দেওয়া হয়েছে। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী বলেন, সরকার প্রগতি কর্মসূচির অধীনে 26,000 ক্ষুদ্র কৃষি উদ্যোক্তাকে প্রশিক্ষণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আগামী 9 এবং 10 জুলাই হাপানিয়া আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে ডেস্টিনেশন ত্রিপুরা বিজনেস কনক্লেভ অনুষ্ঠিত হবে। ত্রিপুরা চা উন্নয়ন নিগমের চেয়ারম্যান সমীর রঞ্জন ঘোষ আজ জানিয়েছেন, এই সম্মেলনে নিগমের সঙ্গে কর্ণাটক, তামিলনাড়ু এবং পশ্চিমবঙ্গের 4টি সংস্থা 726 কোটি টাকা বিনিয়োগের মৌ স্বাক্ষরিত হবে। এই খবর আপনারা শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণী সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ অ্যালার্টস এ। ইউটিউবে লক্ষ্য করুন নিউজ অন এআইআর অফিসিয়ালে। এছাড়াও আকাশবাণী আগরতলা সংবাদ পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, জনগণের কল্যাণে ভারত ও ইন্দোনেশিয়ার অন্যতম অগ্রাধিকার। আজ জাকার্তায় ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি প্রাবো সুবিয়ান্তোর সঙ্গে দ্বিপাক্ষিক

0: মুখ্যমন্ত্রীর নিরাময় আরোগ্য যোজনা, এটা গত বছর থেকে শুরু হয়েছে। মূলত আমাদের 30 বছর এবং এর উপরে যারা আছেন তাদের বিভিন্ন ধরনের নন কমিউনিকেবল ডিজিজ, যেটাকে এনসিডি বলা হয়, সেই নন কমিউনিকেবল ডিজিজগুলি সম্পর্কে স্ক্রিনিং করার জন্য এবং যদি কোনো রোগী পাওয়া যায় ওনাদেরকে চিকিৎসার আওতায় আনার জন্য এবং কন্টিনিউ ফলো আপ, কন্টিনিউ ট্রিটমেন্টে যাতে থাকতে পারেন সেটার জন্য। তবে এটার নন কমিউনিকেবলের সঙ্গে আরেকটা রোগ যোগ করে দেওয়া হয়েছে, সেটা হলো টিউবারকুলোসিস, সেটা এখানে যুক্ত আছে। এছাড়াও আমরা যখন এই রোগের রোগগুলির জন্য যাব মানুষের বাড়ি বাড়ি, সেক্ষেত্রে অন্যগুলি হেপাটাইটিস, এইচআইভি এগুলি নিয়েও আমরা কথাবার্তা বলব। মূলত নন কমিউনিকেবল ডিজিজের জন্যই প্রোগ্রামটা। তো প্রোগ্রামটা বেসিক্যালি জানুয়ারির 1 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত আর জুলাইয়ের 1 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত দুটো ফেজে। তো প্রথম 7 দিন মানে 1 থেকে 7 তারিখ পর্যন্ত সেটা আমাদের যে আশাকর্মীরা আছে, আশাকর্মীরা ওরা বাড়ি বাড়ি গিয়ে সার্ভে করবে তার ওর এই ধরনের সমস্যা আছে কিনা। তারপরে আমাদের সঙ্গে সহযোগিতা করবে টিআরএলএমের স্বাস্থ্য সখী যারা আছেন ওনারা, তারপর আমাদের যে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার ওনারা বাড়ি বাড়ি গিয়ে এইগুলি সার্ভে করবেন, মানুষজনকে জানিয়ে দেবেন। তারপর নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্র, বিশেষ করে আয়ুষ্মান আরোগ্য মন্দির, সেটা 8 থেকে 14 এই সময়টার মধ্যে সেখানে সবাই যাবেন। সেখানে আমাদের যেই আরোগ্য মন্দিরটি যেই পিএসসি বা আরবান পিএসসি অথবা সিএসসির আন্ডারে, ওনাদের তরফ থেকে এখানে আয়ুষ্মান আরোগ্য শিবির করা হবে। সেখানে ওনারা যাবেন, পরীক্ষা নিরীক্ষা করাবেন, কোনো সমস্যা আছে কিনা সেটা বের করা হবে। এইবার ধরুন কারোর ডায়াবেটিস আছে, কারোর হাইপারটেনশন আছে, কারোর কোনো অরাল ক্যান্সার আছে, কারোর কোনো ব্রেস্ট ক্যান্সার আছে, কারোর কোনো সার্ভাইকাল ক্যান্সার আছে, কারোর টিউবারকুলোসিসের সমস্যা আছে, তারা কারোর ধরুন স্টেমি, যে আমাদের যে মায়োকার্ডিয়াল ইনফ্যাকশন সেটার সমস্যা আছে, কারোর ক্রনিক পালমোনারি ডিজিজ সিওপিডি এই ধরনের সমস্যা আছে, তাহলে উপযুক্ত চিকিৎসার ব্যবস্থা করা হবে। তো সেটার জন্য আমরা প্রতিটি ব্লকে 2টো করে স্পেশালিস্ট হেলথ ক্যাম্প, স্পেশালিস্ট এবং সুপার স্পেশালিস্ট হেলথ ক্যাম্প আমরা করব প্রতিটি ব্লকে। যেমন আমার ওয়েস্ট ডিস্ট্রিক্টের 9টি ব্লক আছে, তো ওই 9টি ব্লকে 2টো করে আমরা 18টা ক্যাম্প করব। তো সেক্ষেত্রে আমরা স্পেশালিস্ট এবং সুপার স্পেশালিস্ট ডাক্তারবাবুদেরকে নেব, সেটা আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ এবং জিবি পন্থ হসপিটাল যেটা আছে সেখানকার ডাক্তারবাবুরা থাকবেন, ত্রিপুরা মেডিকেল কলেজের ডাক্তারবাবুরা থাকবেন, শান্তিনিকেতন ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজের ডাক্তারবাবুরা থাকবেন, আগরতলা আমাদের যে আইজিএম হসপিটাল আছে সেখানকার ডাক্তারবাবুরা থাকবেন, অটল বিহারী বাজপেয়ী রিজনাল ক্যান্সার সেন্টার যেটা আছে সেখানকার ডাক্তারবাবুরা থাকবেন, মডার্ন সেক্রেটারি হসপিটালের ডাক্তারবাবুরা থাকবেন। সমস্ত ক্যাম্পগুলিতে ভাগ করে দেওয়া হবে, বিশেষ করে মেডিসিন, অবস্টেটিক্স অ্যান্ড গাইনিকোলজি, তারপরে আপনার ডার্মাটোলজি থাকবে, কিডনি ডিজিজের জন্য ডাক্তারবাবু থাকবেন, হার্টের জন্য ডাক্তারবাবু থাকবেন, ডেন্টাল সার্জনরা থাকবেন, ক্যান্সারের জন্য ডাক্তারবাবুরা থাকবেন ক্যান্সার স্ক্রিনিং করার জন্য, সাইকিয়াট্রির ডাক্তারবাবুরা থাকবেন, কোনো মানসিক ব্যাধি থাকলে সেটার জন্য ডাক্তারবাবুরা থাকবেন।
1: কিন্তু ডাক্তারবাবু যেটা বলছিলেন যে প্রত্যেকটা রোগের জন্য কিন্তু ডাক্তারবাবুরা থাকছেন, সেটা নয় যে আপনি যেটা বলছিলেন যে ক্যান্সারের জন্য কিন্তু ডাক্তারবাবুরা থাকছেন,
0: ক্যান্সার তো একটা নন কমিউনিকেবল ডিজিজ, তো সবকিছুর জন্যই থাকবে। মানে 30 থেকে উপরের বয়সে যারা আছেন ওনাদের যে সমস্যাগুলি হতে পারে এই সমস্যা প্রত্যেকটি সমস্যার জন্য ডাক্তারবাবুরা থাকবেন,
1: মানে ওই সমস্যাগুলো নিয়ে ওরা হেলথ ক্যাম্পে যাবে, তারপর ডাক্তারবাবুরা ওদের যেটা পরামর্শ আছে ওটা দেবেন। এবার যদি শ্রোতা বন্ধুদের মনে প্রশ্ন আছে যে সেটার জন্য কোনো নথির প্রয়োজন আছে কি,
0: সেটাই বলছি। খুব ভালো প্রশ্ন করেছেন। আমাদের যেটা গতকালকেই আমাদের ন্যাশনাল হেলথ মিশনের ত্রিপুরার যিনি মিশন ডিরেক্টর সাজু ওয়াইজ স্যার, স্যারের সঙ্গে আমাদের একটা ভিসি

0: তো সেখানে যে প্ল্যানটা করা হয়েছে এবার ক্যাম্পটা একটু অন্যভাবে হবে। এই ক্যাম্পটাতে শুরুতেই যে কেউ গেলেন ওনার নাম নথিভুক্ত হবে, যাদের আভা কার্ড আছে আছে ওনারা সেখানে আভা কার্ড নিয়ে যেতে পারেন, সেখানে আভা কার্ডের নম্বরটা থাকলে সুবিধা, সে আভা আমরা লিঙ্ক করে ফেলব। তারপরে যাদের আভা কার্ড নেই ওনারা যদি আয়ুষ্মান কার্ড, আয়ুষ্মান কার্ড যাদের আছে তো আছে, যাদের আভা কার্ডও নেই আয়ুষ্মান কার্ডও নেই ওনারা যদি ওনাদের আপনার আধার কার্ড রেশন কার্ড এগুলি যদি থাকে তাহলে সেখানে সেই কাজটাও যাতে করে দেওয়া যায়, আভা কার্ড বানিয়ে দেওয়া এবং আয়ুষ্মান কার্ড বানিয়ে দেওয়া সেটাও করা যাবে। এই প্রথম রেজিস্ট্রেশন কাউন্টার হবে, সেখানে আপনি রেজিস্ট্রেশন করলেন। তারপরে আরেকটা কাউন্টার থাকবে, সেখানে আপনি গেলেন আমাদের স্বাস্থ্যকর্মী যারা সিএসও এমপিডাব্লিউ নার্সিং অফিসার ওনারা আপনার বেসিক প্যারামিটার্সগুলি যেমন হাইট ওয়েট অ্যাবডোমিনাল গ্রেথ এই সমস্ত বেসিক প্যারামিটারগুলি ব্লাড প্রেশার এগুলি মেপে নেবে। তারপরে আপনি এক এক করে বিভিন্ন চিকিৎসকের কাছে আপনি যাবেন, স্ক্রিনিং হবে, সবগুলি চিকিৎসকের কাছে যাওয়ার পরে আপনার যে এরপরে ল্যাবরেটরি থাকবে সেখানে পরীক্ষা নিরীক্ষা হবে, ব্লাড সুগার পরীক্ষা হবে, এইচআইভি পরীক্ষা হবে, হিমোগ্লোবিন পরীক্ষা হবে, হেপাটাইটিস বি সি এগুলি পরীক্ষা হবে। তো এই পরীক্ষা নিরীক্ষাগুলির পরে সমস্ত রিপোর্ট নিয়ে আপনি লাস্ট যেখানে যাবেন সেখানে ওনারা আপনার যে হেলথ স্ট্যাটাসটার উপরে বেস করে একটা রিপোর্ট তৈরি করবে।
1: তো আপনার কথা শুনে আমার মনে প্রশ্ন যেটা জাগলো যে এই যে আপনি যে পরীক্ষাগুলো বলছেন সেটা কি ওই হেলথ ক্যাম্পে হবে নাকি?
0: সেখানেই হবে, সেখানেই হবে। তারপরে আপনার জন্য কার্ড ইস্যু হবে, গ্রিন কার্ড, ইয়েলো কার্ড, রেড কার্ড, এভাবে কার্ড ইস্যু হবে আপনার হেলথ স্ট্যাটাস এর উপর।
1: যদি বলেন যে গ্রিন কার্ড ইয়েলো কার্ড
0: সেই মানে গ্রিন কার্ড মানে আপনার তেমন কোনো সমস্যা নেই আপনি ঠিক আছেন, ইয়েলো কার্ড মানে সেখান থেকে আরেকটু কিছু কিছু আছে
1: সমস্যা
0: দরকার, রেড কার্ড মানে সেখানে আপনার যে প্রবলেমগুলি আছে কন্টিনিউ ট্রিটমেন্ট ফলো আপ সেটা দরকার, এইভাবে কার্ড ইস্যু করে দেওয়া। এতে হবে কি কার কি করতে হবে, কার্ডটা বাড়িতে থাকলে সবার একটা সুবিধা হবে যে আমার এই কার্ড আছে আমার কি কি করতে হবে নেক্সট, সেই জিনিসগুলি আপনি বুঝতে পারবেন, ইজি হয়ে যাবে। এটা একটা এমডি স্যার কালকে যেভাবে একটা নতুন পরিকল্পনা খুব সুন্দর মানুষ কাছে এটা সহজ হয়ে যাবে হেলথ ইস্যুতে আপনার অ্যাপ্রোচ করার জন্য হেলথ ইনস্টিটিউশনগুলিতে।
1: শ্রোতা বন্ধুরা আপনারা আমাদের এই অনুষ্ঠানে ফোন করতে পারেন 9485007172। আবারও বলছি আমাদের ফোন নাম্বার 9485007172। শ্রোতা বন্ধুরা আজ এই অনুষ্ঠানে কথা বলছি মুখ্যমন্ত্রী নিরাময় আরোগ্য অভিযান নিয়ে। আজকের এই অনুষ্ঠানটি সৌজন্যে জেলা স্বাস্থ্য পরিবার কল্যাণ সমিতি পশ্চিম ত্রিপুরা। ডাক্তারবাবু আরেকটা আপনার কাছে যেটা জানবো যে আপনি তো বললেন যে হেলথ ক্যাম্প যেগুলো আছে ওগুলোর মধ্যে কিন্তু সম্পূর্ণ সুবিধা আমরা পেয়ে থাকবো, তো এবার ধরুন না কারোর ক্যান্সার আছে বা ক্রনিক ডিজিজ আছে সেই ক্ষেত্রে পরবর্তী সময় যদি সরকারি হাসপাতালে যায় সেই ক্ষেত্রে কি ওরা কোনো বিশেষ সুযোগ সুবিধা বা আর্থিক সহায়তা পাবে?
0: অবশ্যই পাবে, সেটা মেইন সেই জায়গাটাতেই আমরা আসছিলাম। ওনার ডিটেকশন হওয়ার পরে সব ট্রিটমেন্ট তো সেখানে হবে না, তারপরে আমরা যে স্পেশালিস্ট ক্যাম্পগুলি করছি সেখানে প্রিলিমিনারি ট্রিটমেন্ট হয়ে ওনাকে পাঠানো হবে হসপিটালগুলিতে। সে ধরুন কারোর একটা ক্যান্সারের সমস্যা সেখানে প্রভিশনাল ডায়াগনোসিস যেটাকে আমরা বলি প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটা ক্যান্সার হতে পারে, তারপরে ওই পেশেন্টকে আমরা নিয়ে আসবো আমাদের যে অটল বিহারী বাজপেয়ী রিজিওনাল ক্যান্সার হসপিটাল আছে সেই ক্যান্সার হসপিটালে। বাকি পরীক্ষা নিরীক্ষা যেগুলি করা দরকার সেগুলি আমরা করব, যা যা ট্রিটমেন্ট করা দরকার সেগুলি আমরা করব। সেই ক্ষেত্রে উনি পুরো ফ্যাসিলিটিগুলি এই ফ্যাসিলিটিতে যা যা ওনার করা দরকার সমস্ত কিছু উনি ফ্রি অফ কস্ট পাবেন। এডমিশন লাগলে আয়ুষ্মান ভারতের মাধ্যমে সেটা এবিপিএমজিওয়াই হোক অথবা সিএমজিওয়াই হোক যে কোনো একটার মাধ্যমে উনি ফ্রি অফ কস্ট চিকিৎসা পাবেন। সেই জন্যই শুরুতে আমরা বলছিলাম যে এই যে কাউন্টারগুলি থাকবে যাদের সেখানে আয়ুষ্মান ভারত কার্ড নেই ওনাদের কার্ডও আমরা করে দেবো, এবং যারা আভা কার্ডের সঙ্গে নেই, কারণ এই যে হেলথ রেকর্ডগুলি সঙ্গে সঙ্গে নিয়ে ঘোরা সেটা সবসময় সম্ভব নয়, তো যদি আপনি আভা কার্ড আপনার থাকে তাহলে সেই আভা কার্ডের থ্রুতে সেটা আপনার এখানে সেভ হয়ে যাবে।

0: আপনার এখানে রেকর্ডগুলি থাকবে, ডিজিটালি সেভ রেকর্ড থাকবে, তারপর আপনার পারমিশন নিয়ে ডাক্তারবাবু ওই রেকর্ডগুলি দেখতে পারবেন, আপনাকে ফিজিক্যাল ফাইল বহন করতে হবে না।
1: একদম। একজন শ্রোতা বন্ধু আমাদের সঙ্গে আছেন, নমস্কার। নমস্কার শ্রোতা বন্ধু, কে আছেন ফোনে? নমস্কার শ্রোতা বন্ধু, ফোনে কেউ আছেন? না, যিনি ফোন করলেন কথা হলো না, অবশ্যই কথা হবে আপনার সঙ্গে। আপনারা ফোন করুন 9485007172 এই নম্বরে। হ্যাঁ, যেটা বলছিলাম, আপনি খুব সুন্দরভাবে কিন্তু আমাদের যারা শ্রোতা বন্ধু এবং যারা ফেসবুকে দেখছেন ওদের জন্য বলছেন যে এই যে যোজনাটার বা অভিযানটার আমরা কীভাবে সুবিধা পেতে পারি। তো আপনি যেটা বলছিলেন যে পরবর্তী সময়ে কিন্তু আর্থিক সহায়তা ওরা পেয়ে থাকবে বিভিন্ন হসপিটাল থেকে।
0: আর্থিক সহায়তা মানে ট্রিটমেন্টটা ফ্রি অফ কস্ট হবে, এখানে কোনো পয়সা দেওয়ার ব্যাপার নেই, কোনো বিল দেওয়ার ব্যাপার নেই। যেটা হলো আপনার যে ট্রিটমেন্টটা হবে, মানে আপনি, আমি বলছি যে রোগী যাবেন, ওনার যে ট্রিটমেন্টটা হবে সেটা ফ্রি অফ কস্ট হবে থ্রু আয়ুষ্মান ভারত। সেটা প্রধানমন্ত্রী আয়ুষ্মান ভারত কার্ড হতে পারে, মুখ্যমন্ত্রী আয়ুষ্মান ভারত কার্ড যেটা হতে পারে, সিএমজিওয়াই আমাদের স্টেটে যেটা আছে।
1: একজন শ্রোতা বন্ধু আছেন আমাদের সঙ্গে, নমস্কার।
2: হ্যাঁ নমস্কার, আমি বিশ্বজিৎ বলছিলাম বাজারঘাট মাতৃপল্লি থেকে।
1: বলুন শ্রোতা বন্ধু।
2: ডাক্তারবাবু নমস্কার।
0: হ্যাঁ নমস্কার বিশ্বজিৎ বাবু।
1: হ্যাঁ, আপনার প্রশ্নটা বলুন। শ্রোতা বন্ধু আছেন ফোনে? না, হয়তোবা কেটে গেল। অবশ্যই কথা হবে আপনার সঙ্গে, আপনারা ফোন করুন 9485007172। হ্যাঁ, যেটা আপনি বলছিলেন ডাক্তারবাবু।
0: হ্যাঁ, যেটা বলছিলাম যে আমরা কোনো ক্যাশ দেওয়ার বা কোনো রিইম্বার্সমেন্ট বিল দেওয়ার কোনো প্রভিশন সেখানে নেই। যেটা আছে সেটা হলো আপনার ট্রিটমেন্টটা ফ্রি অফ কস্ট হবে, যে রোগী যাবেন হসপিটালে অ্যাডমিশন হলে ওনার ফ্রি অফ কস্ট ট্রিটমেন্ট হবে থ্রু আয়ুষ্মান ভারত। প্রধানমন্ত্রী যে আয়ুষ্মান ভারত পিএমজিওয়াই কার্ড অথবা সিএমজিওয়াই আমাদের স্টেটে যেটা আছে সেটার মাধ্যমে ফ্রি অফ কস্ট ট্রিটমেন্ট হবে। এরপরে ছুটির পরে যদি আবার ওষুধপত্রের প্রয়োজন হয়, 15 দিনের জন্য ওষুধ দেওয়া যাবে, পরবর্তী সময় উনি আবার যাবেন, দেখাবেন, অ্যাডমিশন থাকবেন, হবে সেভাবে করা হবে আর কি। মানে পুরোপুরি ট্রিটমেন্টটা ফ্রি অফ কস্ট হবে আয়ুষ্মান কার্ড থাকলে।
1: আচ্ছা, একজন শ্রোতা বন্ধু আছেন, নমস্কার। ফোনটা কেটে যাচ্ছে, শ্রোতা বন্ধু কথা বলতে চাইছেন কিন্তু ফোনটা বারবার কেটে যাচ্ছে। যেটা বলছিলেন যে ট্রিটমেন্টটা কিন্তু পুরোপুরি একদম ফ্রি অফ কস্ট। এবার যেটা আপনার কাছে জানবো যে এবার সরকারি হাসপাতালে তো যাচ্ছেন, অনেকে আবার বেসরকারি হাসপাতালে যাচ্ছেন, সেই ক্ষেত্রেও কি ওরা ফ্রি অফ মানে ট্রিটমেন্টটা ফ্রি পাবেন নাকি সেরকম কিছু?
0: আমাদের ত্রিপুরার ক্ষেত্রে পিএমজিওয়াই সিএমজিওয়াই দুটো কার্ডই সরকারি সব হাসপাতাল আর প্রাইভেট হাসপাতাল অনেকগুলিতেই, যেগুলি এমপ্যানেল হসপিটাল, সেখানে এই ট্রিটমেন্ট ফ্যাসিলিটিগুলি ফ্রি অফ কস্ট পাবে।
1: যেটা বলছিলাম যে
0: ত্রিপুরার বাইরেও পাবে, এখান থেকে যদি ত্রিপুরার বাইরে যান যেখানে এমপ্যানেল হসপিটাল। একটা কথা আমি স্পষ্ট করে দিতে চাই, সবাইকে ভালোভাবে বুঝিয়ে দিতে চাই যে যে হসপিটালগুলি এমপ্যানেল হসপিটাল আয়ুষ্মান ভারতের জন্য, সেখানে সুযোগ সুবিধাগুলি পাওয়া যাবে, আপনাকে এমপ্যানেল হসপিটালে যেতে হবে।
1: আমরা
0: গর্ভবতী মায়েদের জন্য নয়, সেটা ওনারাও যেতে পারবেন, ওনাদের জন্য ব্যবস্থা তো আমাদের আছেই। আমরা মেইনলি সেখানে করব ব্রেস্ট ক্যান্সার, মেয়েদের জন্য আমাদের যেটা দরকার ব্রেস্ট ক্যান্সারের স্ক্রিনিং আমরা করব। দেখুন, সারা পৃথিবীতে ব্রেস্ট ক্যান্সার হলো হাইয়েস্ট ক্যান্সার, যেটাতে আমাদের মেয়েরা মায়েরা মারা যান সারা পৃথিবীতে। তো সেইটার প্রতি বিশেষ যত্ন নেওয়া দরকার। তো আমরা যদি স্ক্রিনিং করি আর্লি স্টেজে, যদি সেটা ধরা যায়, আর্লি ডায়াগনোসিস যদি হয় এবং প্রপারলি ট্রিটমেন্ট হয়, তাহলে কিন্তু সবাই সুস্থ থাকতে পারেন, অনেকদিন সুস্থ থাকতে পারেন, ভালো থাকতে পারেন, কোনো অসুবিধা হয় না। তো সেটার আমরা স্ক্রিনিং করব। তারপরে সার্ভাইকাল ক্যান্সার আরেকটা সাংঘাতিক জিনিস, সারা সেকেন্ড হাইয়েস্ট কজ অফ মেল ক্যান্সার ডেথ, মানে মহিলাদের যেসব যতগুলি ক্যান্সার হয় এবং ক্যান্সারের মৃত্যু হয়, এর মধ্যে দ্বিতীয় সবচেয়ে বড় কারণ হলো সার্ভাইকাল ক্যান্সার আমাদের ত্রিপুরা রাজ্যে, সেটা প্রথম কারণ একদম। তো সেই সার্ভাইকাল ক্যান্সারের স্ক্রিনিং আমরা সেখানে করব, অনেকগুলি টেস্ট করা যায়, বিএ টেস্ট করা যায়, পেপস্মিয়ার করা যায়, এগুলি আমরা করব। তারপরে অরাল ক্যান্সার, এটা স্ত্রী পুরুষ নির্বিশেষে হতে পারে, আমাদের মুখের যে মুখগহ্বরে মুখে যে ক্যান্সার, অরোফেরিংসের যে ক্যান্সার, সেই ক্যান্সারগুলির স্ক্রিনিং আমরা করব। তো সেটা সবার জন্য, মেয়ে ছেলে সবার জন্য, আর গর্ভবতী মায়েদের জন্য অ্যাকচুয়ালি এই প্রোগ্রামটা ঠিক সেইভাবে নয়, কিন্তু আমাদের যে আরোগ্য শিবিরগুলি হবে বা স্পেশালিস্ট হেলথ ক্যাম্পগুলি হবে, সেখানে যদি গর্ভবতী মায়েরা আসেন তাও আমরা স্বাগত, ওনাদেরকেও আমরা দেখে দেবো, কোনো অসুবিধা নেই, আসতে পারে।
1: একটা যেটা জানবো যে আমাদের এখানে কিন্তু যেটা বলবো যে বিপিএল ক্যাটাগরির কিছু লোক আছে বা একদম দরিদ্র সীমার নিচেও লোকরা আছে, ওদের জন্য কি কিছু বিশেষ সুবিধা রয়েছে এই প্রকল্পে?
0: সবার জন্য সুবিধা রয়েছে। আপনি যিনি
1: এপিএল,
0: তারপরে অন্তদ্বয়, অন্নপূর্ণা, যেটাই হোক, সবাই আমাদের এই প্রোগ্রামের আওতায় আসতে পারবেন। তারপরে এখানে যতগুলি ট্রিটমেন্ট যত কিছু হবে সবই ফ্রি অফ কস্ট। এরপরে এডমিশনের ক্ষেত্রে যারা, তো প্রত্যেকেই আপনি আয়ুষ্মান কার্ড করতে পারেন, আপনি এপিএল হন বিপিএল হন, আপনি আয়ুষ্মান কার্ড করতে পারেন, যাদের পিএমজিওয়াই তো আছে আছে, যাদের নেই ওনারা সিএমজিওয়াই করতে পারেন, এমনকি যারা গভর্নমেন্ট এমপ্লয়ি ওনারাও মেডিকেল রিএমবার্সমেন্ট ফেসিলিটি অথবা মেডিকেল অ্যালাউন্স ফেসিলিটি যারা পান ওটা স্যারেন্ডার করে ওনারাও এই আওতায় আসতে পারেন, কোনো অসুবিধা নেই, সবার জন্য সেটা মুক্ত।
1: আপনি যেটা বলছিলেন যে এবার কারোর যদি উচ্চ রক্তচাপ আমাদের এখানে বেরিয়ে যাচ্ছে বা ডায়াবেটিক পেশেন্ট বেরিয়ে যাচ্ছে, সেক্ষেত্রে ওরা কি কি ধরনের সুবিধা পাবে?
0: সব ধরনের সুবিধা পাবেন।
1: আচ্ছা,
0: আপনার উচ্চ, আমাদের মূল প্রোগ্রামটার মধ্যে তো আমি যে বললাম কি কি আছে, আমরা এই উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশন সেটা আছে, ডায়াবেটিস আছে, তারপরে যাদের ক্রনিক পালমোনারি সিওপিডি আমরা যেটাকে বলি, ক্রনিক পালমোনারি ডিজিজ আছে, তারপরে যে কটা ক্যান্সারের কথা আমরা বললাম, ব্রেস্ট ক্যান্সার, সার্ভাইকাল ক্যান্সার, অরাল ক্যান্সার, এগুলির জন্য আছে, তারপরে হার্টের জন্য আছে, আপনাদের যাদের মায়োকার্ডিয়াল ইনফ্যাকশন সেগুলির জন্য আমরা আছে বিভিন্ন হার্ট ডিজিজের জন্য, তারপরে আমাদের নতুন টিউবারকুলোসিস নিয়ে আছে, সেগুলির জন্য আছে। এছাড়াও আমাদের শিবিরগুলিতে যারা আসবেন এই বয়সে 30 বছর এবং উপরে, প্রত্যেকের অন্য কোনো সমস্যা থাকলে সেটাও ডিটেক্ট হবে, সেটা হতে পারে কমিউনিকেবল বা নন কমিউনিকেবল, এমন নয় যে শুধু নন কমিউনিকেবল, আমরা যাচ্ছি নন কমিউনিকেবলের জন্য, আমরা প্রোগ্রামটা করছি নন কমিউনিকেবলের জন্য, কারণ কি এখন দেখা যায় যে আমাদের মৃত্যুর যে কারণগুলি এর মধ্যে নন কমিউনিকেবল ডিজিজের মৃত্যু হচ্ছে প্রায় 65%, দেখুন অনেক বেশি। তো সেই কষ্টটাকে, আর এটা বেশিরভাগ ক্ষেত্রেই এই মৃত্যুটাকে মানে আর্লি মৃত্যুটাকে ঠেকানো যায়, হ্যাঁ, সেটাকে লাইফস্টাইল মডিফিকেশান করে, কন্টিনিউ ট্রিটমেন্টে, কন্টিনিউ ফলো আপে অনেককে জীবন বাঁচানো যায়। আজকাল দেখা যায় যে খুব কম বয়সে স্ট্রোক হয়ে মারা যাচ্ছে, কম বয়সে আনডায়াগনোসড হাইপারটেনশনে সাডেনলি মারা যাচ্ছে, কম বয়সে আনডায়াগনোসড আনট্রিটেড ডায়াবেটিস মেলিটাসে মারা যাচ্ছে, কম বয়সে, খুব কম বয়সে দেখা যাচ্ছে যে নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ হচ্ছে, সেগুলি হচ্ছে ছোটদেরও হচ্ছে, তো ওনাদের সেগুলি আমরা ডায়াগনোসিস করতে পারবো। ক্রনিক পালমোনারি ডিজিজ হয়ে রয়েছে, ট্রিটমেন্ট হচ্ছে না, চলছে, সেগুলিকে আমরা বের করতে পারবো। টিউবারকুলোসিসের মতো রোগ আছে, সেটা যদিও আলাদা প্রোগ্রাম চলছে, কিন্তু এটার সঙ্গেও আমরা করবো, কারণ টিবি মুক্ত ভারতের যে ডাক ভারতের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে দিয়েছেন, এবং আমাদের রাজ্যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা যেটা বলেছেন টিবি মুক্ত পঞ্চায়েত, সেটার জন্য আমরা অনেক অ্যাওয়ারনেস করেছি, আপনাদের এখানেও আমরা এসেছিলাম, তো সেই জায়গাগুলিও কিন্তু আমরা এই সময়টাতে এই প্রোগ্রামের সঙ্গে করব, দেখব। ওভারঅল স্বাস্থ্য ব্যবস্থা, আমরা যাচ্ছি এনসিডির জন্য, প্রোগ্রামটা এনসিডির জন্য 30 থেকে এর উপরের বয়সের, কিন্তু প্রত্যেকটি জিনিস আমরা, যে কোনো লোক আসলে আমরা শুধু যে ওনার হাইপারটেনশন আছে কিনা বা ডায়াবেটিস আছে কিনা শুধু এটা দেখবো, বা
1: অন্যান্য সব সমস্যাও কিন্তু দেখা হবে,
0: হ্যাঁ, ক্রনিক কিডনি ডিজিজ আছে কিনা সেটা দেখবো তা নয়, আপনার, আমরা তো ওনাকে পরীক্ষা করব, এবার পরীক্ষা করে ওনার যা যা সমস্যা আছে সেগুলি বের করব, এবং অ্যাকর্ডিংলি নতুন যেটা এবার আমাদের মাননীয়

0: এমডি স্যার বলেছেন সেটা যে কার্ড আমরা ইস্যু করব, একটা হেলথ কার্ড, হেলথ রিপোর্ট ইস্যু করব।
1: না তো একজন শ্রোতা বন্ধু আমাদের সঙ্গে আছেন, নমস্কার। নমস্কার শ্রোতা বন্ধু, কে আছেন ফোনে? নমস্কার। হ্যাঁ, যেটা নিয়ে ডাক্তারবাবু কথা বলছিলাম, আপনার কাছে যেটা জানবো যে আপনি বলছিলেন যে এই হেলথ ক্যাম্প যেগুলো আছে ওইগুলোর মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের রোগগুলো আমরা শনাক্তকরণ করব। এবার আপনি যেটা বললেন যে ফ্যাটি লিভার বা অন্য ধরনের রোগগুলো কিন্তু বেড়ে যাচ্ছে কারণ আমাদের জীবনশৈলীর কিছু কিছু পরিবর্তন দরকার, সেই ক্ষেত্রে কি ডায়েটিশিয়ানরা ওদের ওখানে থাকবে? যেমন খাদ্য তালিকায় কী কী ধরনের পরিবর্তন করা দরকার বা ব্যায়ামের কী ভূমিকা আছে, এই ধরনের কিছু সুবিধা থাকবে কি?
0: দেখুন, আমাদের এখানে ডায়েটিশিয়ান খুবই লিমিটেড সরকারি ব্যবস্থাপনায়, তাও আমাদের এখানে যাদেরই দরকার হবে, আপনি ঠিক বলেছেন যে বেশিরভাগ ডিজিজে লাইফস্টাইল ডিজিজ, তো সেখানে লাইফস্টাইল মডিফিকেশন একটি গুরুত্বপূর্ণ পার্ট থাকবে। তো যারা দেখবেন, যারা চিকিৎসা করবেন, ডাক্তারবাবুরাই অনেক পার্ট আপনাকে বলে দিতে পারবে যে আপনার কী ধরনের লাইফ মেনটেন করা দরকার, কী ধরনের ডায়েট মেনটেন করা দরকার, কোনটাতে না করা দরকার, কোনটাতে হা করা দরকার, সেগুলি ওনারাই বুঝিয়ে বলবেন। তারপরেও আমাদের যখন বড় হসপিটালে, রেফারেল হসপিটালে যেতে হবে, সেখানে আরও স্পেসিফিকলি সেগুলিকে করে দেওয়া হবে।
1: আর যেটা বলছিলেন যে আশা দিদিরা কিন্তু বাড়ি বাড়ি গিয়ে প্রথম ধাপে শনাক্তকরণ করবেন, তো সেই আশা দিদিরাই কি বলে দেবেন যে পরবর্তী সময়ে এই জায়গায় হেলথ ক্যাম্প হবে নাকি সেটা?
0: হ্যাঁ, এটা দেখুন আমি বলছি, আশা দিদিরা আছেন, টিআরএলএম এর স্বাস্থ্য সখীরা আছেন, তারপরে আপনার সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের অঙ্গনাদি ওয়ার্কাররা আছেন, এরা হলো আমাদের প্রথম পর্যায়ের বার্তাবাহক বলুন, বা ওনারাই বাড়ি বাড়ি গিয়ে আমন্ত্রণ জানানোর কথাটাই বলুন, যেটাই বলুন, ওনারা যাবেন প্রতিটি বাড়িতে, দেখবেন যে 30 বছর বা এর উপরে লোকজন আছে কিনা, থাকলে ওনারা সেগুলি নথিভুক্ত করবেন, রেকর্ড করবেন, ওনাদেরকে বলবেন যে নিকটবর্তী যে আমাদের আয়ুষ্মান আরোগ্য মন্দির আছে সেখানে যেদিন আরোগ্য শিবির হবে সেই শিবিরে আসার জন্য, তারপরে সেখানে প্রাথমিক পরীক্ষা নিরীক্ষাগুলি হবে, সেখানে ডাক্তারবাবুরা থাকবেন, সিএসওরা থাকবেন, আর যেই পিএসসির আন্ডারে ওই আয়ুষ্মান আরোগ্য মন্দির, ওখান থেকে ডাক্তারবাবুরা যাবেন, সেখানে গিয়ে ওনারা পরীক্ষা নিরীক্ষা করে যার যার যে প্রবলেমগুলি আছে সেগুলি বের করবেন। তারপর এখান থেকে যে লোকগুলিকে পাঠানো দরকার, প্রত্যেকটি ব্লকে আমরা বলছি না দুটো করে ক্যাম্প করব, সেখানে থাকবে সমস্ত রকমের স্পেশালিস্ট, ইভেন কিছু কিছু ডিপার্টমেন্টের সুপার স্পেশালিস্ট থাকবে। তো সেই যেমন ধরুন আমরা যে বলছি যে ডায়াবেটিসের জন্য, তো ডায়াবেটিসের জন্য আমাদের মেডিসিন স্পেশালিস্ট থাকবেন, তারপরে হাইপারটেনশনের জন্য সেখানে মেডিসিন স্পেশালিস্ট থাকবেন, কার্ডিওলজিস্ট থাকতে পারেন কোনো কোনো ক্যাম্পে, তারপরে আমরা সিকিডি ক্রনিক কিডনি ডিজিজের কথা বলছি, সেখানে আমাদের নেফ্রোলজিস্ট থাকতে পারে অথবা মেডিসিনে অন্যান্য থাকবেন, তারপর অরাল ক্যান্সারের কথা বলছি, সেখানে আমাদের ইএনটি বিশেষজ্ঞ, ডেন্টাল সার্জন ওনারা থাকতে পারেন, আমরা বলছি ব্রেস্ট ক্যান্সার, সার্ভাইকাল ক্যান্সারের কথা, সেখানে আমাদের অবস্টাইনি বিশেষজ্ঞরা থাকবেন, আমরা বলছি সিওপিডি ক্রনিক অবস্ট্রাকটিভ পারমোনারি ডিজিজ, সেখানে আমাদের চেস্ট মেডিসিন স্পেশালিস্ট যারা আছেন ওনারা থাকবেন, তো আমরা হার্ট ডিজিজের কথা বলছি এখানেও সেই হার্টের বা মেডিসিনেরা থাকবেন, নন অ্যালকোহলিক ফ্যাটি লিভারের কথা বলছি সেখানে মেডিসিন বা গ্যাস্ট্রোএন্টেরোলজিস্ট থাকবেন, তো প্রত্যেকটি টেবিলে আলাদা আলাদা থাকবে, তারপরে ওনারা চেক করবেন, তারপর যে সমস্যা আছে সমস্যা অনুযায়ী ওনার একটা প্রোফাইল তৈরি হবে, সেটাকেই আমরা হেলথ কার্ডে ইস্যু করে দেবো এবং অ্যাকর্ডিংলি উনি গ্রিন, ইয়েলো অথবা রেড কার্ড পেয়ে যাবেন।
1: এবার ডাক্তার, কেউ রেড কার্ড পেলেন, হয়তো বা দেখা গেল যে যখন আরোগ্য শিবিরে গেছেন ওনার অবস্থা খুবই খারাপ বা মুমূর্ষু, সেক্ষেত্রে উনি যদি ওনাকে রেফার করা হয় সরকারি হাসপাতালে, বিশেষ কোনো সুবিধা কি পাবেন উনি?
0: অবশ্যই পাবেন, ওনাকে আমরা যখন রেফার করব উনি যে হাসপাতালে এসে ভর্তি হবেন, তবে সেখানে উনি পুরোপুরি ফ্রি ট্রিটমেন্ট পাবেন আয়ুষ্মান ভারত কার্ডের মাধ্যমে, পিএমজিওয়াই অথবা সিএমজিওয়াই এর মাধ্যমে।
1: কারো যদি আয়ুষ্মান কার্ড না থেকে থাকে তাহলে?
0: সেটাও আমরা কার্ড করে দেওয়ার ব্যবস্থা করব যদি উপযুক্ত নথিপত্রগুলি থাকে, আর যদি সেটাও ওই সময়ে সম্ভব না হয় কোনো টেকনিক্যাল কারণে বা কারণে, তারপরেও হাসপাতালে, যে হাসপাতালে আসবেন, আমাদের যারা ডাক্তারবাবুরা থাকবেন ওনারা তো ওই হাসপাতালেরই ডাক্তারবাবু, হাসপাতালে বলে দেবেন যতটুকু সম্ভব ফ্রি অফ কস্ট ট্রিটমেন্ট হবে, এবং এখন তো হাসপাতালে প্রায় সমস্ত ট্রিটমেন্টই ফ্রি অফ কস্ট।
1: শ্রোতা বন্ধুরা, আমরা আজ কথা বলছি মুখ্যমন্ত্রী নিরাময় আরোগ্য অভিযান নিয়ে। আপনারা এই অভিযান নিয়ে যদি কিছু

0: জানতে চান অবশ্যই ফোন করুন, আমাদের ফোন নাম্বারে 9485007172, ফোন করুন 9485007172। আজকে সুস্বাস্থ্য অনুষ্ঠানটির সৌজন্যে আছেন জেলা স্বাস্থ্য পরিবার কল্যাণ সমিতি পশ্চিম ত্রিপুরা। আমাদের সঙ্গে আছেন মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার শঙ্কর চক্রবর্তী। আবারও বলছি, আমরা আজ সুস্বাস্থ্য অনুষ্ঠানে কথা বলছি মুখ্যমন্ত্রী নিরাময় আরোগ্য অভিযান নিয়ে। হ্যাঁ ডাক্তারবাবু, যেটা আবারও জানতে চাইবো আপনার কাছে, আপনি তো অনুষ্ঠানের একদম শুরুতেই বলেছিলেন যে প্রথম ধাপ এবং দ্বিতীয় ধাপ, প্রথম ধাপ 7 দিনের যেটা জানুয়ারি মাসে করেছে এবং দ্বিতীয় ধাপ হয়তো বা এখন চলছে, মানে
1: এটা এক একটা ফেজ, দুটো ফেজ, ইয়ারলি দুটো ফেজ হবে। ফার্স্ট ফেজ 1 জানুয়ারি থেকে 14 জানুয়ারি, আর সেকেন্ড ফেজ হবে আপনার 1 জুলাই থেকে 14 জুলাই। তো এবার যে কোনো কারণে আমরা, যদিও আমাদের কাজ চলছে, বাড়ি বাড়ি গিয়ে আশা দিদিরা করছেন কাজ, তো আমরা সেকেন্ড পার্টটা মানে ক্যাম্পগুলি করব 14 তারিখ থেকে, এবং 14 তারিখ থেকে এবার ক্যাম্পগুলি আমরা আরো বাড়িয়েছি। 14টা ওয়ার্কিং ডে চলবে, মানে 14 জুলাই থেকে 14টা ওয়ার্কিং ডে আমরা দেখলাম টেন্টেটিভলি, এটা প্রায় অগস্টের 3-4 তারিখ পর্যন্ত থাকবে, 14 জুলাই থেকে এই পর্যন্ত 3-4 তারিখ পর্যন্ত 14টা ওয়ার্কিং ডেতে আমরা কিন্তু ক্যাম্পগুলি করব। কারণ আমাদের প্রতি ব্লকে দুটো করে ক্যাম্প করছে, তো সেই ক্ষেত্রে আমাদের জন্য ওয়েস্ট ডিস্ট্রিক্ট যেহেতু বড়, সেখানে আমাদের 18টি ক্যাম্প করতে হবে। আর এই যে প্রোগ্রামটা, সেটা যতটুকু কালকে ভিসিতে আমাদেরকে বলা হয়েছে, ত্রিপুরার মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা স্যার, স্টেট লেভেলে এই প্রোগ্রামটি 13 জুলাই উদয়পুরে থেকে, মানে গোমতী ডিস্ট্রিক্টের কোথাও থেকে স্টেট লেভেল প্রোগ্রামের ইনোগ্রেশন করবেন। আর এমনিতে কিন্তু বাড়ি বাড়ি সার্ভের কাজটা আমরা 1 তারিখ থেকে শুরু করে দিয়েছি আগের নোটিস, কারণ এই প্রোগ্রামটা কিন্তু গত বছরও হয়েছে। হ্যাঁ, এই বছরও হচ্ছে মুখ্যমন্ত্রী নিরাময় আরোগ্য যোজনা, আগামী 3 বছর চলবে। আমরা জানুয়ারিতেও করেছি, জানুয়ারিতে করেছি, এখন আবার আমরা হ্যাঁ করছি এই জিনিসটা। তো কাজেই আমাদের জানা আছে, এবং তখন থেকেই বলা ছিল যে 1 থেকে 14 জানুয়ারি আর 1 থেকে 14 জুলাই।
0: তাহলে এই যে 1 থেকে 14 জুলাই যেটা হতে চলেছে, বা আজকে 7 তারিখ যেটা বলবো যে চলছে, তো সেই ক্ষেত্রে আপনি যেটা বলছিলেন যে ব্লক ভিত্তিক কিন্তু হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হবে, তো এবার ধরুন না আমি সেই ব্লকের আন্ডারে নেই, তাহলে কি আমি সেই হেলথ ক্যাম্পের সুবিধা নিতে পারবো, বা আমি ওই জেলায় থাকি না?
1: আমাদের স্বাস্থ্য ব্যবস্থা এমন একটা জিনিস, আমরা কোনো একটা জায়গায় করি, বেনিফিশিয়ারি বা টার্গেটেড বেনিফিশিয়ারি হয়তো ওই পার্টিকুলার এরিয়ার, কিন্তু আমাদের কাছে সবাই সবসময় ওয়েলকাম। এখন আপনার কোনো একটা হসপিটালে, সে ধরুন মোহনপুর হসপিটাল, তো মোহনপুর হসপিটালের মোহনপুরের লোক আসবে এমন তো নয়, খোয়াইয়ের একজন লোকও যদি আসে, সাবরুমের একজন লোকও যদি কোনো কারণে আসে, তো আমরা কি ট্রিটমেন্ট করি না? আমরা ট্রিটমেন্ট করি, মোস্ট ওয়েলকাম। হসপিটাল এমন একটা জায়গা সে যেখানকার মানুষ, আমরা জাতি ধর্ম বর্ণ দেশ কিছুই দেখা হয় না হসপিটালে, যিনি আসেন পেশেন্ট হিসেবে ওনাকে দেখা হয়। পরবর্তী সময়ে জিনিসটি অন্য হয়তো দেখায়, কোনো একটা বিদেশের পেশেন্ট এলো, উনি কীভাবে এলো না হলো সেটা অন্য ডিপার্টমেন্ট যাদের যে কাজ, আমাদের ডাক্তার হিসেবে আমাদের কাজ হলো ওনাকে অ্যাজ এ পেশেন্ট ট্রিট করা।
0: সেটা আমি জানতে চাইলাম, কারণ আমাদের যে অনেক শ্রোতা বন্ধুরা আছেন বা আমাদের যারা দেখছেন অনুষ্ঠান, হয়তো বা অনেক প্রত্যন্ত গ্রামে উনি বসবাস করেন, ওনার পক্ষে হয়তো বা সেই কাছের স্বাস্থ্য ক্যাম্পটি ওনার জেলার নেই, সেই জন্য জানতে চাইলাম যে উনি সুবিধা পেতে পারেন। আপনি যেটা বললেন যে উনি কিন্তু সুবিধা পেতে পারেন,
1: হ্যাঁ 100% পেতে পারেন, কোনো অসুবিধা নেই।
0: ডাক্তারবাবু, সময় আস্তে আস্তে ফুরিয়ে আসছে, আবারও যদি এই অভিযান সম্পর্কে আমাদের একটু বিস্তারিত বর্ণনা করেন।
1: আচ্ছা, আমি আবারও আমাদের যে পুরো ত্রিপুরাবাসী এবং বিশেষ করে আমার পশ্চিম ত্রিপুরা জেলার যারা জনগণ আছেন, সবার প্রতি আমি, আমাদের যে এই সুন্দর প্রোগ্রাম মুখ্যমন্ত্রী নিরাময় আরোগ্য যোজনা যেটি মাননীয় মুখ্যমন্ত্রী লঞ্চ করেছিলেন এবং আমরা একটা পার্ট অলরেডি করে ফেলেছি এবছর জুলাইয়ের যে পার্টটা সেটা আমরা শুরু করে দিয়েছি। এবার আরও সুখবর যেটা, 14 দিনের জায়গায় এবার এটা এক মাসের থেকেও বেশি সময় ধরে চলবে।

0: আরো বড় আকারে আরো বিস্তৃত ভাবে হবে, আরো বেশি মানুষ এখানকার
1: সুবিধা
0: পেতে পারেন। যেটা জনগণের উদ্দেশ্যে, সবার উদ্দেশ্যে আমার বলা, সেটা হলো 30 থেকে উপরের বয়সের সমস্ত লোকরা এই সুযোগ সুবিধা গ্রহণ করবেন, নারী পুরুষ নির্বিশেষে এই সুযোগ গ্রহণ করতে পারেন। যাদেরই যে কোনো সমস্যা আছে আপনারা সেই সমস্যার জন্য আসবেন, যাদের কোনো সমস্যা নেই আপনারা মনে করছেন আপাতদৃষ্টিতে হয়তো কোনো অসুবিধাও হচ্ছে না, ওনারাও আসবেন, এসে স্ক্রিনিং করে নেবেন।
1: আমার আরেকটা শ্রোতা বন্ধুদের হয়তো বা মনে প্রশ্ন আসতে পারে যে আপনি বলছিলেন যে 30 বছরের ঊর্ধ্বে, সেই ক্ষেত্রে কি
0: বয়সের প্রমাণপত্র আনতে হবে না? যাদের আভা বা এগুলি আছে তো আছে, ঠিক আছে, প্রমাণপত্র আনতে হবে না। আমরা কেন বলছি 30 বছর পর্যন্ত, নন কমিউনিকেবল ডিজিজগুলিতে আমি বললাম না শুরুতে যে আমাদের 65% ডেথ এই নন কমিউনিকেবল ডিজিজেই হচ্ছে, এবং 30-এর উপরের এই বয়সটা হয়তো একটা সময় আরও কম বয়সকে ওইটার সঙ্গে ইনক্লুড করা হবে নন কমিউনিকেবল ডিজিজগুলির মধ্যে। তো আস্তে আস্তে যে কেউ এলেই আমরা প্রমাণ করতে যাব না যে আপনার বয়স কি 30 না 20 না 22, সেটা নয়। একটা কথা আমি বারবার সবাইকে বলে দিতে চাই যে আমাদের যে ক্যাম্পগুলি হবে এখানে সবাই মোস্ট ওয়েলকাম, আপনারা আসতে পারেন, যে কোনো সমস্যার জন্য আপনারা আসবেন। চিকিৎসক হিসেবে আমাদের কাজই হলো চিকিৎসা প্রদান করা, আর আমরা যখন ক্যাম্প মোডে কোনো কিছু করি, আমরা যখন মিশন মোডে কোনো কাজটা করি, তখন আমাদের প্রায়োরিটি থাকে পার্টিকুলার ওই কাজটার জন্য, কিন্তু অন্যগুলি বাদ যায় না, অন্যগুলিও থাকবে, চলবে, কাজেই আসতে পারে যে কেউ, কোনো অসুবিধা নেই।
1: আর নথি কি কি নিয়ে আসতে হবে সেটা যদি বলেন?
0: নথি কোনো কিছুই লাগবে না, যাদের আভা কার্ড আছে, আয়ুষ্মান কার্ড আছে, ওনারা সঙ্গে নিয়ে আসবেন, আর যাদের নেই তারা যদি মনে করেন সেটা তৈরি করবেন, ওনাদের জন্য আধার কার্ড আর রেশন কার্ড থাকলে ভালো, সে দুটো থাকলে আমরা সেখানে চেষ্টা করব করে দিতে, যদি সব কিছু ঠিকঠাক থাকে হয়তো হয়েও যাবে, না হলে আমরা বলে দেবো কীভাবে কোথায় এসে করতে হবে, সেই জিনিসটাও আমরা করব।
1: আরেকটা আপনার কাছে যেটা জানবো, এবার ধরুন না কারোর অ্যাক্সিডেন্ট হলো বা খুব হঠাৎ করেই কোনো গুরুতর আহত হলো, সেই ক্ষেত্রে কি এটা কাজ করবে এই অভিযানটা?
0: দেখুন, এটা অ্যাক্সিডেন্টের জন্য নয়, অ্যাক্সিডেন্টের তো সুন্দর একটা প্রোগ্রাম আছে, পিএম রাহাত, প্রিমিয়াম রাহাত যেটা আছে আপনার 1.5 লক্ষ টাকা পর্যন্ত ফ্রি অফ কস্ট ট্রিটমেন্ট প্রথম 7 দিনের ইয়েতে, যে কোনো অ্যাক্সিডেন্টে যে কোনো হসপিটালে গেলে শুধু একটা আপলোড করতে হয়। জানে আমাদের যে হেলথ ইনস্টিটিউশনে যে সমস্ত ডাক্তারবাবুরা কাজ করছেন, সেটা জিবির মতো বড় মেডিকেল কলেজ হসপিটাল হোক আর একদম পিএসসি লেভেলে হোক, সবাই জানেন তো অ্যাক্সিডেন্টের জন্য ফ্রি অফ কস্ট। এখন আসলে স্বাস্থ্য ব্যবস্থাটা মানুষের কাছে একদম পৌঁছে গেছে এবং বিনা খরচায় স্বাস্থ্য পরিষেবা পাওয়ার অনেকগুলি রাস্তা আছে। এখন প্রশ্ন হলো আপনাকে সেই মতো কিছু কিছু কাজ করতে হবে, যেমন আপনি আয়ুষ্মান কার্ডটা আপনাকে করে নিতে হবে, তারপর পিএম রাহাত সম্পর্কে আপনার প্রপার হিস্ট্রিটা দিতে হবে অ্যাক্সিডেন্ট এবং এইগুলি, তাহলে ওই ডাক্তারবাবুই আপনাকে সেই ব্যবস্থাটা করে দেবেন। এই সমস্তগুলো আপনি নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রগুলিতে গিয়ে আপনার সমস্যাগুলি বলতে হবে, তাহলে আপনার পরীক্ষা নিরীক্ষাগুলি হয়ে যাবে, ওষুধপত্র। দেখুন, আমি পার্টিকুলারলি ওয়েস্ট ডিস্ট্রিক্টের কথা বলছি, আমাদের যে সাবসেন্টারগুলি আছে এগুলির মধ্যেও পর্যাপ্ত পরিমাণে ওষুধপত্র আছে, পর্যাপ্ত প্রমাণে পরীক্ষা নিরীক্ষা করার ব্যবস্থা আছে, সমস্ত কিছুর ব্যবস্থাই আছে,
1: কিন্তু আমরা যেতে পারি না বা আমরা জানি না। যেটা বলবো যে আমরা জানার কিন্তু অভাব রয়েছে। আপনি কিন্তু বললেন যে অনেকগুলো কিন্তু রোগের আমরা চিকিৎসা পেতে পারি বা খুব প্রথম অবস্থায় কিন্তু ধরা পড়তে পারে এই অভিযানের মাধ্যমে, কিন্তু ওই যে যেটা বললাম যে জানি না হয়তো বা এর জন্য
0: সেই জন্যই তো আপনাদের এখানে আসা। অ্যাকচুয়ালি জানতে হবে, সচেতনতা থাকতে হবে মানুষের মধ্যে। মানুষ মনে করেন যে এখানে ছোট্ট একটা হেলথ ইনস্টিটিউট, এখানে কি থাকবে, কিন্তু এই ছোট্ট হেলথ ইনস্টিটিউটে অনেক কিছু আছে। দেখুন, একটা এই যে ভিআই টেস্ট, সার্ভাইকাল ক্যান্সারের জন্য ভিআই টেস্ট আমি সাব সেন্টারে গিয়ে দিন দেখলাম, একটা মায়ের বাচ্চার হার্ট সাউন্ডটা ঠিকমতো শোনা যাবে কি না সেটার জন্য ওনাদের কাছে ফিটোস্কোপ আছে, কি সুন্দর স্পিটোস্কোপ। ওদিন আমরা ডিএম স্যার সহ জিরানিয়ার একটা সাব সেন্টারে গেলাম নোয়াগাঁও, সেই সাব সেন্টারে আমরা গিয়ে ডিএম স্যার তো একজন চিকিৎসক, উনি গিয়ে এটা দেখলেন, এই করলেন, যে যেটা আমাদের সময়ে বড় বড় ইনস্টিটিউশন সাব ডিভিশন লেভেলে আমরা
1: পাইনি।
0: সুযোগ সুবিধা আছে, মানুষ অ্যাওয়ার নয়,

0: মানুষ সেটার জন্য যাচ্ছেন না, এগুলিকে সুযোগ সুবিধাগুলিকে নিচ্ছেন না, সেজন্য আমরা বারে বারে আপনাদের সাহায্য নিচ্ছি। আমরা আকাশবাণীতে আসছি, আমরা দূরদর্শনে যাচ্ছি, আমরা বিভিন্ন প্রাইভেট চ্যানেলগুলিতে যাচ্ছি, আমরা ফ্লেক্স পোস্টার ব্যানার দিচ্ছি, তারপরে যেখানেই হেলথ টক হয় আমাদের ভিলেজ হেলথ অ্যান্ড স্যানিটেশন অ্যান্ড নিউট্রিশন যে ক্যাম্পগুলি হচ্ছে সেগুলির মধ্যে বলছি, যেখানেই আমাদের স্কোপ থাকে সেখানে আমাদের ওয়ার্কাররা বলছে, আমরা বলছি, জনগণ যদি সেটা ঠিকঠিকভাবে শুনেন তাহলে অনেক কিছুই পেতে পারেন, অনেক কিছুই পেতে পারেন। আমি বলছি না যে একদম বড় কোনো কিছু, কিন্তু প্রাথমিক ব্যবস্থাগুলো আমাদের ত্রিপুরা রাজ্যে প্রাইমারি হেলথ কেয়ার সিস্টেম এত সুন্দরভাবে এত অর্গানাইজড, আপনি ভাবতে পারেন না, ওয়েস্ট ডিস্ট্রিক্টে আমাদের যে 222টা হেলথ সেন্টার আছে, সাব সেন্টার আছে 199টা, মানে যেটা আয়ুষ্মান আরোগ্য মন্দির।
1: সত্যি আপনি আপনার কথা শুনে যেটা জানতে পারলাম কি স্বাস্থ্য ব্যবস্থায় কিন্তু অনেকগুলো সুযোগ সুবিধা আমাদের কাছে রয়েছে। আর আমাদের যেটা সময় বলছে আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করতে হবে। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য।
0: নমস্কার, ধন্যবাদ সবাইকে।
1: শ্রোতা বন্ধুরা, আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে সুস্বাস্থ্য অনুষ্ঠান আজকের মতো এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। আজকের অনুষ্ঠানটি সৌজন্যে জেলা স্বাস্থ্য পরিবার কল্যাণ সমিতি পশ্চিম ত্রিপুরা। আজকের মতো অনুষ্ঠান এখানে শেষ করছি। আকাশবাণী আগরতলা এবং এফএম উজ্জ্বল থেকে একযোগে প্রচারিত অনুষ্ঠান শুনছিলেন, এখন শুনবেন দিল্লি কেন্দ্রের সংবাদ।

এখন জানিয়ে দেব FM সংবাদ শিরোনাম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, জনগণের কল্যাণই ভারত ও ইন্দোনেশিয়ার অন্যতম অগ্রাধিকার। আজ জাকার্তায় ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি প্রাবোও সুবিয়ান্তের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের পর যৌথ সাংবাদিক সম্মেলনে তিনি একথা বলেন। কেন্দ্রীয় সমবায় মন্ত্রী অমিত শাহ বলেছেন, গত 5 বছরে সমবায় মন্ত্রক সমবায় খাতের সঙ্গে যুক্ত প্রায় 30 কোটি মানুষের জীবনে নতুন প্রাণ সঞ্চার করেছে। নয়াদিল্লিতে আজ সমবায় মন্ত্রণালয়ের 5ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে শ্রী শাহ বলেন, এই মন্ত্রক সমবায় পরিমণ্ডলকে একটি আধুনিক, স্বচ্ছ, প্রযুক্তিচালিত এবং প্রতিযোগিতামূলক রূপে রূপান্তরিত করেছে। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান আজ প্রগতি প্রকল্পের উদ্বোধন করেছেন। নয়াদিল্লিতে সংবাদ মাধ্যমকে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী জানান, এই প্রকল্পের লক্ষ্য হল 20,000-এরও বেশি কৃষি উদ্যোক্তা এবং 20 লক্ষ কৃষককে ক্ষমতায়ন করা। এখন থেকে রাজ্যের সমস্ত বিদ্যালয়ে প্রতিদিনের পাঠদান শুরুর আগে জাতীয় গান বন্দে মাতরম, এরপর জাতীয় সঙ্গীত জনগণমন গাইতে হবে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা আজ সামাজিক মাধ্যমে এ কথা জানিয়েছেন। বর্ষাকালে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ আজ আগরতলায় একটি উচ্চ পর্যায়ের বৈঠক করেন। এই বৈঠকে তিনি রাজ্যের বিদ্যুৎ পরিস্থিতি ও গ্রাহক পরিষেবার প্রতিটি বিষয়ে পর্যালোচনা করেন। প্রিপেড মিটার রিচার্জে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারের জন্য তিনি দায়িত্বপ্রাপ্ত সংস্থাকে নির্দেশ দেন। আগামী 9 ও 10 জুলাই হাপানিয়ার আন্তর্জাতিক মেলা প্রাঙ্গনে ডেস্টিনেশন ত্রিপুরা বিজনেস কনক্লেভ অনুষ্ঠিত হবে। ত্রিপুরা চা উন্নয়ন নিগমের চেয়ারম্যান সমীর রঞ্জন ঘোষ আজ জানিয়েছেন, এই সম্মেলনে নিগমের সঙ্গে কর্ণাটক, তামিলনাড়ু ও পশ্চিমবঙ্গের 4টি সংস্থা 726 কোটি টাকা বিনিয়োগের মৌ স্বাক্ষরিত হবে। ত্রিপুরা ফুটবল

অ্যাসোসিয়েশন পরিচালিত ঘরোয়া তৃতীয় ডিভিশন ফুটবলের সুপার লিগে টানা দুটি ম্যাচে জয় ছিনিয়ে জম্পু জেলা প্লে সেন্টার খেতাব দখলের পথে এগিয়ে গেল। আজ সুপার লিগের তৃতীয় খেলায় জম্পু জেলা প্লে সেন্টার জয়লাভ করেছে। আগামী 24 ঘন্টায় রাজ্যের সবকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.4 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 23.8 ডিগ্রি সেলসিয়াস। শুনলেন FM সংবাদ শিরোনাম।

ঘড়িতে সময় এখন রাত 9টা বেজে 5 মিনিট হয়ে 39 সেকেন্ড। আপনারা টিউন করে রয়েছেন 101.6 MHz প্রচার তরঙ্গে, শুনছেন FM উচ্চান্ত, আর আমি আপনাদের বন্ধু অন্তরা এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছি। আর এই মুহূর্তে যে পর্বটি আপনারা শুনবেন তার নাম যে জন সেবিচে ঈশ্বর।

আয়োজনের শুরুতে মনে পড়ে যায় স্বামী বিবেকানন্দের সেই কালজয়ী বাণী, জীবী প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। মাত্র কয়েকটি শব্দ, অথচ এই কয়েকটি শব্দের মধ্যেই যেন লুকিয়ে আছে সমগ্র মানব ধর্মের সার কথা। আমরা প্রায়ই ভাবি ঈশ্বরকে পাওয়ার জন্য বিশেষ কোনো স্থান, বিশেষ কোনো নিয়ম বা বিশেষ কোনো আচার হয়তো বা প্রয়োজন। তাই আমরা মন্দিরে যাই, মসজিদে যাই, গির্জায় যাই, প্রার্থনা করি, পূজা করি। এগুলো অবশ্যই আমাদের বিশ্বাসের অংশ, কিন্তু কখনো কি ভেবে দেখেছি ঈশ্বর যদি মানুষের মধ্যেই বাস করেন তাহলে মানুষের সেবা করাও কি তাঁরই উপাসনা নয়?

আজকের পৃথিবীতে আমরা অনেকেই খুব ব্যস্ত, সময়ের অভাবে অনেক সম্পর্ক দূরে সরে যায়, অনেক মানুষ একাকিত্বে ভোগেন, অথচ অনেক সময় একটি আন্তরিক খোঁজ নেওয়া, একটি হাসি মুখ, একটি ভালোবাসার কথা কারো জীবনে নতুন আলো জ্বালিয়ে দিতে পারে। একজন ক্ষুধার্ত মানুষকে একবেলা খাবার খাওয়ানো, পথ হারানো, কাউকে সঠিক পথ দেখিয়ে দেওয়া, অসুস্থ মানুষের পাশে দাঁড়ানো, কিংবা কোনো ভেঙে পড়া মানুষকে সাহস দিয়ে বলা আমি আছি, এই ছোট ছোট কাজগুলোর মধ্যে হয়তো ঈশ্বর সব থেকে বেশি আনন্দ খুঁজে পান।

ভালোবাসা মানেই কিন্তু শুধু যে নিজের পরিবারের জন্য তা কিন্তু নয়। ভালোবাসা তখনই পূর্ণতা পায় যখন তা পরিচিত অপরিচিত, ধনী গরিব, ছোট বড় সব মানুষের প্রতি সমানভাবে ছড়িয়ে পড়ে। একটি গাছ যেমন কাউকে বিচার না করে সবাইকে ছায়া দেয়, একটি নদী যেমন সবাইকে জল দেয়, সূর্য যেমন সবার জন্য সমান আলো ছড়ায়, তেমনি মানুষের ভালোবাসাও হওয়া উচিত নিঃস্বার্থ, নির্মল এবং সীমাহীন। আমরা অনেক সময় ভাবি সমাজের পরিবর্তন আনতে হলে বড় কিছু করতে হবে, কিন্তু সত্যি বলতে কি, বড় পরিবর্তনের শুরু হয় ছোট ছোট কাজ থেকে। বাসে নিজের আসন ছেড়ে দেওয়া, কোনো বৃদ্ধ মানুষকে রাস্তা পার করিয়ে দেওয়া, কোনো অসহায় শিশুর মুখে হাসি ফোটানো, কিংবা কষ্টে থাকা বন্ধুর কথা মন দিয়ে শোনা, এই সবই কিন্তু মানব সেবা। মনে রাখবেন, মানুষ কখনো আপনার ধন সম্পদ দিয়ে আপনাকে মনে রাখবে না, মানুষ মনে রাখবে আপনার ব্যবহার, আপনার সহানুভূতি এবং আপনার ভালোবাসা। জীবনের শেষে আমরা কি পেলাম তার চেয়ে অনেক বড় প্রশ্ন হলো আমরা কাকে কি দিতে পেরেছি। স্বামী বিবেকানন্দ বিশ্বাস করতেন প্রতিটি মানুষের মধ্যেই ঈশ্বরের প্রকাশ আছে। তাই মানুষকে অপমান করা মানে ঈশ্বরকে অপমান করা, আর মানুষকে সম্মান করা মানেই কিন্তু ঈশ্বরকে সম্মান করা। আজ যদি আমরা প্রত্যেকে প্রতিজ্ঞা করি প্রতিদিন অন্তত একজন মানুষের উপকার করব, একজন মানুষের মুখে হাসি ফোটাবো, একজন মানুষের কষ্ট একটু হলেও কমানোর চেষ্টা করব, তাহলেই পৃথিবীটা অনেক বেশি সুন্দর হয়ে উঠবে। তাই আজ নিজের মনকে একবার প্রশ্ন করি, চলো শেষ কবে আমরা কোনো প্রতিদানের আশা না করে কাউকে সাহায্য করেছি, শেষ কবে কোনো একাকী মানুষের পাশে বসে তার কথা শুনেছি, আর শেষ কবে শুধু একজন মানুষ হিসেবে আরেকজন মানুষের হাত ধরেছি। হয়তো এই প্রশ্নগুলোর উত্তরই আমাদের সত্যিকারের ঈশ্বরের কাছে পৌঁছে দেবে, কারণ ঈশ্বর শুধু পূজার ফুলে নন, তিনি আছেন মানুষের হাসিতে। তাই আসুন মানুষের পাশে দাঁড়াই, মানুষকে ভালোবাসি আর মানুষের দুঃখ ভাগ করে নিই, কারণ সত্যি জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিচে ঈশ্বর।

শ্রোতা বন্ধুরা, এই মুহূর্তে আপনারা প্রত্যেকে টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্জ প্রচার তরঙ্গে। আপনারা শুনছেন FM উচ্চান্ত। আজকের এই আজ রাতের পর্বের বিশেষ আয়োজন নিয়ে আমি আপনাদের বন্ধু আর যে অন্তরাজ আপনাদের সাথে রয়েছে। আর অনুষ্ঠানের শুরুতেই আপনাদের সকলের জন্য রইল আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা। আজকের এই পর্বে আমরা কথা বলবো ছোট্ট একটি শব্দ নিয়ে। সেই শব্দটি হলো সুখ। একটু নিজের দিকে তাকিয়ে একবার দেখুন তো, আজ সারাদিনে কতবার মনে হয়েছে আপনি ভালো নেই, আরও একটু হলে হয়তো সুখী হতাম, যদি ওটা পেতাম, যদি মানুষটা পাশে থাকত। আমরা সবাই সব খুঁজি, সারাদিন বলতে গেলে আমাদের জীবন খুঁজতে খুঁজতেই কেটে যায়। কিন্তু কখনো কি আমরা নিজেকে প্রশ্ন করেছি যে সুখ আসলে কি? এটা কি কোনো গন্তব্য যেখানে একদিন পৌঁছে যাব, নাকি এটা এমন এক অনুভূতি যা প্রতিদিন আমাদের খুব কাছেই থাকে অথচ আমরা দেখতে পাই না? আজকের এই পুরো যাত্রায় আমি আপনাদের কাছ থেকে

পিঠে উত্তর খুঁজব। গল্পে, অভিজ্ঞতায়, কিছু অচেনা মানুষের জীবনে, আর হয়তো নিজের ভেতরও। কে জানে এই পর্ব শেষ হতে হতে হয়তো আপনি নতুন করে আবিষ্কার করতে পারবেন যে আপনার জীবনে সুখ আসলে কোথায়। আর তারও আগে, আপনি সত্যি সুখী তো? আর এই বিষয় নিয়েই কথা বলবেন আপনারা, ফোন করবেন আমাদের FM স্টুডিওতে 9485007172। আরও একবার আপনাদের জন্য বলে দিচ্ছি, 9485007172। এ রয়েছে আমাদের FM স্টুডিওর ফোন নাম্বার, পাশাপাশি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারও আপনাদের প্রত্যেকের কাছেই রয়েছে। তারপরও একটিবার বলে দিচ্ছি, 9402169965। অবশ্যই আপনার জীবন দিয়ে সেই অভিজ্ঞতা জানাবেন আমাদের।

0: আমাদের অনুষ্ঠানে শ্রোতা বন্ধু অলরেডি চলে এসেছেন, আমি চেষ্টা করছি কথা বলা যায় কিনা বন্ধুর সাথে। হ্যালো হ্যালো
1: হ্যালো
0: হ্যাঁ বলুন। নমস্কার
1: নমস্কার
0: বন্ধু, কে বলছিলেন আপনি?
1: আমি আনন্দনগর থেকে জয়কুমার।
0: হ্যাঁ জয়কুমার বাবু বলুন, সুখ মানে কি?
1: সুখ মানে মনের উৎসাহ, মনের আনন্দ, তারপর টাকা পয়সার যত ইনকাম রুজি রোজগার করি তবে আমরা শান্তি থাকতে পারি না, পাই যত তত আরো চাই।
0: তো
1: যতটুক টাকা যতটুক ইনকাম করি সেটা দিয়ে আমরা সন্তুষ্ট নই। আসল কথা হচ্ছে মনের খুব শান্তি রাখতে হলে মনকে সন্তুষ্ট রাখতে হবে, কম দেখি যত রুজি রোজগার করি। ভাই বন্ধু বান্ধব সকল সকল সকল সকলের সঙ্গে মিলেমিশে যত রোজগার রুজি রোজগার করি চলে, সারা মানে দিন যাপন যাপন করতে পারি, তাই তবে সুখ শান্তি। আর পাওয়ার শেষ নেই, টাওয়ার শেষ নেই, সুখ সেটাই আমি মনে করেন।
0: একদম, অসংখ্য
1: ধন্যবাদ। ওকে ম্যাম,
0: অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন।
1: ওকে ম্যাম,
0: আজকের পর্বে প্রথম বন্ধু আনন্দনগর থেকে জয়কুমার বাবু, আপনাদের সাথেও আমাদের কথা হয়ে যাবে। আপনারা শুধু ফোন করুন 9485007172। আরও একজন বন্ধু চলে এসছেন। হ্যালো হ্যালো
2: হ্যাঁ নমস্কার।
0: নমস্কার, কে বলছিলেন?
2: আমি পশ্চিমবঙ্গ রাজ্যের বোলপুর বীরভূম থেকে অম্বিকা মন্ডল
0: বলছি। বলুন।
2: হ্যাঁ দিদি, দেখুন যে বিষয়টা রেখেছেন সুখ, হ্যাঁ সুখ আমি সেটাই মনে করি। দেখুন যার কাছে প্রচুর ব্যাংক ব্যালেন্স আছে, বাড়ি গাড়ি, হ্যাঁ অনেক প্রাচুর্য সম্পত্তি আছে, সেখানে কিন্তু সুখ নেই, আমি সেটা সুখ বলে মনে করি না। সুখ সেটা সুখ এমন একটা ঐশ্বরিক মানে জিনিস যেটা অনুভব করতে হয়, সেটা কিন্তু কোনো পণ্য নয় যা আমরা হাটে বাজারে সহজেই কিনতে পারি। তাহলে তো যিনি ধনী ব্যক্তি তিনি তো সহজেই সুখকে কিনে ওনার কাছে ধরে রাখতে পারতেন, কিন্তু দূরে ঘরে থেকেও মানে সুখকে পাওয়া যায়। যদি সেখানে শান্তি মানসিক এবং শারীরিক ভাবে আপনি সুস্থ থাকেন তাহলে কিন্তু সুখটা আপনি অনুভব করতে পারবেন। আর আপনার প্রচুর আপনি অট্টালিকায় আছেন, সেখানে প্রচুর আপনার টাকা পয়সা সোনা দানা প্রচুর সম্পত্তি আছে, কিন্তু আপনি যদি মানসিক আর শারীরিক ভাবে অসুস্থ থাকেন তাহলে কিন্তু আপনার সুখ সেখানে বিরাজ করবে না। সবসময় মনের মধ্যে একটা চিন্তা ভাবনা আপনাকে সুখের মুখই দেখতে দেবে না, সবসময় আপনাকে ভয়ে ভয়ে থাকতে হবে যে আমার এখনই সত্যি। খুব সুন্দর বিষয় দিয়েছেন, অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার নেবেন, শুভরাত্রি।
0: শুভরাত্রি, আর আপনি অবশ্যই ভালো থাকবেন। আমাদের এই আলাপচারিতায় অংশগ্রহণ করুন আপনিও, আমাদের স্টুডিওর ফোন নাম্বারে ফোন করবেন আর সাথে বলবেন এই বিষয়ের উপর আপনার অভিমত। জানেন একটা প্রশ্ন আমি প্রায়ই নিজেকে করি, প্রশ্নটা কি? প্রশ্নটা শুনতে

0: সহজ হলো, ভাবনাটা একটু কঠিন। সুখী হওয়ার জন্য আসলে কতটুকু প্রয়োজন? একটা বড় বাড়ি, একটা দামি গাড়ি, অনেক অনেক টাকা, নাকি শুধু এমন একজন মানুষ যার কাছে নির্দ্বিধায় বলতে পারি, আজ আমার মনটা ভালো নেই। আমরা ছোটবেলায় সুখ খুঁজতাম খুব ছোট ছোট জিনিসে, নতুন একটা পেন্সিল, বৃষ্টিতে ভেজা, বন্ধুদের সঙ্গে বিকেলের খেলাধুলা আর পরীক্ষা শেষ হওয়ার আনন্দ। এখানেই শেষ নয়, পুজোর নতুন জামা, অনেক কিছু। তখন সুখ এত সহজ ছিল। চলুন, একজন বন্ধু চলে এসেছেন, বন্ধুর কথা শুনবো আমরা। হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছিলেন?
1: আমি পশ্চিমবঙ্গ বীরভূম থেকে নিতাই দাস বলছি।
0: বলুন বলুন।
1: হ্যাঁ দেখুন, সুখ, সুখ হচ্ছে মানুষের আনন্দ এবং ভালোবাসা, ভালো থাকা, এটাই হচ্ছে সুখ। কিন্তু টাকা পয়সা থাকলে যদি সুখ হয়, তা হয় না। সুখ পেতে গেলে মানুষকে ভালোবাসতে হবে, মা বাবাকে স্নেহ যত্ন ভালোভাবে করতে হবে, আর মা বাবার আশীর্বাদে কিন্তু সন্তানের সুখ হয়। আমি যদি বৃদ্ধ মা বাবাকে না দেখি, তাদের চোখের জল পড়ে, ছেলে কিন্তু সুখী হবে না। তাই আমি বলবো, সুখ পেতে গেলে আগে মা বাবাকে যত্ন করতে হবে, তাদের সেবা করতে হবে, তাই কিন্তু জীবনে সুখ পাবেই পাবেই। সে তাদের আশীর্বাদ দিয়ে একটা, হ্যাঁ, সেই আশীর্বাদে কিন্তু ছেলে কিন্তু মঙ্গল হবে এবং ভালো হবে, ভালো থাকবে। তাই আমি বলতে চাই যে ছেলেকে বেশি দূর লেখাপড়া না শেখানোই ভালো। কারণ বেশি দূর লেখাপড়া শেখালে ছেলে যখন বাড়ি বিদেশে চলে যাবে, তখন বৃদ্ধ মা বাবা কিন্তু বাড়িতে একা থাকবে, তাকে দেখার কেউ থাকবে না। তাই ছেলেকে একটু সামান্য শিক্ষিত করে সে যেন গ্রামে থাকে বা স্থানীয় কাছাকাছি থাকে, মা বাবাকে যাতে সেবা করতে পারে।
0: এই বিষয়ের সাথে একটা স্বার্থ জড়িয়ে গেল না, আমার দেখাশোনা করার জন্য আমি আমার ছেলেকে, মেয়েকে কম শিক্ষিত করছি। হ্যালো,
1: হ্যাঁ বলুন।
0: বলছি তাহলে এই বিষয়টার সাথে একটা স্বার্থ জড়িয়ে গেল, যে ছেলে, সন্তান ছেলে হোক বা মেয়ে, আমাকে যেন বৃদ্ধ বয়সে দেখাশোনা করে, তার জন্য আমি তাদের কম শিক্ষিত করছি।
1: হ্যাঁ, তাদেরকে আমি কম শিক্ষিত করব। হ্যাঁ, কম শিক্ষিত বলতে গেলে যেন স্থানীয় কাছাকাছি থাকে এবং সেইভাবেই কাজ করতে হবে তাকে। হ্যাঁ, এবং বাইরে গেলে চলবে না, যে বিদেশে আমার ছেলে বড় ইঞ্জিনিয়ার হলো, বড় ডাক্তার হলো, বিদেশে চলে গেল, তার কিন্তু মা বাবার সেবা করতে পারলো না, ছেলে কিন্তু সুখ পাবে না, মা বাবার চোখে চলে সন্তানই সুখ হয় না।
0: হ্যাঁ, নমস্কার, ভালো থাকবেন, নমস্কার। আপনার অভিমত আপনি জানালেন, আর এভাবেই বন্ধুরা আপনারাও আপনাদের অভিমত জানাবেন। আমাদের ফোন নাম্বারটা বারবার বলবো আপনাদের জন্য, কেননা আপনারা এই নম্বরটাতে পার্টিকুলারলি প্রত্যেকেই ফোন করবেন, 9485007972। আর যে বিষয়টাতে আমি ছিলাম, যে শৈশবের সুখ অনেকটা সহজ ছিল, কত ছোট ছোট বিষয়ে আমাদের মনে কত আনন্দ ছিল, কিন্তু বড় হতে হতে যেন আমরাই সুখটাকে আরো কঠিন করে ফেললাম। আজ আমরা বললেই, প্রত্যেকেই বলি, আর একটু টাকা যদি হয় সুখী হব। তারপর টাকা আসে, কিন্তু ওই যে সুখ সে কিন্তু আসে না। আবার বলি, আরো ভালো একটা যদি চাকরি হয়, তবে তো সুখেই জীবন কাটবে, চাকরিও হয়, তারপর তারপরও কোথাও যেন একটা শূন্যতা থেকে যায়। তাহলে কি সুখ সত্যি আমাদের থেকে অনেক দূরে? আপনার কি মতামত জানাবেন আমাদের সাথে।

একজন বন্ধু এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন, আছেন কি? হ্যালো, হ্যালো, নমস্কার। না, মনে হলো ডিসকানেক্ট হয়ে গেল বন্ধু, আবার চেষ্টা করবেন। চলুন এবার ফিরে যাই একটি গানে, গানের পর এসে আবার আপনাদের সাথে কথা হবে।

0: একজন বন্ধু এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন। হ্যালো, নমস্কার।
1: নমস্কার দিদি, আমি মিরাল সমা থেকে দালিয়া গোস্বামী বলছি।
0: বলুন বলুন।
1: আচ্ছা দিদি, আজকের যে টপিক খুবই সুন্দর, শোক। আমি এই সম্বন্ধে কিছু বলতে চাইছি। আমি এখন, আমার বয়স এখন 50, তো আমি ছোটবেলার কিছু স্মৃতি আপনাদের সঙ্গে একটু শেয়ার করতে চাই। আমার বাড়ি ছিল গ্রামে, সেখানে আমার বাবা মা সেরকম আর্থিক পরিস্থিতিতে ছিল না, কিন্তু আমাদের সেই ছোট্টবেলায় মনের তৃপ্তি, মনের আনন্দের কোনো অভাব ছিল না। আগে বলছিলেন শুধু জামা, আমরা বছরে দুটো জামা পেতাম, একটা পুজোতে একটা বৈশাখে। এই দুটো আমাদের জন্য যে কি সুখী ছিল, এটা সত্যি আছে। যেমন প্রতিটা আপনি বলছেন আমার কিছুতে বসে দিচ্ছে, যে ছোটবেলা যখন জামা পেতাম 6 মাসের মধ্যে একবার, মনে হচ্ছে যেন সব পেয়ে গেছে। তো বাবা যদি

0: আমাদের অন্তত টাউনে নিয়ে এসছেন, তো নিয়ে এসে আজকে বাবার সঙ্গে যাবো।
1: দিন শেষে সারাদিনের পুঁজি তাদের সাথে ভাগ করে দেওয়া,
0: ভাগ করে দেওয়া। এবং সেরকম কোন আর্থিক স্বচ্ছলতা ছিল না, কিন্তু যেন আদর, স্নেহ, সুখ, মনের খোরাক কোনো
1: ছিল না, একদম একদম।
0: কিন্তু দেখুন, আমি আজকে এই বয়সে, আমি এখন শহরে থাকি, আমার বাড়ি আগের বাড়ির কন্ডিশন থেকে এখন বাড়ির কন্ডিশন অনেক ভালো। তো আগে একা, হ্যাঁ, যেন মনে হয়
1: নিঃসঙ্গতা রয়েছে,
0: খুব মিস করি।
1: ঠিক,
0: সুখ ব্যাপারটা আসলে মনে হয় সবটাই মনের ব্যাপার। মনে যেভাবে আপনি মানে আনন্দ পাবেন, সেটাকে আমি সুখ বলে মনে করি। তার জন্য কোনো টাকা লাগে না, যেন অন্য কিছু প্রয়োজন হয় না।
1: ঠিক বলেছেন।
0: তো আজকের বিষয়টা খুবই ভালো, তাই একটু স্মৃতি আপনাদের সঙ্গে শেয়ার করবেন।
1: ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন। একেবারেই ঠিক, এক একজনের কাছে সুখের সংজ্ঞাটা এক এক রকম। তাই তো জানতে চাইছে আপনাদের কাছে সেই কথাগুলো। একজন বন্ধু সঙ্গে রয়েছেন, চলুন চেষ্টা করি কথা বলার। হ্যালো, হ্যালো, আরেকবার আপনার নামটা বলবেন। আচ্ছা, বলুন বলুন বলুন বন্ধু, বলুন। আপনার পাশে আমাদের এফএম সেটটা অন করা রয়েছে, আপনি দয়া করে একটু মিউট করে দিন, না হলে বন্ধ করে দিন।
2: বলছি ম্যাডাম,
1: সত্যিকারের
2: সুখ বাইরে বাইরের জিনিস নয়, বরং এটা মানুষের মন ও চিন্তাধারার উপর নির্ভর করে। যেমন ধরুন, ছোট ছোট বিষয়ে সুখ খুঁজে পাওয়া যায়, যেমন ধরুন পরিবারের সাথে সময় কাটানো, বন্ধুদের সাথে হাসি খুশি আনন্দ ভাগ করে নেওয়া, ঠিক আছে না? আর এটা সমুদ্র ব্যাপারে যাদের যাদের মনে ইতিবাচক এবং যারা অল্পতে সন্তুষ্ট থাকতে পারে, তারাই আমাদের প্রকৃত সুখী।
1: ঠিক, একদম, ভালো থাকবেন, শুভরাত্রি। তাই তো আপনাদের কাছে, এক একজনের কাছে সুখের ডেফিনেশনটা এক এক রকম হলেও এখন পর্যন্ত আপনাদের সাথে কথা বলে মনে হচ্ছে অনেকেরই উত্তর কিন্তু প্রায় এক। সবাই সেই সহজ সরল সেই সুখটাকে খুঁজে, যাকে আজ ধরা ছোঁয়া যায় না। একজন বন্ধু সঙ্গে রয়েছেন, চলুন কি বলে বন্ধু। হ্যালো, নমস্কার।
3: হ্যালো,
1: নমস্কার।
3: নমস্কার,
1: বলুন।
3: আমি ওয়েস্ট বেঙ্গল পূর্ব বর্ধমান থেকে শেখ নূর আলম বলছি।
1: বলুন।
3: হ্যাঁ, দেখুন দিদি, সুখ হচ্ছে একটা অনুভূতির ব্যাপার, বুঝলেন? এটা তো বাজারের পণ্য নয়, এটা অনুভূতি করতে হয়। আর যদি দেখেন, যদি কেউ কর্মের মধ্যে জড়িয়ে থাকে, সৎ পথে হাঁটে এবং গুরুজনদের শ্রদ্ধা করে থেকে থাকে, তাহলে দেখবেন সে সুখী হবে, অরিজিনালি সুখী হবে। চলার পথ যদি খাতে, আর যেটা আমাদের নেতাদা বললেন, হ্যাঁ, একটা কথা বলবো, দেখবেন আপনি যদি আপনার, আমি যদি আমার বাবাকে দেখে থাকি, আমার সন্তান আমাকে দেখবে, তার জন্য একটা পারিবারিক শিক্ষার দরকার আছে। পুঁথিগত শিক্ষাটা শেষ কথা নয়, পারিবারিক শিক্ষা যদি থেকে থাকে, দেখবেন সেই ফ্যামিলিগুলো লক্ষণ, ওরকম অনেক ফ্যামিলি আছে যাদের পারিবারিক শিক্ষা আছে, তাদের সন্তানরা সুখী, তাদের বাবা মারা সুখী। এটা কিছু মানে কি বলবো, বোধ থাকতে হয়, মান সম্মান বোধ থাকতে হয়। আমি যেখানেই থাকি না কেন, আমার মা বাবাকে দেখার ইচ্ছা থাকলে আমি দেখতে পারবো, যদি আমার মান সম্মান বোধ থেকে থাকে। আর তার জন্য দরকার হচ্ছে পারিবারিক শিক্ষা। পারিবারিক শিক্ষা যদি থেকে থাকে, তা দেখবেন পুরো টোটালি গঠনটা তাদের অন্যরকমই হবে। আর অনেকে দেখবেন যে পয়সা যদি সুখ পাওয়া যায়, তোরা তো অনেকে বাজারে সুখ কিনে দেব, পয়সাটা সুখের সংজ্ঞা নয়। হ্যাঁ, সুখ পেতে গেলে মানুষকে নিজের ব্যক্তিত্ব থাকতে হবে, সতত থাকতে হবে, সেই সঙ্গে সৎ কর্মে হাঁটতে হবে। এইভাবে যদি কেউ হাঁটতে পারে, তাহলে সে অটোমেটিকলি সুখী হবে। আর সবথেকে বড় কথা, যেটা গুরুজনদের অবশ্যই শ্রদ্ধা করা দরকার, গুরুজনদের আশীর্বাদ আমাদের যথেষ্ট কাজ করে। এটুকুই বললাম দিদি,
1: ভালো থাকবেন, শুভরাত্রি। একদম ভালো থাকবেন প্রত্যেক।

0: ভালো থাকতে হবে, আর ভালো থাকার এই যে চেষ্টা, সেখান থেকে কি আমরা একটু একটু করে একটা সময় সুখের ঠিকানায় পৌঁছে যায় না? হয়তো যাই, সে চেষ্টাটা শুরু হয় আমার আপনার নিজের থেকে, ভাবনা থেকে। আমরা প্রতিদিন সুখ থেকে একটু একটু করে কি দূরে সরে যাচ্ছি? আপনার কি মনে হয়? একজন বন্ধু চলে এসেছেন, চলুন বন্ধু কি বলছে বন্ধুর কথা শুনি। হ্যালো, নমস্কার।
1: নমস্কার।
0: নমস্কার, কে বলছিলেন?
1: বলছি কি, ইয়া শুক্লে তো এইটা
0: একদম আলোচনা চলছে, আপনার শুভ নাম বলুন।
1: আমার নাম হচ্ছে সঞ্জয় দাস।
0: বলুন, আপনি কি বলতে চাইছেন?
1: বলছি ইয়া শুকটা হয়েছে কি ঘুম, আমার আমারতে ঘুমায়।
0: আচ্ছা
1: আমরা শুক।
0: আচ্ছা, অনেকে ঘুমের জন্য অনেক কসরত করতে হয়, অনেকে বই পড়তে হয়, চিকিৎসকের পরামর্শ নিতে হয়, পায়চারি করতে হয় ব্যালকনিতে, কিন্তু ঘুম আর আসে না।
1: সবাই ঘুমাইতে পারে না ঠিক করে, আমার তো ঘুমটাই আমার কাছে সঠিক মনে হয়।
0: ধন্যবাদ আপনাকে, ভালো
1: থাকবেন।
0: আপনিও ভালো থাকবেন। সুখকে খুঁজতে বেরিয়েছে আমার আপনার জীবনে, আমরা কতটা সুখী, আমাদের কাছে সুখ মানে কি, ঠিক তার সংজ্ঞাটা খুঁজতে বেরিয়েছে। আর আজ রাতে পর্বে আপনাদের কাছ থেকে তো সেই ডেফিনেশন বা আদৌ সুখ মানে কি তার অর্থটা জানব। অনেক বন্ধু এর মধ্যে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, তাদের অভিমত জানিয়েছেন। আপনারা এই মুহূর্তে যারা FM টিউন করে রয়েছেন, অপেক্ষা কেন করছেন, ফোন করুন, কথা বলুন। এই যে আরও একজন বন্ধু এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন। না বন্ধু, আপনার ফোন ডিসকানেক্ট হয়ে গেছে, আবার চেষ্টা করবেন। যে কথাটাই আমি ছিলাম, যে আমরা কি প্রতিদিন সুখ থেকে একটু একটু করে দূরে সরে যাচ্ছি? একজন জ্ঞানী মানুষ খুব সুন্দর একটা কথা বলেছিলেন, যার যা আছে সে তা নিয়ে বড্ড অসুখী, আর যার যা নেই সে তা পাওয়ার আশায় ব্যস্ত। কথাটা শুনতে খুব সাধারণ, কিন্তু যদি একটু গভীরভাবে আপনি ভাবেন, দেখবেন আমাদের জীবনের সঙ্গে কতটা মিলে যায়। আজ আপনি হয়তো ভাবছেন, যদি আমার আরও সময় থাকত, আর ঠিক এই মুহূর্তে পৃথিবীর কোথাও একজন মানুষ হাসপাতালের বিছানায় শুয়ে শুধু আরেকটা সকাল দেখার জন্য প্রার্থনা করছেন। আপনি হয়তো ভাবছেন, আমার বাড়িটা আরও বড় হলে ভালো হতো, আর কেউ একজন আজও মাথা গোঁজার একটা নিরাপদ আশ্রয়ের স্বপ্ন দেখছেন। আমরা প্রায় যা নেই তার হিসাব করি, কিন্তু যা আছে তার জন্য কৃতজ্ঞ হতে ভুলে যাই। হয়তো সুখের শুরুটা সেখানে, কৃতজ্ঞতা থেকে।

0: স্টুডিও ঘড়িতে এখন সময় রাত 10:07 হয়ে 12 সেকেন্ড। আর আপনারা প্রত্যেকেই শুনছেন 101.6 মেগাহার্জ প্রচার তরঙ্গে FM উচ্চায়ত্ত। বন্ধু এর মধ্যে চলে এসেছেন, চলুন বন্ধুর সাথে কথা হয়ে যাক। হ্যালো, কে রয়েছেন সাথে?
1: হ্যালো,
0: নমস্কার।
1: হ্যাঁ নমস্কার ম্যাডাম,
0: কে বলছিলেন?
1: আমি বিলোনিয়া উত্তর সরাসমেন্ট থেকে বিশ্বজিৎ পান।
0: বলুন বলুন।
1: হ্যাঁ, তো একটা ভালো অনেক বিষয় রেখেছেন, সুখ নিয়ে কথা। তো সুখ দুঃখ মানুষের জীবনে দুটোই আছে, তো মানুষের সুখটা বেশিরভাগ উপভোগ করতে চায়, দুঃখটা একটু কম। তো সবার সাথে মিলে থাকাটাই সুখ বলে আর কি। সবাইকে ভালোবাসি, মা বাবা ভাই বোন সবাইকে মিলে মিশে আমরা এক চোখে দেখি, তাহলে আমরা যে সুখ উপভোগ করতে পারবো। কিন্তু পাঁচতলা বিল্ডিং এ থাকলেও সেই সুখ আর যদি মা বাবাকে এবং ভাই বোনকে যদি ভালো না বাসি, সে সুখের থাকার থেকে না থাকাই ভালো।
0: একদম, অসংখ্য ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন।
1: নমস্কার, আপনার সাথে যোগাযোগ করতে পেরে অনেক ভালো লেগেছে।
0: ভালো থাকবেন, শুভরাত্রি।
1: হ্যাঁ।

0: 9485007172 এই নম্বরে। নমস্কার, হ্যালো হ্যালো
1: হ্যালো
0: হ্যালো কে বলছিলেন?
1: আমি

0: বস্তু যাতে সেগুলো ঢুকে যেতে আমার মতে আমারটা বোধ সময় থাকো সবাইকে নিয়ে মনে করে সবাইকে নিয়ে খারাপ প্রতিবেশী একটু সাহায্য করা নিয়ে মানে আর মা বাবা তো নেই দাদা
1: এভাবেই ভালো থাকতে হবে
0: হ্যাঁ মনের সুখটা
1: ভালো থাকবেন
0: ম্যাডাম
1: ভালো থাকবেন শুভরাত্রি।

0: এই মুহূর্তে যারা আমাদের অনুষ্ঠান শুনছেন, আপনাদের কাছে যদি ছোট্ট একটা অনুরোধ রাখি, এই মুহূর্তে যদি আমি বলি যে আপনার জীবনে এমন তিনটি জিনিসের নাম বলুন যার জন্য আপনি কৃতজ্ঞ, আপনি কি বলবেন? ভাবুন, তাড়াহুড়ো নেই, আপনার উত্তর আমাদের হোয়াটসঅ্যাপে লিখে পাঠাতে পারেন, আবার ফোন করেও কথা বলতে পারেন। একজন বন্ধু চলে এসেছেন, চলুন বন্ধুর সাথে কথা হয়ে যাক। হ্যালো, নমস্কার, একটু জোরে বলবেন।
1: হ্যালো
0: হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, কে বলছিলেন?
1: শুনতে পাচ্ছেন?
0: একদম, কে বলছিলেন বন্ধু বলুন? আপনি কে বলছিলেন? শুভনা,
1: আমি বলছি পূজা।
0: কে বলছিলেন?
1: পূজা বলছি।
0: পূজা পূজা পূজা, হ্যাঁ স্বাগত অনুষ্ঠানে। সুখ মানে কি?
1: হ্যালো,
0: আমি শুনতে পাচ্ছি, আপনি বলুন সুখ মানে কি?
1: হ্যালো,
0: হ্যাঁ আমি তো শুনতে পাচ্ছি, আপনি বলুন সুখ মানে কি? বন্ধু মনে হচ্ছে
1: মানে আনন্দ।
0: আচ্ছা আচ্ছা, হ্যাঁ বলুন।
1: যে জিনিসটাতে আমরা আনন্দ পাই সেটাই আমরা সুখ হিসেবে মানি।
0: আচ্ছা, আপনি কিসে আনন্দ পান সেটা বলুন তো।
1: আমি খেতে আনন্দ পাই, ঘুরতে আনন্দ পাই, একটা বাড়ি আছে সেটাতে আনন্দ পাই।
0: চারপাশের জিনিসের মধ্যে নিজের আনন্দটুকুকে খুঁজে নেওয়া, তাই তো?
1: হ্যাঁ
0: একদম, অসংখ্য ধন্যবাদ, বলুন।
1: থ্যাংক ইউ,
0: ভালো থাকবেন, শুভরাত্রি। আর এভাবেই নিজের আনন্দকে যদি একবার খোঁজ করে নিতে পারেন, আপনি নিশ্চিন্তেই ভালো থাকবেন।

0: হ্যাঁ নমস্কার
1: নমস্কার, আমি প্রতিভা দেব বেদিনগর থেকে বলছি।
0: বলুন বলুন।
1: তো বলছিলাম সুপ নিয়ে কথা হচ্ছে, তো আজকে সুপের সবার অনুভূতি শুনলাম, খুব ভালো লাগলো। তো যাই হোক, আমি সুপ নিয়ে বলছি, শোনা যাচ্ছে কি?
0: একদম শুনতে পাচ্ছি, আপনি বলুন।
1: তো সুপ বলতে একটা অনুভবের বিষয়, আপনি কি কিভাবে এটা অনুভব করবেন এটা আপনার বিষয়, আর আপনার চিন্তা ভাবনার মধ্যে থাকতে হবে যে আমার আয় বুঝে ব্যয় করতে হবে, চাহিদাটা আমাদের সীমিত রাখতে হবে। আর তাছাড়া আরেকটি বিষয় যে আপনার কি বলে বলছি যে আচ্ছা যাই হোক বলে গেলাম কথাটা, আরেকটি বিষয় আপনার আপনি যদি নিজের জায়গায় দাঁড়িয়ে নিজের কর্ম সৎকর্মতা করে দেন আর পাশাপাশি যদি কাউকে কাউকে সুবিধা করতে পারেন, একটু সুবিধা করে দিতে পারেন, এটা আর একটা বিষয়। যে আজকে আমি দেখলাম যে একটা লোকের সহযোগিতা করলাম, তো ওই লোকটা বললো দিদি আপনার কি খাবেন, এটাই আমার কাছে সুখ, এটাই শান্তি।

0: দুই একটা মাংস উপকার করতে পারলাম, তা আমি বলে দিলাম ওনাকে, দাদা আমার লাগবে না, আপনার ছেলেই আমার ছেলে ওনাকে ওকে দিন, এটি ভালো লাগবে। ধন্যবাদ, নমস্কার, শুভরাত্রি।
1: শুভরাত্রি, ভালো থাকবেন।
0: ভালো থাকবেন।

0: আপনাদের সাথে একটা ছোট্ট গল্প শেয়ার করে নিই। একজন মানুষ ছিলেন, ছোটবেলা থেকে তার একটাই স্বপ্ন, অনেক টাকা রোজগার করবেন, অনেক বড় বাড়ি হবে, নিজের গাড়ি হবে, সমাজে পরিচিতি হবে। তিনি ভেবেছিলেন এগুলো পেলেই জীবনটা সম্পূর্ণ হয়ে যাবে। বছরের পর বছর তাই খুব পরিশ্রম করলেন, একদিন সত্যি সব পেলেন। বড় বাড়ি হলো, গাড়ি হলো, মানুষ তাকে সফল বলতে শুরু করলো। কিন্তু আশ্চর্যের বিষয় কি জানেন, প্রতিদিন রাতে ঘুমানোর আগে তিনি অনুভব করতেন যেন ভেতরে কোথাও একটা শূন্যতা রয়ে গেছে। একদিন তার ছোট্ট মেয়ে এসে বলল, বাবা আজও কি তুমি অফিসে যাবে? তিনি হেসে বললেন, হ্যাঁ মা, অনেক কাজ। মেয়েটা একটু চুপ করে থেকে বলল, তাহলে তুমি এই বড় বাড়িটাই থাকো, আমি শুধু আমার বাবাটাকে চাই। আর এই কথাটা শুনে মানুষটা প্রথমবারের মতো বুঝলেন তিনি জীবনে অনেক কিছু অর্জন করেছেন, কিন্তু যাদের জন্য সেই অর্জন তাদের জন্য সময়ই বের করতে পারেননি। সেদিন তিনি উপলব্ধি করেছিলেন সাফল্য আর সুখ এক জিনিস নয়। হ্যালো,
1: নমস্কার ম্যাডাম।
0: নমস্কার, কে বলছিলেন?
1: আমি অবনগর থেকে বলছি, রাজীব দাস।
0: বলুন।
1: সুখ মানে আপনার প্রোগ্রামটা শুনছি খুব ভালোই লাগলো, শুনতেছি। সুখ মানে যে আনন্দ, ভালোবাসা, সুখে না, পরিবার যদি সুখে থাকে, মা বাবা সংসার সুখে থাকলো, আমি মনে করি এটা এটা আনন্দ ভালোবাসা সুখ মনে করি, আমি এতটুকুই বলবো।
0: ধন্যবাদ, আপনি ভালো থাকবেন, শুভরাত্রি।
1: শুভরাত্রি।

সময় রাত 10:24 হয়ে 32 সেকেন্ড, তার এই মুহূর্তে আমরা একসাথে রয়েছি আজ রাতে পর্বে, যেটা শুনছেন 101.6 মেগাহার্জ প্রচার তরঙ্গ এফএম উচ্চ অর্থতে।

0: ভবিষ্যতে অপেক্ষা করছে, আরেকটু পরে, আরেকটু অর্জনের পর, আরেকটু গুছিয়ে নিলে। কিন্তু সুখ তো কখনো ভবিষ্যতের ঠিকানায় থাকে না, সুখ থাকে বর্তমানের ছোট ছোট মুহূর্তে। এক কাপ গরম চায়ের ধোঁয়ায় মায়ের ফোনে খেয়েছিস প্রশ্নে বাবার নীরব চিন্তায়, সন্তানের এক চিলতে হাসিতে, বন্ধুর হঠাৎ পাঠানো একটি বার্তায়, অথবা দিনের শেষে নিজের কাছে শান্তিতে বলতে পারায়, আজকের দিনটা খারাপ ছিল না। চলুন, একজন বন্ধু সঙ্গে রয়েছেন, বন্ধু কি বলে আমরা শুনব। হ্যালো হ্যালো
1: হ্যালো হ্যালো,
0: হ্যাঁ নমস্কার,
1: আমি ভাগ্যবতী বলছি।
0: ছোট বন্ধু?
1: হ্যাঁ হ্যাঁ।
0: তাহলে তোমাদের জন্য অনুষ্ঠান রয়েছে, সেই অনুষ্ঠানে ফোন করবে, ঠিক আছে? প্রতি রবিবার, কেমন? ভালো থাকবে, শুভরাত্রি। যারা এই মুহূর্তে আমাদের অনুষ্ঠান শুনছেন, চেষ্টা করবেন বিষয়ের সাথে যারা জড়িয়ে রয়েছেন তারাই কিন্তু ফোন করবেন, কথা বলবেন সুখ কি এই বিষয় নিয়ে।

0: বলতে আরো একটি বিষয় আপনাদের সাথে ভাগ করব, কিন্তু তার আগে একজন বন্ধু চলে এসেছে। হ্যালো, নমস্কার।
1: হ্যালো, আমি বর্ধমান থেকে অনিমেষ দাশগুপ্ত বলছি।
0: বন্ধু বলুন।
1: অনিমেষ দাশগুপ্ত বলছি, কথা বলুন। খুব সুন্দর একটা টপিক দিয়েছেন আমার জন্য, আমি সেটা বলছি। আমার কাছে এটা বুঝি, আমার যে কর্মটাকে আমি অত্যন্ত খুব ভালোবাসি। হ্যাঁ, এবং আমার জীবনে তিন থেকে চারটি বিশেষ গুরুত্বপূর্ণ কাজ। হ্যাঁ, এরপরে আমি প্রথম জীবনে হলো আমি সবসময় মানুষের কাছে থাকি সবসময়। দুই নম্বর, আমার জীবনে অনেক রক্তদান শিবিরে বা কারোর আপত্তি বিপদে কোনো রক্ত প্রয়োজন যদি হয় সেই রক্তদানটা আমি করে থাকি। আর আমি আমার প্রথম একটা জীবনে কাজ হচ্ছেন অসহায় পরিবারের বিবাহ, আমি নিজে থেকে দাঁড়িয়ে বিবাহ দিতে পেরেছি, এটা আমার কাছে সবচেয়ে পরম সুখ। আর আজকের দিনে দাঁড়িয়ে যে মনুষ্যের পাশে অনেকটা আমি সাহায্যের হাত বাড়িয়ে দিই। এটা আমার সবচেয়ে বড় সুখ এবং আমি খুব অত্যন্ত আনন্দিত এই আমার এই সুখটার জন্য।
0: একদম ভালো থাকবেন। আর এভাবে নিজের কর্মটা আমাদের প্রত্যেককে এগিয়ে নিয়ে যেতে হবে, সেই কর্মটা নিয়ে আমাদের ভবিষ্যতের সাথে একটা সুন্দর পথ তৈরি করতে হবে, যেটা আমাদের দিন শেষে একটা বিশাল স্বস্তি দেবে।

চলুন আপনাদের সাথে এই সুখকে নিয়ে আরও একটি ছোট্ট গল্প শোনাই। একটি গ্রামের এক বৃদ্ধ মানুষ, ছোট্ট একটা কাঁচা বাড়ি, সামান্য কিছু জমি, না ব্যাংকে কোনো সঞ্চয় নেই, জীবনে বড় কোনো পরিচয়ও নেই, তবু গ্রামের মানুষ তাকে দেখলে অবাক হতো। কারণ প্রতিদিন ভোরে তিনি উঠতেন মুখে এক চিলতে হাসি নিয়ে, গাছের পাখিদের সঙ্গে যেন গল্প করতেন, যাকে সামনে পেতেন

তাকেই বলতেন, ভালো থেকো, হাসি মুখে থেকো। একদিন শহর থেকে এক ধনী ব্যবসায়ী সে গ্রামে এলেন। বৃদ্ধকে দেখে তিনি অবাক হয়ে জিজ্ঞেস করলেন, কাকু আপনার তো বড় বাড়ি নেই, অনেক টাকা নেই, কোনো বিলাসিতাও নেই, তবু আপনাকে সবসময় এত হাসি খুশি দেখে আপনার সুখের রহস্যটা কি বলুন তো? বৃদ্ধ মানুষটি মৃদু হেসে কিছুক্ষণ আকাশের দিকে তাকিয়ে রইলেন, তারপর খুব শান্ত গলায় বললেন, বাবা আমার যা নেই সেটা নিয়ে সারাদিন ভাবার মতো সময় আমার নেই, আমি তো সারাদিন ব্যস্ত থাকি, ঈশ্বর আমাকে যা দিয়েছেন তার জন্য কৃতজ্ঞ থাকতে। কথাগুলো শুনে ব্যবসায়ী ভদ্রলোক কিছুক্ষণ নিশ্চুপ হয়ে গেলেন, হয়তো তিনি বুঝতে পারলেন সুখের হিসাব ব্যাংকের খাতায় অন্তত লেখা থাকে না।

0: শ্রোতা বন্ধুরা, আপনারা এই মুহূর্তে রয়েছেন 101.6 মেগাহার্জ প্রচার তরঙ্গে, শুনছেন FM উজ্জয়ন্তের অনুষ্ঠান সান্ধ্যকালীন অনুষ্ঠানের একেবারে সর্বশেষ পর্ব, যার নাম আজ রাতে। আজকের পর্বে আমরা কথা বলছি সুখ কি এই বিষয়টি নিয়ে। এই মুহূর্তে আপনারা যে গানটা শুনেছেন, আমি আশা করছি গানটাকে আপনারা অনুভবও করেছেন, কারণ কিছু গান শুধু কানে বাজে না, মনের ভেতরেও অনেক অজানা কথা বলে যায়। জানেন, আমরা সবাই সুখের খোঁজে ছুটছি, কিন্তু কখনো কি ভেবে দেখেছেন কেন এত মানুষ সব কিছু পেয়েও সুখী নয়? একটা ভালো চাকরি আছে, নিজের বাড়ি আছে, গাড়ি আছে, অনেক কিছু আছে, প্রতিপত্তি আছে, সব আছে, তারপরও রাতে ঘুম আসে না। আবার এমনও মানুষ আছেন যাদের জীবনে অভাব আছে, সংগ্রাম আছে, আর সাথে আছে মুখে একরাশ হাসি। তাহলে পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হয়তো আমাদের অবস্থায় নয়, আমাদের দৃষ্টিভঙ্গিতে। আমরা সুখকে খুঁজি ভবিষ্যতে, ভাবি আরেকটু টাকা হলে, আরেকটু সফল হলে, আরেকটু সময় পেলেই। কিন্তু সুখ বারবার আমাদের হাত ছাড়িয়ে দেয় আজকেরই দিনে, এই মুহূর্তে, এখনই, তবুও আমরা তাকে দেখতে পাই না। আর তার সব থেকে বড় একটা কারণ কি বলুন তো? একটি মাত্র শব্দ, তুলনা। সব থেকে বড় ব্যাপার হচ্ছে, আমরা শেষ কবে নিজের সঙ্গে নিজের তুলনা করেছি? চলুন, একজন বন্ধু এর মধ্যে চলে এসছে, বন্ধুর সাথে কথা হয়ে যাক। হ্যালো,
1: নমস্কার,
0: কে বলছিলেন? হ্যাঁ, কে বলছিলেন? রাজদীপ। হ্যাঁ বলুন। একটু জোরে বলবেন। হ্যালো, আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ, শুভরাত্রি। এক কথায় উপলব্ধি, নিজের জীবনের সেই উপলব্ধি। আর আপনি যদি ভাবেন যে এই মুহূর্তে আপনি আমাদের সঙ্গে যুক্ত হবেন, তাহলে অবশ্যই ফোন করবেন 9485007172, ঠিক এই নম্বরে।

প্রশ্নটা আমি করছিলাম ঠিক একটু আগে, যে শেষ কবে নিজের সঙ্গে নিজের তুলনা করেছিলেন, অন্য কারোর সঙ্গে নয়, শুধুমাত্র নিজের সঙ্গে। এক বছর আগে আপনি যেমন ছিলেন, আজকে তার চেয়ে একটু বেশি ধৈর্যশীল হয়েছেন।

একটু বেশি আপনি পরিণত হয়েছেন। আমরা সবসময় অন্যের জীবনের দিকে তাকিয়ে থাকি, কিন্তু নিজের পথ চলাটাকেও দেখতে ভুলে যাই। মনে রাখবেন, জীবন কোনো প্রতিযোগিতা নয়, এটা একটা যাত্রা, আর এই যাত্রায় প্রত্যেকটি মানুষের পথ আলাদা। কারো সাফল্য তাড়াতাড়ি আসে, কারো একটু দেরিতে। কারো জীবনে অর্থ অনেক থাকে, কারো জীবনে মানুষ বেশি থাকে, কেউ প্রচুর অর্জন নিয়ে বাঁচে, আবার কেউ শুধু ভালোবাসা নিয়েই পরিপূর্ণ জীবন কাটিয়ে দেয়। তাই অন্যের ঘড়ি দেখে নিজের সময় কিন্তু কখনোই বিচার করবেন না। আপনার সময়, আপনার জীবন, আপনার গল্প সবই কিন্তু আলাদা, আর সেই গল্পটাই সুন্দর। একটা কথা খুব বিশ্বাস করি, সুখ কখনো আমাদের জীবনে হঠাৎ এসে দরজায় কড়া নাড়ে না, সুখকে তৈরি করতে হয় প্রতিদিন একটু একটু করে, একটা ভালো অভ্যাস দিয়ে, একটা আন্তরিক ধন্যবাদ দিয়ে, একটা ক্ষমা করে দিয়ে, একটা ফোন করে খোঁজ নিয়ে, একটা আমি তোমাকে ভালোবাসি বলে, একটা আমি তোমার পাশে আছি শুধু এই কথাটি বলে, হয়তো এতটুকুতেই বদলে যেতে পারে একটা মানুষের পুরোটা দিন। আর কখনো কখনো একটা পুরো জীবনও। আজ যারা আমাদের অনুষ্ঠান শুনছেন, আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ। আজ রাতে যে মানুষটাকে অনেক দিন ধরে ধন্যবাদ বলা হয়নি, তাকে একবার বলবেন। যার কাছে ভালোবাসি কথাটা বলতে সংকোচ হয়, তাকে বলবেন। আর যদি কারো সঙ্গে অভিমান থেকে থাকে, তবে অন্তত একটা বার্তা পাঠাবেন, কেমন আছো। বিশ্বাস করুন, এই ছোট ছোট কাজগুলোই অনেক বড় মনের সুখের শুরু হতে পারে। আমাদের কাছে যখন যা, আমরা সেটা নিয়ে যেন ভালো থাকতে পারি, এটাই প্রার্থনা।

শ্রোতা বন্ধুরা, এই কথাটা তো একেবারেই সত্যি। জীবনে টাকা খুব প্রয়োজন, কিন্তু টাকা যেন কখনো জীবনের একমাত্র উদ্দেশ্য না হয়ে যায়। কারণ যেদিন মানুষ শুধু উপার্জনের জন্য বাঁচতে শুরু করে, সেদিন অনেক সময় বাঁচার কারণগুলিও হারিয়ে যায়। হয়তো এই কারণেই বলা হয় জীবিকা আমাদের জীবন চালায়, কিন্তু সম্পর্ক আমাদের বাঁচিয়ে রাখে। আপনারা শুনছেন আজকের এই বিশেষ আয়োজন, যে সুখী কে। আমরা সবাই জীবনে সুখী হতে চাই, কিন্তু মজার বিষয় হলো আমরা অনেক সময় জানি না ঠিক কি পেলে আমরা সুখী হব। একটা ইচ্ছে পূরণ হলে মনে হয় আরেকটা পূরণ হলেই হয়তো সব ঠিক হয়ে যাবে। তারপর সেই ইচ্ছে পূরণ হয়, কিন্তু মনের ভেতরের অপূর্ণতাটা ঠিক থেকেই যায়। কখনো কি ভেবে দেখেছেন আমরা আসলে সুখের জন্য অপেক্ষা করতে করতে বর্তমানটাকে হারিয়ে ফেলছি? আমরা বলি এই কাজটা শেষ হলে একটু নিজের জন্য সময় দেব, এই দায়িত্বটা শেষ হোক, তারপর নিশ্চিন্তে

থাকব, আর কয়েক বছর কষ্ট করি তারপর জীবনটা উপভোগ করব। কিন্তু জীবন কি সত্যি আমাদের জন্য অপেক্ষা করে? সময় কি কখনো থেমে থাকে? না, প্রতিটি দিন নিঃশব্দে পেরিয়ে যায়। আর একদিন হঠাৎ করে মনে হয় কতগুলো সুন্দর মুহূর্ত শুধু একদিন বলতেই বলতেই হারিয়ে গেল। তাই হয়তো সুখ কোনো ভবিষ্যতের প্রতিশ্রুতি নয়, সুখ হলো আজকের দিনটাকে মন ভরে বাঁচতে পারা, প্রিয় মানুষদের সঙ্গে দুটো কথা বলা, মনের মানুষকে সময় দেওয়া, নিজের জন্য কয়েকটা শান্ত মুহূর্ত রেখে দেওয়া, আর সব থেকে বড় কথা নিজের সঙ্গে শান্তিতে থাকতে শেখা। কারণ যে মানুষ নিজের সঙ্গে ভালো থাকতে পারে না, সে পৃথিবীর কোনো জায়গাতেই দীর্ঘদিন সুখী থাকতে পারে না। একটু ভেবে দেখুন, শেষ কবে নিজের জন্য 10 মিনিট সময় বের করেছিলেন? শেষ কবে কোনো তারা ছাড়া সূর্যাস্ত দেখেছিলেন? শেষ কবে কোনো কারণ ছাড়াই প্রাণ খুলে হেসেছিলেন? হয়তো এই ছোট ছোট মুহূর্তগুলোর মধ্যে লুকিয়ে আছে সেই সুখ যাকে আমরা এতদিন দূরে কোথাও খুঁজে বেরিয়েছি।

শেষের দিকে এসে পৌঁছেছে। আজ আমরা অনেক কথা বললাম সুখ নিয়ে, অপেক্ষা নিয়ে, প্রত্যাশা নিয়ে, তুলনা নিয়ে, আর সব থেকে বেশি কথা বললাম নিজেকে নিয়ে। হয়তো এই আজকের অনুষ্ঠানের পর্বের পরেও আমাদের জীবনের সব সমস্যা মুছে যাবে না। আগামীকালও দায়িত্ব থাকবে, কাজ থাকবে, ব্যস্ততা থাকবে, হয়তো কিছু কষ্টও থাকবে। কিন্তু যদি আজকের এই পর্বের কথাগুলো আপনার মনে থেকে যায়, তবে কিন্তু এই আয়োজন সার্থক।

সুখ মানে এমন একটা জীবন নয় যেখানে কোনো দুঃখ নেই। সুখ মানে দুঃখের মাঝেও বেঁচে থাকার কারণ খুঁজে পাওয়া। সুখ মানে এমন একটি জীবন নয় যেখানে কোনো দুঃখ নেই, যা নেই তার জন্য সারা জীবন আফসোস না করে যা আছে তাকে ভালোবাসতে শেখা। সুখ মানে দিনের শেষে আয়নায় নিজের চোখের দিকে তাকিয়ে বলতে পারা, আজ আমি মন থেকে বেঁচেছি, আজ বাড়ি ফেরার পথে অথবা ঘুমানোর আগে একবার শুধু নিজের মানুষগুলোর দিকে তাকাবেন।

কিন্তু সুখ আসে না, সুখ হতে সুখী হতে শিখলে জীবন সুন্দর হয়ে ওঠে। সুখ খুঁজতে গিয়ে অনেক সময় আমরা সুখেই দাঁড়িয়ে থাকি, আর ঠিক এই ছুটি চলার মাঝেই আজ চলতে চলতে আমরা একেবারে শেষ সময়ে এসে পৌঁছেছি। শুধু এটুকুই বলবো, সুখ সবসময় নতুন কিছু পাওয়ার মধ্যে নয়, অনেক সময় যা আছে তাকে হৃদয় দিয়ে অনুভব করার মধ্যেই লুকিয়ে থাকে। তাই প্রত্যেকেই নিজের বর্তমানকে ঘিরে বাঁচুন, যা আছে সেটা নিয়েই

ভালো থাকতে শিখুন, এই অভ্যাস গড়ে তুলুন, দেখবেন আপনি নিজের অজান্তে সুখী জীবনের সঙ্গী হয়ে চলছেন।

এখন জানিয়ে দেব আবহাওয়ার বিজ্ঞপ্তি। আগামী 24 ঘন্টায় রাজ্যের সবকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্ক।

সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.4 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 23.8 ডিগ্রি সেলসিয়াস। শুনলেন আবহাওয়ার বিজ্ঞপ্তি, এবার জানিয়ে দেব আগামীকালের অনুষ্ঠান সূচি। আকাশবাণী আগরতলা FM উজ্জয়ন্ত, 8ই জুলাই 2026 বুধবার, 101.6 মেগাহার্টসে FM উজ্জয়ন্ততে এবং নিউজ অন এয়ার অ্যাপে আপনারা শুনতে পাবেন আমাদের অনুষ্ঠান। এছাড়াও ফেসবুক ও ইউটিউবে আকাশবাণী আগরতলা পেজেও লাইভ অনুষ্ঠান শুনতে পারেন। অনুষ্ঠান সূচি শুরু হবে ঠিক সকাল 6:05 ককবরক অনুষ্ঠান সালকামা পান্ডার মধ্য দিয়ে। তারপরে শুনবেন হায়ংনি খরাং। তারপর 6:55 অনুষ্ঠান ককবরক লাইভ ফোন ইন অনুষ্ঠান সালকামা পান্ডা। 7:25 কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ। 7:35 স্থানীয় সংবাদ ককবরক সংবাদ শুনবেন। 7:40 অভিজ্ঞাপন ঠিক 7:45। যুববাণী রয়েছে সকাল 8:40। নিউজ হেডলাইন্স 9:10। বলছি তোমায় আগামীকালের পর্বে আপনাদের সঙ্গে থাকবে আরজে কোয়েল ঠিক সকাল 9:12। তুমি অনন্যা ঠিক সকাল 10:00। ককবরক অনুষ্ঠান শুনবেন খানিরা চাপমুং সকাল 11:00। চিরায়ত রয়েছে 2:30। তারপরে রয়েছে সাফারনামা নিউজ হেডলাইন্স 3:58। আজকের শিল্পী ঠিক বিকেল 4:00। আগামীকাল বিকাল 5:00 রাগে অনুরাগে এই পর্বটি আপনারা শুনবেন আপনাদের বন্ধু আর যে অনিন্দিতার সঙ্গে। 6:30 অনুষ্ঠান খোলা আকাশ। 7:25 সেরা কথা। 7:35 কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ। 7:45 ককবরক সংবাদ। 7:55 স্থানীয় সংবাদ। রংমহল অনুষ্ঠানটি রয়েছে ঠিক রাত 8:05। সমাচার সন্ধ্যা শুনবেন 8:45। নিউজ হেডলাইন্স ঠিক রাত 9:00। স্বামী গজল রাত 9:02। আগামীকালের পর্বে অর্থাৎ আজ রাতে পর্বে আপনাদের সঙ্গে থাকবেন আপনাদের বন্ধু আর যে মানালি ঠিক রাত 9:30। তারপরে 11:00 দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত FM গোল্ডের অনুষ্ঠান শুনবেন। অনুষ্ঠানের সময়সূচি প্রয়োজনে পরিবর্তন হতে পারে। শুনলেন অনুষ্ঠান সূচি। স্টুডিও ঘড়িতে এখন সময় রাত 11:03:01। আমি অন্তরা আজকের মতো অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, শুভরাত্রি।